0: वंदे मातरम,
1: वंदे मातरम, सुजला सुफला मलयज शीतला।

আজ রবিবার, পয়লা ভাদ্র, 1948 শকাব্দ, 23 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:17:26, সূর্যাস্ত 6:54। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 19 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যাঁরা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য সতর্ক বার্তা। 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং 55 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গ ও ওড়িশার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই দিল্লি থেকে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টস এ, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.4 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত, আজ এই অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: অভাবীকে যখন তুমি কিছু দান করো, তখন ভণ্ডেরা লোকদের বাহবা পাবার জন্য প্রার্থনা গৃহে যেমন করে বা পথের মাঝে দাঁড়িয়ে করে, তুড়ি বাজিয়ে তুমি তেমন করে দান করো না। আমি তোমার কাছে সত্যি কথা বলছি, তারা তাদের পুরস্কার পুরোপুরি পেয়ে গেল। অভাবীকে যখন তুমি কিছু দান করো, তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না। তোমরা প্রত্যেককে সমান চোখে দেখো। মনে করো একজন লোক সুন্দর পোশাক পরে হাতে সোনার আংটি দিয়ে তোমাদের সভায় এলো, আবার একজন গরিব লোক এলো ময়লা কাপড় চোপড় পরে। তোমরা যদি সেই সুন্দর পোশাক পরা লোকটিকে সম্মান দেখিয়ে বলো, আপনি এই ভালো জায়গাটায় বসুন, আর সেই গরিব লোকটিকে বলো তুমি ওখানে গিয়ে দাঁড়াও বা আমার পায়ের কাছে বসো, তাহলে তোমরা নিজেদের মধ্যে কি ছোট বড় ভাবের সৃষ্টি করছো না ও অন্যায় বিচার করছো না? শোনো, এই জগতের চোখে যারা গরিব, বিশ্বাসে ধনী হবার জন্য ঈশ্বর কি তাদের মনোনীত করেননি? যারা ঈশ্বরকে ভালোবাসে, তাদের তিনি যে রাজ্য দেবার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই রাজ্যের অধিকারী হবার জন্য এই গরিবদের কি তিনি মনোনীত করেননি? অথচ সেই গরিবদেরই তোমরা অপমান করছো, কিন্তু ধনী লোকেরাই কি তোমায় কষ্ট দেয় না ও আদালতে টেনে নিয়ে যায় না? শাস্ত্রের অনুশাসন হলো তোমার প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসবে। তোমরা যদি সত্যি সেই বিধান মেনে চলতে, তবে ভালো করতে। কিন্তু তোমরা সবাইকে সমান চোখে না দেখে তোমরা পাপ করছো। যে লোক সমস্ত বিধি ব্যবস্থা পালন করেও মাত্র একটা বিষয় আজ্ঞা লঙ্ঘন করে, সে পাপ করে। সে সমস্ত বিধি ব্যবস্থা লঙ্ঘন করেছে বলে তাকে ধরা হয়। যিনি বলেছেন ব্যভিচার করো না, তিনি আবার বলেছেন নরহত্যা করো না। তাহলে ব্যভিচার না করে তোমরা যদি নরহত্যা করো, তবে কি তোমরা আজ্ঞা লঙ্ঘনকারী হলে না? যে ব্যবস্থা মানুষকে মুক্ত করে, সেই ব্যবস্থার দ্বারা তাদের বিচার করা হবে। এই কথা স্মরণে রেখো, যে দয়া করেনি বিচারের সময়ে সেও দয়া পাবে না। দয়া বিচার জয়ী হয়েছে। তোমরা তো আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার কথা জানো, যে তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরিব হলেন, যেন তার গরিব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পারো। আমি চাই না যে অন্যেরা সুখে থাকে আর তোমরা অভাবে থাকো, বরং আমি চাই যেন তোমাদের কারো অভাব না থাকে। এখন তোমাদের যা বেশি আছে তার দ্বারা ওদের অভাব মিটবে, আবার যখন তাদের বেশি হবে তখন তারা তোমাদের অভাব মেটাবে। এইভাবে সকলের অবস্থা সমান হবে, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, যে বেশি জোগাড় করেছিল তারও অতিরিক্ত হয়নি, আর যে অল্প জোগাড় করেছিল তারও অভাব হয়নি। সে খোলা হাতে দিল আর গরিবদের দান করল, তার সেই সৎকাজ চিরকাল থাকবে। তোমরা সব দিক থেকেই ধনী হবে, যাতে তোমরা খোলা হাতে দান করতে পারো, আর তাতেই তোমাদের মধ্য দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হবে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম শিল্পী নূপুর চক্রবর্তী।

প্রথমে নূপুর চক্রবর্তী ও তারপর সমবেত কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন আপনাদের জানিয়ে দিই, আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শুনছেন এখন সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা বীজ শোধন ও তার উপকারিতা, এ বিষয়ে বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য, ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ ও তার চিকিৎসা, বলবেন ডাক্তার পৌলমী বসু। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সৌরভ সাহা ও হৈমন্তী দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপ্না ঘোষাল। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, ষষ্ঠ পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানে। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশু মহল, উপস্থাপনায় হৈমন্তী দে। 10:30 লাইভ ফোন ইন গানের ভেলা, উপস্থাপনায় শ্রীতমা মিত্র। বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান মুশকিল আসান, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং সায়নী মজুমদার। 12:00 সঙ্গীত শিক্ষার আসরে খেয়াল, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 রাগ প্রধান গান, শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়। 12:33 গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 2:30 নাটক চিত্তচকর, রচনা সুবোধ ঘোষ, প্রযোজনা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী। 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং মনীষা চক্রবর্তী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 যাত্রানুষ্ঠান শ্রীকৃষ্ণের রাসলীলা, রচনা প্রীতি রায়, পরিবেশনা কোন্নগর সুর পঞ্চম যাত্রা সংস্থা। 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:55 এ মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে, চন্দননগর বঙ্গবিদ্যালয় থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 ভক্তিগীতি, শিল্পী পান্নালাল ভট্টাচার্য। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় খেয়াল, শিল্পী বিদুষী প্রতিমা তিলক, আকাশবাণী মুম্বাইয়ের নিবেদন। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপ্না ঘোষাল। 6:35 রামচরিত মানস, 211তম পর্ব শুনবেন। 6:45 শ্যামাসঙ্গীত, শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মৌলী চৌধুরী। 9:20 দোতারা, শিল্পী সুবল দত্ত। 9:40 রসধারা, উপস্থাপনায় দেবজানী রায় চৌধুরী। 10:30 বৃন্দ গানের আসর। 12:00 সুরভি, উপস্থাপনায় দেবজানী রায় চৌধুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় বিনীতা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী বর্ণালী চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দোতারা, শিল্পী সুবল দত্ত। 5:20 উর্বশী, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 6:10 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় রাজীব বসাক। 7:10 রাগ প্রধান গান, শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। এবং 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠানের কথা।

0: শুনছেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জয়পুরের পরীক্ষা কেন্দ্রে আয়ুষের স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষায় গাফিলতির কারণে সংশ্লিষ্ট সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়ে ভারত সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস 1994 সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত 2 দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে টেলিভিশন শিল্প বিজ্ঞাপনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের সময়সীমার কোনো নির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় টেলিভিশন চ্যানেলগুলির ক্ষেত্রে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হচ্ছিল। উল্লেখ্য, 2006 বিজ্ঞাপনের সময়সীমা যখন নির্ধারণ করে নীতি নির্দেশিকা তৈরি হয়, তখন দেশে টেলিভিশন চ্যানেলের সংখ্যা ছিল মাত্র 62, বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয়েছে 900 বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে সাংবাদিকদের বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
2: সেবা সেতু অভিযান কে তহত 15 দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়া লোক উপস্থিত রয়ে তো আপ ওয়া

0: आइए फॉर्म भरिए, आपका नाम आयुष्मान में ऐड हो जाएगा। ऐसे सरकार के अलग अलग भिन्न भिन्न जो योजनाएं हैं, जिसका लाभ सभी लोगों तक पहुंचना है, तो उनको ये मौका होगा कि उनके ब्लॉक स्तर पर सेवा सेतु अभियान का एक अपना अलग कार्यक्रम उस दरमियान होगा, उसमें वो इस मौके का लाभ लेते हुए अपने आप को इस योजना में जोड़ सकते हैं।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এই ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয় তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এই প্রচারের লক্ষ্য বলে দলের মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই এবং ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ কলকাতায় আসছেন। প্রতিরক্ষামন্ত্রী আজ দুপুরে কলকাতার জিআরএসই ভবনে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচটি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। এরপর প্রতিরক্ষামন্ত্রী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তার বলে সূত্রের খবর। প্রতিরক্ষামন্ত্রী এদিন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে খেলার সাক্ষী থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন যে অহিংসা ও শান্তি ভারতের সংস্কৃতি এবং অহিংসার এই মূল্যবোধকে দুর্বলতা মনে করার ভুল কারো করা উচিত নয়। তিনি বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা করা সরকারের প্রধান কর্তব্য। নতুন দিল্লিতে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
2: अहिंसा का अर्थ केवल इतना ही नहीं है कि किसी को की हत्या मत करो, किसी को मारा नहीं जाना चाहिए। अहिंसा का अर्थ है मन, वचन और कर्म से किसी भी रूप से किसी को पीड़ा न पहुंचाई। अहिंसा के मूल्य को हमारी कमजोरी किसी भी सूरत में नहीं समझी जानी चाहिए। हमारे अहिंसा को गलत मत समझो, अहिंसा और शांति हमारी संस्कृति है।
1: জয়পুরের একটি পরীক্ষা কেন্দ্রে অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট এআইএ পিজিইটি আয়োজনে গাফিলতির কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ মেসার্স এডুকুইটি কেরিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই নোটিশের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে মেসার্স এডুকুইটির তালিকাভুক্তির বিষয়টি স্থগিত রাখা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে 49 জন পরীক্ষার্থী গতকাল পরীক্ষা দিতে পারেনি তাদের আগামী মাসের 1 তারিখ সকাল 10টায় জয়পুরের রাজস্থান কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ফর উইমেনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইস্যু করা সংশোধিত প্রবেশপত্রে জানানো হবে বলে এনটিএ জানিয়েছে। এই অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, প্রায় 205টি কেন্দ্রে 2টি শিফটে গতকাল এআইএ পিজিইটি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে 49,867 জন পরীক্ষায় অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। বালুচিস্তানের মাস্তুং জেলায় সাধারণ নাগরিকদের উপর পাকিস্তানি বাহিনীর ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে মানবাধিকার সংগঠন।

0: বালুচ ইয়াক জেহেতি কমিটি বিওয়াইসি। গত শুক্রবার মাস্তুংয়ের খাদকুচা এলাকায় একটি ফলের বাগানে ড্রোন হামলায় চারজন শ্রমিক নিহত হন, আরও তিনজন আহত হন। ড্রোন হামলায় শ্রমিকদের লক্ষ্যবস্তু বানানোর ঘটনাকে বালুচ জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের বর্বরতা ও নিপীড়নের চরম বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে মানবাধিকার সংগঠন বিওয়াইসি। উল্লেখ্য, কিছুদিন আগে বালুচিস্তানের সুরাব জেলার গিদারে জনবসতিপূর্ণ এলাকায় পাকিস্তানি বিমানবাহিনীর বোমা হামলায় মহিলা ও শিশুসহ 30 জনের বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয় এবং অনেকেই আহত হন। ব্রিটিশ পার্লামেন্টের 70-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেজের হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। ওই অঞ্চলে হিংসা ক্রমশ বাড়ছে। পাকিস্তানি বাহিনীর আক্রমণে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। সেখানে বর্তমানে কারফিউ চলছে, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। ভারতীয় বিমানবাহিনী দুটি আন্তর্জাতিক বিমান মহড়ায় সফলভাবে তাদের অংশগ্রহণ সম্পন্ন করেছে। তারা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এক্সারসাইজ পিচ ব্ল্যাক 2026 এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক্সারসাইজ উদারা শক্তি 2026-এ অংশ নেয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে দুটি দেশে এই যৌথ কার্যক্রম আইএএফ এর কর্মক্ষমতার পরিধি, উন্নত কৌশলগত সমন্বয় এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে এফআইএইচ বিশ্বকাপে ভারতীয় পুরুষ হকি দল বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে 1-3 ব্যবধানে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচের প্রথমার্ধে ভারত দুর্দান্ত খেললেও শেষ কোয়ার্টারে 2 গোল করে নেদারল্যান্ডস। শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচটি জেতা ভারতের জন্য অত্যন্ত জরুরি ছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1-মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স ও যন্ত্রা ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5 নতুন প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বীজ শোধন ও তার উপকারিতা। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
3: আমরা সবাই জানি যে কৃষিতে যদি আমরা উন্নতি আনতে চাই, তার জন্য বীজের গুণগত মান এবং তার স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভালো বীজ মানেই কিন্তু ভালো ফসল। কিন্তু আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে বীজের মধ্যে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু ক্ষতিকারক উপাদান থাকে, যা ফসলের উৎপাদনশীলতাকে হ্রাস করে। এবং এই সমস্যাগুলোকে আমরা একমাত্র সমাধান করার একটি উপায় হচ্ছে বীজ শোধন পদ্ধতি। এটি অত্যন্ত কার্যকর। এটি যেমন আমাদের মানব শরীরে, যেমন শিশুদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, সেক্ষেত্রে গাছেদের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি বীজ শোধন করি তা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বীজ শোধন কী না, বীজ শোধন হলো বীজের গুণগত মান উন্নত করার একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এবং এর মাধ্যমে কী হয়, আমি যে বলছিলাম যে বীজের মধ্যে অনেক রকম জীবাণু থাকে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাসের অনেক জীবাণু সেগুলো থাকে, এবং এই শোধন প্রক্রিয়ার মাধ্যমে সেইগুলোকে আমরা নষ্ট করতে পারি। এবং এর ফলে কী হয়, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বেড়ে যায় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি হয়। বীজ শোধনের মাধ্যমে কৃষক বন্ধুরা অনেক ফসলের যে ক্ষতি, যারা ভেজিটেবল চাষ করেন, বিশেষ করে সবজি চাষ করেন, তারা জানেন যে গাছের ঢুলে পড়া রোগ একটা খুব ভয়ানক সমস্যা। চারা ঢুলে পড়ে, গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ, এই সমস্ত রোগগুলো হচ্ছে মাটিবাহিত। এবারে বলি যে মাটিতে কিন্তু অনেক জীবাণু থাকে, দু রকমের জীবাণু থাকে, একটা বন্ধু জীবাণু এবং শত্রু জীবাণু। সেক্ষেত্রে আমরা যদি বিষ শোধন করি সেগুলোও কিন্তু আমরা প্রতিকার পাবো। এবারে বিষ শোধন তাহলে আমাদের কীরকম কীরকমভাবে করতে

0: পারবো না? আমরা জেনারেলি তিনটে পদ্ধতির মাধ্যমে আমরা বিশোধন করতে পারি। একটা হচ্ছে রাসায়নিকভাবে করতে পারি, আর একটা হচ্ছে জৈবিকভাবেও আমরা করতে পারি। যারা জৈব চাষ করেন তাদের জন্য এটা বলছি, যারা জৈবভাবে শোধন করবেন। এবং কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা, যেমন সূর্যের আলোকেও আমরা, যেটাকে বলে ভৌতিক পদ্ধতি, সেগুলো অবলম্বন করতে আমরা পারি। রাসায়নিক শোধনের মাধ্যমে কিভাবে করব না? আমরা জানি যে আমাদের বীজকে শোধন করার যে মূল, আমরা যেটাকে বলি সেটা হচ্ছে রাসায়নিক ছত্রাকনাশক বা কীটনাশক পোকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেখানে কি করা হয় না, এই ক্ষেত্রে আমাদের যে কতগুলো ওষুধ আছে যেগুলোকে আমরা বলি সিড ড্রেসার, অর্থাৎ শুধু ওগুলোকে বীজ শোধনের জন্যই ব্যবহৃত হয়, সেরকম ওষুধ হচ্ছে আপনার থাইরাম। থাইরাম 75% WS বলে একটা ওষুধ আছে, এটা আপনারা 2 গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন। এছাড়া আছে কার্বক্সিন প্লাস থাইরাম, এটা হচ্ছে দুটো ছত্রাকনাশককে মিশিয়ে তৈরি করা, এটা আমরা 2-3 গ্রাম প্রতি কেজি জলে গুলে কিন্তু আপনারা বীজ শোধন করতে পারেন। এছাড়া আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ক্যাপ্টান বলে একটা ওষুধ আছে, এই ওষুধও আপনারা 2-3 গ্রাম জলে গুলিয়ে আপনারা স্প্রে করতে পারবেন। আর একটা হচ্ছে কার্বেন্ডাজিম বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটাতে আপনারা 2-3 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে আপনাকে 8-10 ঘন্টা বীজটাকে ভিজিয়ে রাখতে হবে, এবং তারপরে আপনারা একটু হালকা শুকিয়ে আপনারা কিন্তু সেটা লাগাতে পারবেন জমিতে, এবং তার ফলে কী হবে, ফলে রোগের যে জীবাণু সেগুলো কিন্তু আক্রমণ কমে যাবে। এছাড়া আছে জৈবিকভাবে শোধন করা, সেক্ষেত্রে আমরা টাইকোডার্মা ভিরিডি, টাইকোডার্মা হারজেনিয়াম এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এই যে জৈব ছত্রাকনাশক, এগুলো 2-3 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা বীজ শোধন করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, যে যখন আপনারা জৈব শোধন করছেন তখন কিন্তু আপনারা আবার এই রাসায়নিককে মিশাবেন না, যখন জৈব করছেন তখন জৈবটাই করবেন। সেক্ষেত্রে আপনারা কী হবে না, আমাদের কতগুলো, আমি যেটা বলছিলাম যে মৃত্তিকাবাহিত রোগ জীবাণু আছে, ফুজারিয়াম বলে একটা রোগ হয়, যেটা গাছকে দেখবেন ঢলে পড়া রোগটা যেটা বলছিলাম, সেই ঢলে পড়া রোগ, সে গাছের গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরা খুব দারুণভাবে উপকার লাভ করে। এছাড়া একটা হচ্ছে যে ভৌত শোধন যেটাকে বলছি, সেটা হচ্ছে দেখবেন গমের ক্ষেত্রে একটা ভুষো রোগ হয়, সেক্ষেত্রে আমরা বলি কি, দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত আমাদের সূর্যের রশ্মির ক্ষমতা সব থেকে বেশি থাকে, সেই সময় বীজটাকে আমরা যদি সূর্যের আলোতে আমরা রাখি তাহলে কিন্তু অনেক রোগ জীবাণু তাতে কিন্তু নষ্ট হবে। তো এইটাই হচ্ছে যে শোধনের পদ্ধতি, এবং এক্ষেত্রে শোধনের পদ্ধতির ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো মাটির পাত্র যদি ইউজ করতে পারেন বা পলিথিন তাহলে ভালো হয়, তাহলে কোনো ধাতব পাত্র করলে অনেক সময় রিয়াকশান হতে পারে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং এই রোগ বিশোধনের যে উপকারগুলো আমি বললাম, প্রথম কথা রোগ প্রতিরোধ করতে পারবেন, উৎপাদন বৃদ্ধি হবে এবং মাটির স্বাস্থ্য সংরক্ষণ হবে, আমরা পরিবেশটাকেও বাঁচাবো। কারণ আমরা যদি বীজটা শোধনটা করে দিই তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের কিন্তু ওষুধের ব্যবহার অনেক কমে যাবে এবং সেক্ষেত্রে আমরা লাভ হব। এবং এটা একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে চাষি ভাইরা এই সম্বন্ধে ঠিকমতো জানেন না বলে এটাকে প্রয়োগ করতে পারেন না, কিন্তু আমাদের সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এই সচেতনতা বাড়ানোর কাজ করছে, এবং এইভাবে আপনারা যদি আপনারা বীজ শোধন করেন তাহলে আমাদের কৃষিক্ষেত্রে কিন্তু আমাদের উন্নতি খুব সম্ভব।
1: এতক্ষণ শুনলেন বীজ শোধন ও তার উপকারিতা, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কৃষি কাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। সেই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বিজ্ঞাপনের পর আপনার স্বাস্থ্য।
1: জে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসা, বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমি বসু।
3: আমরা জানি ক্রমশ ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা বেড়ে চলেছে, তো আজকে আমরা জানব ব্রেস্ট ক্যান্সারের কী কী আর্লি সাইন বা কী কী সিমটম দেখলে আমরা অঙ্কোলজিস্টের কাছে যাব, আর কী নিয়ে আলোচনা করব, আর আলোচনা করব ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিসটা কীভাবে হয়, আর জানব কী কী ট্রিটমেন্ট অপশান আমাদের কাছে আছে। প্রথমে আসি কী কী সিমটম দেখে ব্রেস্ট ক্যান্সার ভাবতে হবে। তো ব্রেস্ট ক্যান্সার মানেই হচ্ছে কিন্তু একটা লাম্প, তো কোনো একটা লাম্প বা কোনো একটা গাঁট যেটা কিন্তু ব্রেস্টের মধ্যে দেখা যাবে। অবশ্যই সেই লাম্পটা ইনিশিয়ালি খুব ছোটোভাবে থাকবে এবং ধীরে ধীরে সেই লাম্পটা আস্তে আস্তে সাইজে বাড়তে থাকবে। আর কী কী চেঞ্জেস আসতে পারে ব্রেস্টে? বলা যেতে পারে নিপিলে অনেক সময় দেখা যাচ্ছে যে নিপিল থেকে কোনো ডিসচার্জ হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে নিপিলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, অথবা ব্রেস্টের ওপরে যে স্কিন আছে সেই স্কিনে কিছু চেঞ্জেস আসছে। তো এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একদম প্রাথমিক লক্ষণ। আর কী কী সিমটম থাকতে পারে? বগলের কাছে দেখা যেতে পারে যে কিছু নোড ফুলে উঠেছে। সেটা কিভাবে আপনারা সবার আগে ধরতে পারেন? এক হচ্ছে স্নান করার সময় অনেক সময় আমরা সবসময় ওই জন্য বলি যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, নিজের ব্রেস্ট নিজেকে পরীক্ষা করতে হবে মাসিকের একটা ফিক্সড দিনে। মাসিক যেদিন শেষ হচ্ছে কিংবা তার থেকে দুদিন বাদে, সেদিন প্রত্যেকে অ্যাটলিস্ট নিজের সেলফ ব্রেস্ট এক্সামিন করে দেখুন যে বগলের কাছে কিছু অংশ ফুলে উঠছে কিনা। সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা আর্লি সাইন বলে বলা যেতে পারে। এবার আসি ডায়াগনোসিস, যে ব্রেস্ট ক্যান্সার হলো তারপরে আমরা সেটাকে কিভাবে ট্রিটমেন্ট শুরু করব। তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে বায়োপসি। একটা ভুল মিথ অনেকের মধ্যেই আছে যে বায়োপসি করলে হয়তো ক্যান্সারটা ছড়িয়ে পড়তে পারে, সেটা কিন্তু কখনোই নয়। বরং বায়োপসিই কিন্তু আপনার ক্যান্সার ট্রিটমেন্টে সাহায্য করবে। ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার, সেই বায়োপসির কিছু ER PR হার্টুনিউ কিছু রিপোর্ট আছে, এই রিপোর্টগুলো দেখেই কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করতে পারি। আর কী দরকার? আর দরকার তার ক্যান্সারটা কোন স্টেজে আছে, কারণ আমরা কথা বলছি ক্যান্সারের মতো একটা রোগকে নিয়ে। স্টেজটা না জানলে কিন্তু ট্রিটমেন্ট শুরু করা যায় না। স্টেজটা জানার জন্য আমরা জেনারেলি যেটা করে থাকি, আমরা একটা হোল বডি পেট সিটি স্ক্যান করি, সেই পেট সিটি স্ক্যান বলে দেয় যে রোগটা তার কোন স্টেজে রয়েছে। এবার আসি ট্রিটমেন্ট, কী কী ট্রিটমেন্ট অপশান আমাদের কাছে আছে ব্রেস্ট ক্যান্সারের জন্য। রোগ যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে অবশ্যই সার্জারি তো অবশ্যই করতে হবে। সার্জারিতেও কিন্তু এখন এরকম অনেক অপশান আছে যেটাতে আমরা বলি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, মানে পুরোটা ব্রেস্ট বাদ দেওয়ার দরকার নেই, শুধু টিউমারের অংশটা কিছুটা মার্জিন নিয়ে বাদ দিলেই কিন্তু সার্জারি করে টিউমারটাকে বার করে দেওয়া সম্ভব। আর কী কী ট্রিটমেন্ট অপশান? ট্রিটমেন্টে ব্রেস্ট ক্যান্সারে যেটা লাগবেই সেটা হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপির বেশ কিছু সাইকেল তাদেরকে 21 দিন বাদে বাদে দিতে হয়, এবং প্রত্যেকটা ব্রেস্ট ক্যান্সারের তার হরমোনের স্ট্যাটাস দেখে কিন্তু তার ট্রিটমেন্ট আলাদা। সুতরাং এরকম অনেকেই প্রশ্ন করে যে ওই ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের তো মাত্র 6টা কেমো হলো, তাহলে আমার কেন 17টা সাইকেল হচ্ছে? তো এটার প্রসঙ্গে কিন্তু সবাইকে জানতে হবে যে প্রত্যেকটা মানুষের ডিজিজ বায়োলজি আলাদা, প্রত্যেকটা ডিজিজের ট্রিটমেন্ট আলাদা। সেজন্যই কিন্তু বায়োপসি ভীষণ দরকার। বায়োপসির রিপোর্ট দেখেই

0: আমরা তার ট্রিটমেন্ট শুরু করি। এরপরে আসছি কেমোথেরাপি ছাড়া আর কি অপশান ট্রিটমেন্টে লাগে। ব্রেস্ট ক্যান্সারে রেডিওথেরাপির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে যখন অপারেশন হয়ে গেল বেশ কিছু কারণ আছে, বেশ কিছু ইন্ডিকেশান আছে যেটা দিয়ে কিন্তু রেডিওথেরাপি দিয়ে ব্রেস্ট ক্যান্সার যাতে ফেরত না আসে সেটা কিন্তু ট্রিটমেন্টে করা হয়ে থাকে। আর কি কি ট্রিটমেন্ট যেটা আছে, হরমোনাল থেরাপি আমরা বলি, যাদের এই ERPR মানে হরমোনাল স্ট্যাটাসটা প্রথমেই দেখে নিতে হয়, যাদের সেটা পজিটিভ তাদেরকে কিন্তু আমরা হরমোনাল ওষুধ কিছু দিই, যেটা কিন্তু বহু বছর ধরে তাদেরকে খেতে হয়। তো এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে কিন্তু ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এবার আসি, রোগ যদি 4 নম্বর স্টেজে ছড়িয়ে গেল, মানে 4th stage চলে গেল, তাহলেই কি সব শেষ? না, কিন্তু 4th stage ব্রেস্ট ক্যান্সারেও কিন্তু এখন অনেক ওরাল থেরাপি বেরিয়েছে, টার্গেটেড থেরাপি, যেটা দিয়ে কিন্তু বহু বছর, কখনো 4 বছর 5 বছর পেশেন্টকে সুস্থ রাখা যায় এবং পেশেন্ট একটা ভালো কোয়ালিটি অফ লাইফ মেনটেন করছে। সুতরাং সবসময় মনে রাখতে হবে, ক্যান্সারে ভয় নয়, এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। অ্যাওয়ারনেস যদি বাড়ে তাহলে আর্লি স্টেজেই আমরা ক্যান্সারকে ধরে ফেলবো এবং তাকে ট্রিটমেন্ট করে সম্পূর্ণ সুস্থ করবো। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসা, বললেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমী বসু।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। প্রাত্যহিকী।

0: কখনো আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো বা ঝলমলে রোদ মাখানো নীল আকাশ। বর্ষা পেরিয়ে আমরা শরতে, আর সপ্তাহ পেরিয়ে আরও একটা রবিবার, রবিবারের প্রাত্যহিকই। স্বাগত জানাই আপনাদের সকলকে।
1: হ্যাঁ, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে ক্যালেন্ডারেও এখন শরতের মাস। আজ 23শে আগস্ট। বন্ধুরা, একটু পিছন ফিরে তাকানো যাক।

22শে আগস্ট 2023। চাঁদের বুকে পা রাখল ভারতের চন্দ্রযান তিন এর ল্যান্ডার বিক্রম, আর এর সঙ্গে সঙ্গেই ভারত হয়ে উঠল পৃথিবীর চতুর্থ দেশ যারা চাঁদের বুকে সফট ল্যান্ড করতে পেরেছে। বিক্রম যেখানে নামে সেই জায়গাটা ছিল চাঁদের দক্ষিণ মেরুর খুবই নিকটবর্তী। এই জায়গাটির নাম পরে রাখা হয়েছে শিব শক্তি পয়েন্ট। ভারতই হল প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুর এত কাছে কোনো মহাকাশযানকে অবতরণ করাতে পারল। চন্দ্র অভিযানের ক্ষেত্রে এটিও এক বিরাট সাফল্য। দেশের কাছে এটা ছিল খুবই গর্বের দিন, আর তাই এই দিনকে স্মরণীয় করে রাখতে ভারত সরকার 23শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস রূপে ঘোষণা করেছে। দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে এই দিনটি। মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমরাও যে পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে সমানতালে তাল মিলিয়ে চলতে পারি, চন্দ্রযান তিন তা প্রমাণ করেছে। এই অভিযানের ফলে ভারত বিশ্বের সব দেশের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। আমাদের দেশের নতুন প্রজন্মের কাছেও চন্দ্রযান তিন এনে দিয়েছে মহাকাশ জয়ের স্বপ্ন। সারা দেশে বিজ্ঞান ও প্রযুক্তির কাজে এসেছে নবজাগরণ, আর এখানেই রয়েছে জাতীয় মহাকাশ দিবস উদযাপনের তাৎপর্য। এই দিবস পালনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা যাবে দেশের এই অভাবনীয় সাফল্যের কথা। আমাদের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের মেধা ও কৃতিত্ব তাদের কাছে হয়ে উঠবে প্রেরণার আলো, আর এই আলোতে উদ্ভাসিত হয়ে তারাও বেশি করে করে এগিয়ে আসবে মহাকাশ গবেষণার অঙ্গনে।

আজ জন্মদিন ডাক্তার রাধা গোবিন্দ করের। কর্পোরেশন কারমাইকেল কলেজ নামে প্রথম বেসরকারি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতার নাম ডাক্তার রাধা গোবিন্দ কর। 1852 সালের আজকের দিনটিতে হাওড়ার সাঁতরাগাছিতে জন্মগ্রহণ করেন ডাক্তার রাধা গোবিন্দ কর। 1883 তিনি ইউরোপে যান এবং 1887 এডিনবারার চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন। তারপর দেশে ফিরে তাঁর মেডিকেল কলেজ স্থাপন। ডাক্তার রাধা গোবিন্দ কর স্থাপিত মেডিকেল কলেজটি বর্তমানে তাঁর নামানুসারে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ নামেই পরিচিত। চিকিৎসাবিদ্যার প্রসারের জন্য তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। তার মধ্যে অ্যানাটমি, কর সংহিতা, প্লেগ, রোগী পরিচর্যা প্রভৃতি উল্লেখযোগ্য। আজ তাঁর জন্মদিন।

আজ দ্বারকানাথ বিদ্যাভূষণের মৃত্যুদিন। চব্বিশ পরগনা জেলার চাংড়িপোতায় 1819 সালে জন্মগ্রহণ করেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হলেও পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজে ক্রমান্বয়ে গ্রন্থাগারিক, অধ্যাপক এবং কিছুদিনের অধ্যক্ষ বিদ্যাসাগর মহাশয়ের সহকারী হিসেবে কাজ করেন। 1856 সালে দ্বারকানাথ বিদ্যাভূষণ নিজস্ব ছাপাখানায় তাঁর লেখা রোমের ইতিহাস এবং গ্রিসের ইতিহাস প্রকাশ করেন। 1858 সালে তিনি সোমপ্রকাশ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। মার্জিত রুচি, প্রাঞ্জল ভাষা এবং নির্ভীক সমালোচনার জন্য পত্রিকাটি ওই সময়ের সংবাদপত্র জগতে শীর্ষস্থান অধিকার করে। 1878 সালে লর্ড লিটন বঙ্গীয় মুদ্রাযন্ত্র বিষয়ক আইন চালু করলে দ্বারকানাথ মুচলেখা দিতে অস্বীকার করে সোমপ্রকাশ বন্ধ করে দেন। 1886 সালের আজকের দিনে দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রয়াত হন।

আর সেই সময়ের বুকে বারবার যাকে আমরা উজ্জ্বল রূপে পাই, আমাদের দেশ, দেশবন্দনা সমবেত কণ্ঠে।

আজ রবিবার, মেঘ বৃষ্টি সামলে যদি একটু বেরিয়ে পড়তে ইচ্ছে করে তাহলে রইল একটি অনুষ্ঠানের খোঁজ। কথা নদীর নিবেদন রামধনুকের আবছায়াতে রবীন্দ্র কাকুরা ভবনে বিকেল 5:30 আজ।

অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

হ্যাঁ, আগস্ট মাসের দ্বিতীয় পক্ষে রয়েছি আমরা। আপনারা অনেকেই জানেন, চিঠিও পাঠাচ্ছেন আপনারা, বিষয় বাজে খরচ। অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে যথার্থ চেনা যায়, বলেছেন প্রাজ্ঞজন। উদরপূর্তির জন্যে রুটি কেনার পর টাকা অবশিষ্ট থাকলে গোলাপ ফুল কেনার পরামর্শ দিয়েছিলেন কবি। জীবনের মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে শখ বা শিল্পসুন্দরের সাধনা, সে তো স্বাভাবিক মানব ধর্ম। কিন্তু কেউ কেউ থাকেন সেই নিশ্চয়তা ছাড়াই, হঠাৎ খেয়ালের বসে এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলেন যাতে প্রিয়জনের কাছ থেকে যার পর নাই মুখ ঝামটা খেতে হয়। কিন্তু কি আর করা, একজনের কাছে যা অহেতুক, অপ্রয়োজনীয় অপব্যয়, অন্যজনের কাছে তাই প্রাণের আরাম, বেঁচে থাকার আনন্দ। আপনি কি বলেন? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitihier চিঠির ঝাঁপি janpi.air@gmail.com, অথবা হাতে লিখে চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে দ্বিতীয় পক্ষ চলছে এখন, বিষয় বাজে খরচ।

হ্যাঁ, বিষয় বাজি খরচ। আজকের প্রথম চিঠিতে চলে যাব। রত্না মুখোটি লিখছেন লাহিড়ি পাড়া লেন শ্রীরামপুর হুগলি থেকে। শ্রুতিবন্ধু প্রাত্যহিকী, অর্থ থাকলে সব কিছুই হয়। কথাটা হয়তো সর্বৈব সত্য, একজনের কাছে যেটা বাজে খরচ অন্যের কাছে সেটাই প্রয়োজনীয়। সেদিন দেখি সন্ধেবেলায় খোলা চুলে বঞ্জির আবির্ভাব। শশব্যস্ত হয়ে বললাম, সন্ধেবেলায় খোলা চুলে কী ব্যাপার? বঞ্জি মাথা ঝাঁকিয়ে বলল, বিউটি পার্লারে গিয়েছিলাম, চুলের কাটিং করে শ্যাম্পু করে ফেসিয়াল করে এলাম। অবাক বিস্ময়ে আমার জিজ্ঞাসা, পার্লারে চুলের কাটিং, শ্যাম্পু, ফেসিয়াল কত খরচ পড়ল? বঞ্জি বেমালুম বলল, 1200 টাকা। আমি হতবাক, মনে মনে বললাম, চুলের ডগা ছাঁটি বাড়িতে, সরময়দা মেখে নিজেই ফেসিয়াল করি আর কিনি এক বোতল শ্যাম্পু, মাসে সাকল্যে খরচ 120 টাকা। জনান্তিকে জানিয়ে রাখি, বঞ্জি বড় চাকরে, মোটা অঙ্কের মাইনে পায়। আমার মনের কথা পড়ে নিয়ে তার উপদেশাবলী, কর্পোরেট অফিসে চাকরি করতে গেলে এমন টিপটপ হয়েই যেতে হয়। বাবার কাছ থেকে এক ভদ্রলোক অনাথ আশ্রমের জন্য মাসে মাসে 500 টাকা নিয়ে যেতেন। পড়শি পরেশ কাকু বলতেন, নেহাত বাজে খরচ, সিনেমা দেখা বাজে খরচ। এই বিশ্বাসে বিশ্বাসী পরেশ কাকু যদি জানতেন বাবা আমাদের মাঝে মাঝে ভালো সিনেমা দেখাতে নিয়ে যেতেন, নির্ঘাত মূর্ছা যেতেন।

পাড়ার ঢাকিরা পুজোর শেষে একাদশীতে বাড়িতে আসে। পুরনো কিন্তু ছেঁড়া ফাটা নয় এমন জামাকাপড়ের সঙ্গে নগদ কিছু টাকা দিই। পড়শি বৌদি মন্তব্য করেন, কিছু টাকা দাও ভালো কথা, পুরনো পোশাক তো ভালো দামে বিক্রি হয়, একটু ফোন অ্যাপ সার্চ করলেই হয়। কিছু খরচে যদি অন্যের উজ্জ্বল হাসি মাখা মুখ দেখা যায়, তাকে কি বাজে খরচ বলা যায়? নবশরতের শুভেচ্ছাসহ রত্না মুখোটি, লাহিড়ি পাড়া লেন, শ্রীরামপুর, হুগলি।

এবার চিঠি হাওড়া থেকে কৌশিক চীনা মুন্সিরহাট হাওড়া থেকে লিখছেন। প্রিয় প্রাত্যহিকী, সে বছর কুড়ি আগেকার কথা। বন্ধু সৌমেনের কন্যার যখন বিবাহের সবকিছু পাকা, অতিথি আপ্যায়নের জন্য এলাহি ভুরিভোজনের সব রকম প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছে, তখন একদিন কথায় কথায় বলেছিলাম মেয়ে আর হবু জামাইয়ের রক্ত পরীক্ষাটা করিয়ে নিতে, কিন্তু কাকস্য পরিবেদনা, বাজে খরচ ভেবে সেদিন সৌমেন রক্ত পরীক্ষাটা আর করায়নি। এখন সৌমেনের একমাত্র নাতি অরিত্র থ্যালাসেমিয়ায় আক্রান্ত, প্রতি মাসে তাকে নিয়ম করে রক্ত দিতে হয়। মনে আছে সহকর্মী অনুপদাকে পই পই করে বলেছিলাম, বয়স হচ্ছে তো, একবার ডাক্তারখানা গিয়ে প্রেশারটা চেক করে নিতে, সেই সঙ্গে রক্তে সুগারের মাত্রাটাও পরীক্ষা করে দেখে নিতে। বাজে খরচ ভেবে অনুপদার আর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়নি। আপাত সুস্থ সেই অনুপদা হঠাৎই একদিন কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে এখন বিছানায় শয্যাশায়ী। আবার রেস্তোরাঁতে গিয়ে অতিরিক্ত তেল মশলা লবণযুক্ত খাবার আমরা অনেকেই দিব্যি সাধ্যাতিরিক্ত অর্থ ব্যয় করে গলাধকরণ করি, কিন্তু কম টাকায় মরশুমি ফল কিনে খাওয়াকে বাজে খরচ মনে করে এড়িয়ে যাই। একইভাবে গরমের দিনে অস্বাস্থ্যকর বোতলবন্দি ঠান্ডা পানীয় কিনে খাই, কিন্তু পরিবর্তে বাজে খরচ মনে করে অধিকতর স্বাস্থ্যকর ডাবের জল কিনে খেতে অনীহা প্রকাশ করি, ফলে অলক্ষে ঘাতক কোলেস্টেরলের মাত্রা বাড়ে, বাড়ে মেদও। অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য ব্যয়কে যদি বাজে খরচ মনে করে অবহেলা করি, তার ফল তো একদিন ভুগতে হবেই। আসলে সাময়িক লোভের বশবর্তী হয়ে কোনটা যে প্রয়োজনীয় খরচ আর কোনটা বাজে খরচ, তার পার্থক্য অনেক সময় আমরা করে উঠতে পারি না, কিন্তু তার পরিণাম হয় মারাত্মক। তাই আগে একটু ভেবে নিয়ে তারপর খরচ করাটাই হবে বুদ্ধিমানের কাজ। সুতরাং এবার থেকে সাধু সাবধান। কি বন্ধু, খরচ করার আগে মনে থাকবে তো? কৌশিক চীনা লিখলেন মুন্সিরহাট হাওড়া থেকে।

এবার চলে যাব ময়ূরী চট্টোপাধ্যায়ের চিঠিতে। লিখছেন হর্ষবর্ধন রোড, দুর্গাপুর 4, পশ্চিম বর্ধমান থেকে। এত বড় বিস্কুটের পেটি! আগে তো একটা দুটো করে বিস্কুটের প্যাকেট কিনছিলে, আর এখন পেটি নিয়ে চলে এলে। বিস্কুটের বড় পেটিটাকে দু হাত দিয়ে সামলাতে সামলাতে মা ঘরে ঢুকেছে, আর আমি সঙ্গে সঙ্গে কথা শোনাতে শুরু করে দিলাম। বড্ড বাজে খরচ করো মা, ঘরে তো আমরা কেউ বিস্কুট খাই না, আর তুমি পেটি আনছো বিস্কুটের। মা হেসে বলল, আমরা না দেখলে অবলাগুলো কে দেখবে বল? সারা দিন না খেয়ে ঘুরে বেড়ায়, আমার আর কতটুকুই বা সামর্থ্য যে ওদের পেট ভরাবো? এটুকুই তো করতে পারি। প্রতিউত্তর কি দেব সেটা ভেবে না পেয়ে স্থান ত্যাগ করলাম। আরেকদিন দেখি টেবিলে 7-8টা পাউরুটির প্যাকেট রাখা, তার মধ্যে একটা অর্ধেক খালি। আমি পাউরুটির প্যাকেটে হাত দিতেই অমনি মায়ের গর্জন, ওগুলো থেকে একটাও নিবি না, ওগুলো ওদের জন্য। রাগে মাথাটা গরম হয়ে গেল। বললাম, বাজে খরচ করতে এত ভালো লাগে তোমার? বিস্কুটও হচ্ছিল না, এবার পাউরুটিও লাগবে? মা গম্ভীর গলায় বলল, এসব তোর জন্য বাজে খরচ,

যখন ওদের মায়া ভরা মুখগুলো নিয়ে খাবারের আশায় তাকিয়ে থাকে, তখন আমি ওদের কিছু না খাইয়ে থাকতে পারি না। এই খরচ আমার কাছে অনেক শান্তির, তুই বুঝবি না। প্রাত্যহিক, তুমি হয়তো বুঝতেই পারছ আমার মায়ের বাজে খরচের হেতু রাস্তার ওই অবলা সারমেয়গুলো। এইভাবেই আগে মায়ের সঙ্গে বাজে খরচ নিয়ে রাগারাগি করতাম। তবে মজার ব্যাপার কি জানো তো প্রাত্যহিক, এখন আর মায়ের উপর রাগ করতে পারি না, কারণ এখন আমিও ওই অবলাদের জন্য একটু আধটু বাজে খরচ করেই ফেলি, নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার আশায়। সত্যি কখনো কখনো মনের আরাম বাজে খরচ করেও পাওয়া যায়। ময়ূরী চট্টোপাধ্যায়, লিখলেন হর্ষবর্ধন রোড, দুর্গাপুর 4, পশ্চিম বর্ধমান থেকে।

এবার লিখছেন আরতি মণ্ডল, নবনগর, যাদবপুর, কলকাতা 32 থেকে। তরঙ্গবন্ধু প্রাত্যহিকী। কালচক্রের অনিবার্য নিয়মই হল খরচ। জন্মের পর যত সময় যায় খরচ হতে থাকে প্রাণবায়ু, ফুরিয়ে আসে বালুঘড়ির উপর প্রান্তের বালুকণা, বন্দী হয় মহাকালের অপর প্রান্তের পাত্রে। প্রাণের বৃদ্ধি খাতে খরচ হয় দেশের অর্থ সম্পদ, প্রাণী সম্পদ আর যা কিছু প্রাকৃতিক। কালের নিয়মে এ সব কিছু শুদ্ধে হয় পরিণত প্রাণ দিয়ে, চিন্তা সিদ্ধান্ত সর্বোপরি সমাজকে সেবা দিয়ে। এই ছন্দে ছন্দপতন ঘটায় অপচয়, যাকে বলে বাজে খরচ। অপচয় সৃষ্টি করে অভাব, অর্থ কিংবা বৈষয়িক অপচয় যেমন জীবনশৈলীর দৈন্য ঘটায়, দেশের মেধা সম্পদের বাজে খরচ দেশকে পিছিয়ে নিয়ে যায় কয়েক দশক। উপযুক্ত পথদ্রষ্টার অভাব, লালন পালন এর অভাবে হারিয়ে যায় বহু সম্ভাবনাময় জ্যোতিষ্ক। লিঙ্গ বৈষম্য, ভেদাভেদ, অর্থনৈতিক বৈষম্য বাঁধ দেয়। পড়ার বই, ব্যাট, ফুটবল ছেড়ে তারা বন্দী হয়ে যায় শ্বশুরবাড়ির হেসেল, কলকারখানা কিংবা অর্থ উপার্জনের কোনো সুবিধাজনক ব্যবস্থাপনায়। এই বাজে খরচ প্রতিরোধ করতে পারলে নবভারতের উন্মেষ ঘটবে বহু প্রত্যন্ত অঞ্চল থেকে। সবচেয়ে নিভৃত এবং বড় বাজে খরচ ঘটে আমাদের মূল্যবান সময় ও সম্ভাবনার ঘরে। গড্ডালিকা প্রবাহের প্রভাবে বহু কেরিয়ার বা লক্ষ্যহীন দৌড়ে বহু তরুণের জীবনের সোনালি বছরগুলি অপচয়ে কেটে যায়। যে তারুণ্য হতে পারত কোনো নবসৃজনের উৎস, তা হারিয়ে যায় হতাশা ও অলসতার অন্তরালে। এর পাশাপাশি সমান্তরালভাবে চলে প্রাকৃতিক সম্পদের বেহিসেবি বাজে খরচ। উন্নয়নের নামে অপরিকল্পিত নগরায়ন, নদী দখল ও বনজঙ্গল ধ্বংসের মাধ্যমে আমরা আসলে ভবিষ্যৎ প্রজন্মের মুখের অন্ন কেড়ে নিয়ে বর্তমানের কৃত্রিম সমৃদ্ধি কিনছি। প্রকৃতির এই ঋদ্ধ ভাণ্ডার হারিয়ে যাচ্ছে ক্রমশ। আধুনিক যান্ত্রিকতার যুগে যুক্ত হয়েছে মানসিক শক্তি ও সম্পর্কের বাজে খরচ। বাস্তব সংযোগ বা গভীর অনুভূতির জায়গা কেড়ে নিয়ে ভার্চুয়াল দুনিয়ার কৃত্রিম প্রতিযোগিতা আর অন্ধ অনুকরণে মানুষ তিলে তিলে ক্ষয় করছে তার অন্তরের সৃজনশীলতা ও শান্তিকে। অন্যদিকে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক স্তরে দুর্নীতির কারণে মাঝপথে থমকে থাকা উন্নয়ন প্রকল্প কিংবা করের টাকার বাজে খরচ জাতির পরিকাঠামোকে পঙ্গু করে তোলে। আসুন আমরা আত্মশুদ্ধির আলোয় জ্বালিয়ে তুলি সেই প্রদীপ যা মুছে দেবে সমস্ত কৃত্রিম অভাব ও অবহেলার কালিমা। মেধার অপচয় রোধ করে আকাশের সীমানা ছুঁতে দেব ওদের ডানা। প্রকৃতির বুক চিরে চলা লুণ্ঠন থামিয়ে ফিরিয়ে দেব তার সবুজ আঁচল। আর সময়ের সঠিক ব্যবহারে গড়ে তুলব এক সুসংহত সমাজ। তবেই মহাকালের দরজায় চির উন্নত শিরে দাঁড়িয়ে বলতে পারব, আমাদের জীবন কেবল বহমান নয় বরং অর্থবহ। আরতি মণ্ডল লিখলেন নবনগর, যাদবপুর, কলকাতা 32 থেকে।

0: প্রিয় প্রাত্যহিকী, আমরা উপার্জন করি প্রয়োজন মেটানোর পাশাপাশি বাজে খরচ করতে, কারণ প্রয়োজনীয়তা তো অবশ্যই প্রাধান্য পায়, কিন্তু তার পাশাপাশি আমাদের নিজেদের কিছু শখ অথবা ভালো লাগার জন্য আমরা সেই জিনিসটার জন্য খরচ করি যা অন্যদের কাছে বাজে খরচ বলে মনে হয়। লিখছেন পাপিয়া ভট্টাচার্য, সেকেন্দারপুর হেলান হুগলি থেকে। লিখছেন, এমন এক বাজে খরচের কথা আজ শোনাই। ছোট্ট মেয়েটা দেখত বাবা অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝেই শুধু বই কিনে আনত। প্রথম প্রথম মেয়েটার মন খারাপ করত, তার মা তার মনের কথা বুঝতে পেরে বলত, কখনো কখনো অন্য কিছুও তো আনতে পারো, যেমন পুতুল, খেলনা, কেক, চকোলেট ইত্যাদি। তখন বাবা বলত, ওসব বাজে খরচ। জন্মদিনে, পুজোর সময়, পরীক্ষায় ভালো ফল করলেও উপহার বই। ছোট্ট মেয়েটির তখন মনে হতো এগুলো বাজে খরচ নয়। একবার একটা পুরনো বইয়ের পাতা ছিঁড়ে ফেলায় তার বাবা তাকে খুব বকেছিল আর বলেছিল, বইগুলো সম্পদ, যত্ন করে রাখবে। মেয়েটি এখন বড় হয়েছে, বাবার বাজে খরচ করে কেনা বইগুলো সে যত্ন করে রেখেছে, আর এখন সেও টাকা জমিয়ে শাড়ি গয়না না কিনে শুধু বই কেনে। অনেকেই তাকে বলে, শুধু শুধু এত বই কিনে বাজে খরচ করছিস কেন? আর তার ক্লাস ফাইভে পড়া মেয়ে তাকে বলে, তুমি আমাকে পুতুল, খেলনা, চকোলেট এসব একটাও পছন্দের কিছু কিনে দাও না, শুধুই বই কিনে বাজে খরচ করো। পাপিয়া ভট্টাচার্য লিখলেন সেকেন্দারপুর হেলান হুগলি থেকে।
1: হুগলি থেকে চলে যাই বাঁকুড়ায়। চিঠি পাঠাচ্ছেন সত্যকিঙ্কর প্রতিহার, যমুনা দেশরা বাঁকুড়া থেকে। কথায় আছে, পেটে নেই ভাত, দুয়ারে বাজে ঢাক, অর্থাৎ ঘরে চরম অভাব অথচ বাইরে আড়ম্বরের বহর। এখানে এই আড়ম্বরের যে খরচ, সেই খরচই হল বাজে খরচ। অনেক সময় আমরা জীবন ধারণ করতে প্রাথমিক প্রয়োজনীয় জিনিসগুলির জন্য খরচ না করে অন্যদিকে খরচ করে ফেলি, যা মোটেই সদর্থক চিন্তার বহিঃপ্রকাশ নয়। আমাদের মনে অনেক ইচ্ছে থাকে, অনেক কিছুরই প্রয়োজনও থাকে, এই থাকাটা মোটেই অস্বাভাবিক বিষয় নয়, যথার্থ। আবার সেই ইচ্ছে পূরণ করতে গেলে বা প্রয়োজন মেটাতে গেলে দেখতে হবে সামর্থ্য আছে কি না, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে সামর্থ্য না থাকলে ঋণংকৃত্বা ঘৃতং পিবেত, এই পথের পথিকন। এখানেও মনে রাখতে হবে ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কি না। মনে রাখা দরকার, সবসময় খরচ হওয়া উচিত অগ্রাধিকারের ভিত্তিতে। পাওনাদারের তাগাদা সহ্য করে মাংস দিয়ে ভাত খেয়ে যারা তৃপ্তির ঢেকুর তোলেন, মানুষ তাঁদের সুনজরে দেখেন না। তাঁদের এমন স্বভাবে সমাজে সমালোচিত হওয়াটাই স্বাভাবিক। প্রাথমিক প্রয়োজনগুলি মিটিয়ে অন্য কোনো ইচ্ছা পূরণে টাকা খরচ করতেই পারি, হ্যাঁ সুন্দরের সাধনায় ব্যয়ও করতে পারি। এই প্রসঙ্গে আরেকটি বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া দরকার, তা হল সঞ্চয়। কারণ চিরদিন কাহারও সমান নাহি যায়, তাই ভবিষ্যতের কথা ভেবে বাজে খরচ না করে রোজগারের টাকার একটি অংশ জমানো উচিত। পরামর্শ দিলেন সত্যকিঙ্কর প্রতিহার, যমুনা দেশরা

বাজে খরচ শব্দটি আপেক্ষিক। একজনের কাছে যে খরচ অর্থহীন, অন্যের কাছে সেটি হতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান ব্যয়।

0: দোলন চাঁপা তেওয়ারি দে গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে। আমার জীবনেও এমন কিছু খরচ আছে যাকে অনেকেই হয়তো বাজে খরচ বলেন, কিন্তু আমার কাছে সেগুলো একেবারেই বাজে নয়। আমি একাদশ শ্রেণী থেকে শুরু করে WBCS পর্যন্ত পড়ুয়াদের বিনা পারিশ্রমিকে পড়াই। অনেকেই প্রশ্ন করেন, এত সময় ও পরিশ্রম দিয়ে বিনা পয়সায় পড়ানোয় কী লাভ? আমার উত্তর, জ্ঞান ভাগ করে নেওয়ার চেয়ে সুন্দর লাভ আর কী হতে পারে? কারো পড়াশোনার পথ একটু সহজ করতে পারলে, তার স্বপ্ন পূরণের পথে সামান্য সাহায্য করতে পারলে, সেই সময় ও শ্রম আমার কাছে অপচয় নয়। শুধু মানুষ নয়, অসুস্থ বা অসহায় পশু পাখির প্রতিও আমার দায়বদ্ধতা আছে। কোনো প্রাণী অসুস্থ হলে তার সেবা করি, প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করি এবং নিয়মিত খাবার দিই। এসব কাজেও অর্থ ব্যয় হয়। কেউ কেউ হয়তো বলেন এগুলো সব বাজে খরচ, কিন্তু একটি ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়া কিংবা অসুস্থ প্রাণীকে সুস্থ করে তোলার চেষ্টা কিভাবে বাজে খরচ হতে পারে? আমার কাছে প্রকৃত বাজে খরচ হল এমন ব্যয় যা শুধু ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু কারো জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনে না। আর যে খরচে কারো মুখে হাসি ফোটে, কোনো স্বপ্ন এগিয়ে যায় কিংবা একটি অসহায় প্রাণ বেঁচে থাকার সুযোগ পায়, সেটি খরচ নয়, মানবিকতার বিনিয়োগ। তাই মানুষ যাই বলুক, আমি আমার এই বাজে খরচ নিয়ে গর্বিত। লিখলেন দোলন চাঁপা তেওয়ারি দে গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে।
1: পরের চিঠিতে আসি, বীরভূম থেকে এসেছে। শম্ভুনাথ সেন লিখছেন, গ্রাম ও পোস্ট পণ্ডিতপুর। প্রাত্যহিকীর এ পক্ষের বিষয় বাজে খরচ শুনেই মনে বেশ ফুরফুরে একটা আনন্দ দোলা দিল। এমনিতে আমরা সবাই বড় হিসেবি, চাল ডাল কেনা কিংবা ঘরের বিদ্যুৎ বিল, ওষুধের খরচ, এসব তো বাধ্য হয়ে করা, কিন্তু মানুষের আসল মনটা চেনা যায় তার বেহিসেবি খরচে। প্রাজ্ঞজনেরা তাই একদম খাঁটি কথা বলেছেন। কবির সেই মিষ্টি পরামর্শের কথা ভাবুন তো, খিদে মেটাতে রুটি তো কিনতেই হবে, কিন্তু পকেটে বাড়তি দুটো টাকা থাকলে একটা সুন্দর গোলাপও কেনা চাই। রুটি আমাদের শরীর বাঁচায় আর ওই গোলাপ ফুলটা মনকে বাঁচিয়ে রাখে। তবে মুশকিল হলো ঘরে ফিরে পকেটের তোয়াক্কা না করে হঠাৎ খেয়ালের বসে অদরকারি একটা বই, ফুলদানি কিংবা মাটির পুতুল কিনে আনুন, অমনি শুরু হবে প্রিয়জনদের ঝাঁঝালো মুখ ঝামটা। কি দরকার ছিল এই ফালতু খরচের? বকুনি খেয়ে মাথা নিচু করলেও মনে মনে কিন্তু ভারী আনন্দ হয়, কারণ গিন্নি বা কর্তার চোখে যা স্রেফ অপচয়, নিজের কাছে সেটাই তো সারাদিনের ক্লান্তি ধুয়ে ফেলার প্রাণের আরাম। আসলে সবসময় কি আর অঙ্কের হিসেব দিয়ে বেঁচে থাকার আনন্দ মাপা যায়? দিন শেষে একটুখানি অহেতুক আনন্দ যদি মনটাকে তাজা রাখে, তবে সেই বাজে খরচ তো আসলে জীবনে বেঁচে থাকার সবচেয়ে লাভজনক বিনিয়োগ। লিখলেন শম্ভুনাথ সেন, গ্রাম পোস্ট পণ্ডিতপুর, বীরভূম থেকে।
0: আজকের মতো চিঠির পালা সাঙ্গ করে এগিয়ে যেতে হবে। লিখুন আপনারা, বাজে খরচ নিয়ে অপেক্ষায় থাকবো চিঠির। এবার চলে যাব আবহাওয়ার কথায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 96% এবং 57%। বৃষ্টি হয়েছে 4.6 মিলিমিটার। মেঘ বৃষ্টির খেলা এমনভাবেই চলতে থাকুক, আরও একবার মনে করিয়ে দিই,
2: আমাদের সমুদ্র নদীতে যারা মাছ ধরতে যান
1: তাদের জন্য একটু সতর্কবার্তা রয়েছে। 23 এবং 24 অর্থাৎ আজ ও কাল ঝোড়ো আবহাওয়া থাকবে সাগরে, সেই জন্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্র এবং পশ্চিমবঙ্গ ওড়িশা

ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে আজ ও আগামীকাল। তাহলে আপনারা লিখতে থাকুন বিষয় বাজে খরচ, ইমেল অথবা ডাকযোগে আপনারা চিঠি পাঠাতে পারেন।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ভারত। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে সাংবাদিকদের বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে গতকাল বলেন, ২০০১ সালের ৭ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২৫ বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের ১৪ লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
1: সেবা সেতু অভিযানকে তহত ১৫ দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়াহ লোক উপস্থিত রয়ে তো আপ ওয়াহ আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়েগা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন জো যোজনায়ে হ্যায় জিসকা লাভ সবি লোগো তক পৌঁছনা হ্যায় তো উনকো ইয়ে মৌকা হোগা কি উনকে ব্লক স্তর পর সেবা সেতু অভিযান কা এক আপনা অলগ কার্যক্রম উস দরমিয়ান হোগা উসমে ও ইস মৌকে কা লাভ লেতে হুয়ে আপনে আপকো ইস যোজনা মে জোড় সকতে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের বৈঠক করেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এ ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতারামের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতারামের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয় তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতারামের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ কলকাতায় আসছেন। প্রতিরক্ষামন্ত্রী আজ দুপুরে কলকাতার জিআরএসি ভবনে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচটি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। এরপর প্রতিরক্ষামন্ত্রী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর বলে সূত্রের খবর। প্রতিরক্ষামন্ত্রী এদিন সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে খেলার সাক্ষী থাকবেন। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গতকাল গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই এবং ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন যে অহিংসা ও শান্তি ভারতের সংস্কৃতি এবং অহিংসার এই মূল্যবোধকে দুর্বলতা মনে করার ভুল কারো করা উচিত নয়। তিনি বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা করা সরকারের প্রধান কর্তব্য। নতুন দিল্লিতে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
2: अहिंसा का अर्थ केवल इतना ही नहीं है कि किसी को की हत्या मत करो, किसी को मारा नहीं जाना चाहिए। अहिंसा का अर्थ है मन वचन और कर्म से किसी भी रूप से किसी को पीड़ा न पहुंचाई। अहिंसा के मूल्य को हमारी कमजोरी किसी भी सूरत में नहीं समझी जानी चाहिए। हमारे अहिंसा को गलत मत समझो, अहिंसा और शांति हमारी संस्कृति है।
0: কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস 1994-এর সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত দুই দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয়পুরের একটি পরীক্ষা কেন্দ্রে অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট AIAPGET আয়োজনে গাফিলতির কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেসার্স এডুকুইটি কেরিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই নোটিশের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে মেসার্স এডুকুইটির তালিকাভুক্তির বিষয়টি স্থগিত রাখা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে 49 জন পরীক্ষার্থী গতকাল পরীক্ষা দিতে পারেনি তাদের আগামী মাসের পয়লা তারিখ সকাল 10টায় জয়পুরের রাজস্থান কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ফর উইমেনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইস্যু করা সংশোধিত প্রবেশপত্রে জানানো হবে বলে NTA জানিয়েছে। এই অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডীয় শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসায়ীদের সুরক্ষায় কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় কার্নি জানান, একটি নতুন ও সামগ্রিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য কানাডা এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকার সঙ্গে আন্তরিকভাবে ও নিবিড়ভাবে কাজ করছে। কার্নি আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব কানাডা মেনে নিতে পারে না। ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি কানাডীয় আলোচনাকারীদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। জাতীয় মহাকাশ দিবস আজ। 2023 সালের 23শে আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক বিরাট মাইল ফলক। এই দিনের স্মরণে দেশজুড়ে জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। নেদারল্যান্ডসের অ্যামস্টেলভিনে FIH বিশ্বকাপে ভারতীয় পুরুষ হকি দল বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে 1-3 ব্যবধানে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচের প্রথমার্ধে ভারত দুর্দান্ত খেললেও শেষ কোয়ার্টারে 2টি গোল করে নেদারল্যান্ডস। শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচটি জেতা ভারতের জন্য অত্যন্ত জরুরি ছিল। 52তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। নেদারল্যান্ডসের হয়ে 3টি গোল করেন ডুকো তেলগেনক্যাম্প, টিজেপ হুয়েডমেকার্স এবং থাইস ভ্যান ড্যাম। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ট কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল SC দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ও মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শ্রী বিল্ডার্স ও জয়ন্ত ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রের মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনো যোগ্য মহিলা বঞ্চিত হবেন না বলে ফের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণা। রাজ্যে 247টি কলেজে পরিচালন সমিতির সভাপতিদের মনোনীত করেছে উচ্চশিক্ষা দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী দুদিন উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। ডুরান্ড কাপের ফাইনালে যুব ভারতীতে আজ মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্ট বেঙ্গল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং ইয়ান্ত্রে ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অধিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রী যুবভারতী ক্রাঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্ট বেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে খেলার সাক্ষী হিসেবে অংশগ্রহণ করবেন। এর মাঝে তিনি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করবেন। রাজ্যে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে এই কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। রাজ্যসভারত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠক করেছেন। পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যার সমাধানে সংবিধানের আওতায় থেকে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
1: ইন্টারলোকেটর আদরণীয় পঙ্কজ কুমার সিং জি কে নেতৃত্ব মে গৃহ মন্ত্রালয় কি টিম কা এক কমিটি কা গঠন হুয়া হ্যায়, জো আজ কে ইস এগ্রিমেন্ট কো ড্রাফটিং কো ফাইনাল করনে কা কাম করেগি। হামারে ক্ষেত্র মে বিকাশ হো, হামারে ক্ষেত্র মে ডেভেলপমেন্ট হো, হামারে যুবাও কো রোজগার মিলে। জব সে ভারতীয় জনতা পার্টি কি সরকার বনি হ্যায়, হাম সব পজিটিভ হ্যায়, হামে পুরি উম্মীদ হ্যায় হামারে সাথ ন্যায় হোগা।
0: রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। শিলিগুড়ি করিডোরের সুরক্ষার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
2: ये मैं कह सकता हूँ कि माननीय गृहमंत्री जी आए हैं सिलीगुड़ी में, इन्होंने मीटिंग लिया, बहुत अच्छा मीटिंग हुआ, शुभेंदु जी भी थे। मुझे लगता है कि समाधान जो हमें चाहिए गोरखालैंड का मुद्दे के बारे में, वो उसका

0: করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ধমক চমক বা বিভ্রান্তি ছড়িয়ে সরকারি জনকল্যাণমূলক কর্মসূচিকে কোনোভাবেই ব্যাহত করা যাবে না। চলতি মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে ফের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
1: 17ই সেপ্টেম্বর মোদীজির জন্মদিন, ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে, আর আমি কলকাতাতে 1,00,000 অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদীজির জন্মদিন পালন করব 17ই সেপ্টেম্বর।
0: যাদবপুরের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বামেদের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
1: যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণী জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই।
0: অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে গত সন্ধ্যায় মহামিছিলের আয়োজন করা হয়। ভগবানপুর রাম মন্দির থেকে শহীদ বেদি পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্যাপক অনিয়ম ও কারচুপির যে অভিযোগ রয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে তার যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম সংগঠনগুলি রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। সংগঠনের সচিব ডাক্তার রাজীব পাণ্ডে বলেন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতির সুযোগ কমানো তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির সেবা দল গতকাল কলকাতার বৌবাজার এলাকায় বিক্ষোভ দেখিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের রাজ্য সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন, জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের 247টি কলেজে পরিচালন সমিতির সভাপতি মনোনীত করেছে উচ্চশিক্ষা দপ্তর। সাংসদ বিধায়ক ও মন্ত্রীদের তাঁদের এলাকার কলেজগুলির পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। গত 13ই মে সব কলেজের পরিচালন সমিতি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের পরিচালন পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন। বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রথীন্দ্র বসু, কোচবিহার কলেজ, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূমের 2টি কলেজের দায়িত্বে এসেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল আলিপুরের একটি হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে দেখতে যান। গত শুক্রবার থেকে ওই হাসপাতালে তাঁর চিকিৎসা চলেছে। মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পরপর বেশ কয়েকটি নিম্নচাপের কারণে এরাজ্যে এখনও পর্যন্ত বৃষ্টির কোনো ঘাটতি নেই। একটি প্রতিবেদন,
2: সারা দেশে বৃষ্টির ঘাটতির পূর্বাভাস থাকলেও এ রাজ্যের ক্ষেত্রে এখনও তা পর্যাপ্ত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, উত্তরবঙ্গে কয়েক শতাংশ কম হলেও তা স্বাভাবিক। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের বেশি রয়েছে।
3: না, যেটা ঘাটতির কথা বলা হয়েছিল সেটা প্রধানত সর্বভারতীয় স্তরে বলা হয়েছিল। আমাদের কাছে এই মুহূর্তে সেরকম ঘাটতির কিছু নেই, বরং যেটা দেখা গেছে যে স্বাভাবিক যে রেঞ্জ তার মধ্যেই রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে +7%, মানে 1 জুন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। একটি প্রতিবেদন,

0: 135 তম ডুরান্ট কাপের ফাইনালে গ্রিক ও স্প্যানিশ কোচের মগজাস্তের জমজমাট লড়াই হতে চলেছে আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে। ধারে ভারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী একই জায়গায় রয়েছে। সেমিফাইনালে দুই দলই টাইব্রেকারে গোলরক্ষকদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে। মোহনবাগানের কোচ প্যানেজিয়েটিস ডেম্পেরিস এবং ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ শেষ করতে বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছেন বলে দুই শিবির সূত্রের খবর। দুদলেই বেশ কয়েকজন বিদেশি থাকলেও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে স্বদেশি ফুটবলাররা। 22 বছর পর ইস্টবেঙ্গল নাকি দুবছর বাদে মোহনবাগান ডুরান্ট কাপ ঘরে তুলবে তারই অপেক্ষায় ফুটবল প্রেমীরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রের মধ্যস্থতাকারী পঙ্কজ সিংয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে যুবভারতীতে আজ মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্টবেঙ্গল। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপ্না ঘোষাল।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বপ্না ঘোষালের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, আজ ষষ্ঠ পর্ব।

0: শুরু হচ্ছে ধারাবাহিক পরমাণু জগৎ। আজ ষষ্ঠ পর্ব, রচনা সায়েন্স কমিউনিকেটর্স ফোরামের পক্ষে অনুপমা সেনগুপ্ত।
1: বাবা বাবা, তোমরা সবাই এসে গেছো। হ্যাঁ ছাত্রছাত্রীরা, সুপ্রভাত সুপ্রভাত। হ্যাঁ এসো এসো এসো, বসো, তোমরা এখানে বসো। প্রতিবারের মতো এবারও সরস্বতী পুজোর পরের দুদিন আমরা কলেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, বুঝতে পেরেছ? খুশি তোমরা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে কিন্তু শ্রুতি নাটক প্রতিযোগিতা অন্যতম, এবং আর একটু পরেই তা শুরু হবে। বাহ, তোমরা দেখছি খুব খুশি হয়েছ। আমাদের কলেজের রীতি অনুযায়ী এ বছরে নাটকের থিম গত বছরই নির্ধারিত হয়ে গিয়েছিল, আর তা হলো ক্লাউড বা মেঘ। ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। এবার মোট চারটি টিমের নাম জমা পড়েছে, তাদের অভিনীত নাটকের নাম চারটে চিরকুটে লিখে এই এই এই কাচের পাত্রে রাখা আছে। কাবেরী, সুমিতা,
2: হ্যাঁ দিদি,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এদিকে চলে এসো। এই কাগজগুলো থেকে একটা কাগজ তুলে আমার হাতে দাও।
2: এই এই যে,
1: আচ্ছা আচ্ছা, দেখি দেখি কি লেখা আছে এতে। আরে কি অদ্ভুত নাম, ইলেকট্রন ক্লাউড। অভিনয়ে অ্যাটমের ভূমিকায় থাকছে সেকেন্ড ইয়ারের রোহন সরকার, আর ফার্স্ট ইয়ারের কাকলি বসু।

0: কাকলি কাকলি,
1: কে কে ডাকছো?
0: আমি এখন।
1: তুমি এখন কি ব্যাপার?
0: দেখলাম তুমি খুব মন দিয়ে একটা ছবি দেখছো, আর তোমার মনের ভেতরটা তোলপাড় করছে।
1: কি করে বুঝলে? তুমি কি মন পড়তে পারো নাকি?
0: তা একটু পারি বই কি। তা তোমার হাতে ওটা কিসের ছবি?
1: মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ছবি, যার মধ্যে খুব সূক্ষ্মভাবে কিছু পরিবর্তনের চিহ্ন ধরা পড়েছে। ছবির তলায় লেখা এই চিহ্নগুলি নাকি আমাদের নিয়ে যাবে মহাবিশ্বের জন্মলগ্নের কাছে। আর লিখেছে যে জন্মলগ্নে মহাশূন্যে কোয়ান্টা ফিল্ডের যে ভুতুড়ে ফ্লাকচুয়েশন ছিল, সেগুলিরই আকস্মিক প্রবল ফুলে ফেঁপে ওঠাকেই জ্যোতির্।

0: বিজ্ঞানীরা এইসব গ্যালাক্সি এবং গ্যালাক্সিপুঞ্জর বীজ বলে ধরে নিয়েছেন।
1: আর এই ভাবনা বা আবিষ্কারের জন্যই 2006 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।
0: তাই?
1: হ্যাঁ, আর এর থেকে যে বার্তা পাওয়া যায় সাধারণ মানুষের জন্য সেটাই জরুরি।
0: কি সেটা?
1: সেটা হলো ক্ষুদ্রতম থেকে বৃহত্তমের জন্ম, প্রকৃতির সর্বত্র বিরাজমান অদেখা ভুতুরে ফিল্ড দ্বিধাহীনভাবে বুঝিয়ে দিচ্ছে যে আদি উৎস জগতের সর্বত্র ছড়িয়ে আছে এবং চোখে দেখা জগতের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে জড়িয়ে আছে।
0: তাই তো আমরা তোমাকে পেয়েছি অ্যাটম।
1: একটা মজার ব্যাপার কি লক্ষ্য করেছো, যে মূল উৎসের সন্ধানে তোমরা ক্রমশ বড়কে ভাঙতে ভাঙতে ছোটকে জানতে চাইছো, ঢুকে পড়েছো আমার মধ্যে।
0: হ্যাঁ, তোমার ভেতর আছে নিউক্লিয়াস, আর তার বাইরে ইলেকট্রনেরা কক্ষপথে ঘুরপাক খাচ্ছে। আবার নিউক্লিয়াসের ভেতর আছে প্রোটন ও নিউট্রন। শুনেছি হাইড্রোজেনের অ্যাটমকে 1.15 লক্ষ ভাগে ভাগ করলে যা হবে তার নিউক্লিয়াস সেই এক ভাগের সমান।
1: শুধু তাই নয়, আরো আরো আছে, তারা প্রোটন নিউট্রনের চেয়েও ছোট।
0: সে কি? আচ্ছা, প্রোটন তো অনেক ভারী আর ইলেকট্রন তুলনায় খুব হালকা, কিন্তু এদের দুয়েরই একই রকম আধান আছে, প্রোটন ধনাত্মক আর ইলেকট্রন ঋণাত্মক, তাই তো?
1: একদম ঠিক। আর নিউট্রনের ভর প্রায় প্রোটনের ভরের সমান, এর কোনো আধান নেই।
0: অ্যাটম, এবার তো তাহলে তোমার অন্দরমহলের আর সব বাসিন্দাদের সঙ্গে আলাপ করতেই হয়।
1: যাবে আলাপ করতে? তাহলে আমার হাতটা শক্ত করে ধরো, চলে এসো ভেতরে এসো।
0: আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সব কেমন ধোঁয়ায় ঢাকা। আমার আমার দম আটকে আসছে। দূরে দূরে ওই উজ্জ্বল, ওটা কি? আর এই মেঘ আর কত দূর?
1: এই তো আরেকটু আরেকটু। আরে আরে, চোখ খুলো, সামনে দেখো। কোনো ভয় নেই, আমি তোমায় শক্ত করে ধরে আছি। ব্যাস, এসে গেছি।
0: তার মানে আমি নিউক্লিয়াসে পৌঁছে গেছি? আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু এই যাত্রাপথটা বড় কষ্টের।
1: তুমি যে ইলেকট্রন ক্লাউডের মধ্যে দিয়ে এলে, কষ্ট তো হবেই। এখানে ইলেকট্রনরা তীব্র গতিতে ছুটছে, আর গতি যত জোরে হবে তত তার চেহারাটা অস্পষ্ট হবে।
0: আচ্ছা একটা কথা বলো, অ্যাটমের যে ছবি আমরা দেখি সেখানে তো এই মেঘের ঘনঘটা দেখতে পাই না? সেখানে অ্যাটমের বৃত্তাকার নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন ও নিউট্রন, যাকে নিউক্লিয়ন বলে, আর তার চারপাশে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন। ব্যাস,
1: সে তো কাগজের উপরে আঁকা অ্যাটমের ছবি এবং সেটা স্থির চিত্র। আসলে অ্যাটম তো ত্রিমাত্রিক। তুমি কি জানো নিউট্রনের ভেতরেও ধনাত্মক কণা ও তাকে ঘিরে ঋণাত্মক কণা আছে? এরা নিউট্রনকে আধানহীন করে রাখে। 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক এই নিউট্রন আবিষ্কার করেন।
0: আচ্ছা একটা ব্যাপার আছে।
1: কি?
0: নিউট্রনরা না হয় আধানহীন, কিন্তু প্রোটনরা? তারা তো সব ধনাত্মক আধানযুক্ত, তাহলে তারা একসাথে থাকে কি করে? কেন তারা পরস্পরকে দূরে ঠেলে দেয় না?
1: সে এক গভীর রহস্য, ইলেকট্রন ক্লাউডের আড়ালে ঢাকা।
0: বলো না বলো না, কি করে থাকে প্রোটনরা একসাথে, পরস্পরকে বিকর্ষণ করে না?
1: সরলতম মৌল হাইড্রোজেনের বেলায় কোনো সমস্যা নেই, কারণ নিউক্লিয়াসে একটি প্রোটন থাকে।
0: কিন্তু যাদের নিউক্লিয়াসে একাধিক প্রোটন, যেমন সাধারণ হিলিয়ামের নিউক্লিয়াসে 2টি প্রোটন ও 2টি নিউট্রন, তাদের ক্ষেত্রে?
1: সুস্থিত অবস্থায় থাকার জন্য তড়িৎ বিকর্ষণ বলের চেয়ে বেশি শক্তিশালী বলের দরকার। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন স্ট্রং ফোর্স। এই বল ইলেকট্রোম্যাগনেটিক বলের থেকে 10,000 গুণ বেশি শক্তিশালী। এই বলের উৎস পাইমেসন বা পায়ন কণা।
0: আবার কণা?
1: হ্যাঁ,

0: এই পায়নের কথা জাপানি বিজ্ঞানী ইউকাওয়ার মস্তিষ্ক প্রসূত। নিউট্রন আর প্রোটন নিজেদের মধ্যে পায়ন আদান প্রদান করে পরস্পরকে আটকে রাখে।
1: বাহ, নিজেদের মধ্যে তো বেশ বোঝাপড়া আছে।
0: তাহলে আর বলছি কি, কণারা নিজেদের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক বল প্রয়োগ করে বটে, কিন্তু সেটা স্ট্রং ফোর্সের তুলনায় খুব দুর্বল। শুনলে আশ্চর্য হবে যে এই বল 100টি প্রোটনযুক্ত নিউক্লিয়াসকে ধরে রাখতে পারে।
1: এখন শুধু বলো, আর কি কি পার্টিকেল বা কণার কথা বিজ্ঞানীরা বলেছেন?
0: এইখান থেকে বিষয়টা সাধারণের জন্য কঠিন হয়ে পড়ে।
1: তাই?
0: এই সরস্বতী পূজায় তোমরা ঠাকুরের কাছে যখন পদ্মফুল দাও, একটা একটা করে পাপড়ি খুলতে থাকে, ঠিক এখানেও একটা একটা করে আবরণ উঠছে। আমি নামগুলো বলছি, প্রোটন, নিউট্রন, পায়ন, এদের মূল কণা হলো কোয়ার্ক, আর ইলেকট্রনের হলো লেপটন। এরা গ্লুয়ন দিয়ে আটকানো। 6 রকম কোয়ার্ক, 8 রকম গ্লুয়ন, 6 রকম লেপটন, 4 রকম গজ বোসন, আর সবচেয়ে রহস্যজনক গ্র্যাভিটন ও হিগস বোসন। এরাই হলো পদার্থের এলিমেন্টারি বা মৌলিক কণা। তাহলে শুনলে তো ইলেকট্রন ক্লাউডের আড়ালে মেঘনাদের কথা? তাহলে এবার চলো এখান থেকে বেরিয়ে যাই।
1: ওহো, আবার সেই মেঘের ভেতর দিয়ে? উফ, আমার ভীষণ দম বন্ধ লাগছে।
2: বাবা বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো। পরবর্তী নাটক।

0: কে কে
1: মা? আমি কাকলি, দরজা খোলো।
0: যাচ্ছি যাচ্ছি। হায়, কিরে কেমন হলো তোদের অনুষ্ঠান?
1: খুব ভালো হয়েছে মা।
0: যাক, এবার একটু বিশ্রাম করে নে। হ্যাঁ, কদিন ধরে নাটকের টেনশনে তো ঘুমই উড়ে গেছিল।
1: একদম ঠিক বলেছো, যাই গিয়ে একটু শুয়ে নি।
0: যা,
1: কলেজে খাওয়াটাও দারুণ ছিল জানো।
0: তাই?
1: পোলাও, আলুর দম, চাটনি, দারুণ।
0: শোন, তোর ঘরে যা, একটা সারপ্রাইজ আছে।
1: কি মা, বলো না বলো না।
0: বলে দিলে আর মজাটা কি রইল? তবে সাবধানে, মনে হচ্ছে মেজাজটা একটু খারাপ। বুঝে শুনে কথা বলিস কিন্তু। হ্যাঁ,
1: বুঝে গেছি মা, দিদি এসেছে তাই তো। ঠিক আছে, ও আমি ম্যানেজ করে নেব।
0: যা এখন যা।
1: দিদি, দিদি কখন এলি বল?
2: ছাড় বলছি, ছাড়।
1: ছাড়বো না। আগে বল কি হয়েছে।
2: তোর জামাই বাবুর একটা ব্যাপার।
1: মানে?
2: মাঝে মাঝে এমন সব কাণ্ড করে, আমি কিছু বুঝেই উঠতে পারি না।
1: বল না, তুই আমাকে বল না একবার, দেখ ঠিক একটা সমাধান করে দেব।
2: বুঝলাম, পাকামে। দেখ না, তোর জামাইবাবু গতকাল আমার জন্য একটা আংটির বাক্স নিয়ে এসেছে।
1: সে তো খুব ভালো কথা রে।
2: মোটেই ভালো কথা নয়।
1: কেন?
2: আংটির বাক্সটা খুলে দেখে একটা কয়লার টুকরো। আবার জিজ্ঞাসা করলো যে আমার পছন্দ কিনা, তাহলে নাকি বাঁধিয়ে দেবে, তাও আবার সীসা দিয়ে। তুই বল, এর কি মানে?
1: সে কি রে, কি বলছিস? তবে জামাইবাবুর কাজ, নিশ্চয়ই এর মধ্যে কিছু মজা আছে। দাঁড়া, জামাইবাবুকে না একটা SMS করি। মোবাইলটা দিদির কি হয়েছে, এর মানে কি? পাঠিয়ে দিয়েছি। এই দেখ, জামাইবাবু উত্তরও দিয়েছে।
2: তাই?
1: লিখেছে, মগজাস্ত্র ব্যবহার করো, সব বুঝতে পারবে।
2: দেখ কিরকম করে লিখলো, এর মানে কি?
1: তার মানে এটা একটা ধাঁধা। ওকে জামাইবাবু, আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। নে দিদি, তুই নিচে মার কাছে যা, আমি এখন একটু ঘুমোবো।
2: দেখ, তুইও জানি কেমন করিস। আমি নিচে গেলাম।
3: আমি অ্যাটম। এতদিনে আমার সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের হয়েছে। রোহন, আমার সম্বন্ধে তোমাদের অনেক তথ্য।

0: তথ্য জানিয়েছে। যাই, রোহনকে ধন্যবাদ জানিয়ে আসি। এখানে কাকুলি তো ঘুমোচ্ছে। রোহন, রোহন, আমি অ্যাটম।
1: আরে কি ব্যাপার?
0: তোমার তোমার অভিনয়ে আমি মুগ্ধ, তাই তোমার সঙ্গে গল্প করতে এলাম।
1: বাহ, সে তো দারুণ হবে।
0: জানো, বিজ্ঞানের জগতে এমন কিছু কিছু আকস্মিক ও অভিনব আবিষ্কার হয়েছে যা বিজ্ঞান সাধকদের সামনে একসাথে অনেক দরজা খুলে দিয়েছে। এমনই এক আবিষ্কার এক্স রশ্মি। জার্মানির স্ট্রাসবুর্গ ইউনিভার্সিটিতে অধ্যাপক উইলহেলম রনজেন একক প্রচেষ্টায় এক্স রশ্মি বা উচ্চ ভেদনশীল বিকিরণের গবেষণায় ব্যস্ত। কয়েকদিনের মধ্যেই ফ্লুরোসেন্ট পর্দার উপর স্ত্রীর হাতের হাড়ের আর নিজের কঙ্কালের ভৌতিক ছায়া দেখিয়ে মজা করে ঘোষণা করেন, আমি আমার মৃত্যু দেখেছি। এই আবিষ্কারে অনুপ্রাণিত হয়ে ফ্রান্সের বিজ্ঞানী হেনরি বেকারেল ফ্লুরোসেন্স নিয়ে আরও কী কী ভাবনা চিন্তা আর পরীক্ষা নিরীক্ষা করছেন, চলো চলো দেখে আসি। মনে রেখো, সময়টা কিন্তু 1896।
2: যেহেতু ক্যাথোড রশ্মি নলের কাঁচের ফ্লুরোসেন্ট বা প্রতিপ্রভ অঞ্চল থেকে এক্স রশ্মি নির্গত হয়, তাই আমার মনে হয় এক্স রশ্মি ও প্রতিপ্রভার মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে।
3: স্যার, আপনি যে খনিজ পদার্থগুলো এনেছেন না, তার উপর আলো পড়লেও তো প্রতিপ্রভা সৃষ্টি হয়।
2: ওগুলোকে যে বেশ কিছুক্ষণ সূর্যের আলোয় রাখতে বলেছিলাম তোমায়, রেখেছ তো?
3: অনেকক্ষণ অনেকক্ষণ স্যার, কিন্তু আজ বড় মেঘলা করে আছে আর এই নতুন টুকরোটা রাখতে ভুলে গেছি স্যার।
2: ও, তাহলে এবার ওগুলোকে ভেতরে নিয়ে এসো, কালো কাগজে মুড়ে ফটোগ্রাফিক প্লেটের উপর রেখে দাও, দেখি কোনো কালো দাগ ধরে কি না। আর আর নতুনটা কাগজে মুড়ে ড্রয়ারে অন্য প্লেটগুলোর সাথে রেখে দাও।
0: পরদিন সকালে ড্রয়ার খুলে বেকারেল সাহেব তো হতভম্ব, চিৎকার করে বলে ওঠেন,
2: কি কি করে হলো? ড্রয়ারে রাখা এই প্লেটে কালো দাগ কেমন করে এলো? এগুলোর উপর তো অসহ্য আবরণ দেয়া রয়েছে। তাহলে কি কাগজে মোড়া নতুন পদার্থটি এর জন্য দায়ী?
3: স্যার, নতুন পদার্থ যেটা বলছেন সেটা তো ইউরেনিয়াম আকরিক।
2: আর ইউরেনিয়াম থেকে স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ হচ্ছে, আর এটা ঘটে গেল সম্পূর্ণ আকস্মিকভাবে। তাহলে কি আরও কোনো মৌল আছে যাদের এমন স্বতঃস্ফূর্ত বিকিরণ হয়?
3: আর সেই মৌলগুলোকে আমরা এক কথায় কিভাবে শনাক্ত করতে পারি স্যার?
2: এই বিকিরণকে তেজস্ক্রিয় রশ্মি আর পদার্থগুলোকে তেজস্ক্রিয় পদার্থ আমরা বলতে পারি।
4: আর এই ঘটনা তেজস্ক্রিয়তা নামে বিখ্যাত হয়ে রইল, তাই না অ্যাটম?
0: ঠিক তাই। এখন চলো সেই বিজ্ঞানীদের কাছে যাদের নাম রেডিও অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে আছে।
4: আমি জানি তারা হলেন পোল্যান্ডের মাদাম কুরি এবং তার ফরাসি স্বামী পিয়ের কুরি।
0: একদম ঠিক বলেছ। মাদাম কুরি প্রথম বুঝতে পারেন বেকারেল যে বিকিরণের কথা বলছেন তা পদার্থের পারমাণবিক গঠনের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত।
4: কিন্তু সেই সময়ে বিজ্ঞানীরা তো অ্যাটমের নিউক্লিয়াসের কথা জানতেনই না, তাই না?
0: একদম ঠিক বলেছ। আমার ভেতরের ছবিটা বিজ্ঞানীদের কাছে তখনও স্পষ্ট নয়। পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যার ব্যাপারটা নিয়ে তখনও গবেষণা চলছে। তবে তেজস্ক্রিয় বিকিরণের প্রকৃতি নির্ণয় সেই নিউক্লিয়াসের দিকেই অঙ্গুলি নির্দেশ করে। জানো, এই কুরি দম্পতি পিচব্লেন্ড নামে এক আকরিক নিয়ে যখন কাজ করছিলেন তখন তারা এক টিনের শেডের তলায় তাদের পরীক্ষা নিরীক্ষা চালাতেন।
4: সে কি, কেন?
0: কারণ

0: ভালো ল্যাবরেটরিতে কাজ করার মতো আর্থিক সামর্থ্য তাদের ছিল না। পিচব্লেন্ড হলো রেডিয়ামের আকরিক। এই শেডে বসেই ঘন্টার পর ঘন্টা তারা আকরিককে ফোটান, পরিশোধন করেন, একটু একটুখানি রেডিয়াম বের করে আনার জন্য। অবশেষে একদিন সামান্য পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ পিচব্লেন্ড থেকে বের করতে সক্ষম হন, কিন্তু সেটা রেডিয়াম নয়।
1: হ্যাঁ হ্যাঁ, আমি জানি মাদাম কুরি তার মাতৃভূমি পোল্যান্ডের সম্মানে নব আবিষ্কৃত পদার্থটির নাম দিলেন পোলোনিয়াম।
0: ঠিক তাই। এর ছ মাসের মধ্যে তারা আরেকটি তেজস্ক্রিয় পদার্থের খোঁজ পান ও মাত্র 20 মিলিগ্রাম নিষ্কাশন করতে পারেন, তা হল রেডিয়াম।
1: আর এই আবিষ্কারের জন্য 1903 সালে বেকারেলের সাথে কুরি দম্পতিকেও নোবেল প্রাইজ দেওয়া হয়।
0: মাদাম কুরি হলেন প্রথম মহিলা যিনি নোবেল প্রাইজ পান, তাও আবার দুবার, একবার ফিজিক্সে আর 1911 সালে পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কারের জন্য কেমিস্ট্রিতে।
1: কিন্তু বিজ্ঞানে নিবেদিত প্রাণ এই মহিষী নারী জীবনে কম কষ্ট পাননি।
0: এক দুর্ঘটনায় স্বামী পিয়ের কুরির মৃত্যু এবং দীর্ঘ সময় ধরে রেডিয়েশন নিয়ে কাজ তার মন আর শরীরকে একেবারে নষ্ট করে দিয়েছিল। রেডিয়েশন তার বোন ম্যারোর যে ক্ষতি করেছিল তা তাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।
1: অথচ আজকের দিনে রেডিয়েশনের সাহায্যে কত রোগীর চিকিৎসা করা হয়, উফ, সিম্পলি ভাবা যায় না। কি অসাধারণ মহিলা ছিলেন এই মাদাম কুরি, নিজের জীবন দিয়ে সমাজের কল্যাণ সাধন করে গেলেন, উফ, অসাধারণ।
0: সময়টা 1900 সাল, কানাডার মন্ট্রিল শহরে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ডেমনস্ট্রেটরের পদে নিযুক্ত হয়ে সেই সুদূর ইংল্যান্ড থেকে এসেছেন রেডিও কেমিস্ট প্রফেসর ফ্রেডরিক সডি। সেখানে তিনি বিজ্ঞানী রাদারফোর্ডের সহযোগী হয়ে কাজ করছেন, আর কাজ করতে করতে তার আবিষ্কার করছেন সেই কোটি কোটি বছর আগে থেকে ঘটে যাওয়া ঘটনার যোগসূত্র। তারা জানলেন পরমাণুর কণাদের সম্পর্কে, তাদের ভর ও আধানের অনুপাত, আবিষ্কার করলেন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের একটা সূত্র, পেলেন হাফ লাইফের ফর্মুলা। সময়ের সাথে সাথে তাদের গবেষণার ফল এক যুগান্তকারী আবিষ্কারের রূপ নেয়। তারা ঘোষণা করেন তেজস্ক্রিয় মৌলের পরমাণু আলফা বা বিটা কণা নিঃসরণের পর আর সেই মৌলের পরমাণু থাকে না, সেটা অন্য মৌলের পরমাণুতে রূপান্তরিত হয়। মূল পরমাণুকে জনক পরমাণু আর নতুন পরমাণুকে দুহিতা পরমাণু বলা হয়। তার মানে আমার অনন্যতা নিয়ে টানাটানি, হ্যাঁ, আইডেন্টিটি ক্রাইসিস। আমি তো জানি যে কথাটা কত দূর সত্যি। সেটা ছিল 1902 সাল, আর সেদিনের সেই ঘোষণা ছিল ভবিষ্যতের দিকে এক বড় সড় পদক্ষেপ। আরে আরে, আবার কি হলো প্রফেসর সডি এত অস্থির কেন? এবার তার সঙ্গে দেখছি রয়েছেন ডক্টর মিসেস মার্গারেট টড।
2: আট, নয়, 10, 11, না, 11 হলে হবে না, 11 হলে হবে না, আমার 40 দরকার,
3: 14।
2: আপনি আবার কি কাউন্ট করছেন ম্যাডাম, কি গুনছেন?
3: আপনি কতবার ঘরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করছেন সেটা গুনছি, কিন্তু স্বনামধন্য রেডিও কেমিস্ট প্রফেসর সডি কি নিয়ে এত ভাবছেন?
2: একটা দুশ্চিন্তা হচ্ছে।
3: কিন্তু আমি যে এখানে আধ ঘন্টা ধরে বসে আছি তার কি হবে সেটা বুঝি নজরে আসছে না?
2: সরি, ভেরি সরি, আমি সত্যি দুঃখিত মার্গারেট। আসলে আসলে আমি একটু কনফিউজড হয়ে আছি।
3: কনফিউজড? কখন আপনি কনফিউজ থাকেন না সেটা বলবেন? আমার তো মনে হয় আপনি আপনি বিয়ের সময় রেজিস্টার খাতায় নিজের নাম লিখতে গিয়ে কোনো কোনো মৌলের নাম লিখে দেবেন।
2: ওয়েল সেড, ভালো বলেছেন।

0: যাক, এবার বলুন তো কি নিয়ে এত কনফিউশন?
1: মেন্ডেলিফের পিরিয়ডিক টেবল, পর্যায় সারণীর কথা তো আপনি জানেন মার্গারেট?
0: অবশ্যই জানি।
1: রেডিওঅ্যাক্টিভ বিকিরণের ফলে যে ক্ষয় বা ডিকে হয় তার জন্য ভারী মৌল ইউরেনিয়াম থেকে শুরু করে সুস্থিত মৌল লেড বা সীসার মধ্যে আমি আরো 40টা মৌল পাচ্ছি।
0: আচ্ছা,
1: কিন্তু সারণীতে মাঝে মাত্র 11টা ফাঁকা জায়গা। আমি কোথায় যে তাদের বসাবো এটা বলতে পারেন?
0: ঘর কম লোক বেশি, কি আর করা যাবে, অগত্যা দিন এক ঘরে তিন চারজন করে ঢুকিয়ে দিই।
1: কি যাতা বলছেন বলুন তো, জানেন না পিরিয়ডিক টেবিলে এক একটা ঘর এক একটা মৌলের?
0: আরে সে তো জানি, কিন্তু এছাড়া তো কোনো উপায় দেখছি না।
1: দাঁড়ান দাঁড়ান মার্গারেট, একটা পথ মনে হচ্ছে দেখা যাচ্ছে।
0: যাচ্ছে?
1: হ্যাঁ, পিরিয়ডিক টেবলে মৌলগুলি তাদের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা অনুযায়ী বসে।
0: আচ্ছা,
1: আর এই 40টা মৌলর মধ্যে অনেকগুলির পারমাণবিক সংখ্যা এক, কিন্তু পারমাণবিক ভর আলাদা।
0: তার মানে তাদের রাসায়নিক ধর্ম এক, কাজেই তাদের হক আছে এক ঘরে বাস করা।
1: এক্স্যাক্টলি মার্গারেট। এবার এক একটা ঘরে একাধিক মৌল থাকতে কোনো বাধা নেই?
0: কেন, গ্রিক ভাষায় আয়ুস শব্দের মানে সমান এবং টোপোস শব্দের অর্থ অবস্থান।
1: দারুণ দারুণ বলেছেন, এই হলো একজন লেখক বন্ধু থাকার উপযোগিতা। থ্যাংক ইউ ডক্টর মার্গারেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই গড়বড় করা মৌলগুলিকে আইসোটোপ নাম দেওয়া যাক, কি বলুন?
0: নিশ্চয়ই যায়।
2: যাই, কাকুলির ঘুম ভাঙলো কিনা দেখি। কাকুলি, আয় কাকুলি। ওমা, তুই জেগে গেছিস?
3: হ্যাঁ,
2: আমি একবার ঘুরে গেছি।
3: তাই?
2: তুই ঘুমের মধ্যে রোহনের সঙ্গে কি গল্প করছিলি, ওই কি যেন ধাঁধা না কি নিয়ে একটা।
3: আরে তুমি কি করে জানলে জামাইবাবুর ধাঁধার কথা?
4: আমি তো বলেছিলাম মাকে, একই অঙ্গি এত রূপ দেখিনি তো আগে।
3: ও দিদি, তুই ধাঁধা সাপ্লাই দিয়ে এখন গান করছিস, আর আমি মরছি আমার সমস্যা নিয়ে।
2: চিন্তা কর, চিন্তা কর, মনে হচ্ছে তো ক্লু পেয়ে গেছিস।
3: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে আলো দেখতে পাচ্ছি। একই অঙ্গে এত রূপ মানে বহুরূপতা। ওহো, কয়লা আর ডায়মন্ড বা হীরে আসলে তো কার্বনেরই আলাদা আলাদা রূপ।
4: ঠিক ধরেছিস, ক্লুটা আমার মাথাতেও চলে এসেছে জানিস।
3: তাই? তবে জানিস তো ওদের কেলাসের গঠনটা আলাদা।
4: আর সীসার কথা কেন বলেছে তোর জামাইবাবু, সেটা বলতে পারবি?
3: মনে হচ্ছে সেটাও পারবো। তেজস্ক্রিয় পদার্থরা বিকিরণের ফলে ক্ষয় হতে হতে সডির সূত্র অনুযায়ী তেজস্ক্রিয় শ্রেণীর শেষ ধাপে সুস্থিত মৌল সীসায় পরিণত হয়। আর জানো তো মা, আমার দিদি সারাক্ষণ হাত পা নেড়ে তার মনের আবেগ আর এনার্জি বিকিরণ করে। আসলে দিদি তো খুব ইমোশনাল, তাই ঠাট্টা করে জামাইবাবু দিদিকে সুস্থিত হওয়ার জন্য সীসার আংটির কথা বলেছে। কি, ঠিক বললাম তো?
2: ও বাবা, পারেও তোর জামাইবাবু।
3: থ্যাংক ইউ অ্যাটম, থ্যাংক ইউ।
2: পাগলি মেয়ে একটা।
5: শুনলেন পরমাণু জগৎ ধারাবাহিকের ষষ্ঠ পর্ব, অভিনয়ে দেবাশিস ধাড়া, রঞ্জনা ভঞ্জ, মৌসুমী বন্দ্যোপাধ্যায়, বিল্লদল চট্টোপাধ্যায়, শর্মিলা বসু, আলোছায়া দাস, শর্বরী চক্রবর্তী এবং অনুপ ঘোষ।
6: শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ পরিবেশন।
7: আকাশবাণী কলকাতা,
6: গীতা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নটভৈরব রাগে সেতার। বাজিয়েছেন পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত পরিমল চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নটভৈরব রাগে সেতার। বাজিয়েছেন পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
1: RBI এ কথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আজ শুনবেন হারমোনিয়াম ছবির গান। প্রথম গানটি মান্না দে ও বনশ্রী সেনগুপ্তের দ্বৈত কণ্ঠে।

0: দিলো।
1: আরে না না না, দেবান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
0: আরে না বাবা না, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল।

0: আপনার চাপ।
1: ইএমআই বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
2: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
1: কি উপায়?
2: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
1: এতই সোজা?
0: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্যর অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
3: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
1: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
2: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। হারমোনিয়াম ছায়াছবি থেকে শুনছেন আজকের গানগুলি। পরের গানের শিল্পী অনুপ ঘোষাল।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। বন্দে মাতরমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রস্তাব পাস। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স ও ইয়ন্ত্রা ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির ক্রীড়ামন্ত্রীদের বৈঠক বিশাখাপত্তনামে অনুষ্ঠিত হবে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের সেনাবাহিনীর নির্বিচারে হত্যার প্রতিবাদ জানিয়ে ব্রিটেনের সাংসদরা রাষ্ট্রসংঘে চিঠি লিখেছেন। বঙ্গোপসাগরের পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার প্রেক্ষিতে উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা উদ্ধার অভিযান চালাচ্ছে। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গন আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এই ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ঘটে। এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাস করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয়েছে তা সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। দেশের প্রতিটি কোণায় বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাঁথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং ইয়ন্ত্রা ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী এদিন বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে ম্যাচটি দেখবেন। এরই মাঝে তিনি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মত বিনিময় হবে। রাসায়নিক ও সারমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল খরিফ মরশুমে এবং আসন্ন রবি মরশুমে সার মন্ত্রকের প্রস্তুতির পর্যালোচনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ওই বৈঠকে সার মন্ত্রকের সচিব ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী নাড্ডা জানান, দেশে সারের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে। পাশাপাশি কৃষকদের কাছে সারের যোগান অব্যাহত এবং নিরবচ্ছিন্ন রাখা ও সময়মতো সরবরাহ নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বিতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও মন কি বাত শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে এই কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শিলিগুড়ির সুকনায়

0: পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠক হয়। পাহাড়ের রাজনৈতিক সমস্যা স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠক শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধানের আওতায় থেকে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
1: ইন্টারলোকেটর আদরণীয় পঙ্কজ কুমার সিং জি কে নেতৃত্ব মে গৃহ মন্ত্রালয় কি টিম কা এক কমিটি কা গঠন হুয়া হ্যায়, জো আজ কে ইস এগ্রিমেন্ট কো ড্রাফটিং কো ফাইনাল করনে কা কাম করেগি। হামারে ক্ষেত্র মে বিকাশ হো, হামারে ক্ষেত্র মে ডেভেলপমেন্ট হো, হামারে ইউবাও কো রোজগার মিলে। জব সে ভারতীয় জনতা পার্টি কি সরকার বানি হে, হাম সব পজিটিভ হে, হামে পুরি উম্মীদ হে হামারে সাথ ন্যায় হোগা।
0: 2026 সালে ব্রিক্সের সভাপতি হিসেবে ভারত আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর 11টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে যোগ দিচ্ছেন। খেলাধুলার মাধ্যমে ব্রিক্স দেশগুলির মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের এই বৈঠক। পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে। জাহাজটিতে 24 জন নাবিক ছিলেন। জাহাজটি পারাদ্বীপ থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে সমুদ্রে ডুবে যায়। এমভি ওশান উইনার নামে জাহাজটি নাবিকদের মধ্যে 20 জন চীনা, 3 জন মায়ানমারের এবং 1 জন বাংলাদেশি নাবিক। জাহাজটি ওড়িশা থেকে 72,100 মেট্রিক টন লোহা কড়িকের গুঁড়ো নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। এখনও পর্যন্ত 2 জনকে উদ্ধার করা হয়েছে। জাতীয় মহাকাশ দিবস আজ। 2023 এর 23 অগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক বিরাট মাইল ফলক হিসেবে চিহ্নিত। এই স্মরণে দেশজুড়ে জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। ভারতের আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড় ও ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক ও বিদর্ভ অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 2-3 দিন মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, মাহে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলিতে একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আইএমডি। পাশাপাশি আজ পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় ঘণ্টায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসসি দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ও মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। একটি প্রতিবেদন।
2: 135তম ডুরান্ড কাপের ফাইনালে গ্রিক ও স্প্যানিশ কোচের মগজাস্তের জমজমাট লড়াই হতে চলেছে আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে। ধারে ভারে 2 চিরপ্রতিদ্বন্দ্বী একই জায়গায় রয়েছে। সেমিফাইনালে 2 দলই ট্রাইবেকারে গোলরক্ষকদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে। মোহনবাগানের কোচ প্যানেজিয়েটিস ডেম্পেরিস এবং ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ শেষ করতে বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছেন বলে 2 শিবির সূত্রের খবর। 2 দলেই বেশ কয়েকজন বিদেশি থাকলেও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে স্বদেশি ফুটবলাররা। 22 বছর পর ইস্টবেঙ্গল নাকি 2 বছর বাদে মোহনবাগান ডুরান্ড কাপ ঘরে তুলবে তারই অপেক্ষায় ফুটবল প্রেমীরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ক্রিকেট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট আজ কলম্বোতে খেলা হবে। ভারতীয় সময় সকাল 10টায় শুরু হবে ম্যাচ। ভারত প্রথম টেস্টে 165 রানে জয়ী হয়ে ইতোমধ্যে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে। জাপানে আগামী মাসে নির্ধারিত এশিয়ান গেমসের জন্য 492 সদস্যের ভারতীয় দল অনুমোদন করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই দলে রয়েছেন 265 জন পুরুষ এবং 227 জন মহিলা অ্যাথলিট। সবথেকে বড় দল যাচ্ছে অ্যাথলেটিক্সে, সেখানে অংশ নিচ্ছেন 73 জন প্রতিযোগী। অ্যাথলেটিক্স দলে রয়েছেন অলিম্পিক সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, রয়েছেন মুরলী শ্রীশঙ্কর, তেজস্বিন শঙ্কর, জ্যোতি ইয়ারাজি। স্লোভাকিয়ায় আয়োজিত অনূর্ধ্ব 20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগিররা দেশের পদক তালিকায় আরও 3টি পদক যোগ করেছেন। 68 কেজি বিভাগে চীনের চেংলিং সঙ্গের কাছে 1-2 ব্যবধানে পরাজিত হয়ে মানসী লাথার রৌপ্য পদক পেয়েছেন। অন্যদিকে 57 কেজি বিভাগে তানভি ব্রোঞ্জ পদক পেয়েছেন। 59 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পান কোমল।

শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিজ শিপ বিল্ডার্স ও ইয়ান্ত্রে ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ইংল্যান্ডের চেস্টার চিড়িয়াখানার 23 বছরের একটি অজগর সাপকে দেওয়া হয়েছে ক্যান্সারের অভিনব চিকিৎসা। সাপটির নাম জোডি ফস্টার, হলিউড অভিনেত্রীর নামে তার এই নামকরণ। প্রায় 4.5 মিটার লম্বা এই অজগরের চোয়ালে ক্যান্সারের টিউমার ধরা পড়েছিল। অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়ার পরেও সেটি আবার ফিরে আসে, ফলে খাবার খেতেও অসুবিধা হচ্ছিল সাপটির। এরপর চেষ্টা চিড়িয়াখানার পশু চিকিৎসকরা লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিশেষজ্ঞদের সঙ্গে মিলে মানুষের চিকিৎসায় ব্যবহৃত একটি পদ্ধতি তার ক্ষেত্রে প্রয়োগ করেন। অস্ত্রোপচারের পাশাপাশি দেওয়া হয় ইলেকট্রোকেমোথেরাপি। প্রায় 90 মিনিটের চিকিৎসায় টিউমার এবং আক্রান্ত চোয়ালের কিছু অংশ বাদ দেওয়া হয়। এরপর বিশেষ বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে ক্যান্সারের ওষুধ প্রয়োগ করা হয়। চিকিৎসার কয়েক মাস পর এখন জোডি ফস্টার সম্পূর্ণ স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। তার শরীরে ক্যান্সার ফিরে আসার কোনো লক্ষণ দেখা যায়নি। চিকিৎসকদের দাবি, সাপের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসাই আগে করা হয়নি। এই অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য প্রাণী চিকিৎসাতেও কাজে লাগতে পারে। অলিম্পিক্সে খেলোয়াড়রা দৌড়ন, ফুটবল, টেবিল টেনিস খেলেন, কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন প্রতিযোগী, মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যানয়েড। চীনের পেইজিংয়ে আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। 22 থেকে 26 অগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মানুষের মতো দেখতে রোবটরা বিভিন্ন ক্রীড়া বিভাগে অংশ নেবে। দৌড়, ফুটবল, টেবিল টেনিস সহ একাধিক ইভেন্টে তাদের দক্ষতা যাচাই করা হবে। তবে রোবটদের প্রতিযোগিতার একটি মজার দিকও রয়েছে। প্রশিক্ষণের সময় দেখা গেছে অনেক রোবট দৌড়তে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছে, ফুটবল খেলতে গিয়ে আবার একাধিক রোবটের মধ্যে ধাক্কাধাক্কিও হয়েছে। বিজ্ঞানীদের কাছে অবশ্যই পড়ে যাওয়াও গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব জীবনে মানুষের সঙ্গে কাজ করার জন্য রোবটকে কিভাবে আরও ভারসাম্যপূর্ণ করে তোলা যায় তার তথ্য পাওয়া যাচ্ছে এই ধরনের প্রতিযোগিতা থেকে। অর্থাৎ ভবিষ্যতে রোবটরা হয়তো মানুষের সঙ্গে কাজ করবে। সমুদ্রের 1000 মিটার গভীরে তোলা একটি ছবি দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের পাশাপাশি রহস্যপ্রেমীদেরও কৌতূহলের কারণ হয়ে উঠেছে। 1964 সালে অ্যান্টার্কটিকা অঞ্চলে গবেষণার সময় সমুদ্রের তলায় অদ্ভুত একটি কাঠামো ছবি তোলা হয়। গোলাকার কেন্দ্র থেকে চারিদিকে বেরিয়ে রয়েছে বেশ কয়েকটি শাখা। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো অজানা মহাকাশযানের অ্যান্টেনা সমুদ্রের তলায় পড়ে রয়েছে। এই ছবি ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা, কিন্তু বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন সেটি আদপে কোনো ভিনগ্রহী যন্ত্র নয়, এটি আসলে একটি গভীর সমুদ্রের স্পঞ্জ। আরও আশ্চর্যের বিষয়, স্পঞ্জটি মাংসাশী, অর্থাৎ সাধারণ স্পঞ্জের মতো দেখতে হলেও এই প্রাণীটি ক্ষুদ্র সামুদ্রিক জীব শিকার করে খাদ্য সংগ্রহ করে। দীর্ঘদিনের এলিয়েন রহস্যের সমাধান তাই শেষ পর্যন্ত এসে দাঁড়ালো মহাকাশের প্রাণী নয়, সমুদ্রের এক অদ্ভুত প্রাণীতে। দক্ষিণ আফ্রিকাতে এমন একটি ঘটনা ঘটেছে যা প্রথমে দেখে সত্যি চমকে যেতে হয়। রাস্তার একটি বড় গর্ত নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সেখানে জিরাফের মাথার মতো একটি কৃত্রিম মডেল গর্তের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল। ছবি এবং ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন সত্যি হয়তো জিরাফ গর্তে আটকে পড়েছে। খবর পৌঁছে যায় বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থার কাছে। উদ্ধারের প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা দেখেন কোথাও কোনো জিরাফ নেই, বরং জিরাফের একটি কৃত্রিম মাথা গর্তের মধ্যে রাখা আছে। রাস্তার গর্ত নিয়ে প্রতিবাদের অভিনব প্রচার কৌশল। এবারের খবর পৃথিবীর বাইরের। গত 5ই আগস্ট পুরনো স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের একটি অংশ চাঁদের পৃষ্ঠে আঘাত করেছে। এর ফলে চাঁদের মাটিতে তৈরি হয়েছে প্রায় 60 ফুট বা 18 মিটার চওড়া নতুন গর্ত। নাসার লুনার রিকনেশন অরবিটার পরে সেই নতুন গর্তে ছবি তোলে। মহাকাশে মানুষের পাঠানো কোনো বস্তুর চাঁদের সঙ্গে সংঘর্ষ এমনিতে অবশ্য প্রথম নয়, কিন্তু এই ঘটনা ছবি দেখিয়ে আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর মতো চাঁদের পৃষ্ঠেও মহাকাশযানে ধাক্কার চিহ্ন থেকে যায়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে শিশু মহল।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো বলো? হ্যাঁ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে বটে মাঝে মাঝে, আকাশ কালো করে বেশ মেঘের ঘন ঘটা, তবু শরৎ কিন্তু পড়ে গেছে। আর শরৎ মানেই তো মাঝে মাঝে মিঠে রোদ, আকাশে নীল আকাশে সাদা মেঘের ভেলা, তাই তো? মনটা বেশ খুশি খুশি। আজ তেমনি অনেক অনেক খুশির খবর, অনুষ্ঠান সব নিয়ে তোমাদের সঙ্গে হৈমন্তী পিসিমণি। জানি তো আজ রোববার, সারা সপ্তাহের স্কুল পড়াশুনো সামলে আজ এই সময়টায় রেডিওতে কান পাতা। সারাটা দিন জুড়ে কত গল্প, গান, ছবি আঁকা, গান গাওয়া, খেলাধুলো, কত কি! আর তারই সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসা টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলা, আর গান, গল্প, কবিতা, ছড়া, নাটক, নানান অনুষ্ঠানে মেতে ওঠা রেডিওর মধ্যে দিয়ে, কি তাই তো? সত্যি বলতো, এই রেডিওর জন্যে আমরা কত কাছাকাছি চলে আসি। তোমরা সব বন্ধুরা যারা রেডিওর ওই প্রান্ত থেকে আমাদের টেলিফোন করো, আমাদের সঙ্গে কথা বলো, গল্প করো, গান শোনাও, কবিতা শোনাও, কত কি শোনাও, আবার স্টুডিওর বন্ধুরা আমাদের সবাইকে কত কি না শোনায়, আমরা কত গল্প করি, ভাগাভাগি করে নিই কত কথা, সেটা কিন্তু এই বেতার অর্থাৎ তারবিহীন এই সংযোগ, যা দিয়ে তোমাদের সঙ্গে এখন কথা বলছি, পৌঁছে যাচ্ছি তোমাদের কাছে। জানো কি, কলকাতা বেতার এখন যেখানে কান পেতেছ তোমরা, তার পথ চলা শুরু কিন্তু এমনই এক আগস্ট মাসে। হ্যাঁ, ১৯২৭ সালে পথ চলা শুরু করে কলকাতা বেতার কেন্দ্র। আর তাই তার এই গৌরবময় যে পথ চলা, তার কিন্তু ১০০ বছর পূর্ণ হতে চলেছে, ১০০ বছরে পা রাখতে চলেছে কলকাতা বেতার। গাস্টিন প্লেস, সেখান থেকে শুরু হয়েছিল প্রথম চলা। কত কি নাটক, গান, কবিতা, কত ধরনের খবর, কত ধরনের অনুষ্ঠান আমরা পাই, পেয়েছি, পেয়ে চলেছি এই কলকাতা বেতারের কাছ থেকে, তা কিন্তু এই মাসে, এই আগস্ট মাসে, ১৯২৭ সালে, ২৬শে আগস্ট, এই সময়টা আমাদের কাছে খুব আনন্দের, বড্ড আনন্দের। ২৬, ২৭ এমন করে অজস্র তারিখ পেরিয়ে রেডিওর পথ চলা। আমরা আরও অনেক কিছু নিয়ে গল্প করব, কথা বলব এই রেডিওর মাধ্যমেই আজকেই। তার আগে একটু পৌঁছে যাই আমাদের স্টুডিওর বন্ধুদের কাছে, তারা কিন্তু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। আর হ্যাঁ, টেলিফোনের বন্ধুদেরও কিন্তু বলে রাখি, তোমরা আসবে 0332210-7325। আরেকবার বলি, 0332210-7325 এই নাম্বারে অনেক গল্প হবে, আর শুনবো তোমাদের নানান কথা, কবিতা, গান, কত কি। চলো এখন পৌঁছই আমাদের স্টুডিও।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আহির আমাদের শোনালো সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত। এরপর কোন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে একটু দেখি।
1: আমি শরণ্যা সর্দার, আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি।
0: আমাদের বন্ধু শরণ্যা সর্দার।

খুব ভালো গাইল আমাদের বন্ধু শরণ্যা। আর এই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ শুনতে শুনতে সত্যি মনটা যেন রাঙামাটির পথ বেয়ে অলি গলি পেরিয়ে চলে গিয়েছিল অনেক দূর সেই গ্রাম বাংলার রাস্তায়। চারপাশে গাছপালা, বড় বড় পুকুর, নদী, খোলা কত বড় জায়গা, কত রকমের ফুল, কত রকমের পাখি, হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে পুকুরের ধারে ধারে কত ধরনের মানুষ, তাদের কত রকমের কাজ। ঠিক বলেছ, এই ধরনের প্রকৃতির বুকে যখন আমরা পৌঁছে যাই তখন খুব ভালো লাগে, মনটাই আলাদা রকম ভালো হয়ে যায়। আর এইসব ছোট্ট ছোট্ট নদী, পুকুর, ছোট্ট ছোট্ট জলাশয়, তার মধ্যে কত ধরনের ফুল ফুটে থাকে, হাঁস ঘুরে বেড়ায়, কত রকমের প্রাণী দেখতে পাই আমরা। ভাবছো তো হঠাৎ লেকের জলের কথা কেন, পুকুরের কথা কেন? আসলে এই মাস, এই আগস্ট মাসের 27 তারিখ, প্রতি বছর 27শে আগস্ট আমরা পালন করি বিশ্ব হ্রদ দিবস বা ওয়ার্ল্ড লেক ডে। ভাবছো তো যে আবার লেকের জন্য, হ্রদের জন্য আলাদা একটা দিন কেন? আলাদা একটা দিন তো লাগবেই, আমাদের যে আরও সচেতন হতে হবে। আমি জানি আমাদের বন্ধুরা খুব সচেতন, আমরা স্বাস্থ্যের নিয়ম নিজেরা মেনে চলি, যেখানে সেখানে জিনিস ফেলে দিই না, খাবার খেয়ে তার প্যাকেট বা ফলের খোসা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলতে শিখেছি, কিন্তু সবাই তো সবসময় সব নিয়ম মেনে চলেন না, তাই না? তাদের একটু জানানো এই দিনটা, বিশেষ করে সচেতনতা বাড়াতে, যে আমরা সবাই যাতে একসঙ্গে ভালো রাখতে পারি আমাদের চারপাশকে, আমাদের প্রকৃতিকে। ভাবো তো, পুকুরের জল, নদীর জল যদি স্বচ্ছ হয়, টলটলে হয়, আমরা মুখ বাড়িয়ে যদি তার তলাটা দেখতে পাই, কত ভালো লাগে না? আর সেই জলে যখন খেলে বেড়ায় পদ্ম ফুল বা কত রকমের ফুল, হাঁসেরা সাঁতার কেটে বেড়ায়, কি ভালোই না দেখতে লাগে। মাছরাঙা, পানকৌড়ি, কত রকম পাখি দেখতে পাই আমরা রং বেরঙের। আর তাই তো এই ধরনের জল, আমাদের চারপাশ, আমাদের প্রকৃতি, আমাদের গাছপালা, তাদের তো

0: ভালো রাখতেই হবে। সেই জন্য এই দিনটি 27 আগস্ট আমরা বিশেষ করে পালন করি। জলে তো কত প্রাণী বাস করে, তোমরা তো জানোই তাদের কথা। তারাও যাতে ভালো থাকতে পারে আমরা সেই চেষ্টা করব। আর সেই সব পুকুরের জলে, হ্রদের জলে, নদীর জলে আমরা যেন কোনো জিনিস না ফেলি, তাতে নোংরা না ফেলি, কেমন? এইভাবে আমরা নিজেরাও চেষ্টা করব আর সকলকে জানাবো আমাদের চারপাশকে ভালো রাখার কথা, তাই না? আমরা তো জানি সবাই মিলে ভালো থাকতে হয়। শরণ্যার পর এবার যাব কোন বন্ধুর কাছে? দেখি তো উসখুস করছে পাশে কে, দেখি একটু চলো।
1: আমার নাম আলেখা সর্দার, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি,
0: শোনাও।

0: খুব সুন্দর গেছো আলেখ্য। সত্যিই তো আমাদের সমস্ত সংকোচ, সমস্ত ধরনের ভয় কাটিয়ে ভালো কাজে এগিয়ে চলতে হবে। তো আমরা বন্ধুদের কাছে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এবার অন্য কোনো গান কি কোনো বন্ধু শোনাবে একটু দেখি তো?
1: আমার নাম শ্রীনিকা ঘোষ, আমি একটি ছড়ার গান করছি,
0: শোনাও।

0: খুব সুন্দর ছড়ার গান শোনালে তুমি শ্রেণিকা। আর আমাদের ছোট্ট বন্ধুরা যারা টেলিফোনের ওপারে আছো, তারা কি এমন করে পুতুল খেলো নাকি? এমন সব রান্নাবান্না হয় নাকি বাড়িতে, জানতে ইচ্ছে করছে তো। এর মাঝখানেই এসেছিল বেশ কয়েকজন ছোট্ট বন্ধু। আরেকবার মনে করিয়ে দিই, তোমরা আসবে 03322107325 এই নাম্বারে। কেমন? ওই দেখো, কথা বলতে বলতে একটা জরুরি কথা তো ভুলেই গেছি।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে। এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।
0: শুনলে তো? আর সেই মতো যারা যারা চাও তারা ফর্ম জমা করবে। কেমন, একটু দেখে নিই আমাদের সঙ্গে কোন বন্ধু রয়েছে টেলিফোনে। হ্যালো, হ্যাঁ কে বলছো?
2: আমি ভালো আছি।
0: তুমি কে বলছো, কোথা থেকে বলছো?
3: বলো
0: তুমি নিজে নিজে বলো।
2: আমি বৈদ্যনাথ কবিতাটি বলছি।
0: আচ্ছা শোনো।
2: বৈদ্যনাথ, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার শান্তি নেই।
0: তাই তো, এমন নরম মোলায়েম করে শাসনের কথা কেই বা বলে। ছোট্ট বন্ধুরা, তোমরা টেলিফোনে এসো 0332107325 এই নাম্বারে, আর তোমাদের সঙ্গেই আমরা কথা বলবো শিশুমহলের এই অনুষ্ঠানে। তোমরা নিজেরা আসবে, তোমাদের নাম, কোথা থেকে তোমরা কথা বলছো, আর আমাদের সঙ্গে কি কি কথা ভাগ করে নিতে চাও তোমাদের নিজের মুখে শুনতে চাই। টেলিফোনের বন্ধুর কাছ থেকে এবার আবার একটু ফিরব স্টুডিওর বন্ধুর কাছে। আহির আমাদের রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিল, সে কি আরো কিছু শোনাবে? চলো একটু দেখি কেমন।
3: আহির ভট্টাচার্য, আমি একটা কবিতা শোনাতে চলেছি,
0: শোনাও।
3: কুমারের লেখা কবিতা গল্প বলা। এক যে রাজা, থামনে দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে, সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে, ছাত কোথায় হে টিনের ঘরে, বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলী। মনের সাথে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ। থৌ না বাপু, খেঁচা খিচি, আচ্ছা বলো, চুপ করেছি। এমন সময় বিছনা ছেড়ে, হঠাৎ মামা আসলো তেড়ে। ধরলো সে তার ছুটির গোড়া, কোথায় ছুটি, টাক যে ভরা। হোক না তেগো, তোর তাতে কি, লক্ষ্মী ছাড়া মুখ্য ঠেকি। থর ভতে সে টুটিয়ে পড়ে, পিঁটবো তোমার মুন্ডু ধরে। কথার ওপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা।
0: সুকুমার ছড়া আমরা শুনলাম টেলিফোনের বন্ধু এবং স্টুডিওর বন্ধু দুজনেরই কাছ থেকে। এবার কি একটা গান হবে?
4: আমি এখন একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: นะ
1: บ้าপুতুল সোনার গান আমরা শুনলাম আহির আর শরণনা তো আমাদের দুটো দুটো করে শোনালো গান ছড়া এবার কি আলেখ্য না শ্রেণিকা কে শোনাতে চাইছো
2: আমার নাম আলেখ্য সর্দার আমি আর একটি রবীন্দ্রসঙ্গীত গাইব
1: শোনাও আলেখ্য

0: আমরা আলেখ্যর কাছে শুনলাম আরও একটি রবীন্দ্রসঙ্গীত। এবার শ্রেণিকা, তুমি কি কিছু শোনাবে?
1: আমার নাম শ্রেণিকা ঘোষ, আমি আরেকটি ছড়ার গান করছি,
0: শোনাও।

0: স্টুডিওর বন্ধুরা, আমাদের অনেক গান, ছড়ার গান, রবীন্দ্রসঙ্গীত, কবিতা শোনালো। এবার আমরা একটু চলে যাব স্টুডিওর বাইরের বন্ধুদের কাছে, রিঙ্কু পিসিমণির সঙ্গে, রিঙ্কু নন্দী। এসো শুনি শিশুদের স্বপ্ন দেখা, কি বলছে আমাদের ছোট্ট বন্ধুরা।
1: ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা কেমন আছো?
2: সবাই ভালো আছি,
3: সবাই ভালো আছি।
1: বেশ, আচ্ছা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ধরনের অনুষ্ঠান নিয়ে এসেছি। অনুষ্ঠানটার নাম ছোটদের স্বপ্ন দেখা। তোমরা তো নিশ্চয়ই সবাই স্বপ্ন দেখো, তাই তো? আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের স্বপ্ন দেখা নিয়ে। তোমরা কি কি স্বপ্ন দেখো, কখন স্বপ্ন দেখো, কিরকম স্বপ্ন দেখো, এইসব নিয়ে কথা বলবো। তোমাদের সবার কথা রেডিওর ওপারে যারা যেসব ছোট্ট বন্ধুরা আছে তারাও শুনতে পাচ্ছে। সেই সব ছোট্ট বন্ধুরাও নিশ্চয়ই তোমাদের মতো সবাই স্বপ্ন দেখে, কেউ বড় হয়ে কি হতে চায় সেই নিয়েও স্বপ্ন দেখে। আজকে আমি সেই নিয়ে অনুষ্ঠান করব। আজকে আমার সামনে হাজির আরো চারজন ছোট্ট ছোট্ট বন্ধু। ছোট্ট বন্ধুরাও সবাই নানা রকমের সুন্দর সুন্দর পোশাক পরে আছে, কেউ মাথায় হেয়ার ব্যান্ড বেঁধেছে, কেউ দুদিকে দুটো বিরুনি করেছে, সবাইকে খুব সুন্দর দেখতে লাগছে। অনুষ্ঠান শুরু করা যাক। অনুষ্ঠানের শুরুতে কথা বলবো আমাদের প্রথম যে ছোট্ট বন্ধু আছে তার সঙ্গে। একটু সামনের দিকে তুমি এগিয়ে এসো, তোমার নাম বলো।
4: আমার নাম সোমাশ্রী বর্মন।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
4: আমার ক্লাস টু।
1: আচ্ছা, তোমার স্কুলের নাম কি?
4: আমার স্কুলের নাম নেজি ভেরি প্রাথমিক বিদ্যালয়।
1: আচ্ছা সোমাশ্রী, তুমি কি স্বপ্ন দেখো?
4: স্কুলের স্বপ্ন দেখি।
1: স্বপ্নে কি কি দেখো?
4: পদ্ম ফুল, গোলাপ ফুল, নানা রকমের ফুল দেখি।
1: আচ্ছা,
4: আমি একদিন ঘুমিয়ে দেখি আমি একটা ফুলের বাগানে রয়েছি। সেখানে অনেক রকমের অনেক রঙের ফুল, লাল, নীল, হলুদ, সাদা, আলো তত্ত্বটি। সেখানকার ফুলেরা যেন একটা মিষ্টি হাসি দিয়ে আমার দিকে এক দৃষ্টি চেয়ে থাকে। তারা যেন কিছু আমাকে বলতে চায়, আমিও তাদের দিকে তাকিয়ে থাকি। আমার মনে হচ্ছিল আমি ওইরকম একটা বাগানে খেতে চাই, কিন্তু হঠাৎ এভাবে স্বপ্নটা বাস্তবে পরিণত হবে সেটা আমি ভাবতেও পারিনি। বাবা একদিন আমাকে ওইরকম একটা ফুলের বাগানে নিয়ে যান, নাম তার খিলাই। আমার দেখার স্বপ্নের বাগানটিও এখানকার ফুলের বাগান যেন এক। আমি অনেক ফুল বাড়িতে নিয়ে এসেছি, তারা আমাকে ফুলের চূড়াও বানিয়ে দিয়েছিল। সেই চূড়া পরে যখন বাড়ি ফিরছিলাম সকলে আমার দিকে তাকিয়েছিল, তখন নিজেকে ফুল বলি মনে হচ্ছিল। বুঝতে পারলাম না বাবা কিভাবে আমার স্বপ্নের কথাটা জানতে পারলো। আমার ইচ্ছে আমিও বড় হয়ে আমার বাড়ির সামনে ওই রকম একটা ফুলের বাগান করব।
1: তোমার এই স্বপ্ন দেখাটা সত্যি হয়েছে, তাই তো?
4: হ্যাঁ।
1: আচ্ছা, তুমি বাড়িতে কি কি ফুল নিয়ে এলে খিরাই থেকে?
4: গোলাপ, পদ্ম, রজনীগন্ধা, গন্ধরাজ, গাঁদা।
1: বাহ, এত ফুল নিয়ে এলে।
4: হ্যাঁ।
1: আচ্ছা, তুমি আজকে তোমার পাশে যেসব ছোট্ট বন্ধুরা বসে আছে, তুমি সেই ছোট্ট ছোট্ট বন্ধুদের কি শোনাতে চাইছো?
4: আমি আমার বন্ধুদের আবৃত্তি শোনাতে চাই।
1: তুমি আবৃত্তি শুরু করো, তোমার বন্ধুরা শুনুক।
4: তবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা তো ডালের পরে সচি পাতায় কুলি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোটা কোথায় ওলে, আমি শুধু আছি চুপটি করে। যখন তুমি থাকবে যে তাস নিয়ে সবই আমি দেখবো নয়ন মেরে, শান্তি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠিতে চুল ফেলে। এখান দিয়ে পুজো ঢলে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার ছোটা গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহা ভালো ধাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে।

0: তলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবটোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোটা ছায়া ভাসে। সন্ধ্যেবেলা প্রদীপ খানি জেরে, যখন তুমি যাবে দোয়ার ঘরে, তখন তুমি ফুলের খেলা খেয়ে টুক করে মা পূর্ব বইয়ে শোনে, আবার আমি তোমার কোটা হব। গল্প বলো তোমায় দিয়ে কাবো, তুমি বলবে দুষ্টু ঠিকই কথা, আমি বলবো বলবো না সে কথা।
1: বাহ, কেমন লাগলো তোমাদের সোমাশ্রীর কবিতা?
2: খুব ভালো লেগেছে।
1: আচ্ছা, আমারও বেশ লেগেছে। ঠিক আছে সোমাশ্রী, তুমি সাবধানে থেকো, ভালো থেকো। এরপর সোমাশ্রীর পাশে যে আর একজন ছোট্ট মিষ্টি বন্ধু বসে আছে, লাল রঙের একটা জামা প্যান্ট পরে, সেই বন্ধুর সাথে কথা বলবো। তোমার নাম কি?
0: আমার নাম রাজদীপ খাটুয়া।
1: আচ্ছা রাজদীপ, তুমি কোন ক্লাসে পড়ো?
0: আমি কেজি ওয়ানে পড়ি।
1: আচ্ছা, তুমি কেজি ওয়ানে পড়ো, বা তুমি তো খুব ছোট্ট বন্ধু আমাদের অনুষ্ঠানের।
0: হ্যাঁ।
1: আচ্ছা রাজদীপ, তুমি বড় হয়ে কি হতে চাও?
0: ক্রিকেটার।
1: আচ্ছা, তুমি বড় হয়ে ক্রিকেটার হতে চাও?
0: হ্যাঁ।
1: বেশ। আচ্ছা, তোমার স্বপ্ন দেখতে কেমন লাগে?
0: ভালো।
1: ভালো লাগে। তুমি কি স্বপ্ন দেখো, কি নিয়ে স্বপ্ন দেখো?
0: আমি বড় হয়ে ক্রিকেটার হব।
1: তুমি বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখো, তাই তো?
0: হ্যাঁ।
1: তুমি সেই স্বপ্নটা কিভাবে সফল করবে ভাবছো?
0: মন দিয়ে ক্রিকেট খেলি।
1: আচ্ছা, মন দিয়ে ক্রিকেট খেলে তুমি ক্রিকেটার হতে চাও?
0: হ্যাঁ।
1: স্বপ্নেতে তুমি আর কি কি দেখো?
0: স্বপ্ন আমি রোজেই দেখি, কিন্তু বেশিরভাগ স্বপ্ন ভুলে যাই, সারাদিন দৌড়ঝাঁপ করি, কখনো ব্যাগ নিয়ে ঘরের মধ্যে ডাপাডাপি, তো কখনো খেলনা জোড়ো করে ঘরময় ছড়াছড়ি করি। সারাদিন স্কুল যাওয়া, লেখাপড়া, খেলাধুলা, গান বাজনা শেষে রাতে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, তখন অনেক মজার মজার স্বপ্ন দেখি। গতকাল এক মজার স্বপ্ন দেখেছি, সেটাই আজ তোমাদের বলবো। ঘুমের মধ্যে দেখি ব্যাট হাতে আমি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, বলটা আমার দিকে ছুটে আসতেই মারলাম সজোরে, বল একদম বাউন্ডারির বাইরে, ব্যাট মাথায় তুলে লাফাতে শুরু করে দিয়েছে। হঠাৎ দেখি আমার প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি আমার দিকে এগিয়ে এলেন এবং টিক চাপবে, বললেন তুই একদিন মেরে দেখা ক্রিকেটার বানেগা। এমন সময় মাম্মাম ধাক্কা মেরে বলল, কি রে আর কতক্ষণ ঘুমাবি, ভুল যেতে হবে তো। চমকে উঠে দেখলাম, আরে আমি তো এতক্ষণ স্বপ্নই দেখছিলাম। আমি চেষ্টা করব এই স্বপ্নকে সফল করার, তোমরাও সাথে থেকো কিন্তু।
1: আচ্ছা, তুমি যে স্বপ্ন দেখো সেই স্বপ্নটা তোমার পরের দিন মনে থাকে?
0: হ্যাঁ।
1: আচ্ছা, তোমার মনে থাকে তাই তো?
0: হ্যাঁ।
1: তোমার স্বপ্নের কথা তো তোমার পাশে যেসব ছোট্ট বন্ধুরা আছে তারা তো শুনলো, আর রেডিওর ওপারে যেসব ছোট্ট বন্ধুরা আছে তারাও শুনছে তোমার স্বপ্নের কথা। তারাও নানান ধরনের স্বপ্ন দেখে, অনেকের মনে থাকে, অনেকের মনে থাকে না। আচ্ছা, তুমি আজকে আমাদের ছোট্ট বন্ধুদের, যারা তোমার কথা রেডিওতে শুনছে আর তোমার পাশে যেসব ছোট্ট বন্ধুরা বসে আছে, সেই বন্ধুদের তুমি কি শোনাতে চাইছো?
0: আমি বন্ধুদের কবিতা শোনাতে চাই।
1: ঠিক আছে রাজদীপ, তোমার কবিতা ছোট্ট বন্ধুরা শুনুক, তোমার পাশে যারা আছে, চলো তুমি শুরু করো।
0: কবি সুকুমার রায়ের লেখা বড়াই, গাছের গোড়ায় গর্ত করে ব্যাং বেঁধেছেন মাথা, মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাতা, রাজার হাতি হাওদা পিঠে গেলে দুলে আসে, বাপে বলে ব্যাং বাবাজি পাটতে ঢোকেন কাছে, রাজার হাতি মেজাজ ভারী হাজার রকম চাল, হঠাৎ রেগে মটাং করে ভাঙলো গাছের ডাল, গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয়, বাপে বাপ হাতির গায়ে এমন জোরও হয়, মুখ পাড়িয়ে ব্যাং বলে ভাই তাই তো তোরে বলি, আমরা অর্থাৎ চার পেয়ারা এমনি ভাবেই চলি।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রাজদীপের কবিতা?
2: খুব ভালো লাগলো।
1: আচ্ছা, রাজদীপের কবিতা সবার ভালো লেগেছে।

0: এবার রাজদীপের পর আমি আমাদের আর একজন ছোট্ট বন্ধুর সাথে কথা বলবো। ছোট্ট বন্ধুটা দুদিকে দুটো বিনুনি করে বসে আছে, কি সুন্দর দেখতে লাগছে ছোট্ট বন্ধুকে, আর একটা হলুদ রঙের জামা পরে এসেছে। চলো আজকে আমি সেই ছোট্ট বন্ধুর সাথে কথা বলি। তোমার নাম ছোট্ট বন্ধুদের বলো তো, তোমার নাম কি?
1: আমার নাম ঐশ্বরিকা দাস।
0: ঐশ্বরিকা দাস, বাহ, নামটা তো বেশ সুন্দর। তুমি তোমার পাশে যেসব বন্ধুরা আছে তুমি এদেরকে আগে চেনো, না এখানে এসে তোমাদের আলাপ হয়েছে?
1: এখানে এসে আলাপ হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, ঐশ্বরিকা তোমার স্কুলের নাম কি?
1: আমার স্কুলের নাম আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল।
0: আচ্ছা, তোমার এমনিতে স্বপ্ন কি?
1: ডাক্তার হওয়া।
0: তুমি রাতে যে স্বপ্ন দেখো সেই স্বপ্ন তোমার পরের দিন মনে থাকে? সেরকম একটি স্বপ্নের কথা যেটা তুমি স্বপ্নে দেখেছো, সেরকম একটি স্বপ্নের কথা তুমি আজকে আমাদের ছোট্ট বন্ধুদের শোনাও।
1: মাঝে মাঝে স্বপ্ন দেখেছি আমার পরীক্ষা, আমি সকাল থেকে তৈরি হচ্ছি কিন্তু বাড়ি থেকে বেরোতে আর পারছি না, বিভিন্ন কারণে আটকে যাচ্ছি। এদিকে সময় এগিয়ে চলছে কিন্তু অনেক চেষ্টা করেও পরীক্ষার হলে পৌঁছতে আর পারছি না। এরকম কষ্টের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখি আমাদের বাড়িতে একটা ছোট্ট গাছ হয়েছে, তাতে বিভিন্ন রকমের আমার পছন্দের ফল ধরেছে, আমি পারছি আর খাচ্ছি। সকালবেলা ঘুম ভাঙার পর কি আনন্দ হয়, মনে হয় এটা যদি সত্যি হতো। আবার কখনো দেখি সবাই মিলে বেড়াতে যাব, রেডি হয়েছি কিন্তু স্টেশনে পৌঁছে দেখি ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে। ছুটছি কিন্তু উঠতে পারছি না। মায়ের ডাকে ঘুম ভাঙতেই মনে হচ্ছে আমি এতক্ষণ স্বপ্নই দেখছিলাম।
0: তুমি যে স্বপ্ন দেখেছো বা দেখো সেই স্বপ্ন তোমার কখনো সত্যি হয়েছে?
1: কিছুবার হয়েছে।
0: আর তোমার স্বপ্নের কথা তো ছোট্ট বন্ধুরা শুনলো, তারাও নিশ্চয় তোমার মতো এরকম স্বপ্ন দেখে, নানান ধরনের স্বপ্ন। আচ্ছা ঐশ্বরিকা, তুমি আজকে তোমার পাশের ছোট্ট বন্ধুদের আর রেডিওর ওপারে যারা ছোট্ট বন্ধুরা আছে সেই সব বন্ধুদের তুমি কি শোনাতে চাইছো?
1: আমি আমার বন্ধুদের আবৃত্তি করে শোনাতে চাইছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষা করি ফিরতেছিলেম গ্রামেরই পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার শরণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাতে পোহালো ভেবেছিলেন তবে, আজ আমারই দাঁড়ি দাঁড়ি ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে, চলিতে রতে ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারি ভারি। দেখি সহসা রতে থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানিছে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধীরা আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের পরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বলে কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ছুলি হতে দিলেমি তুলি একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলাম যারা আছে ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়নে ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
0: বাহ, দারুণ হয়েছে তোমার কবিতা। কি ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ঐশ্বরিকার কবিতা?
2: এবার আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আর একজন ছোট্ট বন্ধুর সাথে কথা বলতে বাকি আছে। ছোট্ট বন্ধুটা অনেকক্ষণ ধরে বসে আছে কথা বলবে বলে, তোমাদেরকে ওর স্বপ্নের কথা বলবে।

0: আবার সেই ছোট্ট বন্ধুর সাথে কথা বলে নি, ছোট্ট বন্ধুটা মাথায় একটা ফুল লাগিয়ে এসেছে, ফুলটা সাদা রঙের, কি সুন্দর দেখতে লাগছে বন্ধুটিকে, সবচেয়ে ছোট্ট বন্ধু আমাদের অনুষ্ঠানের। তোমার নাম কি?
1: আমার নাম অর্পিতা মণ্ডল।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি প্রথম শ্রেণীতে পড়ি।
0: তোমার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি মেদিনীপুর।
0: আচ্ছা, তুমি মেদিনীপুর থেকে এসেছো?
1: হ্যাঁ।
0: অনেক দূরে বাড়ি তোমার? তোমার পাশে যেসব ছোট্ট বন্ধুরা আছে এখানে এসে আলাপ হয়েছে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তাহলে বন্ধুদের সাথে কথা বলে ফ্রেন্ডশিপ করে নেবে, ঠিক আছে। আচ্ছা অদ্রিজা, তুমি কি স্বপ্ন দেখো?
1: আমি পরিদের স্বপ্ন দেখি।
0: পরিদের স্বপ্ন? বাবা, সেই স্বপ্ন তোমার কখনো সত্যি হয়, যে স্বপ্ন তুমি দেখো?
1: না।
0: তোমার স্বপ্নের কথা তুমি ছোট্ট বন্ধুদের একটু বলো।
1: আমি আমার পরিদের গল্প শোনাচ্ছি। আমার হঠাৎ একদিন একটা দাঁত ভেঙে যায়। আমি খুব কাঁদছিলাম। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ধুর বোকামি, কাঁদছিস কেন, তোর সুন্দর দেখতে দাঁত হয়ে যাবে। কিন্তু তখনও আমার মন খারাপ হয়েছিল। তখন মা আমায় একটা গল্প বলে, যে বালিশের নিচে দাঁতটা রেখে দিলে পরিরা এসে দাঁতটা নিয়ে যাবে এবং একটা সুন্দর দেখতে দাঁত দিয়ে। এটা শুনে আমার মন অনেকটাই ভালো হয়ে গেল। আমি খাওয়ার পর মায়ের কথা মতো দাঁতটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ি। তারপর পরিরা কেমন দেখতে হয়, কেমন ভাবে উড়ে আসে, এই সমস্ত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর দেখলাম আমার ঘরে একটা সুন্দর ডানাওয়ালা পরি উড়ে এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। আমি তাদের সাথে ঘুরে বেড়াই। তারা আমাকে হাত ধরে সারা আকাশ ঘুরে বেড়ায়। তারা আমাকে একটা সুন্দর দেখতে দাঁত উপহার দেয়। হঠাৎ আমার কানে একটা আওয়াজ ভেসে আসে। প্রথমে বুঝতে পারিনি দাঁতটি কার ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম ওটা মায়ের দাঁত ছিল। অনেক সকাল হয়ে গেল।
2: যা, অনেক সকাল হয়ে গেল আর ঘুমটা ভেঙে গেল আর অমনি স্বপ্নেরাও ডানা মেলে উড়ে গেল, কি তাই তো? না, স্বপ্নেরা কি আর সত্যি সত্যি ডানা মেলে ওড়ে? তারা তো আমাদের বুকের মধ্যেই থেকে যায়, বলো? আমরা মাঝে মাঝেই ঘুরিয়ে ফিরিয়ে তাদের দেখি। আমাদের ছোট্ট বন্ধুরা রিঙ্কু পিসিমণিকে, রিঙ্কু নন্দীকে জানালো তাদের নানান ধরনের রঙিন রঙিন স্বপ্নের কথা। তার মধ্যেই আমরা কত কবিতা শুনলাম, আর এর মধ্যেই ছোট্ট বন্ধুরা কিন্তু টেলিফোনে এসেও শুনিয়েছে রবীন্দ্রনাথের কবিতা, তারপর একবার বিদায় দে মা ঘুরে আসি, এই আগস্ট মাস স্বাধীনতা দিবস আমরা পেরিয়ে এলাম, সেসব কথা মনে রেখে। আর ছোট্ট বন্ধুদের এসব কথা শুনতে শুনতেই বড্ড ভালো লাগছিল। সত্যি তো, কত উৎসব আমাদের জীবন জুড়ে থাকে, একসঙ্গে মিলে সবাই মিলে চলার উৎসব। সামনেই রাখি পূর্ণিমা, ভাই বোনেদের মিলনের সেই উৎসব, ভালোবাসা, সৌভ্রাতৃত্ব, পরস্পরকে রক্ষা করে চলা আর মঙ্গল কামনা। সবাই ভালো থাকুক, সব ভাই বোনেরা আর আমরা সবাই মিলে সব সম্পর্কে আনন্দ করে, আনন্দ ভাগাভাগি করে, একসঙ্গে হই হই করে বাঁচি, তাই তো? খুব ভালো থেকো আর বৃষ্টিতে ভিজো না, বড়দের কথা শুনো কিন্তু, কেমন? শিশুমহল আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী পিসিমণি। খুব ভালো থেকো সকলে, কেমন?

0: আরও একটা রোববার, আর রবিবারের গানের ভেলা মানেই আমাদের নানা রঙের গান। গান আসলে নানা রঙেরই হয়, আর আমাদের এই প্রকৃতি এই সময়টা নানা রঙেই সেজে ওঠে। বর্ষার বারিধারায় স্নাত হয়ে যেমন প্রকৃতির মধ্যে নতুন প্রাণের স্পন্দন চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তারপরই সেই গাছ ফুলে ফলে রঙিন হয়ে ওঠে। আর আমাদের জীবনও এই বর্ষার পর নানাভাবে নিজেকে চিনতে শেখে। আসলে প্রকৃতি আর আমাদের জীবন, আমাদের মন কোথাও যেন একে অপরের সঙ্গে মিলে মিশে যায়। আমাদের এই বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ, তাকে যেভাবে ঈশ্বরের আশীর্বাদে প্রকৃতি ঘিরে রেখেছে, প্রকৃতি তার মায়াজালে বেঁধে রেখেছে, পাহাড় পর্বত থেকে শুরু করে নদী সমুদ্র, বিস্তীর্ণ সবুজ ভূমি, সব কিছু দিয়ে আমাদের এই বঙ্গদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বর্ষায় যেন আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। আর যদি নদীর কথা বলি, এই বর্ষা মানেই নদীতে উপচে পড়া জল, তার এক আলাদাই সৌন্দর্য। আর সেই নদীগুলো দেখে আমাদের বারবার সেই কবিগুরুর ভাষাতেই বলতে ইচ্ছে করে, আমি বসে বসে তাই ভাবি, নদী কোথা থেকে এলো নাবি, কোথায় পাহাড় সে কোনখানে, তাহার নাম কি কেহই জানে, কেহ যেতে পারে তার কাছে, সেথায় মানুষ কি কেউ আছে। সত্যি প্রকৃতির মধ্যে কত বিস্ময়! এই যে এত নদী, যারা বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হয়ে সাগরে গিয়ে মিশছে বা মিশে যাচ্ছে অন্য কোনো বড় নদীর সঙ্গে, তারা যাচ্ছে কোথায়, তারা আসছে কোথা থেকে, এ আমাদের কাছে এক বড় বিস্ময়ের জায়গা। বই পড়ে হয়তো আমরা অনেক কিছুই জানতে পারি, কিন্তু শুধু যদি প্রকৃতিকে দেখি তখন কিন্তু মনের মধ্যে এইরকম নানা প্রশ্নই উঁকি দেয়। আজকের গানের ভেলায় আমরা সেরকমই সুরের স্রোতে ভেসে থাকব, থাকব নদীর মায়া জালে, নদীর স্রোতে আবদ্ধ হয়ে। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: নদীরে একটি কথা শুধাই।

নদী আসলে যেন এক চঞ্চলা বাড়ির মেয়ের মতো, কখনো সে শান্ত, আবার কখনো অশান্ত হয়ে ওঠে। এই বর্ষার নদীর রূপ যেমন মনোমুগ্ধকর শুরুতেই বলছিলাম, আবার অন্যদিকে দেখতে গেলে যেখানে বাঁধ ভেঙে নদী দুকুল ছাপিয়ে যায়, বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেখানে মানুষের যে যন্ত্রণা, যে হাহাকার, সমস্ত কিছু হারিয়ে নতুন করে বেঁচে ওঠার তাদের যে লড়াই, সেই ছবিটাও কিন্তু এই বর্ষার পর আমরা দেখতে পাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার একটি রচনায় তেমনভাবেই লিখছেন, নদীর ভাবনা এখানে চার মাসের, আষাঢ় থেকে আশ্বিন। মামরা ছোট মেয়ের বয়স বেড়ে ওঠে, তারপর হঠাৎ একদিন সে হয়ে ওঠে ডাকিনী। ভাই ভাইজের সাথে ঝগড়া করে, পাড়াপড়শিকে সাপ সাপান্ত করে, বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে গায়ের পথে। তেমনিভাবেই সেদিন ওই ভরা নদী অকস্মাৎ ওঠে ভেসে, তখন একেবারে সাক্ষাৎ ডাকিনী। ক্ষমা নাই, ঘেন্না নাই, গ্রাম বসতি মাঠ শ্মশান ভাগাড় লোকের ঘরের লক্ষ্মীর আসন থেকে আস্তাকুড় যা সামনে পড়ে মারিয়ে তছনছ করে দিয়ে চলে যায়। সেও একদিন দুদিন, চার পাঁচ দিন পরেই আবার তার সম্বিত ফেরে। ঠিক যেমন বাড়ির ছোট্ট আদুরে মেয়েটি, কখনো সে অভিমানী হয়ে ওঠে, আবার কখনো সে আমাদের আদুরে মেয়েটি হয়েই শান্ত মেয়ের মতো সারা ঘরে ঘুরে বেড়ায়। তেমনভাবেই কত কত নদ নদী আমাদের এই বঙ্গ প্রকৃতিকে ঘিরে রেখেছে, কখনো তার শান্ত পায়ের চলার ছলাৎ ছলাৎ নূপুরের শব্দ, কখনো বা দুকুল ছাপিয়ে সব হারানোর ছবি। পরের গান হেমন্ত মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুধু আমাদের দেশ নদীমাতৃক দেশ বলেই নয়, পৃথিবীর সভ্যতার ইতিহাস পড়লেই বোঝা যায়, মানুষ যখন ধীরে ধীরে শহর গড়ে তুলছে, বসতি গড়ে তুলছে, মূল কেন্দ্রই কিন্তু ছিল, ভিত্তি ছিল নদীকে ঘিরে। নদী তীরবর্তী অঞ্চলগুলোতেই পৃথিবীর প্রথম বড় সভ্যতাগুলো গড়ে উঠেছিল। ব্যবসা বাণিজ্য, যাতায়াত, কৃষিকাজ, সমস্ত দিকেই আমাদের জীবনযাত্রায় নদীর ভূমিকা অপরিসীম। কিন্তু শুধুই কি আমাদের বেঁচে থাকার বাহ্যিক দিকগুলোতেই? আসলে আমাদের জীবনটাও তো একটা নদীর মতোই বয়ে চলে। জন্ম মৃত্যুর মাঝখানের যে জীবন প্রবাহ, নদীর মতোই তো তার বয়ে চলা। সুখ দুঃখের জোয়ার ভাটায় প্রতিনিয়ত তাল মেলানো, প্রতিনিয়ত বাঁক বদল করতে করতে, লড়াই করতে করতে বেঁচে থাকা। ঠিক আমাদের জীবনটা যেমন একটা রেখায় চলতে চলতে নতুন কোনো মানুষের সঙ্গে আমরা আমাদের জীবনকে বেঁধে নিই, বা আমাদেরকে ঘিরে আরও কোনো মানুষ আমাদেরকে ভরসা করে বেড়ে ওঠে, ঠিক যেন নদীর শাখা নদী উপনদীর মতোই। আবার জীবনে এক জায়গায় কখনো আমরা থেমে যেতে পারি না, নদীও পারে না। তাই এই জীবনও তো একটা নদী, প্রতিনিয়ত তাকে স্রোতের টানে, সমাজের টানে, কালের টানে বয়ে চলতে হয়। পরের গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

শুনছিলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান মুশকিল আসান, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও সায়নী মজুমদার।

0: সারা মাস ধরে যাকে বলে ঘসিপিটি লাইফ, সকালবেলা উঠছি, বেরিয়ে পড়ছি এবং বিকালবেলা ক্লান্ত হয়ে ফিরছি, সব কিছুর কারণ একটা, না না সবসময় একটা নয়, কিন্তু আমরা বলে থাকি ওই যে বাঁচতে গেলে টাকা লাগে।
1: হ্যাঁ একদমই, মানে আমাদের ওই মানে জীবনটা একটা লাইফস্টাইল মেনটেন করতে গেলে বা জীবনে বাঁচতে গেলে আমাদের তো ওই টাকাটার খুবই প্রয়োজন, নয়তো তো সেভাবে আমরা চলতে পারবো না। একটা মানে অটো অটো করে যেতে গেলেও আমাদের সেখানে 10-20 টাকা তো লাগছেই
0: একদম,
1: এবং সারা মাসে হ্যাঁ সেই খরচ
0: পারি না, তখন কি হয় বলো তো?
1: মানে ওই যে দোকানের বাইরে দাঁড়িয়ে কিছু একটা পছন্দ হয়েছে কিন্তু চোখটা আটকে গেছে, পা দুটো নড়ছে না, কিন্তু ওই যে পকেটে টাকা নেই বা কিনবো কিনবো করছি কিন্তু যেটুকু আছে সেটুকু খরচ করে দিলে বাকি মাসটা আর চলবে না,
0: দোকান অবধি যেতেই হবে না।
1: হ্যাঁ
0: দোকান অনলাইন প্রয়োজন নেই, তোমার হাতে তোমার সেলফোন রয়েছে, খুলে ফেলো কোনো একটা অনলাইন শপিং প্ল্যাটফর্ম আর ব্যাস, সেখানে তোমার পছন্দের যে জিনিসটা তুমি অনেকদিন ধরে কার্টে জমিয়ে রেখেছো তারপরে মাসের শেষে কি বলবে, পকেটে টাকা নাই শুধু নয়, টি শার্টে লিখে ঘুরবে যা কামাই সব EMI। কিন্তু এইটা তো মোটামুটি আমাদের সবার একটা রোজকার জীবনের গল্প হয়ে দাঁড়িয়েছে
1: একদমই,
0: কিন্তু এই যে গল্প এই গল্পের শেষটা কি সবসময় আনন্দের হয়? না না সবসময় হয় না, রীতিমতো নাকানি চোবানি খেতে হয় অনেক ক্ষেত্রেই। এবার এই যে নাকানি চোবানি খাচ্ছি, কেনই বা খাচ্ছি আর কি করলেই বা খাবো না, মানে জানি না খাবো কি না দৌ, কিন্তু সেই সমস্ত বিষয় জানার জন্য আজকের এই অনুষ্ঠানটা খুব মন দিয়ে আমাদেরকে শুনতে হবে, মন দিয়ে মানে একদম লিটারালি মন দিয়ে।
1: মানে এই যে অর্ণব এতগুলো কথা বললো, হ্যাঁ তো সেখানেই যে মুশকিলগুলোর কথা আমরা শুনলাম যে কিভাবে কি হবে না হবে, সেই মুশকিল আসান করতে কিন্তু আজকে তোমার সঙ্গে রয়েছে আমি, তোমার জোবানির বন্ধু সায়নী, এবং সঙ্গে রয়েছে
0: আমি অর্ণব। কিন্তু এই সমস্ত মুশকিলের যদি আসান আমি নিজেই করতে পারতাম তাহলে তো হয়ে গিয়েছিল, তাহলে তো হয়ে যেত, তাহলে তো আমি নিজেই এই সমস্ত মুশকিলে পড়তাম না, এবং শুধুমাত্র আমরা দুজন স্টুডিওতে নেই এটা বলাই বাহুল্য। তোমরা জানো আমাদের ফেসবুক পোস্ট থেকে তোমরা জেনে গিয়েছো যে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি মানস কুমার ঠাকুর, ফর্মার প্রেসিডেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্টস। স্যারকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে, এবং স্যারকে আমরা পেয়ে আজকে আমাদের মধ্যে আমরা ভীষণই ভীষণই আনন্দিত, তিনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ এবং তার মধ্যেও যে আমাদেরকে সময় দিয়েছেন, এবং এই যে বললাম এত রকম মুশকিল সেগুলোকে আশান করতে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আরও একবার থ্যাংক ইউ জানাই তাকে। আমরা অফেয়ার জানিয়েছি, এবার অনেয়ার জানালাম, কিন্তু অনেয়ার শুধু থ্যাংক ইউ জানাতে নয়, তোমাদের সমস্যার কথা জানাতে কিংবা তোমাদের সমস্যার সমাধানের উপায় খুঁজতে যদি তোমরা চলে আসতে চাও আমাদের সঙ্গে আড্ডা দিতে এবং স্যারকে প্রশ্ন করতে,
1: তাহলে চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নাম্বার 0332213 1342, আর রয়েছে খোলা আমাদের আজকের পোস্টারের কমেন্ট বক্স, তাই সেখানে তোমার যা যা সমস্যা রয়েছে সেগুলো কিন্তু তুমি জানাতে পারো আমাদেরকে সরাসরি।
0: একেবারে সো ঝটপট করে আমাদের ফোন লাইনে চলে আসতে হবে কিংবা আমাদের পোস্টারের কমেন্ট বক্সে চলে আসতে হবে, আর আমরা যেটা করতে পারি আমরা সরাসরি স্যারের কাছে চলে আসবো, কারণ সময় নষ্ট করা যাবে না, কারণ যা কামাই সব EMI। এই মার্কেট বিষয় পড়তে কখনো কখনো কখনো হয়তো মজা করে পড়ে ফেলি বটে, কিন্তু মনের ভিতরে না এটা কেমন চিড়চিড়ানি ব্যথা।
1: হ্যাঁ এবং আমি এটাও দেখেছি অনেককে যে টি শার্টে লেখা আছে বাইরে বেরোলেই খরচা, এবং তার সঙ্গে একটা লম্বা লিস্টি, তো এইটা হয়তো আমরা ইয়ারকি মেরেই করি কিন্তু খুবই সিরিয়াস একটা ব্যাপার।
0: হ্যাঁ তো এই সিরিয়াস ব্যাপারের মধ্যে ঢুকবো, তবে খুব সহজ করে একটা যদি একদম যদি বলি না একদম বড় করে যে বাইরে থেকে চিত্রটা যদি দেখি যে EMI বিষয়টা কি, আগে যদি সেটা ভালো করে স্যারের থেকে জানি যে EMI বিষয়টা কি, এটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন তারপরে অন্য বিষয়ে আসবো আমরা।
2: EMI কথাটা ইংরেজি ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, আমরা সবাই জানি যে EMI আগেও ছিল এখনও আছে, আমরা ইকুয়েটেড মানে হচ্ছে আমরা ভেঙে দিচ্ছি, মোটা টাকাটাকে যদি বড় টাকা হয় সেটাকে কীভাবে ভাঙবো, এই ভাঙার একটা প্রসেস আছে সেটাকে আমরা বলছি EMI দিয়ে বার করছি। হ্যাঁ তাহলে এবার মোটা টাকাটা থাকলেই বাকি ছিল, আগেও বাকি ছিল, এমন কোনো হিস্ট্রি নেই যে কোন দেশ আগে করেছে।

0: কিভাবে করেছে কোন, কারণ আগে লোকে ধার দিত, ধার দেওয়ার পর শোধ হতো, এখনো সেই শোধ হয়, কিন্তু যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, সেজন্য আমরা এটাকে নাম দিয়ে ফেলেছি ইএমআই। এবার এর মধ্যে কি কি জিনিস ভরা থাকে, প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে, আমাদের আসলটা কত, ইন্টারেস্টটা কত, ইন্টারেস্ট রেট কত, এবং আমরা যখন শোধ করছি তখন কত পার্সেন্টেজ আছে ইন্টারেস্ট, সেটাও চার্জ হবে, এবং কতগুলো ভাগে হবে, এই কতগুলো ভাগ এটা খুব জরুরি। মানে এটা যদি আমরা বুঝতে না পারি কতগুলো ভাগ, মানে আমরা 12 মাসে ভাগ দেব না 24 মাসে দেব, এই জিনিসগুলো বোঝাটা খুব দরকার। এবং আমি এখানে একটা কথা বলতে পারি যে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসিটা এখানে একটা খুব কাজ করে, ফাইন্যান্সিয়াল লিটারেসিটা যত ভালো হবে আমরা এটাকে প্রপার ইউজ করতে পারবো, এমন নয় যে এটা খারাপ, আমরা অনেক সময় এটাকে ভুল বশত ব্যবহার করে ফেলছি, ফলে আমাদের জীবন দুর্বিষহ হচ্ছে।
1: মানে আমরা এই যে ইএমআই নিয়ে নিচ্ছি, এখনো একটা জিনিস আমাদের পছন্দ হলো আমরা নিয়ে নিচ্ছি, এবং শেষে গিয়ে দেখা যাচ্ছে যে সেটা আমার আউট অফ বাজেট হয়ে যাচ্ছে, তো সেইটা একটা সমস্যা মূলত প্রজন্মের পর প্রজন্ম ধরে যদি আমরা দেখি সেটাও একটা কিন্তু থাকছে, তো সেটাকে আমরা কিভাবে মানে একটা ব্যালেন্স তো করতে হবে মাসের শুরুতে হোক বা যখন আমি কোনো কিছু কিনছি তখন আমাকে একটা ব্যালেন্স করে চলতে হচ্ছে যে এইটা আমি ইএমআই পে করছি এবং সেখান থেকে আমি এইভাবে টাকাটা আমাকে ব্যালেন্স করতে হচ্ছে।
0: আমার এখানে বক্তব্য হচ্ছে যে সমাজটা দিন দিন চেঞ্জ হচ্ছে, যে আমরা যখন বড় হয়েছি তখন আমাদের নিড যেমন ছিল, আজকের ছেলে মেয়েদের নিড অন্যরকম
1: একদম।
0: হ্যাঁ, সেই নিডটাকে আমরা অ্যাকসেপ্ট করতে মানে ধরতে গিয়ে আমরা তখন কিনে ফেলছি, আর মার্কেটে প্রচুর সংস্থা আছে যে ইএমআই আমাদেরকে সুযোগ দিচ্ছে।
1: হ্যাঁ, মানে বিভিন্ন সংস্থার আলাদা আলাদা কার্ড হয় যেখান থেকে আমরা ওই কার্ডটা থেকে
0: আমরা কিনতে পারি। এবার আমরা ইএমআই দিলাম, আমাদের সেই মুহূর্তে দরকার বলে নিয়ে ফেললাম, কিন্তু সেটাকে যদি আমরা ওই যে বললাম ফাইন্যান্সিয়াল লিটারেসি, ওটাকে ওটা যদি আমরা ঠিকমতো না হয় না বুঝতে পারি, তাহলে কিন্তু এটার সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়। যে কারণেই আমরা যখন ইএমআই নিচ্ছি তখন আমাদেরকে কিছু স্টাডি করা দরকার, বা কিছু কিছু জিনিস সম্বন্ধে আমাদের ধারণা বা জ্ঞান থাকা দরকার, তা না হলেই এই সমস্যাটায় পড়তে হবে
2: একেবারেই। মানে ইএমআই করার আগে কিছু বিষয় আমাদেরকে ভাবতেই হবে, এবং এই এই যে কিছু বিষয় সেই বিষয়গুলো নিয়ে আরও ডিসকাস করব আমরা, আরও অনেকগুলো বিষয় জানার আছে স্যারের থেকে, অনেক অনেক বিষয় জানার আছে, এবং যেগুলো তোমার জানার রয়েছে সেগুলো জানতে গেলে চলে আসতে হবে ফোন লাইনে। আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে 0332107325, আই রিপিট 0332107325, এই নাম্বারে ফোন করো এবং স্যারের কাছে সরাসরি তোমার প্রশ্ন রাখো, কিংবা আমাদের কমেন্ট বক্সেও রাখতে পারো, সেই প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আজকে বিশেষ অতিথি স্টুডিওতে রয়েছেন মানস কুমার ঠাকুর, ফর্মার প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। শুনতে থাকো, আর অবশ্যই চলতে গেলে টাকা লাগে, টাকা ছাড়া বড্ড ফাঁকা লাগে, তাই টাকা দিয়েই শুরু হোক, টাকার কথা নিয়ে যখন এত কিছু শুরু হয়েছে গানটাও টাকা নিয়েই হবে, ফ্রম শহর
1: থাকো মুশকিল আসান টাকাই করবে শেষ পর্যন্ত,
2: নিশ্চয়ই করবে। আপাতত গানটা শুনি, গানে অনেক কিছু আসান করে, গান শুনি তারপর ফিরে হচ্ছে আবারও আড্ডায়।

0: এই যে এত টাকা টাকা টাকা টাকা টাকা কতবার শুনলে বলো তো, এই এতবার টাকা টাকা টাকা বলার একটাই কারণ, যদি করতে চাও পকেট ফাঁকা তাহলে অবশ্যই নজর রেখো নিজের পকেটের দিকে ভালো করে, যে কতটা ফাঁকা করলে মাসের শেষে গিয়ে যখন ওই ইএমআইটা দিতে হবে তখন আরও বেশি ফাঁকা না লাগে। কেমন? এবং এই বিষয়ে শুধুমাত্র আমরা জ্ঞান দেবো না, কারণ জ্ঞান দিলে আমাদেরকে কেউ জ্ঞান পাপিও বলতে পারে, তখন বলবে তুমি নিজে কি সব ঠিকমতো সামলাতে পারছ, তখন আমি বড় ফেসে যাব। কিন্তু আজকে ফাঁসার দিন নয়, আজকে মুশকিল আসান করার দিন, তাই আজকে স্টুডিওতে অর্ণব আর সায়নীতে রয়েছে, তার সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট অতিথি মানস কুমার ঠাকুর, ফর্মার প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। এবং স্যারের থেকে অনেক বিষয় আমরা জানছি, আর অনেক বিষয় জানবো, জানার আরও একটা পথ তোমাদের জন্য গেছে খুলে, আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে
1: লাইভ,
0: তো সেখানে তোমরা কমেন্ট করতে পারো। এবার আমরা চলে আসবো পরের প্রশ্নে স্যারের কাছে।
1: এই যে একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জেনজিদের মধ্যে, যদি আমরা বিশেষ করে দেখি, যে এই অতিরিক্ত খরচের একটা প্রবণতা, এবং সেটাই আস্তে আস্তে কোথাও গিয়ে কি আমাদেরকে ইএমআই এর পথে গিয়ে ঠেলে দিচ্ছে। মানে আমরা যে বসে রয়েছি আমরাও কিন্তু সেই একই প্রজন্মের মধ্যেই পড়ছি, তো সেইখানে আপনার কি মনে হয় এই বিষয়টা?
2: এই যে জেনজি আমরা যাই বল, মানে লেভেল অফ এজ, এজগুলোকে ভাগ করা হয়েছে। এখন মুশকিল হচ্ছে যে আমরা এখন যে সিস্টেমের মধ্যে দিয়ে চলছি, এক ছেলে বা দুই ছেলে, ফলে যে তাদের যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ডটা বাবা মা সবসময় চাইছে, মানে গার্জেন সবসময় চাইছে ফুলফিল করতে, আর যদি ফুলফিল করতে না পারে তখন তার মধ্যে একটা জেদ হচ্ছে, পেতেই হবে। এবার এই যে পেতে হওয়ার জন্য অনেক সময়তে গার্জেনের কাছে পয়সা থাকছে না, ক্যাশ থাকছে না, হ্যাঁ,

0: তখন সহজ উপায় হচ্ছে ইএমআইটাকে ব্যবহার করে ফেলা।
1: হ্যাঁ,
0: এবার এই ব্যবহারটা করতে গেলে কিছু কিছু লাগে প্রিকশন, যে আমার ইনকাম স্ট্রেংথটা কত, আমি কত টাকা ইএমআই দিতে পারবো, কারণ আমাকে খেতে হবে, মানে হাউস হোল্ড এক্সপেন্ডিচার টাকা দিতে হবে। নেক্সট, আমরা একদম ভাবি না আমাদেরকে একটা পার্মানেন্ট সেভিং করতে হবে। আমাদের ল্যাঙ্গুয়েজে বলছে মিনিমাম 15% তোমার ইনকামের সেভিং করা দরকার, তার বাকিটা আমরা খরচা করতে পারবো। সেখানে যখন হচ্ছে না, তখন আমরা যা চলে যাচ্ছি ইএমআই। ইএমআই যখন গেলাম, তখন যদি আমাদের ইনকাম স্ট্রেংথ আমরা ক্যালকুলেট না করি, তখন ইএমআই ফেল করবে
2: একেবারে।
0: মানে ইএমআই ফেল করাটাই হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক অবস্থা, অনেক কিছু আমরা তখন হারিয়ে ফেলি।
1: এই যে আমরা
2: একটা ভয়ের ব্যাপার, এটা অনেকের কাছে এটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায় যে ইএমআই যদি ফেল করে তখন কি হবে।
1: সেই জায়গাটা, একটা তো নির্দিষ্ট টাইম থাকে যে মাসের আমার প্রথমের এই তারিখে আমার ইএমআই এর টাকাটা কাটছে, এবং সেখানে আমাকে, তার মানে ব্যাংক অ্যাকাউন্টে যদি আমার অটোমেটিক পে করা থাকে, তাহলে সেখান থেকে আমাকে সেই টাকাটা সেখানে রেখে দিতে হচ্ছে, এবং তখন যদি আমি দিতে না পারি, যদি না থাকে, সেক্ষেত্রে তার যে একটা চার্জ, মানে ফাইন চার্জ একটা এক্সট্রা করে কাটছে, সেটাও তো আপনার মানে অনেকটা টাকাই তখন নিয়ে নিচ্ছে।
0: মানে শুধু টাকা না, এই ইন্টারেস্ট সেটা অনেক বেশি। আমি যে কারণে একটু বলতে চাইবো যে যখন আমরা ইএমআই এর মধ্যে ইনভলভ হলাম, হ্যাঁ, তখন আমাদের কি কি জানা উচিত, জানা উচিত যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত, মানে মূলটা কত আমি ধার নিলাম, এবার আমি কত, আমাকে ইন্টারেস্ট রেটটা কত, ইএমআই যখন দিচ্ছে আমাকে, যখন কিনিয়ে দিচ্ছে সেই সংস্থাগুলো, এরকম অনেক সংস্থা আছে যারা প্রথম বলছে তোমরা নিয়ে নাও, 30 দিন তোমাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, তারপরেই হয়ে যাবে প্রথম 33.5% পার মান্থ। এই যে ব্যাপারটা, এটা কিন্তু হিউজ। হ্যাঁ, এবার এইটা তখন আমরা যদি মিস করে আসি, এবং আমাদের যখন অনেক সময়তে আমাদের ডিমান্ড বেশ হয়, তখন আমরা সেটাকে মিস করে ফেলি। এই মিস করাটাই কিন্তু আমাদের এই আমাদের টোটাল সিস্টেমটাকে মানে ইমব্যালেন্স করে দেয়। ইমব্যালেন্স মানে শুধুমাত্র ব্যাংক থেকে আমাকে এসে বলবে পেমেন্ট করো, কেন করলে না, শুধু তাই নয়, আমাদের আর একটা সিভিল স্কোর আছে একটা, সেই স্কোরটাও আমাদের নষ্ট হয়ে যায়। সেই স্কোরটা নষ্ট হওয়া মানে আমি ভবিষ্যতে যদি কোনো ধার চাই, তখন ব্যাংক আমাদেরকে অ্যালাউ করবে না, এই একটা ফ্যাক্টর আছে। এখন অনেকগুলো জিনিস ইএমআই এর সঙ্গে জড়িয়ে আছে, আমাদেরকে ভাবতে হবে এটা।
2: আচ্ছা, স্যারের থেকে জানতে চাইবো যে আপনি বললেন, এবং এটা একটা খুব কমন প্রশ্ন, কমন একটা বিভিন্ন আপনার সঙ্গে কথা হচ্ছিল যে অ্যাজাম্পশন এবং কিছু মিসকনসেপশন এই নিয়ে জড়িয়ে রয়েছে সিভিল স্কোর, এই যে টার্মটা। আমি এটা একদম বেসিক জায়গা থেকে আপনাকে বলবো যে যদি একটু বুঝিয়ে দেন সিভিল স্কোর কি, কেন এটা ইম্পর্টেন্ট, কেন সিগনিফিকেন্ট, এবং সিভিল স্কোর সংক্রান্ত অনেক মিসকনসেপশন রয়েছে। মানে আমি এমন কথাও শুনেছি মানুষের মুখে যে সিভিল স্কোর বারবার চেক করলে নাকি সিভিল স্কোর পড়ে যায়, ডাউন হয়ে যায়, এবং সেটা কি আদৌ সত্যি, এবং সিভিল স্কোর কতটা রাখা প্রয়োজন, এবং সেটা তার মাপকাঠি বা কি, কীভাবে মাপা হয়, বিষয়টা যদি একটু বলেন আমাদের।
0: সিভিল স্কোরটা হচ্ছে, মানে কথাটা হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ইন্ডিয়া লিমিটেড, মানে আমার ক্রেডিট ইনফরমেশনটা কত, ক্রেডিট মানে ধার, আমি ধার কত নিয়েছি। এবার আমি যদি ওই ইএমআই হোক, মানে ধার নিয়েছি শোধ করছি, অথবা আমি ব্যাংক লোন নিয়েছি শোধ করছি, আমি যদি শোধ করি, বারবার শোধ করি, তাহলে আমার কিন্তু ক্রেডিটটা ভালো হয়। আমরা, এটা খুব সহজ কথা, অনেকের সময় লোন নিতে গিয়ে দেখা যায় আপনি তো লোন নেননি, তাহলে এখন লোন নেবেন না, ছোট একটা লোন নিন, শোধ করে দিন, তাহলে আপনার সিবিলটা ভালো হবে। এই যে ল্যাঙ্গুয়েজ, তার মানে ব্যাংক কোনো সময়তে বলছে না যে তুমি লোন নিও না, লোন নিয়ে পারফেক্ট ওয়েতে শোধ করো, তাহলে তোমার সিভিলটা ভালো হবে। আর এই মানে এই যে ক্রেডিট ইনফরমেশন ইন্ডিয়া লিমিটেড, এই যে সংস্থাটা, সে অনেকে এটা করে, অনেক সংস্থা আছে এটা করে। এর এটা হচ্ছে 300 থেকে 900 মধ্যে একটা রেঞ্জ করা আছে। এই যে 300 না 900, এই জিনিসটা হচ্ছে একটা প্যারামিটার, অনেক কটা ফ্যাক্টর কাজ করে এখানে। এই যে 300 থেকে 450 একটা, 450 থেকে 600 একটা, 600 থেকে 900, এই যে ভাগগুলো করা আছে, যার যত বেশি, হ্যাঁ, ব্যাংক তাকে তত বেশি লোন দেবে। তার মানে তুমি লোন নাও এবং লোনটাকে রিপে করো ইন ডিউ টাইম, হ্যাঁ, তাহলে তোমার সিবিলটা ভালো হবে। এবার এই সিবিল ভালো খারাপের মধ্যে এখানে আরও অনেক কটা ফ্যাক্টর আছে। আমরা কিন্তু না বুঝেই ব্যাংকে যখন কেউ লোন চাইতে গেল বা ব্যাংক অ্যাকাউন্ট খুললো, আমরা কিন্তু তাকে ফরওয়ার্ড করে দিচ্ছি যে আমার নামটা, হ্যাঁ, যে একজনকে লাগে, হ্যাঁ। এবার যে মুহূর্তে করলাম, সেই লোকটা যদি লোন নেয়, সেই লোকটা যদি শোধ না করে, আমার কাছে একটা পার্সিয়াল চাপ পড়ে গেল, আমার সিভিল ইম্প্যাক্ট পড়ছে, ওই যে যেটা আপনি বললেন সেটা কিন্তু ইনডিরেক্টলি ওইভাবে হচ্ছে।

0: সরাসরি আমার নামে খোঁজ নিতে গেলে হয় না, কিন্তু আমার নাম আমি জড়িয়ে আছি কারুর লোনের সঙ্গে, সঙ্গে সঙ্গে আমার সিভিল ইম্প্যাক্ট পড়বে।
1: আচ্ছা, এটার জন্য তো মানে আপনার নাম যে কেউ ব্যবহার করছে সেখানে, তার জন্য তো আপনার কোনো কনসেন্ট নেওয়া হচ্ছে না?
0: না, ওই যে আমার নামটা রেখেছে মানে যখন অ্যাকাউন্ট খোলা হলো সেই সময়তে আমি একটা ফরওয়ার্ড এ দিয়েছি যে আমি ওর মানে
1: পরিচিত,
0: ওইটুকুতেই ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। এবং প্রচুর এখন দেখা যাচ্ছে, আমি কাউকে দোষ দেবো না, ইয়াং জেনারেশনের মধ্যে যে লোন নিয়ে শোধ না করা, এটা একটা বিরাট সেকশন। মানে এটা বলছে যারা ইএমআই ইউজ করছে, এটা প্রায় 30% অ্যাবাভ শোধ না করার টেন্ডেন্সি।
1: মানে তো 30% মানে তো বেশ অনেকটাই
0: বিরাট। এবং এই যে সংখ্যাটা, এটার জন্য কিন্তু অনেকটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। এবং সেম কিন্তু ইম্প্যাক্ট পড়ছে না, তার সঙ্গে লিংক হয়ে আছে চারজন। আমি এরকম অনেক আমার ক্লায়েন্ট আছে আমি দেখতে পাই। হ্যাঁ, সে হয়তো লোন নিয়ে চালাচ্ছে, শোধ করছে, কিন্তু তার রেফারেন্সে অন্য কেউ লোন নিয়েছে, সে শোধ করেনি, তার সিভিল খারাপ হয়ে যাচ্ছে।
2: আচ্ছা,
0: এগুলো কিন্তু খুব ইম্প্যাক্ট পড়ে।
2: আচ্ছা,
0: এবং তারপর যখন সে বড় লোন নিতে যাচ্ছে তখন পাচ্ছে না, তার লোন বেশি হয়ে আছে 2 কোটি টাকা, ব্যাংক বলছে না তোমার সিভিল খারাপ হয়েছে, তুমি হয় ইমিডিয়েট সিভিল ঠিক করো, আর না হয় তুমি তোমার লোনটা কমিয়ে নাও। এবার সেইগুলো যদি তার সঙ্গে ইম্প্যাক্ট না থাকে, তার যদি লোন থাকে শোধ করে দাও, সে হয়তো সবই শোধ করেছে, কোনো একটা হয়তো 5,000 টাকা শোধ হয়নি, ভুলে গেছে সে, সেই 5,000 টাকাটা ইমিডিয়েট রিপে করে দাও। তার রেফারেন্সে যারা লোন নিয়েছে তাদেরকে বলা হচ্ছে যে এটা তুমি ইমিডিয়েট ই করো, এইগুলো ক্লিয়ার করতে হয়, তখন সিভিলটা আবার বেড়ে যায়।
2: আচ্ছা, এবং যেটা বুঝতে পারলাম যে
0: ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট বোথ,
2: হ্যাঁ, দু রকম ভাবে হতে পারে, যেটা বাড়তেও পারে কমতেও পারে, তো সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং তোমাদের যেটা মাথায় রাখতে হবে, আমাদের ফোন নাম্বারটা সেটা হচ্ছে 03322107325, আবার বলছি 03322107325। কল করো এবং তোমাদের প্রশ্ন স্যারকে জানাও, কিংবা আমাদের লাইভের কমেন্ট বক্সে জানাও, অথবা আমাদের পোস্টারের কমেন্ট বক্সে জানাও। যেমন আমাদের লাইভে কিন্তু অলরেডি একটা কমেন্ট এসেছে, সেখানে আমাদের বন্ধু সোমা দে বলছে ইএমআই প্রতি মাসে 2 তারিখ নিয়ম করে কাটে, কিন্তু সকলে তো মাসের শেষ দিন বা মাসের প্রথম দিন স্যালারি পান না, সেক্ষেত্রে কেন ওই ডেটটা 7-8 তারিখের দিকে করা হয় না, যদি এ বিষয়ে কিছু বলেন।
0: এই ডেটটা মানে ওনার ক্ষেত্রে হয়তো 2 তারিখ,
2: হ্যাঁ,
0: আবার কারোর ক্ষেত্রে 20 তারিখ,
1: হ্যাঁ
0: হ্যাঁ। তার মানে আমি যে বললাম যে একটা এ দিচ্ছে 30 দিন লাগবে না, 40 দিন লাগবে না, তাহলে যেদিন লোন নিল তারপর থেকে ঠিক করা হচ্ছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, সেই জন্য ওনার হয়তো ওই 2 তারিখ পড়ে গেছে। আবার উনি আর একটা যখন হয়তো ব্যাংক থেকে করছেন, সেটা হয়তো হতে পারে 6 তারিখ,
2: একেবারে
0: কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তার মানে চিন্তাভাবে আমি কখন কিনছি ইজ একটা অ্যানাদার ফ্যাক্টর। কারোর মাইনে যদি হয় 10 তারিখ, তাহলে ইএমআই টা ইউজ করা উচিত 11-12 তারিখ।
2: তাহলে তার এই সমস্যাটা হবে না যে স্যালারি পাওয়ার বেশ কিছুদিন পর বা একদম শেষের দিকে গিয়ে তাকে পে করতে হচ্ছে। তো এটা মাথায় রেখো, এটা কিন্তু কোনো মানে পার্টিকুলার কেউ ঠিক করছে না, এটা ঠিক করছে তুমি নিজে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে।
1: এবং একটা নতুন জিনিস কিন্তু আমরা জানতে পারলাম,
2: একেবারে, এবং এটা আমরাও নিশ্চয়ই চেষ্টা করব ইমপ্লিমেন্ট করার নিজেদের জীবনে, এবং বাকিরাও করো। কিন্তু বন্ধুরা কিন্তু ফোন লাইনে আসতে শুরু করেছে, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ, নমস্কার।
3: নমস্কার,
2: হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
2: নমস্কার, না কোনো কারণে শোনা গেল না, ঠিক আছে, আমি তোমাদের ফোন নাম্বারটা আরেকবার মনে করিয়ে দিই, 03322107325 ইজ দ্য নাম্বার।
1: এবং তাছাড়াও আমাদের লাইভে রয়েছি আমরা, তো তোমরা লাইভে এসেও আমাদেরকে জানাতে পারো আমাদের পোস্টারের কমেন্ট বক্সেও, তোমাদের জন্য 3 খানা অপশন খোলা রাখা হয়েছে
2: একেবারেই। এবং আমাদের ফোন লাইনে আরো এক বন্ধু আগে সেটা শুনে নি, কে রয়েছে আমাদের সঙ্গে? নমস্কার।
4: নমস্কার, আমি খড়গপুর থেকে রাজেশ কুইলা বলছিলাম। আমি এজ এ কস্ট অ্যাকাউন্ট্যান্ট প্র্যাকটিশনার প্রচুর বড় বড় লোনও করি, কিন্তু একটা থিং আমি যে সাহেব এসছেন উনি বলছি যে সাপোজ ধরুন কেউ সেটেলমেন্ট করে লোনটা শোধ করলো, তাতে তার কিন্তু সিভিলে এফেক্ট পড়ে, তাই তো স্যার?
0: হ্যাঁ, লোনটা শোধ করলে
4: হোয়াট আর দ্য রেমিডিজ বিহাইন্ড ইট? টু ওভারকাম দা প্রবলেম।
0: না, লোন যদি থাকে তাহলে লোনটাকে শোধ করে দিতে হবে, শুধু তার লোন নয়, এবার তার রেফারেন্সে যদি কেউ লোন নেয়।

0: বা যদি উনি কোথাও গ্যারেন্টার হন তারও সেখানে ইম্প্যাক্ট পড়বে, সেইগুলো দেখতে হবে। মানে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট বোথ।
1: মানে যেমনটা স্যার একটু আগে আমাদের বোঝালেন যে ওটা কিন্তু ইনডিরেক্ট ভাবেও কিন্তু এফেক্ট করে, তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আরো এক বন্ধু আমাদের ফোন লাইনে শুনবো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার।
2: হ্যালো।
1: না, কোনো কারণে হয়তো নেটওয়ার্কে গন্ডগোল হচ্ছে, তবে যারা নেটওয়ার্কে একটু সমস্যায় পড়ছো তাদেরকে বলবো তোমরা কিন্তু আমাদের পোস্টারে কমেন্ট বক্সে চলে আসতে পারো, কিংবা সরাসরি যেখানে আমাদের দেখতে পাচ্ছ স্যারকে সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে, ফেসবুক লাইভে রয়েছি আমরা, সেখানেও কিন্তু কমেন্ট করতে পারো, যেমন সোমা একটু আগে কমেন্ট করেছে। আর আমরা চলে আসি আমাদের প্রশ্নে।
2: হ্যাঁ, আমাদের আরেকটা জিনিস যেটা জানার, যে যেটা মানে আমরা সিনেমা সিরিয়াল বা সব জায়গায় দেখতে পাই এবং বাস্তব জীবনে সেটা কতটা প্রভাব বিস্তার করছে সেটা একটু জানতে চাইবো, যে যে মানে সময় মতন ইএমআই না দিতে পারলে তখন কি সত্যি সত্যি মানে ব্যাংক থেকে জিনিস নিয়ে নিতে পারে, ফেরত নিয়ে নিতে পারে,
1: মানে কনসিকোয়েন্সেস কি কি হতে পারে?
0: এই এইগুলো অনেক কটা ফ্যাক্টর। হ্যাঁ, মানে জিনিসটা ফেরত নেওয়া আমরা দেখি এইটা চলে একমাত্র গাড়ি বাইক এই সমস্ত ক্ষেত্রে, কিন্তু এটা সব জায়গায় নয়,
1: প্রপার্টির ক্ষেত্রে তো হয়,
0: প্রপার্টির ক্ষেত্রে হতে পারে। মানে আগে ছিল না এটা যে ব্যাংকের এত পাওয়ার। হ্যাঁ, যেহেতু ব্যাংক সাফার করছিল সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেগুলেশন চেঞ্জ করে ব্যাংকের হাতে পাওয়ার দিয়েছে। তার আগে কিন্তু ব্যাংকের সমস্ত মানে লিগ্যাল প্রসিজিওর ফলো করতে হবে, সে দিচ্ছে না এটা প্রুফ করতে হবে, এবং একবার না তিনবার নোটিশ করতে হবে, কোর্টের নোটিশ হবে, তারপর করতে পারে, তার আগে করতে পারে না। তার মানে যথেষ্ট সময় দেওয়া হবে। এবার এর মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রাইভেট ব্যাংক, একটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক। গভর্নমেন্ট ব্যাংকের রিল্যাক্সেশনটা অনেক বেশি, প্রাইভেট ব্যাংক কিন্তু খুব তাড়াতাড়ি এটার উপর ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, দিতে পাওয়া যাচ্ছে না বলতে বাড়িতে লোক পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, মানে সিভিল খারাপ হচ্ছে শুধু আমাদের যে জিনিস, কিন্তু ওরাও কিন্তু বাড়িতে লোক পাঠিয়ে দিয়ে, এখন বহু সিস্টেমে শুধু ফোন করে নয়, ফোন করে বাড়িতে লোক পাঠিয়ে দেয়, বাট আরও অনেক রকম ফ্যাক্টর আছে যেগুলো আমরা তখন মানে অব্লিগেশনের মধ্যে পড়ে যাই। মানে পাড়ায় এসে যদি জেঁচিয়ে বলে যে আপনার লোন ডিউ আছে, তখন সেটা কিন্তু একটা আমাদের এস্টাবলিশমেন্টের প্রবলেম, যে কারণেই তখন দিয়ে দিতে হয়।
1: মানে অনেক রকম কনসিকোয়েন্সেস হতে পারে, এইগুলো জেনে রাখা ভীষণ প্রয়োজন। মানে ওই যে ঠেকে শেখার থেকে দেখে শেখা কিন্তু ভীষণ কার্যকর হয়। তো দেখে নিয়েছো যারা এরকম ফেসে গেছে, তো তোমরা ফেসো না, তোমরা হেসেই দেখো, এবং তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের অনুষ্ঠান। এবং আমাদের অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন মানস কুমার ঠাকুর, ফর্মার প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। এবং হাসি ফোটানোর আরও একটা মাধ্যম সুন্দর সুন্দর গান শোনা, সেগুলো তো আমরা শুনিয়েই থাকি, আবারও শোনাবো। এবার একদম মিষ্টি একটা কণ্ঠে মিষ্টি একটা গান, যেখানে একই কথা, বাঁচতে গেলে টাকা লাগে, শোনাচ্ছে প্রাঞ্জল বিশ্বাস, কোথাও যেও না, ফিরছি এক্ষুনি।

0: কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, আর মাসের শেষে আমার পকেট বড় ফাঁকা লাগে।
1: এইটা আমরা একটু অর্ণবের গলায় সুন্দর করে শুনতে চাই, যেটাও একটু আগে শোনাচ্ছিল লাইভে।
0: শুনিয়ে দিলাম তো, আর কি শোনাবো? আরে দাবি তো শেষ হচ্ছে না, মানে এই যে দাবি যখন শেষ হয় না আমাদের জীবনে, তখনই আমরা করে ফেলি নানান রকম লোন এবং ইএমআই যাকে বলি। তো সেখানে কখন করা যাবে, কখন করা যাবে না, এবং কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না, এ বিষয়ে আমাদেরকে দিশা দেখাচ্ছেন আজকে মুশকিল আসানে। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি সিএমএ মানস কুমার ঠাকুর, ফর্মার প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। এবং যেটা এইমাত্র আমি বলে ফেললাম যে কতটা করা যাবে এবং কতটা করা যাবে না, এই মাপটা এটা কিভাবে ঠিক করব, মানে একটা মানুষের স্যালারি কত হলে সে কতটা পর্যন্ত লোন করতে পারে এবং কতটা, মানে কোন পর্যায়ে যাওয়ার পর আর লোন করা উচিতই নয়, এই বিষয়টা যদি আমাদের একটা আইডিয়া দেন।
2: আমাদের এই যে আমরা লোন করব কি না বা কতটা করব, এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। লোন আমরা কিছু লোন করি আমরা আমাদের হ্যাবিটে, আর কিছু করি দরকারে। এমার্জেন্সি হয়ে গেলে আমাদেরকে করতেই হবে, তখন আমাদের অন্য খরচাটাকে কাট করতে হবে। এই খরচাটাকে যদি কাট, এই ব্যালেন্স করতে না পারি, তখন আবার ইএমআই ডিউ হবে। এটা আমাদের খুব দরকার। আর আরেকটা হতে পারে, আমাদের কিছু ভালো লেগেছে, ওটা আমার বন্ধুর ইউজ করছে, আমার করা উচিত, ইমিডিয়েট করা উচিত, আমরা এটাও করি। এই যে জিনিসটা, তখন কিন্তু আমাদের কাছে একটু প্ল্যানিংয়ের দরকার, যে আমার মানে হাউস হোল্ড খরচা কত, অব্লিগেশন কত টাকা আছে অলরেডি, কোনো লোন অলরেডি আছে কি না, আর আমার সেভিংসের জন্য কত টাকা আছে, তারপরে আমি ইএমআইটা চিন্তা করব।
1: আচ্ছা,
2: হ্যাঁ, এবার তাতে যদি এমন হয় যে আমি রিপে করতে পারবো 5,000 টাকা, তাহলে আমি 10 ইয়ারটা বাড়িয়ে নেব। আমি যদি এক বছরে মানে 12টা ইনস্টলমেন্টে দিই, তাহলে সেটা হয়তো 10,000 টাকা হচ্ছে, তাহলে আমি সেটাকে করলাম কি 24টা ইনস্টলমেন্ট
0: বাড়িয়ে নিলাম, ওই
2: বাড়িয়ে নিলাম, তাহলে 10 ইয়ারটা বাড়িয়ে নিয়ে আমি ওটাকে ছোট করলাম, কারণ আমার কাছে অ্যাভেলেবল ফান্ড হচ্ছে 5,000 টাকা। এটা ভাবা দরকার যে আমার ক্যাপাসিটির মধ্যে এলো কিনা, ঠিক আছে, এই ক্যাপাসিটির মধ্যে এলেও কি, কারণটা হচ্ছে ইএমআইটা একটা ফাইন্যান্সিয়াল টুল, আমরা এই টুলটাকে কিভাবে ব্যবহার করবো সেটা আমাদের উপর।
0: একেবারেই
2: এই ফাইন্যান্সিয়াল টুলটাকে ব্যবহার করতে হবে, ওই জন্য বললাম না যে ফাইন্যান্সিয়াল মানে নলেজটা বাড়াতে হবে। কারণ আমাদের দেশের এখনো পর্যন্ত 26-27% হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেট।
0: আচ্ছা,
2: ঠিক আছে, যেটা মানে অ্যাভারেজ, ওয়ার্ল্ড অ্যাভারেজ হচ্ছে 33, আমরা বিলো অ্যাভারেজ আছে। ইভেন আমি খুব দুঃখের ব্যাপার হচ্ছে ভুটান আমাদের চেয়ে বেশি, কিন্তু আবার ইউরোপে অনেক বেশি, ইউএসএ হয়তো 59%, কিন্তু আমাদের কিন্তু অনেক কম, 27%। তাহলে আমার এটা এই এই আপনাদের এই মিডিয়ার মধ্য দিয়ে আমি এটা মেসেজ দিতে চাইছি, যেভাবেই হোক না কেন এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটাকে বাড়াতে হবে। আমরা অনেক কিছু, শুধু ইএমআই না, ফাইন্যান্সিয়াল অনেক কিছু করে ফেলছি না জেনে। আমি আরেকটা খবর এর বাইরেও বলছি যে আমরা বেশিরভাগ সময় আমরা ওষুধ কিনি, বেশিরভাগ সময় আমরা দেখি না কিন্তু যে মানে
1: কম্পোজিশন কি আছে বা
2: কম্পোজিশন এবং লাস্ট ডেট, এক্সপায়ারি ডেট দেখি না, দিয়েছে আমরা খেয়ে নিচ্ছি, এগুলোও কিন্তু এক ধরনের অ্যাওয়ারনেস, কারণ এটা আমাদেরকে ডেথ হয়ে যেতে পারে একটা ওষুধের ব্যাপার। সেরকম ইএমআইও ঠিক একইভাবে আমরা না জেনে, আমাকে মানে যখন এটা যখন এরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে মাত্র 9,000 টাকা, একটা দাম হচ্ছে হয়তো 10 লাখ, হ্যাঁ, আপনি ঘাবড়াবেন না, 9,999 টাকায় আপনার ইএমআই মাত্র,
1: হ্যাঁ, কিন্তু
2: কত বছর সেটা বলছে না কি, কত বছরটা টেনিওরটা আমি কত টানবো, আমার এর মাঝখানে আরো কত ফাইন্যান্সিয়াল অব্লিগেশন আসবে,
0: হ্যাঁ,
2: সেটা আমরা ভাবতে হবে। এটাই হচ্ছে ফোরকাস্ট, এটা যদি না বুঝতে পারি তাহলে মুশকিল
0: একেবারে। মানে ওই লিটারেসি যেটা কথা স্যার বললেন যে ফিনান্সিয়াল লিটারেসি, এটা বাড়বে কিন্তু এই ধরনের যে অনুষ্ঠান তোমরা শুনছো, এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের ক্যাম্পেইন
2: করব যে আপনারা এগুলো বাড়ান।
0: একেবারে আমরা চেষ্টা করি সবসময় যেগুলো মানুষের উপকার হবে, বিশেষ করে তরুণ প্রজন্মের উপকার হবে, তেমন অনুষ্ঠান নিয়ে আসার। এবং এমন অনুষ্ঠানে তোমাদের উপকার কতটা হচ্ছে, তোমাদের ভালো লাগছে কিনা, তোমরা নতুন কিছু জানতে পারছো কিনা, সে কথা যখন তোমরা জানাও সেটা আমাদের ভীষণ ভালো লাগে। যেমন কথা আমাদেরকে সুমিতা জানিয়েছে যে আকাশবাণী আমাদেরকে অনেক কিছু জানায়, অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারছে সে। তেমনই আমাদেরকে জানিয়েছে সূচনা যে শো ভীষণ ভালো লাগছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট নিয়ে অনুষ্ঠান হচ্ছে। এক্ষেত্রে আরও একটা প্রশ্নের কথা বলবো, যেটা আমাদের লাইভে এসছে, সেটা কিন্তু করেছে আমাদেরই বন্ধু সূচনা মুখোপাধ্যায়। বলছে, কখনো ইএমআই নেওয়ার সময় যদি অ্যামাউন্টটা বড় হয় তাহলে তার লোন শোধ করার পার্সেন্টেজ কিভাবে কাউন্ট হয়, মানে মেইন টাকা থেকে কতটা বেশি তার কাউন্টটা। আর আমরা টাকা লোন নেওয়ার সময় ব্যাংক আমাদের গ্রহণ বা ফেরত দেওয়ার ক্ষমতা কতটা সেটা কিভাবে বিচার করে?
2: প্রথম কথা হচ্ছে যে এটা ব্যাংক আমার উপর ছাড়ে, যে লোনটা নিল, কারণ আমার ক্যাপাসিটি ব্যাংক জানতে পারছে না। ব্যাংক কি করছে, বড় লোনের জন্য আমাদের কাছে আমাদের ইনকাম ট্যাক্স আমাদের ক্যাপাসিটি আছে কিনা এটা দেখে নিচ্ছে ব্যাংক। এটা হচ্ছে বড় লোন। আমি যদি 30,000 টাকার লোন নিই, মানে ধারে কিছু কিনলাম, তার জন্য আমি 12টা ইনস্টলমেন্টে নিচ্ছি 2,500 টাকা করে। এই 2,500 টাকা পে করার জন্য কোনো সংস্থা আমার ইনকাম ট্যাক্স ফাইল নিচ্ছে না, কিন্তু আমি যখন হাউস বিল্ডিং লোন নিতে যাচ্ছি তখন ইনকাম ট্যাক্স ফাইল নিচ্ছে।
0: ঠিক,
2: তাহলে কেন বড় আর ছোট? এবার এই ছোট কারণ, যারা এই ছোট লোনটা দিল তারা কোনো ব্যাংকের থ্রু দিয়ে দিল অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থ্রু দিয়ে দিল, তাদের মধ্যে এই ক্যাপাসিটিটা আছে যে এটা যদি শোধ নাও হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এইটুকু জানতে হবে। আর সেকেন্ড একটা উনি প্রশ্ন করেছেন, সে প্রশ্নটা কি ছিল?
0: সেকেন্ড যেটা জিজ্ঞেস করেছেন যে আমার টাকা লোন নেওয়ার সময় ব্যাংক আমাদের গ্রহণ বা ফেরত দেওয়ার ক্ষমতা কতটা সেটা কিভাবে বিচার করেন?
2: ব্যাংক করছে, যদি বড় লোন হয় তখন তার ইনকাম কতটা আছে। এই ইনকাম আমার, আমি হাউস বিল্ডিং লোন নিতে যাচ্ছি, তখন যদি দেখে ব্যাংক যে আমার আর একটা ল্যান্ড কেনার জন্য লোন নেওয়া আছে, আমার বিজনেসের জন্য লোন নেওয়া আছে পার্সোনালি, হ্যাঁ, তখন কিন্তু ব্যাংক আমাকে পুরোটা লোন দিচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমাদেরকে যখন ব্যাংক লোন দেয়, সে গাড়ি হোক বাড়ি হোক, 20-25% ব্যাংক বলে তোমার পোর্শন, তার মানে যে নিচ্ছে তার একটা পোর্শন থাকে। তার মানে ব্যাংক ধরে নেয় যে এই টাকাটা খরচা করতে পারবে 20-25% তাকে দেওয়াটা যথাযোগ্য। সেই জন্য যখন আমাকে ব্যাংক দিচ্ছে, ব্যাংক কিছু কিছু তাদের প্যারামিটার দেখে নিচ্ছে, বাট আমাদের দিক থেকে আমি শোধ করতে পারবো কিনা এই অ্যাওয়ারনেসটা অনেক বেশি জরুরি।
0: একেবারেই। এবং আমাদের বন্ধুরা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কমেন্ট করছে, যেমন বাপি মণ্ডল আমাদের পোস্টারে কমেন্ট করেছে, আমাদের আয়ের কত ভাগ সঞ্চয় করব আর কত ভাগ খরচ করব, এটা কতটা করা উচিত?
2: এটা মানে এটাও ফ্লেক্সিবল, কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল যেহেতু আমরা এইসব নিয়েই কথা বলি, সবসময় বলা হচ্ছে যে তোমার ইনকামের তুমি বেশি করতে পারো, কিন্তু মিনিমাম 15% সেভিং করা উচিত।
0: আচ্ছা,
2: এই সেভিংটা বিভিন্ন ফর্মে হতে পারে, আমি মিউচুয়াল ফান্ডও করতে পারি, ব্যাংকে রাখতে পারি, কিন্তু আমার ইনকামের 15% রাখতে হবে। এবার আমাকে কেউ প্রশ্ন করতে পারে, আমি মাইনা পাই 20,000 টাকা, আমার লায়াবিলিটি 22,000 টাকা, আমি কিভাবে জমাবো? দ্যাট ইজ সেপারেট। কিন্তু আমরা যদি নর্মাল সেন্স ধরি, আমার যে ইনকাম তার 15%, কারণ ভবিষ্যৎটা অনেক লায়াবিলিটি আসতে পারে, অব্লিগেশন আসতে পারে, এবং এমার্জেন্সি মিট করার জন্যই তখন আমাদের কাছে ইএমআই এর দৌড়ে যেতে হয়।
0: এক্স্যাক্টলি,
2: হ্যাঁ, তাহলে সেটা যাতে কম হয় তার জন্যই কিন্তু আমাদের সেভিং দরকার। আর হাউস হোল্ড খরচাটা নিড বেস হওয়া উচিত, আমরা করি কি হ্যাবিট বেস করে ফেলি।
0: একেবারেই,
2: আমার এটাই অনুরোধ যে এটা যেন নিড বেস হয়, যেটা দরকার সেটা নেব,
1: একদম
2: যেন আমাদেরকে কিনে না ফেলে ইএমআইটা।
1: এই যে আমরা গত কয়েকদিনের মধ্যে একটি খবর দেখলাম যেটা ভীষণ রকমের ভাইরাল হয়েছে, যে একটি ছেলে, সে একটি স্মার্টফোন কিনেছিল বা কিনবে সেই নিয়ে তার বাবার সঙ্গে বচসা, একটি টাকা পয়সার বিষয় নিয়ে। তো সেই বচসা থেকে ছেলেটি খাত থেকে ঝাঁপ মারে এবং তার পিছন পিছন তার বাবাও এবং স্বামী এবং ছেলেকে পড়ে যেতে দেখে মাও সেখান থেকে ঝাঁপ মারে।
0: মানে বাবা ছেলের ওইখানে একটা,
1: ওই যে টাকার বচসা থেকে পুরো পরিবারটি ধ্বংস হয়ে গেল, এইটা আপনার থেকে জানতে চাইবো যে এইটা কতটা ক্ষতিকর একটি বিষয়। তো অবশ্যই,
0: মানে এটা সমাজের উপর একটা এফেক্ট ফেলছে, এই যে কনজিউমারিজমের শিকার হওয়াটা, এটা কিভাবে মানে আমরা কি সামলাতে পারি?
2: এইটা এটা আমরা একটা ইনস্ট্যান্স দেখছি, আমরা একটা ঘটনা দেখছি, সারা দিন এই ঘটনা ঘটছে এবং ইন ভ্যারাইটি ফর্ম। এটা হচ্ছে একটা খুব মর্মান্তিক ঘটনা, যে ঘটনাটা হচ্ছে যে প্রথমেই গার্জেনকে, যেই গার্জেন হোক, উনি আর চলে গেছেন বলে আমরা গার্জেনকে ছেলে মেয়েদেরকে চাইলেই দেওয়া যাবে না। আমরা করি কি, ছেলে চাওয়ার আগে দিয়ে ফেলছি, এইটা প্রথম কথা।

0: ছেলে মেয়েকে প্রথম থেকেই বোঝানো হবে, বাচ্চাদেরকে প্রথম থেকে বোঝানো হবে যেটুকু দরকার সেটুকু তুমি পাবে, যেটা দরকার নেই সেটুকু অহেতুক তুমি ব্যবহার করো না। এইটা যদি আমরা বাচ্চাদের বাচ্চা বয়সেই এটা শেখাতে পারি, চাইলেই দেওয়া যাবে না, যেটা দরকার সেটা নাও, এইটাকে কিন্তু করতে হবে। এটা আমার সমাজে কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে,
1: মানে এটার উপায়ও কিন্তু এই ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ফিনান্সিয়াল লিটারেসি, সেটা যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু এটা আমরা করতে পারবো। ফোন লাইনে আরো এক বন্ধু শুনবো তার প্রশ্ন। কে বলছো, কোথা থেকে বলছো?
2: বলুন। হ্যালো,
3: আমি জগন্নাথ দেব বলছি।
2: বলুন।
3: হুগলি থেকে আজকে যে বিষয়টা হচ্ছে লোন নেওয়ার ব্যাপারে, হ্যাঁ, তো ইএমআই লোনটা কি নেওয়া ভালো না খারাপ?
1: খুব বড় প্রশ্ন, খুবই বড় প্রশ্ন। এই ভালো খারাপ সহজে বিচার করাটা যে কত কঠিন আমাদের জন্য, এবং আপনি যে প্রশ্ন করেছেন জানি না, সেই প্রশ্নে আমরা তো পাস করতে পারবো না, তবে স্যার খুব সহজভাবে সেটা বোঝানোর চেষ্টা করছেন যে এটা ভালো খারাপ এভাবে বোধ হয় এত সহজে বিচার করা যাবে না, এর অনেক মাপকাঠি আছে।
0: হ্যাঁ, আমি একটু বলি। হ্যাঁ, এই যে ভালো না খারাপ, আমরা যদি আজ থেকে 40 বছর পিছনে যাই, তখন ছিল নিজের টাকা জমিয়ে কেনো। আজকে আমাদের ইকোনমি পাল্টে গেছে, হ্যাঁ, সেই জন্য এখন বলা হচ্ছে যে টাকা জমিয়ে যদি কিনতে যাই, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি আরও বেড়ে যেতে পারে, তাই সেই জন্য আমার এখন দরকার আমরা এখনই কিনে নিই। কিন্তু এটা কিনতে গেলে যেটা দরকার সেটা আমার ক্যাপাসিটিকে জাজ করতে হবে। আমার যদি ইনকামের বা ইনকাম স্ট্রেংথ ঠিক মতো না হয়, হতে পারে ইনকাম, আমি আমার রিকোয়েস্ট হচ্ছে হতে পারে ইনকামের বলে আমি ইএমআই এ যাবো না। আমি যদি বুঝি যে আমি এটা আসবে তখন ইএমআই যাব, আর ভবিষ্যতে আসতে পারে তা এটার জন্য যদি আমরা ইএমআই করে বসি বা লোন নিয়ে বসি, তাহলে কিন্তু আমাদের এই যে একটু আগে যা শুনলাম এই ম্যাসাকার হতে পারে। সেই জন্য আমি কিভাবে লোন নেব সেটা পুরোটাই ডিপেন্ড করছে আমার স্ট্রেংথের উপর, আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির উপর।
1: একেবারেই, মানে এটা নিশ্চয়ই বন্ধু উত্তর পেয়ে গেছে যে ইএমআই করে কেনা উচিত কি উচিত নয়। ওইটা কিন্তু যেটা স্যার একদম শেষে বললো যে এটা তোমার ক্যাপাসিটির ওপর, তোমাকে কিন্তু শেষে গিয়ে সিদ্ধান্তটা নিতে হবে, খুব খুব সতর্ক হয়ে নিও, নাহলে কিন্তু ওই যে বললাম টাকা লাগে ঠিকই, কিন্তু মাসের শেষে যদি পকেট ফাঁকা লাগে তখন বড় মুশকিল। আমাদের এক বন্ধু সুব্রত চক্রবর্তী কমেন্ট করেছে, ইএমআই মাসের 8 তারিখে কাটা উচিত। এখান থেকে কি বোঝা যাচ্ছে, তার স্যালারি ঢোকে 5 বা 6 তারিখে।
0: একটু আগেই বলেছি
2: একদম।
1: তো নিশ্চয়ই তোমার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে, মানে আমরা ভাববো, আমরা আশা করবো যে তুমি তোমার কেনাকাটাটা ওই 8 তারিখটা মাথায় রেখেই করবে, তাহলে কিন্তু 8 তারিখেই হবে, আর এটা কিন্তু তোমার হাতে, কেমন? আচ্ছা, স্যারের থেকে জানতে যে আরো অনেকগুলো বিষয়, যেমন তার মধ্যে এই যে ইএমআই নেওয়ার ক্ষেত্রে ইন্টারেস্ট রেট ছাড়াও প্রসেসিং ফি, জিএসটি বা লেট পেমেন্ট চার্জ, এই যে চার্জগুলো থাকে, এছাড়া কি আরও কোনো হিডেন চার্জ থাকে যেটা আমরা জানতে পারি না?
0: হ্যাঁ, হিডেন চার্জ এইগুলোই, মানে আমাদের যদি দেখি ইএমআইটা কীভাবে হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে মূল যা ধার করলাম, সঙ্গে ইন্টারেস্ট, এবং কতটা ইনস্টলমেন্টে দেবো, এইটুকু হচ্ছে মেন। এরপর মানে আমি বলছি যে, মানে সাধারণভাবে আমরা দেখি, হঠাৎ করে বললো যে স্যার আপনি প্রফেশনাল, মানে কোনো একটা ব্যাংকের নাম করে বললো যে আপনি 50 লাখ টাকা লোন পাবেন প্রফেশনাল জন্য, ভালো কথা। এই সহজ কথাটার মানে হচ্ছে যে আমি লোনটা নিতে পারি, এবং সঙ্গে বলে দেওয়া হয় যে আপনি যতটুকু টাকা ব্যবহার করবেন ততটুকু টাকারই ওপর কিন্তু আপনি ইন্টারেস্ট দেবেন। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমি যদি 50 লাখ টাকা ওখান থেকে নিই লোন, সঙ্গে সঙ্গে দেখা যাবে 4% প্রসেসিং চার্জ কেটে নিয়েছে। তার মানে 50 লাখ টাকার 4% মানে হচ্ছে 2 লাখ টাকা, তার মানে আমি অ্যাকচুয়ালি হাতে পেলাম 48 লাখ। তার মানে আমি যখন টাকাটা নিলাম আমার সঙ্গে সঙ্গে কিন্তু 2 লাখ টাকা খরচা হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের খুব, আমাদের এই যখন আমরা শুনি ভালো ভালো কথা যে স্যার আপনার যতটুকু খরচা করবেন ততটুকুর ওপর ইন্টারেস্ট দেবেন, কিন্তু ওই প্রথমেই যে প্রসেসিং চার্জের কথাটা বলেনি। এইরকম কিন্তু অসংখ্য রকমের হিডেন চার্জ আছে। এবার বলছে যে যদি আপনি এটাকে চেঞ্জ করতে যান আপনি লিখিত জানান, কোথাও বলা হয়নি কিন্তু তখন, এবং আমরা না জেনে প্রচুর জায়গাতে সাইন করে দিই, এবং সাইন যে মুহূর্তে করলাম এবার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে আমরা তো পড়ে দিচ্ছি না, 12টা 12 পাতা আমার এক্ষুনি কিনতে হবে, আমি 12টা জায়গায় সাইন করলাম, কোথাও লেখা আছে যে তুমি এটা চার্জ করতে পারবে না, তুমি এটা, মানে এই জিনিস

0: সেগুলো কিন্তু ওরা লিখিয়ে নিল। তার মানে আমি পরে যদি কোর্টেও যাই তাহলে আমি কিচ্ছু করতে পারবো,
1: কিচ্ছু করতে পারবো না, আমি সাইন করেছি।
0: হ্যাঁ, তাহলে আমাকে এইগুলোকে জেনে করতে হবে আমি কোথায় সাইন করছি।
1: মানে ওই আমরা এটা সবসময় বলে থাকি, শুনে থাকি, বিজ্ঞাপনে দেখে থাকি যে কোনো কিছু সাইন করার আগে ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়তে অন্তত কিন্তু আমাদের কাগজপত্র খুব ভালো করে পড়ে নেওয়া উচিত, তো সেটা কিন্তু অবশ্যই করতে হবে।
2: এবং আরেকটা যেটা আমাদের সবসময় চোখে পড়েছে, বাই নাও পে লেটার, এটা খুব সাংঘাতিক। মানে এইটা তো একটা, মানে এটা কি কোথাও একটা ট্র্যাপ তৈরি করে দিয়েছে।
0: মানে বলা হলো লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি এটা দিন নিয়ে চলে যান। আমি তো অ্যাপ্লাই করিনি, আমি অ্যাপ্রুভ হলো কিভাবে? এই যে কথাগুলো বলছে, হ্যাঁ, এবার এটা মুশকিলে পড়ছে কারা, যাদের সত্যি হয়তো বাবা বা মা হয়তো হসপিটালে আছে, ওরা টাকা হন্যে খুঁজছে, ব্যাংক দিচ্ছে না, হ্যাঁ, কারো কাছে ধার পাচ্ছে না, তখন এই ট্যাপের উপরে পড়ে যাচ্ছে। মানে যার সত্যি প্রবলেম সে কিন্তু এই ট্যাপে পাবে।
2: আরেকটা জিনিস যেটা, যে কোথাও আমরা হয়তো ইএমআই করেছি এবং সেই ইএমআই টা শোধ করার জন্য দেখলাম যে ওই মাসের শেষে আমার পকেট ফাঁকা, এবং তখন আমি হয়তো অন্য কোথাও থেকে আরেকটি লোন নিয়ে নিলাম আগের ইএমআই টি শোধ করব বলে। এটাও কি তাহলে সেই আমরা মানে ঘুরে ফিরে একটা লুপের মধ্যে বা একটা ট্র্যাপের মধ্যে গিয়ে পড়ে যাচ্ছি?
0: এই ট্র্যাপটা আমি অ্যাভয়েড করতে পারতাম যদি আমি আমার ফাইনান্সিয়াল স্ট্রেংথটাকে অ্যানালাইসিস করতাম।
2: একদম,
0: আমি ওই বারবার ওটাই বলছি। হ্যাঁ, মানে আমার ফাইনান্সিয়াল স্ট্রেংথ যদি আমি অ্যানালাইসিস করতে পারি তাহলে কিন্তু এই ট্র্যাপগুলো হবে না।
1: একেবারেই। আমাদের আরেক বন্ধু আমাদের কমেন্ট বক্সে, মানে পোস্ট আমাদের যে লাইভ, তার কমেন্ট বক্সে বলছে যে আমি একজন একটা নাম করা কোম্পানির ইএমআই কার্ডের গ্রাহক, কিছুদিন যাবৎ দেখছি ইএমআই করতে গেলে প্রথমে তাদের নিজস্ব স্টোরে গিয়ে সেখানে ইএমআই কার্ড পাঞ্চ করাতে হবে, তারপর অনলাইনে সুযোগ পাবেন। কেন এটা তো আগে হতো না?
0: এবারে বলি, এইখানে এইদের যে সিস্টেমগুলো, তাদের যে অথরিটি কোনো একটা জায়গায় প্রবলেম ফেস করেছে বলে ওরা সিস্টেম চেঞ্জ করেছে। আমরা ওই বলে না, আপডেট করুন, আপডেট করুন, দিজ আর দ্য আপডেটস। হ্যাঁ, এখানে যদি মনে হয় যে এক্সট্রা অ্যামাউন্ট কাটছে তখনই কিন্তু কমপ্লেন করা উচিত, এবং এটা ব্যাংক স্টেটমেন্টটা সবসময় ফলো করা উচিত। আমরা সবাই করি না প্রত্যেক মাসে, কিন্তু এক্সট্রা অ্যামাউন্ট কাটলো কিনা এটা জানা উচিত। যদি তা না হয় তাহলে কোনো ঝামেলা নেই, কিন্তু যদি এক্সট্রা অ্যামাউন্ট কাটে, আমাদের যা কন্ডিশন ছিল তার বাইরে যদি কাটে তাহলে কিন্তু কমপ্লেন করা উচিত।
1: একেবারেই, মানে ওই যেটা বললাম একটু আগে, যে আগে সবটা ভালো করে পড়তে হবে এবং নিজেকে আপডেটেড রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ নিজের যে সমস্ত কার্ড রয়েছে, তার যে অ্যাপ রয়েছে, সফটওয়্যার রয়েছে, সেগুলোকে কিন্তু আপডেটেড রাখতে হবে।
2: হ্যাঁ, মানে স্যার যেটা বারবার করে,
0: একটা কার্ড
2: সামনে ঝুলিয়ে রাখা উচিত।
1: মানে বিকির কমেন্টের আগে এই কমেন্টটা এসে গেছে, এবং বিকিকে বলবো তুমি তোমার আগের কমেন্টটা পড়ে নাও, দেখবে তুমি অনেকটা উত্তর পেয়ে গেছো। এমনই প্রশ্ন উত্তরের পালা চলবে, তবে আর খুব বেশি সময় আমরা নেই। তবে সেই অল্প সময়ের মধ্যেও একটা বিশেষ চমক তোমাদের জন্য রয়েছে, যে চমকটা এবার থাকবে তোমাদের জন্য এই অর্ণবার সায়নের পক্ষ থেকে নয়, থাকবে স্বপ্নময়ের পক্ষ থেকে। কি থাকছে, কেন থাকছে, সে বিষয়ে আমরা কিচ্ছু বলবো না, তবে এটুকু বলবো নিশ্চয়ই খেলাধুলো নিয়ে কিছু একটা আসছে। অবশ্যই খেলাধুলো নিয়ে একটা বিশেষ বিশেষ সেগমেন্ট তোমাদের জন্য, যা তোমরা শুনবে প্রত্যেক রোববার। আজকে প্রথম রোববার, রইল তোমাদের জন্য স্বপ্নময়ের পক্ষ থেকে এই বিশেষ নিবেদন।

ওয়ার্ল্ড কাপ শেষ, কিন্তু ফুটবল কিন্তু এখনো শেষ হয়নি। কেননা নতুন ফুটবল মরশুম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আর লা লিগা নতুন মরশুম কিন্তু প্রথম সপ্তাহ থেকেই জমজমাট। কেউ শুরু করেছে জয় দিয়ে, আবার কেউ পয়েন্ট ভাগ করে নিয়েছে, কেউ এখনো অপেক্ষায় রয়েছে নিজেদের অভিযান শুরু করার। বার্সেলোনা, তারা কিন্তু গত মৌসুমের চ্যাম্পিয়ন। অপরদিকে জোসে মরিনহোর প্রত্যাবর্তনে নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদ, তারাও কিন্তু রয়েছে বড় চ্যালেঞ্জার হিসেবে। সুতরাং প্রথম সপ্তাহ থেকেই লা লিগায় কিন্তু উত্তেজনার কমতি নেই। আর আমি স্বপ্নময় তোমাদের সামনে হাজির লা লিগা রাউন্ড আপ নিয়ে। লা লিগার প্রথম ম্যাচ ডেতে কিন্তু বিশেষ নজর কেড়েছে আলাভেস। গেতাফেকে 3-0 গোলে হারিয়ে তারা মৌসুমটা দারুণভাবে শুরু করেছে। অন্যদিকে সেভিয়া 2-1 গোলে রায়ো ভালেকানোকে হারিয়ে কিন্তু 3 পয়েন্ট নিয়ে তাদের অভিযান শুরু করেছে। গল্পটা যদি ফিরে আসার হয় তাহলে বিশেষ সেখানে মেনশন পাবে কিন্তু ড্রেসিং সান্তাদার। 14 বছর পর স্পেনের শীর্ষ লিগে ফিরে এসে প্রথম ম্যাচে ভিলারিয়ালকে 2-2 গোলে আটকে দিয়েছেন, এবং 19 বছরের একাডেমি প্রোডাক্ট সার্হিও মার্তিনেজ নিজের অভিষেকেই গোল করে কিন্তু এল সার্দিনেরোকে মাতিয়ে দিয়েছে।

0: প্রত্যাবর্তনের মঞ্চে, এর চেয়ে সুন্দর গল্প আর কি হতে পারে। অন্যদিকে স্প্যানিয়েল 3-0 গোলে লেভান্তেকে হারিয়ে শুরুতেই নিজেদের শক্তির পরিচয় দিয়েছে। ইংলিশ ফরওয়ার্ড চাইলিশ ডোলানো কিন্তু গোল করে নজর কেড়েছেন। ডেপোর্তিভো ও এলচে এক এক গোলে নিজেদের মধ্যে ড্র করেছেন, ফলে নতুন মৌসুমে ক্রোমোটের দলগুলির লড়াই কিন্তু প্রথম সপ্তাহ থেকেই হয়ে উঠেছে আরও বেশি করে আকর্ষণীয়। তারপর এসছে ডেফিনেটলি অ্যাথলেটিকো মাদ্রিদ, মালাগাকে 2-0 গোলে হারিয়ে দিয়েগো সিমিওনের দল জয় দিয়ে যাত্রা শুরু করেছে। নতুন সাইনিং লি কাংয়েন নিজের অভিষেকেই গোল করেছেন এবং অ্যালেক্স বায়েনা দুর্দান্ত ফ্রি কিকে দ্বিতীয় গোলটি করেছেন। তবে অ্যাথলেটিকো জয়ের আড়ালেও রয়েছে বড় প্রশ্ন, হুলিয়ান আলভারেস তিনি কেন অনিশ্চিত? বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা কিন্তু প্রকাশ করেছেন এ আর্জেন্টাইন ফরওয়ার্ড, যদিও অ্যাথলেটিকো ছাড়তে রাজি নয়। সুতরাং ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে গল্পের দিকে কিন্তু নজর থাকবে, কেননা মনে রাখতে হবে 31 আগস্ট কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সফার উইন্ডো, সেটা কিন্তু বন্ধ হতে চলেছে। এবার আসা যাক নেক্সট বা আগামী দিনে কোন কোন ম্যাচগুলি হতে চলেছে। দ্বিতীয় ম্যাচটা সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ বনাম স্প্যানিয়ল। জোসে মরিনহো আবারও রিয়াল মাদ্রিদের হট সিটে, আর তার লালিগা অভিষেক হতে চলেছে স্প্যানিয়লের বিপক্ষে। অন্যদিকে প্রথম ম্যাচে 3-0 গোলে জয় ডেফিনেটলি আত্মবিশ্বাস এনে দিয়েছে স্প্যানিয়লকে, সুতরাং তারাও কিন্তু চাইবে একটা সারপ্রাইজ, একটা আপসেট ঘটাতে। রিয়ালের সামনে অবশ্যই থাকবে আক্রমণের বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে। গত 2 মৌসুমে তিনি লালিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন, ফলে নতুন মৌসুমেও গোল্ডেন বুটের অন্যতম প্রধান দাবিদার থাকবেন তিনি। এই ম্যাচে সবার নজর থাকবে জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র এই 2 প্লেয়ারের দিকেও। আরেকটি বড় খবর, এবার বার্সেলোনা তারাও কিন্তু লালিগা সিজনটা শুরু করেছে। প্রথম ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে স্থগিত হয়ে যাওয়ায় চ্যাম্পিয়নদের প্রথম লিগ ম্যাচ হবে এলচের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে। অর্থাৎ গত মৌসুমের চ্যাম্পিয়ন দলকে এবার শুরু করতে হবে পয়েন্টের লড়াই। নজর থাকবে লামিন ইয়ামালের ওপর, গত মৌসুমে লালিগায় 16 গোলের একটা দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন এবং রিসেন্টলি তিনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, সুতরাং তার থেকেও কিন্তু থাকবে একটা বড় পারফরমেন্সের প্রত্যাশা। অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। অ্যাথলেটিকো কিন্তু 2-0 গোলে তাদের ফার্স্ট ম্যাচটা জিতেছে অ্যাজ আই সেড আর্লিয়ার। অপরদিকে রেসিং সান্তাদারের সঙ্গে কিন্তু ভিয়ারিয়াল 2-2 ম্যাচটা ড্র করেছে, সুতরাং মেট্রোপলিতানোতে এই ম্যাচ দুই ভিন্ন ধরনের ফুটবলের কিন্তু লড়াই হতে চলেছে। একদিকে সিমিওনের সংগঠিত রক্ষণ এবং অপরদিকে ডেফিনেটলি ভিয়ারিয়ালের আক্রমণাত্মক ফুটবল। এছাড়াও আরও বেশ কয়েকটা আকর্ষণীয় ম্যাচ রয়েছে, যেমন অ্যাথলেটিক ক্লাব বনাম সেভিয়া, দুটো দলই কিন্তু বেশ স্ট্রং এবং সেভিয়া কিন্তু জয় দিয়ে তাদের সিজনটা শুরু করেছে এবং অ্যাথলেটিকের সামনে কিন্তু থাকবে মৌসুমের প্রথম পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ। অপরদিকে ভ্যালেন্সিয়া বনাম সেল্টা ভিগো, দুটো দলই নতুন মৌসুমে নিজেদের জায়গা তৈরি করতে চাইবে এবং রিয়াল বেটিস ও রিয়াল সোসিয়েদাদ ম্যাচেও কিন্তু থাকবে 3 পয়েন্টের লড়াই। অর্থাৎ লালিগার নতুন মৌসুম প্রথম সপ্তাহেই কিন্তু বেশ বড় একটা গল্প তৈরি করেছে। অ্যালাভেসের দুর্দান্ত শুরু, রেসিং সান্তাদারের আবেক্ষণ ও প্রত্যাবর্তন, অ্যাথলেটিকো মাদ্রিদের জয়, আর এবার অপেক্ষা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্য। একদিকে মরিনহোর রিয়াল মাদ্রিদ, অন্যদিকে লামিন ইয়ামালের বার্সেলোনা, লালিগার পুরনো দ্বৈরথে কিন্তু যোগ হতে চলেছে এক নতুন গল্প। মৌসুম সবে শুরু, ঢাকে কাঠি সবে পড়েছে, সবে মাত্র 5ম, এখনো 6ষ্ঠী 7ম 8ম 9ম 10ম কিন্তু বাকি আছে। চোখ রাখো লালিগার পর্দায় আর আমাদের শুনতে থাকো, কেননা লালিগার প্রত্যেকটা ম্যাচের অ্যানালিসিস কিন্তু থাকবে তোমাদের জন্য প্রতি রবিবার সকাল 11:50 থেকে। সঙ্গে থাকব আমি স্বপ্নময়, তো দেখা হচ্ছে পরের রবিবার। টিল দেন স্টে টিউনড, স্টে উইথ ফুটবল।
1: Yes, we will stay with football. কিন্তু আজকে আমাদের স্টুডিওতে কথা হচ্ছে ফুটবল নিয়ে নয়, কথা হচ্ছে টাকা নিয়ে। বাঁচতে গেলে টাকা লাগে, কিন্তু সেই টাকাকে বাঁচাতেও লাগে, এবং সেই টাকাকে বাঁচানোর কথা মানে সঠিক উপায় তাকে ইনভেস্ট করার কথা আমাদেরকে বোঝাচ্ছেন। EMI কে কিভাবে হ্যান্ডেল করতে পারি আমরা সঠিক উপায়, সে বিষয়ে আমাদের বোঝাচ্ছেন আমাদের বিশেষ অতিথি CMA মানস কুমার ঠাকুর, ফর্মার প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। এবং স্যারের থেকে অনেক বিষয় জানছি, খুব ছোট্ট করে আর 2-1টা বিষয় স্যারের থেকে জানবো। যেমন খুব ছোট্ট করে জানতে চাইবো যে এই যে ইএমআই নিয়ে আমরা, এই যে মিলেনিয়ালরা বা জেন

0: ব্যক্তিরা, বিভিন্ন জেনারেশন, তারা যে ইএমআই নিই, কোনো কিছু ইএমআইতে কিনতে গেলে এই যে আমরা অ্যাফোর্ড করতে পারছি কি না বা আমরা অ্যাফোর্ড করতে পারবো কি না বা আমাদের কতটা চাপ রয়েছে, এই বিষয়টা সামঞ্জস্য রাখার জন্য যদি খুব একদম সব শেষে কি বলবেন এই তরুণ প্রজন্মদেরকে যে কীভাবে তারা ব্যাপারটা হ্যান্ডেল করবে, কতটা করতে পারে, কতটা করা উচিত হবে না এবং কতটা করলে সে সেফলি সেটাকে হ্যান্ডেল করতে পারবে, সব শেষে কী বার্তা দেবেন?
1: যারা একদম ইয়াং, হ্যাঁ, তাদের কিন্তু নিজস্ব ইনকাম নেই, তাহলে ইনকামটা হচ্ছে হয় বাবা মা কিংবা তাদের পকেট খরচা। এই পকেট খরচাটা সে কিভাবে ডিস্ট্রিবিউট করবে এটা ভাবা দরকার, অথবা বাবা বা মার কাছ থেকে কমিটমেন্ট হওয়া উচিত যে আমি এটা কিনছি, এটা দিতে হবে। যখন এটা মিস হচ্ছে না বলে, ওই যেটা সুইসাইড সরি পড়ে গেছে, এটা কিন্তু হয়তো না বলে কিনেছিল। এইটাই হচ্ছে দরকার, যে ছেলে মেয়েরা যাতে বাবা মার পারমিশন নিয়ে কেনে। আমি এখানে একটা ছোট্ট খবর দিচ্ছি যে আমরা যদি সারা পৃথিবীটা দেখি, ভারতের জায়গাটা হচ্ছে এই মুহূর্তে ফিফথ, সবচেয়ে এগিয়ে আছে ইএমআইতে ইউএসএ, দেন চায়না, দেন ইউকে, দেন অস্ট্রেলিয়া, অ্যান্ড লাস্ট হচ্ছে মানে ফিফথ হচ্ছে ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ার যা গ্রোথ সেটা কিন্তু মারাত্মক, 2017 সালে মাত্র 35% ইএমআই ইউজ করতো, আজকের দিনে সেটা হচ্ছে 74%। মানে মার্কেট বলছে যে এটা খুব তাড়াতাড়ি 27-এর মধ্যে হয়তো 85-90% হবে থ্রু ইএমআই।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এটা এটা একটা বিরাট খবর যে ইন্ডিয়ার যে গ্রোথ অনেক বেশি ইএমআই ইউজ করা, এবং ইএমআই ইউজ করতে কোনো ক্ষতি নেই, কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসিটা সেইভাবে বাড়াতে হবে।
0: একেবারে,
1: মানে এই জেনজি হোক যাই হোক না কেন, সে যদি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ লিটারেসিটা সম্বন্ধে অ্যাওয়ার না হয় তাহলে কিন্তু মিশাপ হবে।
0: একেবারে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর করে এত সহজ করে বোঝানোর জন্য।
2: একদমই, মানে আমরা এটা বলছিলাম যে এত কঠিন একটা বিষয় আপনি ভীষণ সহজ করে বলে দিয়েছেন।
0: তো আমাদের সময় একদম শেষ, থ্যাংক ইউ সো মাচ স্যারকে আরো একবার আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এবং আমি নিশ্চিত আমাদের মতো যারা রেডিওর ওপারে রয়েছে তারাও কিন্তু অনেক উপকৃত হলে। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমরা ফিরে আসবো আবারও অন্য কোনো দিন অন্য কোনো আড্ডাতে। আজকে এই যে আমাদের সঙ্গে তোমরা এতক্ষণ থাকলে তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে এই মাসে আমাদের যে বলতে চাই রয়েছে, বলতে চাইয়ের কিন্তু সময় একদম শেষ হয়ে এসছে, আগামীকাল শেষ তারিখ, এবং এই মাসের যে বলতে চাই তার বিষয় হচ্ছে
2: তোমার স্বপ্নের ভারতবর্ষ।
0: একদম,
2: তোমার ভারতবর্ষকে কিভাবে দেখতে চাও সেই নিয়ে তোমার যে লেখা আছে সেটা পাঠিয়ে দাও আমাদের ঠিকানা।
0: একেবারেই, তোমার হৃদয়ে লুকিয়ে থাকা সেই স্বপ্নের ভারতবর্ষ কেমন, তোমার কলমেই রূপ নিক সে কথা, তোমার স্বপ্নের ভারতবর্ষের কথা। আমরা ফিরবো আবার অন্য কোনো দিন। আজকে আমাদের সঙ্গে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য ধন্যবাদ। বলতে চাই লেখো আর পাঠিয়ে দাও আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com এ। আজকের মতো টাটা বলি, আবার কথা অন্য কোনো দিন। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম অর্ণব আর সায়নী, আর আমাদের সঙ্গে বিশেষ অতিথি সিএমএ মানস কুমার ঠাকুর, ফর্মার প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। তাহলে সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর অবশ্যই
2: যুববাণী শুনতে থেকো।
0: হ্যাঁ, সঙ্গে দেখো তোমার প্রিয় যুববাণীকে। টাটা।

0: এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর। সঙ্গীত শিক্ষার আসরে আজকে শুনবেন খেয়াল, রাগ ইমন, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
1: আজকে এই সঙ্গীত শিক্ষার

আসরে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমার এই আসরে যারা আছো তারা সবাই আজকে এসেছো তো? বেশ, তাহলে আমরা শুরু করি। আজকে যে রাগটা আমরা বেছে নিয়েছি সে রাগটা হলো ইমন। ইমন কল্যাণ ঘাটের অন্তর্গত রাগ। কল্যাণের যে কল্যাণ অঙ্গ, যে আমরা রূপটা পাই মোটামুটি ইমনের মধ্যে, সেটা আমরা দেখতে পাই, পরিলক্ষিত হয়, উপলব্ধ হয়। ইমনে শুধু মা তীব্র, মা তীব্র, আর বাকি স্বর শুদ্ধ। ইমন সন্ধ্যেবেলা গাওয়া হয়। ইমনের বাদি হচ্ছে গান্ধার, সমবাদি নিখাদ, অর্থাৎ নি গা বাদি, নি সমবাদি। ইমন আমরা সাধারণত পঞ্চম বাদ দিয়ে আরো আরোহণ করি, কেউ কেউ পঞ্চমও লাগায়, যেমন সা রে গা মা পা ধ নি সা নি ধ প ম গ রে সা। কেউ কেউ করে সা রে গা মা ধ নি সা সা নি ধ প ম গ রে সা, অর্থাৎ আরোহণে আমরা পঞ্চমটাকে বর্জিত করি। যখন ধা লাগাচ্ছি তার আগে অবধি পঞ্চম আমরা ব্যবহার করি, কিন্তু যেই ধায় যাচ্ছি তখন মা ধা নিশা এইভাবে যাচ্ছি, অর্থাৎ এটা জাতি আমরা বলতে পারি স্মারক সম্পূর্ণ। আচ্ছা, সন্ধ্যেবেলা গাওয়া হয়, অত্যন্ত জনপ্রিয় রাগ ইমন, এবং ইমন অভ্যাসের রাগ। ইমনকে আমরা সন্ধ্যেবেলা প্রতিদিন অভ্যাস করতে পারি। এবার ইমনের আমি আজকে দ্রুত একতালে একটা বন্দি শেখাচ্ছি, দ্রুত একতাল, বারো মাত্রা দ্রুত একতাল। সেই বন্দিসের কথাটা আমি বলছি, তোমরা সকলে লিখে নাও।

जननी सकल कलुष कलय हस्यौ पेटकाटा मध्यन्नेश सकल कलुष हारिणी सकल कलुष हारिणी जयति जयति जगत जननी। এটা আমরা একটা বসুন্ধরা বন্দনা বলতে পারি। বসুন্ধরাকে যেন আমরা বন্দনা করছি, তিনি সকল কলুষ আমাদের হরণ করেন। জয়তি জয়তি জগত জননী সকল কলুষ হারিণী। এটা হলো স্থায়ী, সোম থেকে বন্দিস্তা শুরু। এবার আমি অন্তরা বলছি, লিখে নাও। তু দয়াময়ী নিকাম, দন্তে নয় হস্যই কয়াকা ম, তু দয়াময়ী নিকাম, পতিত পাবনি সুনাম, পতিত পাবনি সুনাম, হো তুঝে সদা প্রণাম, হো তুঝে সদা প্রণাম, প্রেম পুণ্য ভারিণী, প্রেম পুণ্য ভারিণী। পয় দীর্ঘ, মধ্যে নয় জফলা বা দন্তের নয় জফলা, পুণ্য ভারিণী, ভয়াকার রয় হস্যই দন্তে নয় দীর্ঘই, আর স্থায়ীতে হচ্ছে হারিণী, সকল কলুষ হারিণী, ভয়াকার রয় হস্যই দন্তে নয় দীর্ঘই। শুরু করছি, এর আরোহণ অবরণটা আমি আগে বলি।

একটা বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চম আর সা এই দুটোতে বন্ধনী করা, বন্ধনী মানে সা এর বন্ধনী, সা নি রে সা সা, এটা করি পায়েতে পা।

0: আজকের আসর এখানেই শেষ করো।
1: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর। সঙ্গীত শিক্ষার আসরে আজকে শুনলেন ইমন রাগে খেয়াল। আসর পরিচালনায় ছিলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। এখন শুনবেন রাগ প্রধান, শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

0: প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রাগ প্রধান সঙ্গীত। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনো যোগ্য মহিলা বঞ্চিত হবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের আশ্বাস দিয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর সুভাষ উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী জানান, প্রকৃত দাবিদারদের সকলকেই ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় আনা হবে। সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ উল্লেখ করে বিরোধীদের সমালোচনা করেন তিনি। চলতি মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে ফের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় 3 দিন ধরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর আজ প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন। জেলা পরিষদের অঙ্গীকার হলে বৈঠক চলছে। বৈঠকে উপস্থিত রয়েছেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং কয়েকজন বিধায়ক। পূর্ব মেদিনীপুরের দীঘার হোটেলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল মালিকদের নিয়ে গতকাল বৈঠক করেন জেলাশাসক নিরঞ্জন কুমার। হোটেলগুলির ফায়ার লাইসেন্স ও অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন তিনি। গতকাল বিকেলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের অফিসে এই বৈঠকে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ

0: সৌমেন্দু অধিকারী, স্থানীয় বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার মাজমপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোডাউনের মালিককে আটক করেছে হাড়োয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুরে একটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে মোট 640 বস্তা চাল বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে 210 বস্তায় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের লোগো রয়েছে। অন্ধ্রপ্রদেশে নবযুক্ত একটি গাড়িতে এই চাল পাচারের উদ্দেশ্যে তোলা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গোডাউনের মালিককে আজ আদালতে তোলা হচ্ছে। ভুয়ো ডিআরসি মামলায় বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে নিয়ে পুলিশ গতকাল তার ডোমকলের বাড়িতে তল্লাশি চালিয়েছে। এর আগে বহরমপুরে প্রবীর দাস নামে এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চলে। প্রবীর মোহাম্মদ বাজারি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ক্লার্ক পদে কর্মরত ছিল। অভিযোগ, টুলু মণ্ডলের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই ব্যক্তি দুর্নীতিগ্রস্ত। সম্প্রতি বীরভূম পুলিশের হাতে গ্রেপ্তার হয় প্রবীর। পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে সমুদ্র স্নানে নেবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সমুদ্র স্নানে নেবে তলিয়ে যান দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানা এলাকার বাসিন্দা সোমনাথ মজুমদার। তাঁর দেহ গতকালই উদ্ধার করা হয়। নিখোঁজ অর্পর পর্যটক কমলেশ মণ্ডলের মৃতদেহ তাজপুর সমুদ্র সৈকত থেকে আজ উদ্ধার করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সতর্কবার্তায় জানানো হচ্ছে, আজ এবং আগামীকাল 35-45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে, যা বেড়ে 55 কিলোমিটার গতিবেগেও বইতে পারে। তার জন্য পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল সংলগ্ন এলাকায় উত্তর বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু একটি জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গাতে 30-40 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন গল্প দাদুর আসর, আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? আজ তো রবিবার, নিশ্চয়ই বাড়িতে আছো এখন, তাই তো? আজ গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, আর তোমরাও নোটবুকটা বার করে

0: হ্যালো,
1: আর সেখানে নোট করে নাও এই বিশেষ দিনগুলোর কথা। কেমন? ছোট বন্ধুরা, আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ন্যাশনাল আই ডোনেশন ফর্টনাইট বা জাতীয় চক্ষুদান পক্ষ। জাতীয় চক্ষুদান পক্ষ হল ভারতে প্রতি বছর 25শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত পালিত একটি দেশব্যাপী প্রচার অভিযান। কর্নিয়ার অন্ধত্ব হ্রাস করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির উদ্দেশ্য হল দৃষ্টিশক্তির গুরুত্ব সম্পর্কে জন সচেতনতা তৈরি করা, প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো দূর করা এবং মৃত্যুর পর চক্ষুদানের জন্য মানুষকে অঙ্গীকার করতে উৎসাহিত করা। আর সেই মহৎ উদ্দেশ্য নিয়েই আমাদের দেশে প্রতি বছরের মতো এবছরও 25শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পালন করা হবে ন্যাশনাল আই ডোনেশন ফর্টনাইট বা জাতীয় চক্ষুদান পক্ষ। কেমন? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পালন, একটা কর্মসূচি। তার কারণ, এই অন্ধত্বের শিকার হয় ভারতে প্রতি বছর বহু মানুষ শুধুমাত্র এই কর্নিয়ার প্রতিস্থাপন ঠিকঠাক মতন না করার জন্য। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রচার অভিযান। আর একটা বিশেষ দিনের কথা বলে দিই, আগামী 27শে আগস্ট সারা পৃথিবীতে পালন করা হবে ওয়ার্ল্ড লেক ডে বা বিশ্ব হ্রদ দিবস। এই দিনটার গুরুত্ব কি সেটা একটু জেনে নাও। দেখো, হ্রদের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ এই যে হ্রদ, তার মধ্যে দু রকম আছে তো, মিষ্টি জলের হ্রদও আছে, নোনা জলের হ্রদও আছে। তো তার গুরুত্বও রয়েছে আমাদের পরিবেশের জন্য, তার সচেতনতা বৃদ্ধি করা বিশ্বব্যাপী এই দিবস পালনের উদ্দেশ্য। এবং সেই সঙ্গে সঙ্গে স্থায়ী ব্যবস্থাপনার প্রচার এবং দূষণ ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলো তুলে ধরার জন্য প্রতি বছর 27শে আগস্ট বিশ্ব হ্রদ দিবস পালন করা হয়। 1984 সালে প্রথম বিশ্ব হ্রদ সম্মেলন থেকে শুরু করে বা ওয়ার্ল্ড লেক সামিট থেকে শুরু করে কয়েক দশক ধরে চলা প্রচার কাজের পর ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই তারিখটিকে মনোনীত করেছে। অর্থাৎ 27শে আগস্ট ওয়ার্ল্ড লেক ডে। ছোট বন্ধুরা, এই সপ্তাহে কিন্তু একটা উৎসবও রয়েছে। না, একটা উৎসব তো অবশ্যই রাখীবন্ধন বা রক্ষাবন্ধন নামে আমাদের গোটা দেশ জুড়ে পালন করা হয়। আগামী 28শে আগস্ট দেশ জুড়ে তো বটেই, পৃথিবীর বহু দেশেই পালন করা হবে এই উৎসব। এই উৎসব ভালোবাসার উৎসব, সৌভ্রাতৃত্বের উৎসব, সকল ভাই ও বোনেদের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ, মুসলিম ও শিখরা এই উৎসব পালন করে। জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসব পালন করা হয়। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়, আর সেই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। তার জন্যই বলা হয় রক্ষাবন্ধন। কেমন? হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়, অর্থাৎ আগামী 28 তারিখ এই রাখি পূর্ণিমা, রাখীবন্ধন উৎসব। রাখীবন্ধনের প্রচলন নিয়ে পৌরাণিক কাহিনী তো আছেই, তবে আমাদের মনে রাখতে হবে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের পুনঃসূচনা করেছিলেন বাংলার মানুষের মনে সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য। ইতিহাসের পাতাতেও সেই রাখীবন্ধন অবশ্যই সোনার জলে লেখা হয়ে থাকবে চিরকাল। ছোট বন্ধুরা, এই সপ্তাহে কিন্তু আরও একটি বিশেষ উৎসব রয়েছে। ঘটনাবহুল সপ্তাহ বলা যেতে পারে। তবে এই উৎসব বিশ্বজুড়ে পালন করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আগামী 26শে আগস্ট ঈদ-এ-মিলাদ বা মিলাদ উন্নবী ঈদে মিলাদুন নবী হলো শেষ

নবীর জন্মদিন হিসেবে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। এই দিনটি সারা দুনিয়ার ইসলাম ধর্মাবলম্বী মানুষ উৎসবের সঙ্গে পালন করেন, এই ঈদ এ মিলাদ বা ঈদ এ মিলাদুন্নবী। এবার দুজন বিশেষ মানুষের কথা বলি যাঁদের জন্মদিন এই সপ্তাহে।

বুঝাসিউ। ১৯২৮ সালে আয়ারল্যান্ড হয়ে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারতে খ্রিস্টধর্ম প্রচার অভিযানে আসেন তিনি। তারপর জীবনের বাকি সময়টা তিনি ভারতেই থেকে যান এবং দিন দুঃখী অসহায় আতুর মানুষের সেবায় নিয়োজিত করেন নিজেকে। তিনি আর কেউ নন, তোমরা তাকে চেনো মাদার টেরিজা নামে। তিনি মাদার টেরিজা, কলকাতায় তাঁর স্থাপন করা মিশনারিজ অব চ্যারিটি মানুষের কল্যাণে আজও কাজ করে চলেছে। তাঁর নাম ভারতের ইতিহাসে, কলকাতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। আগামী সপ্তাহে ২৯শে আগস্ট আরও এক কিংবদন্তি ব্যক্তিত্বের জন্মদিন। তাকে ভারতীয় ফিল্ড হকির জাদুকর নামে অভিহিত করা হয়। কে বলতো তিনি? হ্যাঁ, তিনি কিংবদন্তি ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ। ১৯০৫ সালের ২৯শে আগস্ট ব্রিটিশ ভারতের ইলাহাবাদে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর অবশ্যই তাঁর ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মান জানাতে তাঁর যে কিংবদন্তি ক্রীড়াবিদ তিনি, তাকে সম্মান জানাতে তাঁর জন্মদিনটি ভারত জুড়ে জাতীয় ক্রীড়া দিবস বা রাষ্ট্রীয় খেল দিবস হিসেবে পালন করা হয়। অনেকগুলো বিশেষ দিনের কথা বলে ফেললাম, তাই না? হ্যাঁ, আশা করি তোমরা সবকটাই নোট করতে পেরেছ। এবার তোমাদের একটা দারুণ খবর শোনাই ছোট্ট বন্ধুরা। তোমরা কি জানো, তোমাদের গল্প দাদু যেখান থেকে প্রতি রবিবার তোমাদের সঙ্গে কথা বলে, যেখান থেকে তোমরা নানান অনুষ্ঠান শোনো, সেই আকাশবাণী কলকাতার ১০০ বছর বয়স হতে চলেছে? হ্যাঁ, আগামী ২৬শে আগস্ট আকাশবাণী কলকাতার ১০০তম জন্মদিন। ব্রিটিশ শাসনাধীন ভারতে শুরু হয়েছিল বেতারের যাত্রা। ১৯২৭ সালের ২৩শে জুলাই শুরু হয় আকাশবাণী বম্বের অর্থাৎ মুম্বাইয়ের সম্প্রচার।

0: পরে এটি ভারতীয় সম্প্রচার পরিষেবা বা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন নামে পরিচিত হয়। 1936 সালে জাতীয় সম্প্রচারক বা ন্যাশনাল ব্রডকাস্টার হিসেবে আকাশবাণী আত্মপ্রকাশ করে। বর্তমানে তা ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে প্রসার ভারতী পরিচালনায়। আমাদের আকাশবাণী কলকাতা, আকাশবাণী কলকাতার 100তম জন্মদিবস আমরা পালন করব আগামী 26শে আগস্ট, আর তার সঙ্গেই শুরু হয়ে যাবে আকাশবাণী কলকাতার 100 বছর পূর্তির উৎসবের প্রস্তুতিও। আর তোমরাও সামিল হবে সেই উৎসবে, তাই তো? তাহলে উৎসবের পর উৎসব, বিশেষ দিন, এই সপ্তাহটা অর্থাৎ আগামী সপ্তাহ, আগামীকাল থেকে যে সপ্তাহটা শুরু হতে চলেছে সেই সপ্তাহটা সত্যি সত্যি অত্যন্ত ঘটনাবহুল একটা সপ্তাহ, এবং আমাদের নিজেদেরও একটা উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে এই সপ্তাহ থেকে, তাই তো? বেশ, আশা করি সেই সব বিশেষ দিনগুলো তোমরা নোট ডাউন করেছো নিজেদের খাতায়। কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, একদম শুরুতেই বলেছিলাম যে তোমাদের বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে তারা গানের আসরে অংশগ্রহণ করবার জন্য। গানের আসরের পার্টিসিপেশন অর্থাৎ গানের আসরে গান গাইবে আমাদের বন্ধুরা, তারা কিন্তু ইতিমধ্যেই তৈরি। তাহলে শোনা যাক তাদের গান কেমন। হ্যাঁ, আজকে বোধহয় একটু সময় পাওয়া যাবে তোমাদের সঙ্গে গল্প করারও, কিন্তু তার আগে একটুখানি বন্ধুদের গান শুনে নি, ঠিক আছে? গান শুনে তারপর আসছি তোমাদের কাছে টেলিফোনে, এক্ষুনি নয়, আগে একটু গান। তাহলে শুরু করা যাক আজকের গানের আসর। কে আসছো প্রথমে দেখে নি।
1: আমার নাম সুপর্বা ভট্টাচার্য, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: বেশ,

0: বেশ, এবার কে আসছো? এরপর?
1: আমি সোমদেব রায়। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাইছি।
0: গাও।

0: হাঁপিয়ে গিয়েছে। এরপরে কে আসছে গান গাইতে?
1: দানারিণী মুখার্জি। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাইছি।
0: গাও।

0: বা এরপর কি আসছো?
1: আমার নাম সোমদত্ত রায়, আজকে আমি একটি ছড়ার গান গাইতে চলেছি।
0: গাও।

0: বাহ, এরপর কে আসছো, কি গাইবে?
1: আমার নাম মান্যতা লস্কর, আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: গাও।

0: বাহ, বেশ। আমাদের ছয় বন্ধু, তারা আজকে গানের আসরে গান শোনালো এবং নানান স্বাদের নানান রকম গান আমরা শুনলাম আজকের গানের আসরে, তাই তো? বেশ, তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো, কিন্তু তার আগে একটুখানি জানিয়ে দিই যে আমাদের ফোন নম্বরটা কিন্তু আলাদা। তোমরা জেনে গেছো ইতিমধ্যেই, সেটা হচ্ছে 0332210-7325। বাংলায় বলে দিই, 0332107325, এই নম্বরে ফোন করতে হবে। কিন্তু এক্ষুনি না, এখন আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা একটা ছোট্ট নাটক তোমাদের সামনে পরিবেশনা করবে। এটা নাটিকা বলা যেতে পারে, কারণ ছোট্ট তো, সেই কারণে একটা ছোট্টদের ছোট্ট নাটিকা পরিবেশন করবে। নাটিকাটার নাম হচ্ছে মুশকিল আসান। তাহলে শোনা যাক মুশকিল আসান, এই ছোট্ট নাটিকাটা। তারপর তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো, কেমন? বেশ, চলো শুনি।
1: হায় হায় হায়, সব যায় যায়।
2: কি হয়েছে মামা?
1: হবে আর কি ঝন্টু, আমার মাথা আর মুন্ডু।
2: কেন, হলো কি মামা, ব্যাপার কি, খুলে বলো না।
1: জানিস তো আমার অবস্থার কথা, ও দেশে সব খুইয়ে প্রাণটুকু হাতে করে এখানে এসে কোনো রকমে মাথা গুঁজে আছি এই সংসারের জঙ্গলের মধ্যে। সহায় নেই, সম্বল নেই, অনেক কষ্টে হাড়পাড় করে মা মরা মেয়ের বিয়ে ঠিক করেছি, শাঁখা সিঁদুর দিয়ে এই সাত গায়ে।
2: সে তো সুখের কথা মামা, তাতে আর হাই হাই করবার কি আছে।
1: শোন শোন, এখন কি গেরোয় পড়ে গেছি, শুনলে হক চকিয়ে যাবি, ভিড় মিখাবি।
2: গেরো আবার কি?
1: আরে ঠিক ছিল, মাধুরীর এই বিয়েতে আসবে মাত্র পাঁচজন।

0: বরযাত্রী।
1: তারপর
0: হই হই করতে করতে হাজির হয়েছে প্রায় 25 জন। ইয়া সন্ডা সন্ডা গুন্ডার দল সেই গেরাতলা থেকে, মাত্র 5 জনের খাবার ব্যবস্থা করেছি। এখন এই গন্ডা গন্ডা অপগন্ডগুলিকে বুঝতেই কি দিয়ে, কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় খাবার, কোথায় কি, হায় হায় সব গেল সব গেল।
2: ও মশাই, রাত তো অনেক হলো, পেট যে চুই চুই করছে,
3: খিদেতে যে নাড়ি টন টন করছে, এবার ব্যবস্থা করুন।
4: বাড়ি ফিরতে হবে অনেক দূর, সেই গেরাতলায়।
0: শুনছো ঝন্টু, ভয় যে আমার বুক দূর দূর করছে, সন্ডারা না খেতে পেয়ে আমায় ডান্ডা মেরে ঠান্ডা না করে। এদিকে কুধুলি লগ্নে বিয়েও প্রায় শেষ হয়ে গেল, ওই শোন শাঁখবাজ চন্দরে, এবার ওদের খাওয়াই কি দিয়ে, হায় হায় হায়।
1: আমি দেখেছি ওই খ্যাটবাজদের, এক একজনের পেল্লাই ভরে, দেখলে মনে হয় ব্যাটারে এক একটি আদমুনি কইলিশ। ঠিক হয়েছে মামা, কোচ পরোয়ানি, বিয়ে তো শেষ হয়ে গেল, আর ভয় কি, আমি সব ব্যবস্থা করছি, তুমি নিশ্চিন্তে থাকো।
0: সে কি রে ঝন্টু, 5 জনের খাবার 25 জনকে খাওয়াবি কি করে, মাটি করবি সব?
1: ঝন্টুর মগজের কাছে ওই গ্যাঁতলার বিটলে ভূতগুলো নিহাত বালু খিল্ল। দাঁড়াও, গোপনে তোমায় বাতলে দিয়ে আমার বুদ্ধিটা, বুদ্ধের পেঁচে ও সব খ্যাচাং খ্যাচ জব্দ করে দেব। 5 জন বলে এলো 25 জন, দাঁড়াও টের পাওয়াচ্ছি মজা। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি,
0: কি করবি শুনি, ওরা যে খাওয়ার জন্য হা পিততে শুরু করে দিয়েছে, বাপরে বাপ, গেল ইজ্জত গেল মান, হায় হায় আমার মা মরা মেয়ে মাধুরীর বড়াতে শেষে কি না এই ছিল।
2: ওমশাই শুনছেন, চটপট খ্যাটের ব্যবস্থা না করলে আমরা কিন্তু ঝটপট উঠে যাব বলে দিচ্ছি।
3: ইয়ার কি নাকি, উঠবো কি হে, খ্যাট সেরে তবে উঠবো, নেমন্তন্ন করে এনে হুজ্জত করা ও সব চলবে না বলে দিচ্ছি। খিদে পেয়েছে, এক্ষুনি খাবার চাই, ধাপ্পা বাজাতে কি আর মেয়ের বিয়ে হয়।
0: শুনছিস জন্টু, হায় হায় হায়।
1: মশাইরা একটু সবুর করুন, এই ঠাই হলো বলে খাবার দাবার সব প্রস্তুত। এ মামা, তোমার গোয়ালে সেই নতুন কিনা দুরন্ত খেপা গরুটা আছে তো?
0: তা তো আছে, কিন্তু তা দিয়ে কি হবে এখন?
1: হবি হবি মামা, ওই তো আমার অস্তর, 5 জনের জন্য খাবার টাবার যা করেছো তাই প্রথমে বেড়ে দাও ওই 25 জনকে, খেতে শুরু করো কোরা। প্রথমে পাতে দাও 2 খানা করে লুচি, কিছু তরকারি, তারপর
0: তারপর কি?
1: তারপর যেই মোজ করে ব্যাটারা খাওয়া আরম্ভ করবে, অমনি আমি তাদের খাওয়ার জায়গায় ছেড়ে দেব তোমার সে দুরন্ত গরুটা। পিঠে 2 ঘা লাগলেই গরুটা তেরিং মেরিং লাফাবে আর শিং নেড়ে ওদের গুঁতোতে যাবে। মামা, তারপর দেখবি মজাটা, তোমার সব বিপদ কেটে যাবে, যাহা মুশকিল তাহা আসান। যাও যাও, তুমি চটপট 25টা জায়গা করে দাও তো।

0: যা, ভালোই ভালোই বিয়েটা তো চুকলো। এবার ঠেলার নাম বাবাজি। ঝন্টু, ও ঝন্টু
1: আসছি মামা। বলো মামা,
0: বিয়ে তো চুকলো এইবার।
1: এইবার আমরাও সব প্রস্তুত।
2: ওরে পালা রে পালা, বেটা সিং বাগিয়েছে, তেড়ে এসেছে। ও ভাগ্যিস পালিয়ে এসেছি, পালাতে গিয়ে তিনবার হুমড়ি খেয়ে পড়েছি। বাপরে,
3: ভাগ্যিস আমার এমন নধর ভুড়িতে সিংয়ের গোত্তা মারেনি। তবে রান্নাটা বেশ জুতসই হয়েছিল না ভাই?
0: সবে মাত্র

0: গাছের কালিয়াটা মুখে দিয়েছি, অমনি তেড়ে এলো কিনা সিংহের গরুটা, তিড়িং তিড়িং করে লাফ দিয়ে কালিয়া খেতে খেতে পালিয়ে আসতে হলো। তবে মেয়ের বাবা আয়োজন করেছিল ভালো, গরম গরম লুচি, ছোলার ডাল, মাছের কালিয়া তরকারি।
1: পালালে পালা, আবার আসছে, এটা খেপে গেছে, আপনি বাঁচলে বাপের নাম, পালা পালা।
2: আপনারা পালাবেন না, আরে দই আছে, মন্ডা আছে, পান্তুয়া আছে, রসগোল্লা, রাবড়ি, প্রচুর ব্যবস্থা, পালাবেন না, পালাবেন না।
3: ও মামা, বিপদ কেটে গেছে, যাহা মুশকিল তাহা আসান,
4: যাহা মুশকিল তাহা আসান।
3: এবার গরুটাকে গোয়ালে আটকাও,
5: শালকির কাছে মন দুবাজ।
6: আমাদের ছোট্ট বন্ধুরা পরিবেশন করলো নাটিকা মুশকিল আসান, পরিচালনায় ছিলেন মিতালি ভট্টাচার্য। তাহলে সময় খানিকটা বাকি আছে হাতে, তাই তো? আর সেই সময় তোমরা আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে, গল্প দাদুর সঙ্গে একটু গল্প করে নিতেই পারো। 0332107325 মানে হচ্ছে 0332107325, এইটা হচ্ছে নম্বর। আর সেই নম্বরে ফোন করে কথা বলতে পারো, গল্প করতে পারো গল্প দাদুর সঙ্গে। কেউ কি এসেছো? এতক্ষণ তো দেখছিলাম খুব আলো জ্বলছিল, কিন্তু নাটকের মাঝখানে তো আর কথা বলা যায় না তোমাদের সঙ্গে, তাই না? তাহলে এখন কথা বলা যেতে পারে, কে এসেছো দেখি। হ্যাঁ হ্যালো, বলো। গল্প দাদু বলো, কে বলছো? কোথা থেকে? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? তোমার স্কুলের নামটা বলো। আর তুমি কোন শ্রেণীতে পড়ো, কোন ক্লাসে?
7: ক্লাস ফোরে পড়ি আমি।
6: আচ্ছা, আজকে তো রোববার, রোববারে স্কুল নেই, কিন্তু অন্য কোনো জায়গায় যাওয়া ছিল কি সকাল থেকে? বললাম যে সকাল থেকে অন্য কোনো জায়গায় যাওয়া ছিল, আকাশ স্কুলে, গানের স্কুলে বা খেলতে। আচ্ছা তুমি, হ্যাঁ শোনাও শোনাও শোনাও শোনাও।
7: ওরা যদি দাঁতে মিশি, ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি, ঘুমে পড়ে খেলার ঘর, পুতুল যত রাত বাড়ে, আর দিদি ছড়া শুনবে, ছড়া শুনবে কত, শুনবে কত, চার দিন ভিমার, ভিমার আকাশ কোণে, সন্ধ্যে তারা স্বপন মনে, তারা স্বপন মনে, সে ছড়াটা সরিয়ে দিলাম মো, সরিয়ে দিলাম মো, নিয়ে না লুটিয়ে, নিয়ে না লুটিয়ে।
6: বেশ, আমাদের ছোট্ট বন্ধু খুব সুন্দর করে আবৃত্তি করছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ঘরের মধ্যে যে রেডিও সেটটা রয়েছে, সেই রেডিও সেটটাও গাঁক গাঁক করে চলছে, আর তার ফলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে ওর কথাটা দুবার দুবার করে, ওর আবৃত্তি প্রত্যেকটা পঙ্ক্তি দুবার দুবার করে আমরা শুনছিলাম। আর সেই সঙ্গে সঙ্গে টেলিফোন লাইনে একটা গোলমেলে ব্যাপার তো ঘটেই চলেছে, ঘটেই চলেছে। পুঁক পুঁক পুঁক পুঁক করে আওয়াজ কেন বলো তো? কেউ একজন অপেক্ষা করছে ওই লাইনে, সেই জন্যে। কিন্তু এই মুহূর্তে একটা অত্যন্ত জরুরি বিষয় তোমাদের সঙ্গে ভাগ করে নিতে হবে, তোমাদেরকে জানিয়ে দিতে হবে, নইলে খুব গোলমেলে ব্যাপার হয়ে যাবে। সুতরাং সেই জরুরি বিষয়টা তোমাদের শুনি।

0: দিবি, কেমন? শোনো, মন দিয়ে শোনো।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: তাহলে জরুরি কথাগুলো শুনে নিলে, যারা আমাদের এখানে শিশু মহলে অথবা গল্পদাদুর আসরে অংশগ্রহণ করতে আসতে চাও, তাদের জন্য এটা খুব জরুরি একটা বিষয়। তাদের অভিভাবকদের জন্য, অর্থাৎ বাবা মায়েদের জন্য তো বটেই। তাহলে সময় কিন্তু একেবারে শেষের জায়গায় চলে এসেছে, তাই তো? আজকের মতো সময় শেষ। এবার বিদায় দিতে হবে তোমাদের গল্পদাদুকে। তোমরা অবশ্যই খুব ভালো থাকবে, পড়াশুনো করবে, খেলাধুলো করবে, গান, আবৃত্তি, আঁকা সবই করবে, আর মা বাবার কথা শুনে চলবে, কেমন? তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে সামনের রবিবার, অর্থাৎ অগস্ট মাসের শেষ রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্পদাদু। ভালো থাকো সবাই।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির সঙ্গে মতবিনিময় করেন। ভারত রুশ আন্তঃসরকার কমিশনের অধিবেশনে অংশ নিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। কলকাতায় আজ জাহাজ নির্মাণ সংক্রান্ত 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। হরমুজ প্রণালীকে নিজেদের অঞ্চল বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বন্ধই থাকবে হরমুজ প্রণালী, স্পষ্ট বার্তা ইরানের। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবল ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল। মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে দ্রুত নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা ভারতে রয়েছে। মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: दुनिया भारत के स्टार्टअप को खोजती होगी, भाई कौन है इसमें। तो ये जब ब्रेक थ्रू होता है तो तुरंत लोगों का ध्यान जाता है। बहुत लोगों को हमें जोड़ना है। हमें ऐसा एक ऑरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों को जिंदगी बनानी है, हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है।
0: দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতারই প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে সরকার মহাকাশ ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং চন্দ্রযান 3 এর ঐতিহাসিক অভিযানের কথা স্মরণ করে বলেন, এই সাফল্য মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির সঙ্গে একসারিতে স্থান করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাবেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রের 5টি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে রয়েছে রায়চক শিপইয়ার্ড, সালিমা টিম্বার পোম্ড শিপ বিল্ডিং, গার্ডেনরি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSC-র দামোদর শিপ বিল্ডিং ফেসিলিটি এবং গান ব্যারেল ও হেভি ওয়েপন ফেসিলিটি ও জিয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের প্রকল্প। পশ্চিমবঙ্গের খিদিরপুর, শালিমার, রায়চক এবং ঈশাপুরে এই প্রকল্পগুলি গড়ে উঠবে। এগুলি সশস্ত্র বাহিনী, যুদ্ধজাহাজ নির্মাণ, রেল, পারমাণবিক ক্ষেত্রে যুক্ত সংস্থা, MSME সহ একাধিক ক্ষেত্রে আগামী দিনে সুবিধা প্রদান করবে। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গ বর্তমানে শিল্পক্ষেত্রে প্রভূত উন্নতি করছে, একের পর এক ক্ষেত্রে বিনিয়োগের দরজা খুলে যাচ্ছে।
2: नीति सही हो और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास की गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती। और साथियों, आज का दिन इसलिए भी यह विशेष है क्योंकि जहां कभी उद्योगों के लगातार वेस्ट बंगाल में बंद होने की खबरें आती थी, वहां आज नए उद्योगों के विस्तार की खबरें बराबर आ रही। यही बदलाव बंगाल और बदलते हुए भारत की तस्वीर है। और वेस्ट बंगाल के वेरी डायनेमिक चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी जी के आने के बाद बंगाल में सब शुभ शुभ ही हो रहा है।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ক্রীড়ামন্ত্রীদের বৈঠক অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শুরু হয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক

ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে ব্রিক্সের 11টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন। দক্ষিণ মুম্বাইতে গতরাতে এক ধর্মীয় শোভাযাত্রায় বিশাল আকার গণেশ মূর্তি চাপা পড়ে দুজন প্রাণ হারিয়েছেন, আহত পাঁচজন। ভুলেশ্বরের জয়ম্বে চকে রাত 10টা নাগাদে এই দুর্ঘটনাটি ঘটে। মুম্বাই ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভারতের আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড় ও ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং বিদর্ভ অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিন মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, মাহে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলিতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে IMD। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল EIN নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে না সরলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধই থাকবে বলে ইরান পুনরায় জানিয়েছে। ট্রাম্পের এই দাবির বিষয়টি প্রত্যাখ্যান করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই তীব্র সমালোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বৈঠক স্থগিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা পুনরায় উত্থাপন করায় দুই দেশের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সমাজ মাধ্যমে কানাডার বিরুদ্ধে মার্কিন কৃষকদের ওপর উচ্চ শুল্ক আরোপের অভিযোগ করে বলেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েই এই শুল্ক সংক্রান্ত সুবিধাগুলি ভোগ করতে চাইছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী ম্যাককার্নি আমেরিকার বাণিজ্য সংক্রান্ত দাবিগুলিকে অযৌক্তিক ও অন্যায্য হিসেবে অভিহিত করে বলেন, এগুলি কানাডার জন্য বিপজ্জনক। দক্ষিণ তিউনিশিয়ার উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন, 12 জন নিখোঁজ। এই ঘটনায় 1 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র হুসাম এদ্দিন জেবাবলি জানিয়েছেন, কর্তৃপক্ষ 2টি মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী জেরওয়া দ্বীপের একটি হাসপাতালে পাঠিয়েছে। নৌকাটিতে 15 জন যাত্রী ছিলেন বলে ভারতীয় বেতার কেন্দ্র জাতীয় বেতার কেন্দ্র মোজাইক FM জানিয়েছিলেন তিনি। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলের ইবারাকি প্রিফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। উল্লেখ্য, সেদেশের কিউশু দ্বীপের কুমামতে গত মাসেই 7.1 মাত্রার ভূমিকম্পে 38 জন প্রাণ হারান এবং 364 জন আহত হন। ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়্যান্ট এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল SC দিল্লিকে ট্রাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়্যান্ট নর্থ ইস্ট ইউনাইটেডকে ট্রাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ পুল ইর ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচটি জিততেই হবে। খেলা শুরু হবে রাত 10:30। এদিকে ভারতের পরবর্তী ধাপে যাওয়ার বিষয়টি চীন ও নেদারল্যান্ডসের ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করছে। ভারতকে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচকে চীনকে হারাতেই হবে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া বাংলাদেশকে 1 ইনিংস ও 53 রানে হারিয়ে 2 ম্যাচে সিরিজে সমতা ফিরিয়েছে। এর আগে সিরিজের প্রথম টেস্টটি জিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের নজির গড়েছিল। ম্যাকাইতে আজ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস 95 রানে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক 39 রান দিয়ে 4টি উইকেট নেন, তিনিই ম্যাচে সেরা হয়েছেন। বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত সর্বাধিক 31 রান করেন। খেলার সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া 210, বাংলাদেশ 64 ও 95। জাপানে আগামী মাসে নির্ধারিত এশিয়ান গেমসের জন্য 492 সদস্যের ভারতীয় দল অনুমোদন করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এই দলে রয়েছেন 265 জন পুরুষ ও 227 জন মহিলা অ্যাথলিট। সবথেকে বড় দল যাচ্ছে অ্যাথলিটসে, সেখানে অংশ নিচ্ছেন 73 জন প্রতিযোগী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলির CEO সঙ্গে মতবিনিময় করেন। ভারত রুশ আন্তঃসরকার কমিশনের অধিবেশনে অংশ নিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে রাশিয়া যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। কলকাতায় আজ জাহাজ নির্মাণ সংক্রান্ত 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। দেশের জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার জিআরএসি ভবনে নবরত্ন পিএসইউ গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL-এর পাঁচটি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রায়চক শিপইয়ার্ড, শালিমার টিম্বার পন্ড শিপ বিল্ডিং, জিআরএসি দামোদর শিপ বিল্ডিং ফ্যাসিলিটি এবং গান ব্যারেল ও হেভি ওয়েপন ফ্যাসিলিটি ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেড প্রকল্পের ভার্চুয়ালি ভূমি পূজা করেন। প্রকল্পগুলি সশস্ত্র বাহিনী, যুদ্ধজাহাজ নির্মাণ, রেল, পারমাণবিক ক্ষেত্রে যুক্ত সংস্থা, এমএসএমই সহ একাধিক ক্ষেত্রে আগামী দিনে সুবিধা প্রদান করবে। রাজ্যের খিদিরপুর, শালিমার, রায়চক এবং ঈশাপুরে এই প্রকল্পগুলি গড়ে উঠবে। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সরকারের সদিচ্ছা এবং নীতি স্বচ্ছ থাকলে বিকাশের পথে কোনো বাধা থাকে না।
1: হেলথ হো, এডুকেশন হো, এগ্রিকালচার হো, ইন্ডাস্ট্রি হো, সাথী ইহা কি লা এন্ড অর্ডার সিচুয়েশন হো, মহিলায়ে, বচ্চে, যুবা আর বুজুর্গ, যানি সবই বর্গো কে লোক আব এক নয়ে কনফিডেন্স কে সাথ ওয়েস্ট বঙ্গাল মে আপনে কদম আগে বাড়া রহে হ্যায়, আর ইস কনফিডেন্স কি বুনিয়াদ ন্যাশনাল সিকিউরিটি মে নিহিত হোতি হ্যায়, আর ইস ন্যাশনাল সিকিউরিটি কো ইনশিওর করনে মে কি শ্রীমান শুভেন্দু সরকার নে আপনি বড়ি ভূমিকা নিভাই হ্যায়।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ডাবল ইঞ্জিন সরকারের আমলে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এখন পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসছে।
2: ইনভেস্টমেন্ট চাইয়ে, বাংলা কো খাড়া করনা চাইয়ে, বহুত বড়া বেরোজগারি হ্যায়, আবি তো জিতনা ভি আপ লোগ ইয়াহাঁ বিল্ডার্স হ্যায়, এমএসএমই হ্যায়, জিতনা ভি ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন হ্যায়, সবকো থোড়া মৌসম বদল রহা হ্যায়, ইয়ে তো মানসুন চলা হ্যায় আপকো, জো ওয়েদার চেঞ্জ হো গিয়া হ্যায়, আবি বাংলা ইনভেস্টমেন্ট কা ডেস্টিনেশন হোনা চাইয়ে।
0: রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রতিরক্ষা উৎপাদন বিভাগের সচিব সঞ্জীব কুমার সহ প্রতিরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় তিন দিন ধরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর আজ প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন। জেলা পরিষদের অঙ্গীকার হলে

0: হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুরে একটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে মোট 640 বস্তা চাল বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে 210 বস্তায় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের লোগো রয়েছে। অন্ধ্রপ্রদেশের নম্বরযুক্ত একটি গাড়িতে এই চাল পাচারের উদ্দেশ্যে তোলা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আজ জাতীয় মহাকাশ দিবস। 2023 সালে 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফট ল্যান্ডিং করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক মাইল ফলক। এই ঘটনা স্মরণে দেশজুড়ে এই দিন জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। নদিয়ার ভাতজংলায় 12 নম্বর জাতীয় সড়কে গতকাল যাত্রীবাহী বাস দুর্ঘটনায় এক যাত্রী প্রাণ হারিয়েছেন, আহত অনেকে। জানা গেছে, শান্তিপুর থেকে কৃষ্ণনগরগামী বাসটি ভাতজংলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এছাড়া এই রাজ্যের পুরুলিয়ার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর ফলে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসি দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
3: আরবিআই এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে দ্বিজেন্দ্রগীতি, অতুল প্রসাদের গান ও রজনীকান্তের গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে প্রথমে শুনুন অতুল প্রসাদের গান, শিল্পী বনানী ঘোষ।

শুনলেন দ্বিজেন্দ্র গীতি অনুপ ঘোষালের কণ্ঠে। এবারে রজনীকান্তের গান, শিল্পী শ্রাবণী ঘোষ।

শুনলেন রজনীকান্তের গান, শ্রাবণী ঘোষের কণ্ঠে। দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান ও রজনীকান্তের গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। এই আসরে আজকের প্রথম শিল্পী নচিকেতা শোনানোর জন্য অনুরোধ করেছেন বিশ্বনাথ দাস, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস, গচ্ছাহার বেতা শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর, বাংলাদেশ থেকে।

গানটি শুনলেন নচিকেতার কণ্ঠে। আধুনিক গানের অনুরোধের আসরে এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শোনানোর জন্য অনুরোধ করেছেন জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে রবীন মান্না।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গোলাঘাট বর্ধমান থেকে সত্যদর্শন দত্ত নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন।

গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। আধুনিক গানের অনুরোধের আসরে এবারের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। শোনানোর জন্য অনুরোধ করেছেন রায়না পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ধারা, ছন্দা ধারা, ঋষিকা ধারা, কৌশিকী ধারা, আদর্শ ধারা, দীপঙ্কর ধারা, মিতালী ধারা ও নমিতা ধারা। শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

গানটি শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গানের অনুরোধের আসরে আজকের শেষ শিল্পী মৃণাল চক্রবর্তী শোনানোর জন্য অনুরোধ করেছেন আলমবাজার বরানগর কলকাতা 35 থেকে দিলীপ কুমার পাড়ুই।

0: গানটি শুনছিলেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। আধুনিক গানের অনুরোধের আসর আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: এত রাতে SMS? KYC আপডেট করে নিন, নয়তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
2: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।
1: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন,
3: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
1: RBI এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: This is the Gitanjali channel of Akashvani Kolkata. Here comes the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Southwest monsoon has been active over Orissa. Light to moderate rainfall occurred at many places over Sikkim. Very light to moderate rainfall occurred at a few places over Andaman and Nicobar Islands, at few places over the district of Gangetic, West Bengal, Jharkhand and Bihar, at one or two places over the district of Sub-Himalayan, West Bengal. Chief amount of rainfall received in centimeters are as follows. Andaman and Nicobar Islands area, Long Island 3 cm, Heart Bay 2 cm, Port Blair 1 cm, Gangetic West Bengal area, Uluberia 2 cm, Jangipur 2 cm, Sub-Himalayan West Bengal and Sikkim area, Gangtok 5 cm, Tadong 4 cm, Hasimara 1 cm, Pakyong 2 cm, Bihar area, Hatwa 5 cm, Paharpur 3 cm, Bihar Sharif 2 cm, Ramgarhwa 2 cm, Bausi 2 cm, Raghupur 2 cm, Orissa area, Kashipur 21 cm, Nawarangpur 19 cm, Kalampur 15 cm, Kashinagar 12 cm, Muruda 11 cm, Junagar 11 cm, Jaipur 8 cm. Weather forecast for the next 48 hours. Light to moderate rain or thundershower very likely to occur at most places over all the district of West Bengal, Jharkhand and Orissa. Light to moderate rain or thundershower very likely to occur at many places over Andaman and Nicobar Islands and Sikkim. Light to moderate rain or thundershower likely to occur at few places over Bihar. Weather warning for the next 48 hours. Heavy to very heavy rainfall 7 to 20 cm very likely to occur at 1 or 2 places over Orissa. Heavy rainfall 7 to 11 cm very likely to occur at 1 or 2 places over Bihar, Jharkhand and Jhargram and Purulia district of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind 40 to 50 km/h and lightning very likely to occur at 1 or 2 places.

0: Over Orissa, Andaman, Nicobar Island and South, 24 Perganas, East Midnapur District of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, all the district of Sub-Himalayan West Bengal and the rest district of Gangetic, West Bengal. Thunderstorm and lightning very likely to occur at one or two places over Sikkim. Forecast for Kolkata neighborhood for today, generally cloudy sky with one or two spells of rain or thundershower. Maximum and minimum temperature most likely to be around 33 degrees Celsius and 27 degrees Celsius respectively. For tomorrow, thunderstorm with rain. Maximum and minimum temperature most likely to be around 33 degrees Celsius and 27 degrees Celsius respectively. Weather warning for the fishermen of West Bengal coast. Squally wind with speed reaching 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour, likely to prevail over North Bay of Bengal and along and off West Bengal Orissa coast from 23rd August 2026 to 24th August 2026. Fishermen are advised not to venture into the North Bay of Bengal and West Bengal Orissa coast from 23rd August 2026 to 24th August 2026. Swell surge alert for the coast of West Bengal. Swell waves in the range of 15 to 18 second period with 1.2 to 1.5 meters height are forecasted during 11:30 hours on 23rd August 2026 to 11:30 hours on 24th August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. Weather warning for the fishermen of Andaman and Nicobar coast. Squally weather with wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting 55 km per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast from 23rd August to 27th August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 23rd August to 27th August. Swell surge alert for the coast of Andaman and Nicobar Islands. Swell waves in the range of 16 to 17 second period with 1.6 to 1.8 meters height are forecasted up to 23:30 hours on 24th August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance and recreation with due care. Here ends the midday weather bulletin.
1: আকাশবাণী কলকাতা, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘণ্টায় উড়িষ্যার কিছু জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল। খুব হালকা থেকে মাঝে বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী থেকে খুব ভারী বৃষ্টি হয়েছে উড়িষ্যার দু একটি জায়গায়, হালকা থেকে মাঝের বৃষ্টি হয়েছে সিকিমের অনেক জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায়, ঝাড়খণ্ড ও বিহারে দু একটি জায়গায়। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর আইল্যান্ডে। হাটবে 2 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 1 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উলুবেড়িয়া 2 সেন্টিমিটার, জাঙ্গিপুর 2 সেন্টিমিটার। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে গ্যাংটক 5 সেন্টিমিটার, তেডং 4 সেন্টিমিটার, মেখলিগঞ্জ 4 সেন্টিমিটার, সিংহিক 3 সেন্টিমিটার। বিহারের জিরাডেই 5 সেন্টিমিটার, হাতোয়া 5 সেন্টিমিটার, উচাকাগাঁও 3 সেন্টিমিটার, পার্শা 3 সেন্টিমিটার, উড়িষ্যার রামপুর 35 সেন্টিমিটার, কাশীপুর 21 সেন্টিমিটার, জয়পাটনা 20 সেন্টিমিটার, নওরাংপুর 19 সেন্টিমিটার, গুদারি 13 সেন্টিমিটার, গুনপুর 13 সেন্টিমিটার, কুকুদাহান্দি 8 সেন্টিমিটার, বালাসোর 8 সেন্টিমিটার, কোটপাড় 8 সেন্টিমিটার, জয়পুর 8 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যার অধিকাংশ জায়গায়, হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও সিকিমের অনেক জায়গায়, বিহারের কিছু জায়গায়। আগামী 48 ঘণ্টার আবহাওয়া সম্পর্কিত সতর্ক বার্তায় জানানো হয়েছে ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 থেকে 20 সেন্টিমিটার, উড়িষ্যার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার, বিহার ঝাড়খণ্ড এবং গঙ্গা পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার দু একটি জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বোঝার সম্ভাবনা আছে উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হওয়া সহ ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিহার, ঝাড়খণ্ড, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলি দু একটি অঞ্চলের উপর দিয়ে ও সিকিমের কিছু অঞ্চলের উপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তা জানানো হয়েছে। আগামীকাল পর্যন্ত ঘন্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে, তাই আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তা জানানো হয়েছে। আজ থেকে আগামী 27 আগস্ট 2026 পর্যন্ত ঘন্টায় 35-45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার গতিবেগ থাকতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে। তাই আগামী 27 আগস্ট 2026 পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন, পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন অনুষ্ঠান পরিচিতি। অনুষ্ঠান পরিচিতির পরে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে শুনবেন নাটক চিত্তচকর, রচনা সুবোধ ঘোষ, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী, 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং মনীষা চক্রবর্তী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন মালতী টুডু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শ্রোতাদের চিঠিপত্রের আসর আঞ্জমিয়া আখড়া। 6:38 যাত্রা অনুষ্ঠান শ্রীকৃষ্ণের রাসলীলা, রচনা প্রীতি রায়, পরিবেশনায় কন্যক সুরপঞ্চম যাত্রা সংস্থা। সমীক্ষা 7:30, রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। ছাছবির গানের অনুষ্ঠান 8:30, 8:55 এই মাসের গান শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে চন্দননগর বঙ্গবিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 ভক্তিগীতি, শিল্পী পান্নালাল ভট্টাচার্য। 9:40 দোতারা বাজিয়ে শোনাবেন সুবল দত্ত। রাত 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন বিদুষী প্রতিমা তিলক। এটি আকাশবাণী মুম্বাইয়ের নিবেদন। রাত 11টায় আধুনিক গান, শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়। 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দোতারা বাজিয়ে শোনাবেন সুবল দত্ত। 5:20 উর্বশী, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 7:10 রাগ প্রধান গান, পরিবেশনায় প্রসূন বন্দ্যোপাধ্যায়। 7:30 দর্পণ, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। রাত 8টায় ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আজকের নাটক চিত্তচকর, কাহিনী সুবোধ ঘোষ, বেতারনাট্যরূপ দীপক ভট্টাচার্য, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। নাটক চিত্তচকর।

0: এজবো এজবো আরে একবার এদিকে এসো।
1: কি বলছো?
2: আরে মীরা মধুপুর থেকে চিঠি লিখেছে।
1: কি লিখেছে?
2: লিখেছে অনুর বিয়ের ব্যাপারে একটি পাত্রের খোঁজ দিয়ে।
1: উমা, তাই নাকি? ডাকুজি তাহলে মনে রেখেছি।

0: ছেলেকে দেখেছি ঠাকুরজি?
1: দেখবে আর কি, সৌরভ তো মীরার মাসির ঘরে দেওর।
0: নাম বুঝি সৌরভ?
1: হ্যাঁ, সৌরভ সরকার, বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, চাকরি করে জিবি কনস্ট্রাকশনে, মাইনে 1,500।
0: 1,500? ওগো, এত বড় ভাগ্য কি আমাদের অনুকূলেছে?
1: তাই তো ভাবছি, কিন্তু এর পর মীরা যা লিখেছে সেইটি তো সমস্যা।
0: কেন, কি লিখেছে ঠাকুরজি?
1: মীরা লিখেছে যার মাসখানেকের মধ্যেই সৌরভ এদিকে আসছে, ওই লালকি নদীর ব্রিজের ইন্সপেকশনের কাজে। মাস তিনেক আমাদের এই টাউনেই থাকবে, আমি যেন অনুকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওর সাথে পরিচয় করিয়ে দিই, তার পরবর্তীকালে সমস্ত দায়িত্বই অনুর।
0: অনুর দায়িত্ব?
1: হ্যাঁ,
0: মানে
1: মানে খুব সহজ, আজকালকার নিয়ম আর কি।
0: আজকালকার নিয়ম মানে কি বলছো, একটু খুলে বলো না।
1: ওই যে হয়ে থাকে আর কি, মীরা বলেছে যে অনুর সাথে সৌরভের পরিচয় করিয়ে দিতে, তারপর ওই পরিচয়ের সূত্র ধরেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে। এই বন্ধুত্ব যাতে হয় সেই জন্য অনুকেই গোড়া থেকে চেষ্টা রাখতে হবে।
0: সে কিরকম?
1: ধরো না, ওই সৌরভ চাইলো অনুকে নিয়ে বেড়াতে যাবে, অনুরও কাজ হলো রাজি হয়ে যাওয়া, কিংবা সৌরভের ইচ্ছে হলো অনুর গান শুনবে, অনুও সঙ্গে সঙ্গে গান শুনিয়ে দেবে, এই সব আর কি। এতে এর চলন গোড়া ঠিকই আছে, এদেশও আস্তে আস্তে হচ্ছে।
0: তা সৌরভ তো বিলেতে ছিল।
1: হ্যাঁ,
0: তাছাড়া ঠাকুরজি যখন বলেছে তখন কি আর ভালো মন্দ না ভেবেছে?
1: কিন্তু সে যে বউ, আমরা তো আর মেয়েকে সেভাবে গড়ে তুলিনি, তার উপর এ বাড়ির একটা মর্যাদাও তো আছে।
0: এই বাড়ির মর্যাদার কথা কি ঠাকুরজি অজানা, এই বলতে চাও তুমি?
1: না না, আহা, তা কি আর বলি কেমন করে।
0: তাছাড়া মর্যাদার দিকে লক্ষ্য রেখে 3 বছর তো দেখলে, কোন কালে কি ছিল তা কেউ দেখে না, বর্তমানকেই দেখে।
1: তা ঠিক, আর বর্তমানে তো আছে ওই মস্ত বাড়িখানা আর একটা গালা কুটি, গালার বাজারও তো এখন আর তেমন নেই।
0: গাড়ি একখানা ছিল, তাও আজ 2 বছর বিক্রি হয়ে গেছে।
1: কিন্তু তাই বলে মেয়ের বিয়ের জন্য 5-7 হাজার টাকার খরচ করার সামর্থ্য আমার এখনো যায়নি। সে যুব,
0: তাতে লাভ কি? দেখলে তো 3 বছর ধরে মেয়েকে বিয়ে পাশও করিয়েছো, তবুও ওই 5-7 হাজার টাকায় যে ছেলে পাওয়া যায়, আর এ পর্যন্ত যে সব ছেলে পাওয়া গিয়েছে, আচ্ছা তুমি বলো না, তাদের একজনও কি গুণে আর গৌরবে সৌরভের সমান?
1: আহা, কথা তো তাই সেজ বউ, সৌরভের মতো ছেলে আমাদের কাছে একেবারে দুর্লভ উপহার। আহ, এটা বুঝি বলি তো পুরোপুরি নিজের চিন্তায় শক্ত হতে পারছি না।
0: থাক, তুমি আর এসব নিয়ে চিন্তা করো না, ঠাকুরজির উপরেই ছেড়ে দাও।
1: তুমিও বলতে পারছো
0: না বলে উপায় কি বলো, মেয়ের বয়সও তো প্রায় 30 হলো। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো
1: কি,
0: এমন কোন ব্যবস্থা করা যায় না যাতে সৌরভ নিজেই এসে অনিমাকে দেখে আর পছন্দ করে যায়?
1: আহ, পাগল হয়েছো, সে ব্যবস্থা থাকলে কি আর মীরা চেষ্টা করতো না?
0: তা অবশ্য ঠিক, তবে একটা অচেনা মানুষের চোখে পছন্দ ধরাবার জন্য মেয়েটা নিজেই দৌড়দৌড়ি করবে, কালের অবশ্য নিয়ম হলেও ভাবতে যেন কেমন লাগছে।
1: তাহলে তুমিও ব্যবস্থাটাকে পুরোপুরি মেনে নিতে পারো নি?
0: না না, তা কেন, একে আনি, ওখানে দাঁড়িয়ে কি করছিস, ভেতরে আয়, ওটা কার চিঠি তোর হাতে?
2: পিসিমার।
1: মীরা তোকেও চিঠি দিয়েছে?
2: হ্যাঁ।
0: কি লিখেছে?
2: লিখেছে এক গাদা ছাইপাশ।
0: না, ছাইপাস নয়, মীরা যা লিখেছে তোমার ভালোর জন্যই লিখেছে।
2: আশ্চর্য।
0: কিসের আশ্চর্য?
2: তুমিও দেখছি একেবারে নতুন কথা বলছো।
0: যে কালে যেটা নিয়ম সেটা তো মানতেই হয়, তাছাড়া সৌরভের মতো ছেলেকে পাওয়া আমাদের মতো অবস্থায় মানুষের কাছে সৌভাগ্য।
2: সৌভাগ্যটা হলে হয়।
0: কেন না হবার কি আছে? সৌরভ যদি পছন্দ করে।
2: কেন পছন্দ করবে?
0: কেন করবে না, ঠাকুরজি কি তোকে এ বিষয়ে কিছু লেখেনি?
2: বুঝতে পারছি না।
0: মানে?
2: সেটা বলতেই তো এসেছিলাম, এই নাও পড়ে দেখো।
1: এই আশঙ্কাটাই আমি করছিলাম।
0: কিচ্ছু আশঙ্কা নেই, পড়ো তো তুমি, ঠাকুরজি ওকে কি লিখেছে পড়ো তো।
1: তোমার বাবাকে লিখেছি, কিন্তু তোমাকেও লিখতে হচ্ছে। ভগবানের ইচ্ছে সৌরভের মতো ছেলের সাথে যদি তোমার বিয়ে হয়, তবে জানবে সেটা স্বপ্নেরও অগোচর, এটা সৌভাগ্য। কাজেই তোমাকেই একটু সাহস করতে হবে, মনে করো না তোমাকে আমি বেহায়া হতে বলছি, ভদ্রলোকের ছেলের সঙ্গে যেভাবে মিশতে হয় ঠিক সেইভাবেই মিশবে। আজে বাজে কথা যেমন বলবে না, তেমনি একেবারে বুড়ো ঠান দিদির মতো ঠান্ডা কথাও বলবে না। তুমি নিজেই সৌরভকে চা খেতে নেমন্তন্ন করবে।

0: সৌরভ ফুল ভালোবাসে। রোজ সকালে কিংবা সন্ধ্যে তোমাদের বাগানের ফুল তোড়া করে বেঁধে সৌরভকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, সৌরভ যদি কোনোদিন বেড়াতে ডাকে নিশ্চয়ই যাবে। আমি গত বছর বহরমপুর থেকে যে ওই বালুচর শাড়িটা পাঠিয়েছিলাম সেটা মাঝে মাঝে পরবে। ওরকম কুঁজোটি হয়ে আর ভিতু ভিতু চোখ করে হাঁটবে না। সৌরভ যদি গান শুনতে চায় তবে গান শুনিয়ে দিও। মনে রেখো, তোমার ভাগ্য তোমার হাতে, ভগবানের ইচ্ছে ভালো হবে বলে মনে হচ্ছে। এতগুলো কথা অনুকে মীরা না লিখলেই পারত।
1: থামো তো তুমি সব বাড়াবাড়ি। ঠাকুরজি যেভাবে সমস্ত বলে দিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। শুধু আমাদেরই দায়িত্ব এতে কমেনি, এই ব্যাপারে ঠাকুরজির গুরুত্বটাও তো অনির্মা বুঝতে পারবে।
0: কি জানি। আচ্ছা আমি একবার বেরোচ্ছি।
1: কোথায়?
0: ওই বাড়ি দেখতে।
1: বাড়ি দেখতে?
0: হ্যাঁ, সৌরভের জন্য। মীরা তো লিখেছে যে সৌরভ মাস তিনেক থাকবে, তার জন্য এক বাড়ি একটা দেখে রাখতে। বিশেষ করে সৌরভের সাথে অন্তরঙ্গ হবার এটাও নাকি একটা বড় সুযোগ।
1: ঠিকই লিখেছে ঠাকুরজি, কিন্তু ওগো এই ব্যাপারে সৌরভের পছন্দটাও তো আগে দরকার।
0: তাও তো লিখেছে মীরা।
1: লিখেছে? সত্যি ঠাকুরজি নজর আছে বইকে। তা
0: আর অবশ্য করি একটি লন আর ফুল বাগান থাকতে হবে, আর চাই একটি মালি।
1: এমন বাড়ি কি এখানে পাবে?
0: পেয়েছি তো। ওই কানারি যাবার রাস্তায় ওপারি যে বাড়িটা সেইটা, ইউক্যালিপটাস দিয়ে ঘেরা লন আছে। লনের দুপাশে স্থলপদ্মের দুটো স্কোয়ার আছে। এছাড়া সারি সারি টবে যেমন আছে গাজীপুরি গোলাপ, তেমনি ফটকের থামের ওপরে রয়েছে আইভি লতা।
1: ও চমৎকার! বাহ, চমৎকার বাড়ি। ওগো তোমার নজর আছে। তা হ্যাঁ, শহর থেকে একটু দূরে হবে না?
0: হোক না, মীরা তো লিখেছে যে তাতে কোনো ক্ষতি হবে না।
1: তা ঠিক। আচ্ছা ভাড়া ভাড়া কত নেবে শুনুনি।
0: তা শুনিনি, তবে আন্দাজে মনে হয় 6-4 টাকা তো নেবে।
1: শুন, সৌরভের আপত্তি হবে না তো?
0: না না, সে আমার খেয়াল আছে। মীরা তো লিখেছে 300 হোক 400 হোক ভাববার কিচ্ছু নেই।
1: তবে তো মিটেই গেল।
0: হ্যাঁ তা তো হলো, কিন্তু যার জন্য এই ব্যবস্থা তার পছন্দ হবে তো।
1: কার কথা বলছো? সৌরভের? সে আর বলতে, আমি অবশ্য তার পছন্দ অপছন্দের সঙ্গে পরিচিত নই। তবে হ্যাঁ, এই কথা আমি হলফ করে বলতে পারি, পৃথিবীর কোনো রাজকুমারের সাধ্য হবে না একে ঠেলে দেয়। না না, তুমি আর দেরি করো না, আজই গিয়ে বাড়িটা ঠিক করে এসো।
0: হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। ও হ্যাঁ, ওই মালি হিসেবে কিন্তু আমি বৃন্দাবন কি বলে রেখেছি, ভাবছি যাতে ও বাগানটা বেশ পরিষ্কার করে রাখে আমি তাও বলে আসবো।
1: ঠিক আছে, এইসব ব্যাপারে তোমার থেকে কি আর আমি বেশি বুঝবো?
0: আচ্ছা তাহলে আমি যাই।
1: হ্যাঁ দেখো, কিন্তু বেশি বেলা করো না। হ্যাঁ
0: না না, ঠিক আছে ঠিক আছে।
1: দুকা দুকা।

0: কোথায় যাচ্ছ? এদিকে বৃন্দাবন
1: বাবু,
0: আর এখানে দাঁড়ানো ট্রেনটা আগে ছেড়ে যা, ভিড়টাও কমবে, তারপর ঠিক চিনে নিতে পারা যাবে।
1: বাবু
0: কি রে,
1: ওই বাবুটা মনে হচ্ছে
0: তোমরা বেয়াদব কোথাকার। বাবু বাবুটা কি সাহেব বলতে পারিস না?
1: হ্যাঁ সাহেব, ওই যে বাবু সাহেব।
0: ঠিক আছে ঠিক আছে, ওকে আর ব্যস্ত হতে হবে না, ওকে আর ব্যস্ত হতে হবে না। আয় আয় আয় আয় আমার সঙ্গে আয়। তাই না,
2: আপনি বোধ হয় নিবারণ বাবু?
0: হ্যাঁ।
2: বাড়িটা কোন দিকে?
0: এই যে মালি বৃন্দাবনকে নিয়ে এসেছি, ওই তোমাদের পথ দেখিয়ে বাড়িতে নিয়ে যাবে।
2: ভালোই হয়েছে, দুটো ট্যাক্সি করতে হবে।
0: আর তোমায় কিচ্ছু ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। বৃন্দাবন
1: বাবু
0: যা তো, ওই ট্যাক্সি দুটোকে ধর তো। এরা বুঝি তোমার লোক?
2: হ্যাঁ, কুক চাপরাশি বেয়ারার চাকর। এই সামান উঠাও, চলুন ট্যাক্সিতে বসে যাক।
0: হ্যাঁ হ্যাঁ চলো চলো।
2: ওটা ওখানে নয়, ওখানে নয়, এদিকে আনো। কিডসটা আমার হাতে দাও, ঠিক আছে, বাকি সব তুলে দাও।
0: বৃন্দাবন তুই এই ট্যাক্সিটা আয়, তুই এই ট্যাক্সিটা।

0: তাই নাকি?
1: যেমন রুচি তেমনি গরম। কিন্তু মীরা বোধহয় বয়সটা একটু বাড়িয়ে হিসেব করেছে গো।
0: কেন, কত বয়স?
1: আর চেহারা দেখে যা মনে হলো 35 নয়। এই চেহারার বয়স 30-এর বেশি হতেই পারে না।
0: হ্যাঁ গো, আমাদের অনেকেও পছন্দ হবে তো।
1: তা এখনই কি করে বলা সম্ভব?
0: কিরকম মনে হলো তোমার?
1: মানে
0: মানে বলছি, বিলেত থেকে এসেছে তো, কাজে।
1: আমি তো তেমন কিছু দেখলাম না। বাঙালি পরিবারের ভালো চাকুরের ছেলে যেমন হয়, তার চেয়ে বেশি কিছু তো নয়।
0: নিশ্চয়ই তাই হবে, ঠাকুরজি কি আর আমাদের কথা না ভেবে পাত্র ঠিক করেছেন। এখন দেখা যাক, এখন ঠাকুরই ভরসা।
1: হ্যাঁ শোনো, আমি কিন্তু বলে এসেছি যে আমি পরে যাব, অনুকেও সঙ্গে নিয়ে যাই, কি বলো?
0: আর বলার কি, সে তো নিতেই হবে। যে দায়িত্বের কাজ করে, কাজে লেগে গেলে এরপর কথা বলার সময় হবে কিনা কে জানে।
1: তো অনুকে তাহলে ব্যাপারটা তুমি বুঝিয়ে দিও।
0: সে তো দিতেই হবে।
1: ও হ্যাঁ, আরো একটা কথা, অনু যেন আজ ওই বালুচর শাড়িটাই পরে যায়।
0: হ্যাঁ, সে আমি বলে দেব।
1: মেয়ের মনটাও বুঝতে চেষ্টা করছো তো?
0: সে কি তুমি বলে দিবে নাকি?
1: দেখা যাক, শেষ রক্ষে হলেই বাঁচি। তোর মুখখানা অমন শুকনো দেখাচ্ছে কেন মা?
2: কই বাবা, না তো।
1: একটা কথা মনে রাখিস মা, আপাত দৃষ্টিতে অনেক কিছু অশোভন লাগে, অন্তর্দৃষ্টিতে তার সবগুলি খারাপ নয় মা।
2: আজ কিন্তু আমি ফুল পাঠাইনি বাবা।
1: ব্যাপারটা তোর কাছে খুবই খারাপ লাগছে তাই না মা?
2: কই না, তোমরা আমার অভিভাবক, আমার ভালো হোক এ কি তোমাদের চেয়ে কেউ বেশি আশা করে? আর তাছাড়া পিসিমা তো কোনোদিন অবিবেচনার কাজ করেনি বাবা।
1: আমরা এসে গেছি অনু, ওই যে বারান্দার চেয়ারে বসে আছে, ওই যে বই পড়ছে মা, ওই হলো সৌরভ। জানিস মা, ওর এই ট্রাউজার শার্ট আর জুতো সব মিলিয়ে গোটা সাদা পোশাকের পছন্দটা আমার কিন্তু খুব ভালো লেগেছে মা। সাদা রঙের মধ্যে অনেকখানি সততা আছে।
3: আরে আসুন আসুন।
1: থাক থাক থাক, তোমাকে আর অত ব্যস্ত হতে হবে না। হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি তো?
3: অসুবিধা অসুবিধা আবার ফাঁক কি আপনারা রেখেছেন?
1: এ তোমার অতিরিক্ত দিন নয়। শোনো, আমি কিন্তু তোমাকে বিরক্ত করতে আসিনি বাবা।
3: বিরক্ত? সে কি কথা, বিরক্ত হবো কেন?
1: তোমাদের কাজ কত চিন্তার কাজ, এ কি ওই কেরানিদের বারো মেশে এক ঘেয়ে কলম পেশা নাকি? অনিমা যেন তোমায় কি বলবে।
3: কে?
1: অনিমা, আমার মেয়ে।
3: ও নমস্কার।
2: নমস্কার। বিরক্ত বোধ করলেও কিন্তু আপত্তি করতে পারবেন না।
3: আপনারা যদি সবাই এভাবে কথা বলেন আমি সত্যি খুব মুশকিলে পড়ে যাব।
1: না না না, মুশকিলে পড়বে কেন মা? অনু একটু সহজ করে বল না মা।
2: আজ সন্ধ্যাবেলা আপনি আমাদের বাড়িতে চা খাবেন।
3: ও এই কথা, এর জন্য বুঝি খুব বিরক্ত বোধ করে?
1: তোমার ব্যস্ততার কথা ভেবেই কিন্তু।
3: না না না, কোথায় ব্যস্ত, নিশ্চয়ই যাব।
1: যাক, নিশ্চিন্ত, তুমি যে সত্যি সত্যি এত সহজেই রাজি হয়ে যাবে এ আমি ভাবতেই পারিনি।
3: গররাজির কি আছে, বিদেশ বিভূঁই, এমন আত্মীয়তা সে তো কল্পনার অতীত।
1: তাহলে আমরা উঠি,
3: আসুন।
1: শোনো, কিছুমাত্র অসুবিধে বোধ করলেই কিন্তু তুমি আমাকে জানাবে, বুঝলে?
3: সে তো বটেই, এখানে আর আপন কে আছে বলুন।
1: আচ্ছা তাহলে চলি।
2: নমস্কার।
3: নমস্কার।

0: ভাবতেও অবাক লাগে, তাই না অনিমা?
1: কি
0: এই কাছে আসা
1: মানে?
0: কোথায় ছিলাম মধুপুরে, সেখান থেকে সোজা এখানে, একেবারে অজানা অচেনা অদেখা একটি অনিমা নামের অন্তঃপুরে। কি সত্যি তো?
1: কই, দারোয়ান তো সেরকম কিছু বলেনি।
0: চলো বাইরে যাওয়া যাক।
1: বাইরে?
0: হ্যাঁ, এই চার দেয়ালের মধ্যে আর ভালো লাগছে না।
1: কেন?
0: হয়তো মনটা আরো কিছু পেতে চায়, কিংবা
1: কিংবা
0: কিংবা সম্পর্কটাই হয়তো এত বড় হয়ে গেছে যে এই ঘরের চার দেয়ালে আর ধরছে না।
1: তাই বুঝি।
0: হুম,
1: বেশ।
0: আচ্ছা আমি একবার বাংলোয় যাচ্ছি, তুমি এসো।
1: আচ্ছা।

0: দ্বিধা থেকে গিয়েছিল।
1: আচ্ছা, অনু কি খুশি মনে মেনে নিয়েছে?
0: খুশি অখুশি বুঝি না, তবে হ্যাঁ পরিবর্তন একটা এসেছে। যে মেয়ে মোটে সাজতো না, সেই মেয়ের সাজ সাজতে এখন আধ ঘন্টা বেশি সময় পার হয়ে যায়। আর জানো, সেই ভীতু ভীতু অনিমা আর নেই।
1: এটা কিন্তু আমিও লক্ষ্য করেছি, সেই মুখ চোরা অনু এক এক সময় এমন নাকে মুখে কথা বলতে আরম্ভ করে।
0: কিরে অনি, কিছু বলবি?
2: হ্যাঁ।
0: কি?
2: বেড়াতে যেতে বলেছে।
1: কে? সৌরভ?
2: হ্যাঁ।
0: যা তবে।
2: যাব।
1: যাবি বই কি?
0: নিশ্চয় যাবি।
2: মনে হচ্ছে কিছু সন্দেহ করে রাস্তার উপর এসে দাঁড়িয়ে আছেন।
3: কিসের সন্দেহ?
2: মনে করেছিলেন বোধহয় আমি আসবই না।
3: তা একবার মনে হয়েছিল ঠিকই।
2: কেন?
3: এখানে এসে এত বড় একটা উপহার পেয়ে যাব এখনো ভাবতে সাহস হয় না।
2: ছেলে মানুষই।
3: সত্যি অনিমা, বিশ্বাস করো, কোনোদিন কল্পনাও করতে পারিনি যে তোমার মতো মেয়ে আমার মতো মানুষের একটা অনুরোধের কথা শুনে।
2: ও কথা বলো না।
3: কেন?
2: তোমার মতো মানুষ আমাকে ডাকতে পারে এ কথা আমি স্বপ্নেও ভাবতে সাহস পাইনি।
3: হিল রোড এখানে খুব বেশি নিরিবিলি, তাই না অনিমা?
2: হ্যাঁ।
3: আচ্ছা অনিমা, একটা কথা বলবো?
2: বলো।
3: তোমার হাতখানা আমার হাতে দেবে?
2: দেব।
3: এখন এই পথটাকে কি মনে হচ্ছে জানো?
2: কি?
3: আবছায়া সন্ধ্যার মায়ায় ঢাকা পড়ে যেন কল্পলোকের একটা কুহকের পথ এটা।
2: মনের মতো সঙ্গীর হাত ধরে পথ চলতে সবই মায়াময় লাগে।
3: চলো, তোমাকে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি।
2: এখনই?
3: ইচ্ছে কি করে কিন্তু উপায় নেই অনিমা।
2: কেন?
3: সাহেব আসবেন বোধহয়।
2: সাহেব? কোথাকার সাহেব?
3: ইঞ্জিনিয়ার সরকার সাহেব।
2: সরকার সাহেব? কে সরকার সাহেব?
3: সৌরভ সরকার। তোমার মধুপুরের পিসিমাদেরই তো কিরকম যেন আত্মীয় হন।
2: কি বলছো তুমি? কি ভয়ঙ্কর কথা!
3: কি বললে?
2: তাহলে তুমি কে?
3: আমি হলাম, আমি হলাম, আমি
2: কে? তুমি?
3: আমি সরকার সাহেবের স্টেনোটাইপিস্ট ক্লার্ক।
2: তোমার নাম কি?
3: তাও জানো না?
2: না।
3: এ তো বড় আশ্চর্যের কথা।
2: যতই আশ্চর্যের কথা হোক বলো, বলে ফেলো, তাড়াতাড়ি বলো।
3: আমি আমি আমি বিনয় দত্ত।
2: ও, তুমি তাহলে সরকার সাহেব আসবার আগেই?
3: হ্যাঁ, স্টাফ তো আগেই আসে, তারপর সাহেব। কিন্তু আমি যেন ব্যাপারটা এবার বেশ স্পষ্ট বুঝতে পারছি অনিমা।
2: কি বুঝেছো?
3: তুমি ভুল করে আমাকেই সরকার সাহেব মনে করে আমি তোমার কাছে ক্ষমা চাইছি অনিমা। তোমার বাবাকে বলো তিনিও যেন আমাকে ক্ষমা করেন। আমি তোমাকে কথা দিচ্ছি, সরকার সাহেব এলেই তার কাছ থেকে যেভাবেই হোক ছুটি আদায় করে আমি দুদিনের মধ্যেই এখান থেকে চলে যাব।
2: আপনি এখন যান, শিগগিরই চলে যান।

0: আমার কিন্তু সত্যি বড় ভয় ছিল।
1: ভয়? কিসের ভয়?
0: যাই বলো, ঠাকুরজির কথায় তখন রাজি হয়েছিলাম বটে, কিন্তু মনের মধ্যে একটা

0: কার চিঠি পড়ে এত হাসছিস শুনি?
1: মীরা পিসিমার চিঠি মা।
0: ঠাকুরজির চিঠি? কি লিখেছে?
1: পড়েই দেখো না।
0: কি হলো তোর? চিঠিটা তুই পড় না।
1: পড়বো?
0: হ্যাঁ পড়বি বই কি।
1: আচ্ছা শোনো, শেষদা সৌরভ কলকাতায় গিয়েছে, বোধহয় দিন সাত পরেই তোমাদের ওখানে পৌঁছে যাবে। হ্যাঁ, সৌরভের স্টেনো ক্লার্ক বিনয়কে বলে দিও যেন স্টেশনে উপস্থিত থাকে।
0: তার মানে?
1: তার মানে সৌরভ সরকার এখনো এখানে আসেননি।
0: কি বলছিস, কি পাগলের মতো?
1: পাগলের মতো নয় মা, পাগলের মতো নয়, পাগল হয়েই বলছি।
0: কি হলো?
1: সৌরভ সরকারের স্টেনো ক্লার্ক বিনয় দত্ত তোমাদের কাছে ক্ষমা চেয়েছেন।
2: কে বিনয় দত্ত?
1: ওই যে যাকে সৌরভ সরকার বলে মনে করা হয়েছে, যাকে তিন দিন নিমন্ত্রণ করে চা খাওয়ানো হলো।
2: সে যে বউ,
0: আমি কিছুই বুঝতে পারছি না।
1: আমাকে এখানে একবার বেরোতে হচ্ছে।
0: কোথায় যাবি?
1: যার কাছে জোর করে পাঠাতে চেয়েছিলে তার কাছে।
0: তার মানে?
1: দেখে আসি সৌরভ সরকার এসেছেন কিনা। বোধহয় এসেছেন
0: না, এখনই যে কাজ নেই।
1: এত ভয় পাচ্ছ কেন মা?
0: মনে হচ্ছে তুই ভুল করে যত আবল তাবল কথা বলে ফেলবি।
1: কিচ্ছু ভুল হবে না মা, কিচ্ছু ভুল হবে না।

0: কোনো আবোল তাবুল কথা বলবো না, মীরা পিসিমা যা বলে দিয়েছেন ঠিক তাই বলবো, বুঝেছো?
1: তুই কি সত্যি সেখানে যাবি অনু?
0: তোমরা খুবই ভাবছো বলে মনে হচ্ছে।
1: ঠিক নিশ্চিন্ত হতে পারছি না মা।
0: কেন?
2: সত্যি করে বল, সৌরভের সঙ্গে দেখা করতে যাচ্ছিস তো অনু?
0: হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি।
1: একেই বলে অদৃষ্ট।
2: সৌরভকে কি বলবি?
0: যা বলা উচিত, যা বলে দিয়েছেন মীরা পিসি তাই বলবো, চা খেতে নেমন্তন্ন করবো।
2: হায় তবে,
0: ওই বুঝি সৌরভ সরকার, বেশ দৃঢ় বলিষ্ঠ চেহারার মানুষ তো, হাসি খুশি মুখ, লনে ঘাসের উপরে বেতের চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। এ কি, সে তো যায়নি, এই যে এখন ওই বারান্দার উপরে একটা টেবিলের কাছে বসে টাইপ করছে, হাতের পাশে এক গাদা কাগজের ফাইল।
3: আসুন, কি হলো, আমন চমকে উঠলেন কেন?
0: না না, চমকে উঠবো কেন?
3: আপনাকে আর আপনার পরিচয় বলতে হবে না, বসুন আপনি।
0: সে কি?
3: আমি জানি আপনি কে, মীরা বৌদি আপনাদের কথা আমাকে আগেই বলে রেখেছেন।
0: আপনি তাহলে সৌরভ সরকার?
3: হ্যাঁ।
0: নমস্কার।
3: নমস্কার, আপনি এসেছেন খুব ভালো লাগছে, এক কাজ করা যাক।
0: বলুন।
3: চলুন, আপনার বাবা আর মার সঙ্গে দেখা করে আসি।
0: বাবা আর মা দুজনেই বলে দিয়েছেন।
3: কি?
0: আপনি আজ আমাদের বাড়ি চা খাবেন।
3: তবে আর দেরি কেন? বিনয় বাবু, আপনি চিঠিটা রেডি করে রাখুন, আমি এসে সই করে দেব।
4: ঠিক আছে স্যার।
3: চলুন
0: চলুন।
3: ভালোই হলো, তিন চারটে দিন তেমন কোনো কাজও নেই, খুব কুড়েমি করে নেওয়া যাবে। নয়তো আপনাদের বাড়ির চায়ের আসরে বসে অবশ্য আপনি যদি বলেন তবেই যাব।
0: কি বললেন?
3: আপনি যদি বলেন তবে যাব।
0: সে কি কথা, যাবেন বই কি, রোজই যাবেন?
3: না, রোজ সম্ভব হবে না অনিমা, আমার স্টেনো ক্লার্ক বিনয় ছুটি নিয়ে আজ সন্ধ্যা ট্রেনেই চলে যাচ্ছে, তাই তিন চারটে দিন, তার মানে নতুন ক্লার্ক না আসা পর্যন্ত একটু জিরিয়ে নিতে পারবো। কি হলো?
0: না কিছু না।
3: তবে এমন থমকে দাঁড়িয়ে পড়লেন যে?
0: মাথাটা হঠাৎ ঘুরে গেছিল।
3: কাকে দেখছো অমন করে ঘুরে ঘুরে?
0: না মানে ওই লোকটা।
3: ওই তো বিনয় দত্ত, আমার স্টিনো ক্লার্ক, এর কথাই তো তোমায় বলছিলাম।
0: ও তাই বুঝি, চল।
2: সৌরভ যা বলে গেল তাতে তো এই ধারণাই করতে হয় যে সৌরভের আপত্তি নেই।
5: আমার ধারণাও ঠিক তাই, আর কত স্পষ্ট করে বলবে বলতো?
2: ছেলেটি কিন্তু বেশ, কি বলো, এতটুকুনও যেন অহংকার নেই।
5: হ্যাঁ, সাহেবের চাকরি করলো, ঠিক আমাদেরই ঘরের ছেলে। ওকে, কাঁদে কেন মেয়েটা?
2: কোথায় যাচ্ছে মনে হচ্ছে, কি হলো অনি?
0: আমি যাচ্ছি।
5: কোথায়?
0: স্টেশনে।
2: কেন স্টেশনে? কেন?
0: বিনয় বোধহয় সন্ধ্যের ট্রেনেই চলে যাবে।
5: কে চলে যাবে?
0: বিনয়।
2: যাকলে বিনয়, তাতে তোর কি?
0: যাবে কেন?
2: বিনয়ের ইচ্ছে বিনয় চলে যাবে। বিনয়ের কাছে তোর কিসের কাজ?
0: কাজ আছে বই কি, তা না হলে যাবো কেন?
5: কি কাজ?
0: দেখে নিয়ে আসি।
5: কেন?
0: যাবার আগে এবাড়ি চা খেয়ে যা।
2: বিনয় আবার এখানে এসে চা খাবে কেন?
0: তোমাদের মেয়ের সঙ্গে বিনয়ের বিয়ে হবে বলে।
5: হ্যাঁ, সে কি?
2: কে বললে?
0: আমি বলছি।
2: অনি, কি বলছিস কি তুই?
0: ঠিকই বলছি।
2: তুই পাগল হয়ে গেছিস?
0: মোটেই না, আমি খুব সুস্থ তোমাদের চেয়েও।
5: আমার বোধহয় আর কিছু বলার নেই।
2: এ কি, কোথায় যাচ্ছিস তুই অনি?
0: বললুম তো
2: অনি, জীবনটাকে নিয়ে ছেলে খেলা চলে না।
0: আমারও তাই মত।
2: ঠাকুরজিকে কি বলবো কি আমি?
0: কিচ্ছুই না, একটা চিঠি লিখে জানিয়ে দেবে, ভগবানের ইচ্ছে যা হবার ছিল তাই হলো।
6: সুবোধ ঘোষের গল্প অবলম্বনে চিত্তচকর নাটকটির অভিনয় এইখানেই শেষ হল। বেতার নাট্যরূপ দীপক ভট্টাচার্য, অভিনয়ে নিবারণ অমরনাথ মুখোপাধ্যায়, সৌরভ সোমেন চক্রবর্তী, বৃন্দাবন বিমলচন্দ্র চট্টোপাধ্যায়, সুহাসিনী মীনাক্ষী গোস্বামী, অনিমা বাসবিনন্দী এবং বিনয় বিশ্বজিৎ। সম্পাদনা অজিত মুখোপাধ্যায়, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
7: আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 7 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:09। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের আজকের পর্বে আপনাদের সাথে আমি রোহিত। আজকের পর্বে প্রথমে বিভিন্ন খেলার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে থাকবে এক নজরে। এর পাশাপাশি আতশকাচের তলায় থাকবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হওয়া দ্বিতীয় টেস্টের খবর, 135তম ডুরান্ড কাপ ফাইনালের খবর, আর সবশেষে থাকবে এই সপ্তাহের খেলোয়াড়। তবে সবার আগে শুনে নেব এক নজরে।
1: এক নজরে

কলম্বোতে আজ থেকে শুরু হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের রান 4 উইকেটে 291। ক্রিজে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত 39 রানে এবং ধ্রুব জুড়েল ব্যক্তিগত 6 রানে। এর আগে দেবদত্ত পাড়িকল ভারতীয় ব্যাটার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যতা দেখিয়ে 117 রান করে আউট হন। এই ম্যাচে অভিষেক হল ভারতীয় অলরাউন্ডার সারাংশ চ্যানের। প্রসঙ্গত, প্রথম টেস্ট জিতে 2 টেস্টের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই জিতে গেল অস্ট্রেলিয়া। প্রথম দিনে মিচেল স্টার্কের অনবদ্য বোলিংয়ের সৌজন্যে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র 64 রানে অল আউট হয়ে যায়। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় 210 রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে 146 রানে পিছিয়ে থেকে খেলতে নামতে হয় এবং মাত্র 95 রানেই শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ফলে এক ইনিংস ও এবং 51 রানে জিতে অস্ট্রেলিয়া এই সিরিজে সমতা ফেরাল। এই ম্যাচে প্রথম ও দ্বিতীয় ইনিংস মিলিয়ে মোট 10 উইকেট নিয়ে ম্যাচের তথা সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অস্ট্রেলীয় পেস বোলার মিচেল স্টার্ক। এই জয়ের সাথে দুই টেস্টের সিরিজ এক এক ফলে অমীমাংসিতভাবে শেষ হল। প্রসঙ্গত প্রথম টেস্টে জয়ী হয়েছিল বাংলাদেশ।

ক্রিকেট থেকে চলে আসি ফুটবলের খবরে। ইংলিশ প্রিমিয়ার লিগে মরশুমের শুরুটা পরাজয় দিয়ে শুরু করল মাইকেল ক্যারিকের প্রশিক্ষণাধীন ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল হাল সিটির কাছে তারা 2-0 গোলে পরাজিত হলো। ইপিএলের অপর খেলায় ব্রেন্টফোর্ডের মুখোমুখি হয়েছিল টটেনহাম হটস্পার। খেলায় ব্রেন্টফোর্ড 3-0 গোলে পরাজিত করল স্পার্সদের। ইপিএলে আজ নিজেদের অভিযান শুরু করছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ভারতীয় সময় সন্ধ্যে 6:30 বোর্নেমাউথের মুখোমুখি হবে ম্যান সিটি। অপরদিকে ভারতীয় সময় রাত 9:00 সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল।

লা লিগাতে গতকাল গভীর রাতে স্প্যানিয়লের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। খেলায় স্প্যানিয়লকে 2-1 গোলে পরাজিত করল তারা। মাদ্রিদের হয়ে গোল দুটি করেন জুড বেলিংহাম ও কার্লোস এসপি। স্প্যানিয়েলের হয়ে একমাত্র গোলটি করেন অ্যালেক্স ক্যালাট্রাভা। অপরদিকে আজ ভারতীয় সময় রাত 1টায় এলচের বিপক্ষে খেলতে নামছে এফসি বার্সেলোনা। আন্তর্জাতিক ফুটবল থেকে চলে আসি ঘরোয়া ফুটবলের খবরে। 135তম ডুরান্ড কাপ ফাইনালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট।

খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং 3 মিনিট অতিক্রান্ত হয়েছে, কিন্তু কোনো পক্ষই এখনও অবধি কোনো গোল করে উঠতে পারেনি। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ডুরান্ট কাপের ইতিহাসে সবথেকে বেশি 17 বার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান, আর তার ঠিক পরে 16 বার চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল। চলে আসি বিশ্বকাপ হকির খবরে। গতকাল দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের কাছে 3-1 গোলে পরাজিত হল ভারতীয় পুরুষ হকি দল, আর এই পরাজয়ের ফলে বিশ্বকাপে শেষ চারে যাওয়ার স্বপ্ন খুব কঠিন হয়ে গেল ভারতের।

প্রথম দুই কোয়ার্টার গোল শূন্য থাকার পরে তৃতীয় কোয়ার্টারে নেদারল্যান্ডস 2-0 গোলে এগিয়ে যায়। অধিনায়ক হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করলেও আরেকটি গোল করে ভারতের আশা শেষ করে দেয় ডাচরা। নয়াদিল্লিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়ে সন্তুষ্ট থাকতে হল ভারতীয় মহিলা জুটি তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদকে। গতকাল শীর্ষ বাছাই তথা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জুটি চীনের লিউ শেংশু ও তান নিং জুটির কাছে তারা হেরে গেলেন। খেলার ফল 21-18, 13-21 এবং 8-21। প্রসঙ্গত 2011-তে জোয়ালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পার পরে তৃষা ও গায়ত্রী জুটি হলেন ভারতের দ্বিতীয় মহিলা জুটি যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন। 2011-তেও ভারত ব্রোঞ্জ পদক জিতেছিল।

হকি বিশ্বকাপের মহিলা বিভাগে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। ভারতের কাছে আজকের ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে পৌঁছতে গেলে ভারতকে আজ অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। এর পাশাপাশি নজর রাখতে হবে নেদারল্যান্ডস যেন চীনকে।

হারিয়ে দেয় তাহলে ভারতের মহিলা দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। খেলা শুরু আজ ভারতীয় সময় রাত 10:30। আসন্ন ইউএস ওপেনে মিক্সড ডাবলসে জুটি বেঁধে খেলতে দেখা যাবে কার্লোস অ্যালকারাজ ও সেরিনা উইলিয়ামসকে। 4 বছর পরে গত জুনে টেনিসে ফিরেছেন 23টি মেজর জয়ী সেরিনা, আর উইম্বলডনসে সিঙ্গলসে তিনি খেলতে নেমেই পরাজিত হন। অপরদিকে 4 মাস পরে কবজির চোট সারিয়ে কোর্টে ফিরছেন 7টি মেজর জয়ী স্পেনের অ্যালকারাজ। ইয়ানিক সিনারের পর চোটের জন্য ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ড্যানিশ টেনিস খেলোয়াড় হোলগার রুইন। শনিবার কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করল মোহামেডান। এই নিয়ে পরপর 2টি খেলা ড্র করল মোহামেডান। জাপানের আইচি নাগোয়ায় আসন্ন এশিয়ান গেমসে 492 জনের দল পাঠাতে চলেছে ভারত। এর মধ্যে পুরুষ খেলোয়াড় 265 জন ও মহিলা খেলোয়াড় 227 জন।

শ্রোতা বন্ধুরা, 135তম ডুরান্ড কাপ ফাইনাল শুরু হয়ে গেছে। আর ডুরান্ডে ফাইনালে এবার মহারণ, কারণ মুখোমুখি কলকাতার দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এবার শুনে নেব সেই সংক্রান্ত একটি বেতার প্রতিবেদন।

0: আর কিছুক্ষণ পরেই মহারণ, ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি, মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। কোন দল পাবে 135তম ডুরান্ড কাপ? আমরা চেষ্টা করেছিলাম জেনে নিতে বিশেষজ্ঞ আর দুই দলের প্রশিক্ষকের মন্তব্য। এখন শুনে নেব প্রাক্তন ভারতীয় ফুটবলার শুভ কুমারের মন্তব্য।
1: দেখো, যেটা বলার কথা, এত মানে ক্লোজ ডার্বি এরকম বোধহয় খুব কম দেখা গেছে যে একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হচ্ছে ডার্বি দিয়ে, আবার শেষ হচ্ছে ডার্বি দিয়ে, এরকম বোধহয় দেখা যায়নি আমার যতদূর মনে পড়ছে, যতদূর সম্ভব। আর দেখো, তখন প্রথম ডার্বিটা খেলতে নেমেছিল দুটো টিমই বোধহয় এক দুদিনের, দুদিন তিন দিনের প্র্যাকটিস করেছিল। এখানে তুমি দেখো যে ডার্বিটা খেলতে মোহনবাগান লাস্ট ম্যাচ খেলেছে বুধবার দিন, বৃহস্পতিবার দিন ওই প্লেনের ওই ঝামেলা, প্লেয়াররা আসতে পারেনি, রিকভারি সেশন সেরকম ভাবে কিছু নেই। হ্যাঁ, মানে সেরকম ভাবে রিকভারি সেশন হলোই না, প্র্যাকটিসে একটা ডার্বির একটা প্রস্তুতি লাগে, সেই তার অবস্থার মধ্যে একটা মানসিক ব্যাপার থাকে, সেইখানের মধ্যে ডার্বি খেলতে নামছে। আমার যেটা ধারণা, একটা খুব ট্যাকটিক্যাল গেম হবে, হ্যাঁ ভীষণই, হ্যাঁ, এবং মোহনবাগানের অফেন্সের সাথে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডিফেন্স, এই একটা ম্যাচ হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার দেখো, ইস্টবেঙ্গলের মাঝমাঠটা তো আমরা জানি ভালো, কেন রশিদ ওখানে আছে। সো এইবারে মোহনবাগান যে ট্যাকটিক্যালি যে ব্যাপারটা করেছে, গত বছর থেকে পুইয়া আর এই ওখানটা খেলতো থাপা, সেই জায়গায় এবার সমীরকে নিয়ে এসছে, এখানে একটা ট্যাকটিক্যালি একটা ব্যাটল হবে, কেন দুটোই ফরেনার, দুজনেরই হাইট ভালো। হ্যাঁ, তো সেই জায়গাটায় মোহনবাগান একটা ট্যাকটিক্যালি ব্যাপার রেখেছে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা ডার্বি ম্যাচ, আবার একটা টুর্নামেন্টের ফাইনাল, অবশ্যই দুটো ক্লাবের লেগাসি সবই রয়েছে, তারা সব দুজনেই চাইবে জিততে, এবং দুটো কোচের একটা ট্যাকটিক্যালি ম্যাচ, এইটা আমি তোমাকে বলতে পারি, ভীষণ একটা ট্যাকটিক্যালি ম্যাচ আমরা কালকে দেখতে যাব। এবং যেটা মেন ব্যাপার, যেটা মেন ব্যাপারটা হচ্ছে, ইস্টবেঙ্গলের যদি রশিদের কথা বললাম, আমি ডেভিডের কথাও বলবো, এবং কালকে আমি জানি না বিষ্ণু ম্যাচটা, কারণ বিষ্ণু সেমিফাইনাল ম্যাচ খেলতে পারিনি, আনফিট ছিল, তো কালকে ফিট হয়ে খেলবে কিনা বিষ্ণু আমি জানি না, যদি বিষ্ণু খেলে একটা ফ্যাক্টর হবে, এবং ডেভিড অবশ্যই ইস্টবেঙ্গলে একটা ফ্যাক্টর। আর মনমানের দিক থেকে আমি বলবো যে একটা, মানে যে প্লেয়ারটার কথা তুমি যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে, সেটা হচ্ছে আব্দুল সামাদ সাহাল। তো হাবাসকে অবশ্যই সাহালের দিকে নজর রাখতে হবে, কেন যে এই এই একটিমাত্র প্লেয়ার যে যার মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি আছে, যে যে কোনো সময় ম্যাচের যে কোনো মুহূর্তে রং বদলে দিতে পারে, এবং সে 1:1 প্লেয়ারকে ডেভিল করতে পারে। তো হাবাসকে অবশ্যই ক্লোজার আইস দিতে হবে আমাকে সাহালের ওপর, ডেভিডকে কিন্তু আলাদাভাবে নজর রাখতেই হবে, এটা আমি তোমাকে বলতে পারি। ডেভিড একটা কিন্তু কালকের ম্যাচে একটা ফ্যাক্টর হয়ে যাবে, হতে হলেও হতে পারে। উইক পয়েন্ট প্লাস পয়েন্ট বলতে, এই ডার্বিটা ম্যাচটা খেলতে আমার আগে একটা মানসিক প্রস্তুতি দরকার, একটা ফিটনেস, মানে একটা একটা লেভেল, একটা মানে একটা মানসিক, সেই মানসিক প্রস্তুতিটা সেভাবে হলো না, হয়নি। আমি তো দেখছি মানে রিকভারি সেশনটা সেরকম ভাবে হলো না, আজকে স্মল প্র্যাকটিস অফ করে দিয়েছে ডার্বির আগের দিন, মোহনবাগান সেভাবে রিকভারি সেশন পেল না। এটা একটা মনস্তাত্ত্বিক ম্যাচ, আমি তোমাকে প্রথমেই বললাম, দুটো টিমের দুটো কোচের একটা ট্যাকটিক্যাল ম্যাচ।

0: এবং অবশ্যই একটা হাইপ ম্যাচ, প্রচুর দর্শক কালকে মাঠে যাবে পুরো যুবভারতী ক্রীড়াঙ্গন। সেই চাপটা আমি আবারও বলছি যে ডার্বির একটা চাপ থাকে সবসময়, সেই চাপটা তত তাড়াতাড়ি যে টিমটা ওই কাটিয়ে উঠে ম্যাচে ফিরতে পারবে, ম্যাচের লাগামটা নিতে পারবে, সেই ম্যাচ উইন করে যাবে। এবং আমি আবারও বলছি সাহাল এবং ডেভিডের ওপর কিন্তু অনেক বেশি নজর রাখতে হবে কালকের ম্যাচটার জন্য।
1: আরেক প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক কাকে এগিয়ে রাখলেন জেনে নিন।
2: দুটো টিমই বড় টিম, অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল ডার্বির প্রথম ম্যাচ হেরেছে, বছরের প্রথম ডার্বি হেরেছে, সেখানে দাঁড়িয়ে তাদের একটা প্রমাণ করার দিক। হাবাস হচ্ছে দীর্ঘদিনের পোর খাওয়া কোচ, আইএসএল এর দীর্ঘ 10-12 বছরের পোর খাওয়া কোচ, সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই টিমটাকে গুছিয়ে নিয়েছে, কারণ ইস্টবেঙ্গল টিম একটুখানি হলো অ্যাডভান্টেজ, বিকজ তারা এএফসি খেলে তারা কোয়ালিফাই করেছে, সেখানে দাঁড়িয়ে টিমটা দারুণ শেপে রয়েছে। আর মনমান টিমটা খারাপ না, ভালো টিম, দীর্ঘ সব প্লেয়ার একসঙ্গে আছে, এটাই এটাই হলো টিমের সব থেকে বড় অ্যাডভান্টেজ মোহনবাগান টিমের। আর ইস্টবেঙ্গল টিমের বড় অ্যাডভান্টেজ হচ্ছে টিমটা হাবাসের আন্ডারে রয়েছে, টিম লড়াই কাকে বলে সেটা ইস্টবেঙ্গল টিম দিতে পারবে। একদম ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে চলেছে এই ডার্বিটা, মানে ডুরান্ড কাপের সেরা ম্যাচ হতে চলেছে। আশা করি এই ম্যাচে আমি মাঠে বসে উপভোগ করবো ম্যাচটি।
1: ইস্ট বেঙ্গলের প্রশিক্ষক অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগানকে সমীহ করলেও তিনিও যে জিততে মরিয়া জানিয়ে দিলেন।
3: Only three foreign players will be complete the six players, four players, but the moment I did not declare it, I'm working for that. And the pizza, etc. I don't know about something now.
4: No, okay, okay. Bye.
3: But they are very happy with the performance. I know because the problem with hope, it will be not
4: less appeasing.
3: Today, for post, It's amazing. After that, we can lose the map of one penalty to the other. So that is the operating now, no? Because for winning the final, you have to win the semifinal. No, this is evidently. The team would organize it, different system from the media, many players play before the back of line, and the team play with the set up bar.
4: Goodbye. মোহনবাগান প্রশিক্ষক পেনাস জিততে মেনে নিলেন, দলে ক্লান্তি থাকলেও তারা ট্রফি ঘরে তুলতে চান।
5: Of course, the one game with the other has nothing to do. I mean, the one was at the beginning of the season. Now the teams have more games, both of them. Different players in the roster, with adding more Indian players for both teams and more foreign players for both teams. Also, some injured players and a lot of official game time. So, as a matter of fact, these are two different games. The one was you knew that if you win the next two games, you will qualify the most possible. But now it's a game without tomorrow. Mental, like I said earlier, it's a totally different game. On the other hand, we cannot skip the previous game. Just skip it. It was a win. We beat them. We know that we can do it. With 70 minutes, we were better than them. And I think that's a sign that would give to us confidence in the way that we can approach the game tomorrow.
1: এতক্ষণ শুনলেন 135তম ডুরান্ড কাপ ফাইনাল তথা ডার্বি নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ডার্বির লাইভ স্কোর আপনাদের জানাব। বিপিন সিং এবং এডমুন্ডের করা গোলে ইস্টবেঙ্গল এই মুহূর্তে 2 গোলে এগিয়ে গেছে। খেলার 15 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে এবং ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়ে রয়েছে।

0: শ্রোতা বন্ধুরা, চলে আসব অনুষ্ঠানের পরবর্তী অধ্যায় অর্থাৎ আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়।
0: বিশ্বকাপ হকির সেমিফাইনালে ওঠার স্বপ্ন কঠিন হয়ে গেল ভারতীয় পুরুষ দলের কাছে। নতুন ফরম্যাটের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জেতাটা একরকম বাধ্যতামূলক ছিল হরমনপ্রীত এবং মনপ্রীতদের। অ্যামস্টেল ভিনে নিজেদের ঘরের মাঠে অলিম্পিক্সের সোনাজয়ী ডাচ দল কিন্তু হরমনদের জয়ের সুযোগই দিল না। শনিবার নেদারল্যান্ডস 3-1 গোলে উড়িয়ে দিল ক্রেগ ফুলটনের ভারতকে। প্রথম দুটো কোয়ার্টারে ভারত আটকেই রেখেছিল নেদারল্যান্ডসকে, কিন্তু তৃতীয় কোয়ার্টারে আয়োজক দেশকে 41 মিনিটে গোল করে এগিয়ে দেন ডুকো তেলসেন্থকাম্প। 51 মিনিটে নেদারল্যান্ডসকে 2 গোলে এগিয়ে দেন হোয়েড মেকার্স। 52 মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং, কিন্তু 55 মিনিটে তিজিস ভান দাম তৃতীয় গোল করে ভারতের লড়াই শেষ করে দেন। ম্যাচে বল পজিশনে অবশ্য অনেক এগিয়ে ছিল ভারত, কিন্তু ডাচরা সুযোগের সদ্ব্যবহার করলেন বেশি। সোমবার দ্বিতীয় রাউন্ডে ভারতের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এই ম্যাচে ভারতকে কমপক্ষে 4 গোলে হারাতে হবে আর্জেন্টিনাকে, তার পাশাপাশি নেদারল্যান্ডসকেও হারাতে হবে ইংল্যান্ডকে। আর ভারত যদি 4 গোলের কমে জেতে ও ইংল্যান্ড হেরে যায়, তখন তাকিয়ে থাকতে হবে টাই ব্রেকার ও অন্য ফলাফলের দিকে। সব মিলিয়ে শ্রোতা বন্ধুরা, ভারতীয় পুরুষ হকি দলের সেমিফাইনালে যোগ্যতা অর্জনের পথটা খুব একটা মসৃণ থাকলো না।

তবে মহিলাদের সামনে সেই সুযোগ এখনও আছে। ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে আজ মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার কাছে। তারা যদি আজ অস্ট্রেলিয়াকে হারাতে পারে আর চীন যদি নেদারল্যান্ডসের কাছে পয়েন্ট খোয়ায়, তাহলে সালিমা টেটেরা শেষ চারের যোগ্যতা অর্জন করবেন।

0: শ্রোতা বন্ধুরা, চলে আসব আমাদের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ এই সপ্তাহের খেলোয়াড়।
1: এই সপ্তাহের খেলোয়াড়।
0: কেরিয়ারের সবেমাত্র দ্বিতীয় টেস্ট, বল হাতে নেমেই জীবনের সেই দ্বিতীয় টেস্টেই দুই ইনিংস মিলিয়ে 10 উইকেট। প্রথম ইনিংসে 76 রান দিয়ে 4 উইকেট আর দ্বিতীয় ইনিংসে 55 রানের বিনিময়ে 6 উইকেট, সব মিলিয়ে 131 রান দিয়ে মোট 10 উইকেট, যা শ্রীলঙ্কার মাঠে কোনো ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স। শুধু তাই নয়, টেস্টে ঘরের মাঠে ও বিদেশে অভিষেকে 5 বা তার বেশি উইকেট পাওয়ায় ছুঁয়ে ফেললেন মোহাম্মদ নিসারের 94 বছরের রেকর্ড। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কথা বলছি ভারতের বাঁহাতি স্পিনার মানব সুতারের সম্পর্কে। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ভারত শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে প্রথম টেস্টে পরাজিত করে এই মুহূর্তে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। তাই শ্রোতা বন্ধুরা, এ সপ্তাহের খেলোয়াড় ভারতীয় স্পিনার মানব সুতার। ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। আপনারা অনুষ্ঠান নিয়ে আপনাদের অভিমত জানাতে পারেন aircolkatasports@gmail.com এ মেল করে। এর পাশাপাশি ফেসবুকে গিয়ে টাইপ করতে

পারেন এআইআর কলকাতা স্পোর্টস পেজ, চিঠি পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারতবর্ষ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

শেষ হল ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় রোহিত গোস্বামী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং নিউজ অন এয়ার অ্যাপে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং মনীষা চক্রবর্তী।

0: কি ব্যাপার মল্লিকা, তোমার গলায় আজকে বেশ প্রেমের সুর।
1: আরে 15 আগস্ট তো সবে চলে গেল না, তাই রেশটা তো এখনো থাকবে, মানে এত তাড়াতাড়ি যাবে কি করে তুমি বলো? মানে এখন এই যে রাস্তা দিয়ে আসছি, আমাদের আকাশবাণীর চত্বরে কত আমরা পতাকা দেখি বলো তো,
0: একদমই
1: তাই মনের মধ্যে এখনো সেই রেশ রয়ে গেছে।
0: সত্যি বলতে কি বলো তো, যে গোটা আগস্ট মাস জুড়ে কিন্তু স্বাধীনতা দিবসের রেশ ছড়িয়ে থাকে,
1: একেবারে একেবারে। এত সহজে কিন্তু আমরা সেই দিনটার কথা ভুলি না, আমাদের মননে আমাদের চিন্তনে কিন্তু সর্বত্র আমরা ওই স্বাধীনতার রেশ সুর ধরেই থাকি। স্বাধীনতার কথা বলতে গেলে কিরকম স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে পড়ে, তাদের যে ত্যাগ তাদের কথা মনে পড়ে,
0: কত মানুষ নিজের ঘর ছেড়েছে, নিজের স্বপ্ন ছেড়েছেন, দেশের জন্য লড়াই করে গেছেন, তাদের জন্য এই বোধহয় আজকে এই স্বাধীনতা দিবসের দিনটা আমরা উদযাপন করতে পারছি।
1: একেবারে একেবারে, অনেক অনেক প্রণাম রইল সেই সব স্বাধীনতা সংগ্রামীদের জন্য। তবে আজকে এত গুরুগম্ভীর বিষয় আমরা কথা বলবো না মনীষা, আজকে আমরা একটু
0: সরিয়ে রাখি
1: আপাতত, কারণ আজকে আমরা ইতিমধ্যেই চলে এসেছি 4 জন নতুন বন্ধুকে নিয়ে আবারও কমন রুমের আড্ডা। এবং আজকে তোমাদের সঙ্গে কে আছি, আজকে আছি তোমার যুবানের বন্ধু আমি মল্লিকা, এবং আমার সঙ্গে আছে
0: মনীষা, আছি আমি তোমার সঙ্গে, আর আমাদের সঙ্গে যে 4 জন বন্ধু আছে তাদের সঙ্গে পরিচয় পর্ব কি সেরে নেব মল্লিকা?
1: পরিচয় পর্ব সারবো মনীষা, কিন্তু তার আগে ছোট্ট করে এটা বন্ধুদেরকে বলে দিই যে আজকে কত তারিখ, আজকে হচ্ছে 23। হ্যাঁ, 23 আগস্টের বিকেল 5:30 চলে এসেছি গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এইবারে চলে আসি বন্ধুদের কাছে, বন্ধুদের থেকে জেনে নেবো তাদের নাম এবং ধাম। প্রথমে তোমার কাছে চলে আসি, তোমার নাম বলো এবং তুমি কোথা থেকে এসেছো?
2: আমার নাম সুমান্তা মণ্ডল, আমি চুচুড়া থেকে এসেছি।
1: আচ্ছা, আর তুমি কি করো?
2: আমি বর্তমানে জার্নালিজমে মাস্টার্স করছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে।
1: বাহ, এবার তাহলে চলে আসি তোমার কাছে, তোমার নাম বলো এবং তুমি কোথা থেকে এসেছো?
3: আমি অনিকেত বটব্যাল, আমিও চুচুড়ারই বাসিন্দা।
1: ও বেশ, আচ্ছা, আর তুমি কি করছো?
3: আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি।
1: খুব ভালো, খুব ভালো।
0: এবার চলে আসি আমরা তৃতীয় বন্ধুর কাছে, জেনে নেব তার পরিচয়টা একটু।
4: আমি সহেলি মজুমদার, আমি বেলঘুরিয়া থেকে এসেছি।
0: বাহ, কি করছো সহেলি?
4: আমি বর্তমানে মাস্টার্স করছি ম্যাথমেটিক্স নিয়ে।
1: এই একটু আগে বলছিলাম যে গুরুগম্ভীর বিষয় ছেড়ে আমরা আড্ডাতে যাব,
0: গুরুগম্ভীর বিষয় আমাদেরকে
1: ছাড়ছে না। একজন ইঞ্জিনিয়ারিং, আরেকজন মাস কমিউনিকেশন, আরেকজন অঙ্ক, এবার চলে এসে চতুর্থ বন্ধুর কাছে, সেও কি রকম কিছু একটা বোম ফেলবে নাকি
0: মনে হচ্ছে।
5: আমার নাম সোহম চট্টোপাধ্যায়, আমি বেহালা মুচিপাড়া থেকে এসেছি।
1: সোহম, কি করছো তুমি বলো?
5: আমি সদ্যই বিশ্বভারতী থেকে মাস্টার্স কমপ্লিট করেছি জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনে। এখন
0: আমরা তাহলে দুজন বন্ধু পেয়েছি এরকম যারা জার্নালিজম পড়ছে।
5: আমি বর্তমানে কিছু প্রোডাকশন রিলেটেড কাজ করছি।
1: বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো বন্ধুদের সঙ্গে আলাপ করে। আর বন্ধুদেরকে ছোট করে বলে দিই, এই যে জমজমাটি আড্ডার আসরে চলে এসেছি, এর মধ্যে কিন্তু কিছু মজাদার খেলা থাকবে, আর সেই খেলাটায় যখন ঢুকবো সেই অনুপাতে আমরা রুলটাও বলে দেবো।
0: একদম।
1: তবে বন্ধুদের কাছে সরাসরি ওই রাউন্ড নিয়ে যাওয়ার আগে বন্ধুদেরকে দুটো দলে ভাগ করে দিই।
0: একদম।
1: হ্যাঁ, আমি ভাবছিলাম যদি দুটো রাগের নাম দেওয়া যায়, একটা রাগ যদি হয় দেশ, আরেকটা রাগ
0: পুরবিধি।
1: দারুন দারুন, তাহলে সুমান্তা এবং অনিকের যদি দেশে যায়
0: তাহলে সোহম আর সহেলি পুরবিতে যাক।
1: চলো,
0: বেশ,
1: তোমরা রেডি?
0: একদম একদম।
1: কিন্তু মনীষা, এই যে আমরা খেলাতে ঢুকবো, তার আগে যদি আমাদের কোনো একজন বন্ধুর থেকে যদি একটা পারফরম্যান্স শুনে নেওয়া যায়, মানে তারা কি করছে আজকে, কি 4 বন্ধুই আমাদেরকে গান শোনাবে?
4: হ্যাঁ, আমি
1: 4 জনই আমাদের,
0: 4 জনই আমাদের গান শোনাবে। মানে আমরা যে ভালো ভালো গান শুনতে পাবো মল্লিকা,
1: একেবারে মনটন আমাদের ভরে যাবে, ভেসে যাবে। তাহলে প্রথম বন্ধুর কাছে চলে আসি, তুমি আজকে আমাদের কি শোনাবে?
2: আমি এখন সলিল চৌধুরীর কম্পোজিশনে লতা মঙ্গেশকরজির গাওয়া না মনও লাগে না।
1: বেশ।

0: অনবদ্য একটা জোরে হাততালি, দারুণ লাগলো। কেমন লাগলো মনীষা? মানে
1: খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর। বিকেলটা সত্যি জমে যাচ্ছে কিন্তু মল্লিকা চাই।
0: এবং আপাতত চলে আসি মূল খেলায়। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে কার দৌড় কত দূর, এবং কুইজ রাউন্ডের একটু রুলটা তুমি যদি বলে দাও।
1: প্রথম রাউন্ডে প্রত্যেকটি গ্রুপকে আমরা দুটি করে প্রশ্ন করব, এবং সঠিক উত্তর দিতে পারলে ইন্ডিভিজুয়ালি +10 করে পাবে। তবে রাউন্ড দিয়ে যেহেতু শুরু করছি তাই নেগেটিভ মার্কিং রাখছি না।
0: প্রথম রাউন্ড তো প্রথম রাউন্ড, তাই বন্ধুদের জন্য অত নেগেটিভ করছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: বিষয়টা খুব পজিটিভলি শুরু হোক।
1: একদম,
0: তার মানে চ্যালেঞ্জ করে ওই +10 -10 এর বিষয়টা থাকছে না। চলে আসে প্রথম রাউন্ড, কার দৌড় কত দূরে। প্রথম প্রশ্ন টিম দেশের কাছে, জনগণ মন প্রথম কোন বাংলা সিনেমায় ব্যবহার করা হয়েছিল।
1: এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তো হবে না,
0: ওইরকম ভাবে বলতে হবে যে হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে। একদম, ভাবো ভাবো। তাহলে টিম দেশ তোমরা কি পারবে?
1: না না না। তাহলে কি মল্লিকা আমরা টিম পুরবীর কাছে যাব?
0: যেতে পারি, কিন্তু ওরা তো +10 -10 কিছু পাচ্ছে না আপাতত। আমরা গিয়ে দেখি
1: উত্তরটা যদি পাই।
0: টিম পুরবী,
2: মুভিটার নাম হচ্ছে উদয়ের পথে।
0: আচ্ছা, একেবারে সঠিক উত্তর, একটা জোরে হাততালি। কিন্তু এইখানে ওই अगेन কোন নম্বর দিতে পারছি না। এবার চলে আসি টিম পুরবীর কাছে। টিম পুরবীর প্রথম প্রশ্ন,
1: ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট হলেও কোন দেশ এখনো 15ই আগস্ট পালন করে তাদের স্বাধীনতা দিবস হিসাবে?
3: উত্তরটা সম্ভবত সাউথ কোরিয়া।
0: একেবারে সঠিক উত্তর দিয়েছে, জোরে হাততালি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে, একেবারে সঠিক উত্তর দিয়ে টিম পুরবীর কিন্তু পেয়ে গেছে +10। আচ্ছা, চলে আসি পরের প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন টিম দেশের কাছে, বন্দে মাতরম এই কবিতাটাকে প্রথম সুর দিয়েছিলেন কোন সঙ্গীত শিল্পী?
4: এটা কি যদু ভট্ট?
0: হ্যাঁ, একেবারে যদুনাথ ভট্টাচার্য, তিনি প্রথম কিন্তু সুরকার। এটা জোরে হাততালি। টিম দেশ কিন্তু ফাইনালি খাতা খুলে পেয়ে গেল +10। এইবার টিম পুরবীর দ্বিতীয় প্রশ্ন,
1: ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল?
3: কলকাতা অধিবেশনে কি?
0: তাহলে কি সেই উত্তরটা নিয়ে আমরা মনীষা?
1: হ্যাঁ,
0: একেবারে সঠিক উত্তর দিয়েছে, জোরে হাততালি। দুটো প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে কিন্তু টিম পুরবী দাঁড়িয়েছে +20। আর টিম দেশ আপাতত সবে খাতা খুলেছে এবং তারা কিন্তু পেয়েছে +10, জোরে হাততালি দুটো দলের জন্য। আমাদের প্রথম রাউন্ডের পর একটু স্বাদ বদলের পালা এবার, কি বলো মনীষা?
1: একদম তাই, এবারে রাউন্ডটা কি একটু অন্যরকম হতে চলেছে মল্লিকা?
0: রাউন্ড তো অন্যরকম হতে চলেছে, কিন্তু তার আগে রাউন্ডে, দ্বিতীয় রাউন্ডে ঢোকার আগে কিন্তু আমরা আরেক বন্ধুর কাছে চলে যাবো। আজকে অনিকেত আমাদেরকে কি শোনাচ্ছে?
4: আমি আজকে স্বর্গীয় অখিল বন্ধু ঘোষের গাওয়া একটি গান, তোমার ভুবনে ফুলের মেলা, একটু গাইছি।

0: দুর্দান্ত, অনবদ্য, জোরে হাত
1: তালি, কিন্তু খুব সুন্দর লেগেছে,
0: হ্যাঁ হ্যাঁ, জোরে হাত তালি। তাহলে আমরা চলে আসছি পরের রাউন্ডে, আমাদের পরের রাউন্ডের নাম হচ্ছে সুরবাহার।
1: আচ্ছা, তোমাদেরকে আমরা কিছু অডিও শোনাবো এবং তারপরে একটা করে প্রশ্ন করব। তবে তোমরা কিন্তু এখানে চ্যালেঞ্জও করতে পারবে, যদি সঠিক উত্তর দাও তাহলে পাবে +10, আর চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পাবে +15, যদি চ্যালেঞ্জ করে ভুল উত্তর দিয়ে দাও তাহলে কিন্তু -10 হয়ে যাবে।
0: এইবারে না মানে জমজমের একটা ব্যাপার হয়, মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাচ্ছে,
1: খেলা চলবে তাই
0: একেবারে, দুজনের মধ্যে বলবে এই তুই ছাড় আমি ধরবো, এরকম একটা বিষয়। আচ্ছা, প্রশ্নটা তাহলে আগে করে ফেলি, চলে আসি তাহলে টিম পুরবীর কাছে। তোমাদের প্রথম প্রশ্ন,
2: মীরাবাইও তো আমার মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলে তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে তার যা হবার তা হোক, এই লেগে থাকাই তো বেঁচে থাক, আমি বাঁচব, আমি বাঁচলু। তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন।

0: অডিওতে যে শিল্পীর কণ্ঠটা শুনলে সেই শিল্পীর নাম কি?
1: আমার মনে হচ্ছে এটা ঋতুপর্ণ ঘোষের গলা।
2: একেবারে সঠিক উত্তর। জোরে হাততালি হোক টিম পুরবির জন্য।
0: তাহলে টিম পুরবি পেয়ে যাচ্ছে +10। 31 আগস্ট হচ্ছে ঋতুপর্ণ ঘোষের জন্মদিন, তাই তাকে দিয়ে আজকে আমাদের এই অডিও রাউন্ড শুরু হলো।
2: আচ্ছা, তাহলে চলে আসছি আমরা দ্বিতীয় প্রশ্নে।

0: যে বাদ্যযন্ত্রটি তোমরা শুনলে সেটার নাম কি? টিম দেশ কি পারবে উত্তরটা? কি মনে হচ্ছে?
1: আমরা
0: কি টিম পুরবীর কাছে যাব নাকি চ্যালেঞ্জ করবে?
2: দুজনেই কিন্তু ভীষণ গুরুগম্ভীর হয়ে আছে সহেলী, এরকম ভাবে
3: না চ্যালেঞ্জ করব না, কারণ
0: করতে চাইছে না।
2: তাহলে মনীষা, যখন কোন টিমই উত্তরটা দিতে পারছে না বা চাইছে না, তাহলে তুমি উত্তরটা বলে দাও।
0: উত্তরটা হচ্ছে সারিন্দা।
2: সারিন্দা
0: ত্রিপুরার একটা ইনস্ট্রুমেন্ট এবং রিসেন্টলি জিআই ট্যাগে সম্মানিত হয়েছে এটি।
2: একেবারে চলে আসি তাহলে টিম পুরবীর কাছে তোমাদের দ্বিতীয় প্রশ্ন।

0: কথাটা মানে মুখটাটা তোমাদেরকে বলতে হবে।
1: কেমন চিনিব তোমারে মুর্শিদ ধনু হে, কেমন চিনিব তোমারে।
0: একেবারে জোরে হাত তালি,
2: সুন্দর সুন্দর,
0: একেবারে একেবারে সঠিক উত্তর দিয়ে টিম পুরবি কিন্তু আবার ঝুলিতে প্লাস 10 করে দিল। এইবার তাহলে এই রাউন্ডের শেষ প্রশ্নে চলে আসি। এই রাউন্ডের শেষ প্রশ্ন থাকছে টিম দেশের কাছে।

0: যে গানটা আমরা শুনলাম সেই গানের সঙ্গীত শিল্পী কে?
1: সোনু নিগম।
0: একদম, মানে আর ভাবার কোনো প্রশ্নই থাকে না।
2: এবং দুটো সেকেন্ড ওরা নিল না, সঙ্গে
0: সঙ্গে সঙ্গে বলেছে।
1: সোনু নিগমের গলা চিনতে 2 সেকেন্ড
2: লাগে একেবারে। ওই জন্য বলেছিলাম যে ভীষণ সহজ একটা প্রশ্ন, একটা জোরে হাততালি তিন দেশের জন্য। তার মানে এই রাউন্ডে এই উত্তরটা দিয়ে টিম দেশ পেয়ে গেছে +10,
0: আর টিম পুরোপি পেয়েছে +20
2: একেবারে। তাহলে এই দুটো রাউন্ডের পরে মনীষা কোন দল কততে এসে দাঁড়ালো?
0: টিম পুরোপি রয়েছে +40, আর টিম দেশ রয়েছে +20।
2: একেবারে মন খারাপ করার কিছুই হয়নি, কারণ আরো একটা রাউন্ড আছে আর বন্ধুদের মধ্যে বসেছি। হারা জেতাটা তো খুব একটা বেশি ম্যাটার করে না বোধহয়।
0: এখন আমাদের একটা রাউন্ড তো বাকি রয়েছে মল্লিকা।
2: একেবারে, এবং সেই রাউন্ডে যাওয়ার আগে মনীষা আরেকটু যদি স্বাদ বদল হয়ে যায় এবং
0: গান শুনবে, তুমি কি ভাবছো সেটাই?
2: একেবারে, এবং স্বাদ বদল করতে চলে যাচ্ছি আমরা সরাসরি সহেলির কাছে। সহেলি, আজকে তুমি আমাদেরকে কি শোনাবে?
3: যেহেতু এখন বর্ষাকাল, তো ওই বর্ষার আমেজ নিয়ে রবি ঠাকুরেরই একটি বর্ষার গান পূব হাওয়াতে দেয় দোলা আজকে শোনাবো।
2: বেশ বেশ।

0: খুব সুন্দর একটা গান শুনলাম মল্লিকা, কি বলো তুমি এবার?
1: এবং ওই মনে কোথাও দোলা লাগিয়ে ছেড়েছে,
0: সত্যি তাই।
1: শৈলীজন একটা জোরে হাততালি দেওয়া উচিত আমাদের।
0: একদমই তাই।
1: আপাতত চলে আসি পরের রাউন্ডে, আমাদের তৃতীয় রাউন্ড, এবং এইটা আমাদের এই খেলার এই গেমের শেষ রাউন্ড বলতে পারো।
0: আমাদের এই তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে তিন সূত্রে বাঁধি সুর।
1: এখানে চারটে চিরকুট আছে, প্রত্যেকটা দল মানে দুটো দলের কাছে দুটো চিরকুট যাবে, এবং তার মধ্যে চিরকুটে তিনটে করে বা দুটো করে সূত্র লেখা থাকছে, এবং সেই সূত্র থেকে তোমাদেরকে একটা শব্দ খুঁজতে হবে, এবং সেই শব্দটা দিয়ে তোমাদেরকে একটা গান গাইতে হবে। খুব সোজা, খুব মজার একটা খেলা,
2: খুব ইন্টারেস্টিং।
1: হ্যাঁ, এবং আমরা হই হই করে খেলবো।
0: একদম,
1: আগে সূত্রগুলো তোমরা জোরে জোরে পড়বে, পড়ার পরে তোমরা শব্দগুলো খুঁজে বার করবে, সেই শব্দ দিয়ে তোমরা গান গাইবে।
0: পারলে তো +10 পাবেই, আর না পারলে -10।
1: আচ্ছা,
0: চ্যালেঞ্জ করে যদি পারে তাহলে +15, আর চ্যালেঞ্জ করে যদি না পারে তাহলে কিন্তু -15।
1: তাহলে তো তাহলে শুরু করা যাক। আমরা বন্ধুদেরকে ইতিমধ্যেই চিরকুট দিয়ে দিয়েছি, এবং বন্ধুরা কিন্তু ঘাড়াঘাড়ি করা শুরু করে দিয়েছে,
0: আমি দেখতে পাচ্ছি, কিন্তু আলোচনা করছে ওরা
1: একেবারে একেবারে।
0: তাহলে প্রথমে আসছি টিম দেশের কাছে,
1: চলো।
3: প্রথম চিরকুটে লেখা আছে তিনটে সূত্র, প্রথম হচ্ছে ভারতবর্ষ, দ্বিতীয় হচ্ছে মা বা মাতৃভূমি, আর তৃতীয় হচ্ছে যার জন্য মানুষ প্রাণ দিতেও প্রস্তুত।
1: হ্যাঁ,
3: আমার মনে হয় দেশ।
1: একেবারে সঠিক উত্তর, শুরু করো।

0: জোরে হাততালি। একেবারে টিম দেশ কিন্তু ছিনিয়ে নিয়ে গেছে প্লাস টেন, মানে দশ নম্বর।
1: এবারে চলে যাব আমরা টিম পুরবীর কাছে। কি কি সূত্র তোমরা পেয়েছো সেটা বলো আগে।
0: আচ্ছা, আমাদের চিরকুটে লেখা আছে তিনটে সূত্র। ফার্স্ট, আকাশে যার বাস। দ্বিতীয়, বৃষ্টি আসার আগে যার দেখা মেলে।
2: আচ্ছা,
0: এবং তৃতীয়, বিখ্যাত গান সে যাবো যাবো বলে।
2: শব্দটা কি আগে তুমি কি বুঝো?
0: শব্দটা হচ্ছে মেঘ, বাস মেঘ, এবং মেঘ বলেছে যাবো যাবো।
1: বেশ, শুরু করো।
0: মেঘ।

0: প্রশ্নের সঠিক উত্তর এবং ভীষণ ভালো লাগলো গানটা শুনে, জোরে হাততালি টিম পুরবির জন্য। সঠিক উত্তর দিয়ে একেবারে কিন্তু প্লাস টেন তারাও পেয়ে গেছে ইতিমধ্যে। চলে আসি পরের প্রশ্নে। এর পরের প্রশ্ন হচ্ছে টিম দেশের কাছে। টিম দেশ, তোমাদের শেষ চিরকুটে কি লেখা আছে?
1: যেখানে প্রতিদিন পড়াশোনা হয়, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, বেঞ্চ, বোর্ড আর শিক্ষকের সঙ্গে যার সম্পর্ক। তৃতীয় সূত্র হচ্ছে ছাত্র জীবনের হাজারো স্মৃতি যেখানে জড়িত। শব্দটা হচ্ছে ক্লাসরুম
0: একেবারে।
1: আর গানটার আমি ধরছি, কিন্তু পরের কথাগুলো একটু সবাই যদি আমার সাথে। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছি আমি আমার মনের গভীরে।
0: একেবারে জোরে হাততালি। টিম দেশ কিন্তু পেয়ে গেল
2: প্লাস টেন
0: একেবারে। খুব ভালো, খুব ভালো।
2: এইবারে চলে আসবো টিম পুরবীর কাছে। টিম পুরবীর শেষ চিরকুটে কি লেখা আছে সেটা বলো।
3: আচ্ছা, আমার চিরকুটেও তিনটে সূত্র দেওয়া আছে। প্রথম সূত্র হলো কলেজ স্ট্রিটে যার ঠিকানা। দ্বিতীয় সূত্র, যেখানে কফির সঙ্গে আড্ডাও জমে। এবং তৃতীয়, মান্না দে।
2: আচ্ছা, তার মানে শব্দটা কি হবে?
0: ভীষণ সহজ।
3: শব্দটা অবশ্যই কফি হাউস।
0: একদম সঠিক,
4: কফি হাউস।

0: একেবারে জোরে হাত তালি,
1: দারুন দারুন
0: টিম পুরোপুরি একেবারে আমাদেরকে মানে মানে সেই নস্টালজিয়াতে নিয়ে গিয়ে ফেলেছে, এবং তার সঙ্গে কিন্তু পেয়ে গেছে +10
1: একদম। তাহলে মল্লিকা আমাদের এই রাউন্ড 3 শেষে নাম্বারটা ঠিক কতই দাঁড়াচ্ছে?
0: রাউন্ড 3 এর পর
1: হ্যাঁ
0: টিম দেশ কিন্তু দাঁড়িয়ে আছে 40 নম্বর। একটা জোরে হাত তালি,
1: হাত তালি হয়ে যায়। আর টিম পুরোপুরি রয়েছে +60
0: পেয়েছে পুরোপুরি, জোরে হাত তালি। তাহলে আজকের এই জমজমাটি আসরের উইনার কে?
1: উইনার হচ্ছে টিম পুরবি,
0: জোরে হাত তালি। জমজমাটি তো একটা খেলা হলো মনীষা, হ্যাঁ এবার আরেকটু স্বাদ বদল করার পালা। সোহম তুমি আজকে আমাদেরকে কি শোনাবে তুমি বলো?
2: আমি আজকে ফকির লালন সাঁইয়ের রচিত খাঁচার ভেতর অচিন পাখি গানটি গাইবো।

আপাতত চলে আসি বন্ধুদের কাছে, ইন্ডিভিজুয়ালি একটু জানতে চাইছি বন্ধুদের আজকে কেমন।

0: লাগলো? প্রথমেই চলে আসি সুমন্তার কাছে।
1: আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে, নতুন তিনজন বন্ধুর সাথে আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো।
0: বাহ, এবার তাহলে আমরা চলে আসি দ্বিতীয় বন্ধুর কাছে, অনিকেত, বলো।
2: আজকে এখানে বসে এই আড্ডাটা দিয়ে আমার মানে বলার অপেক্ষা রাখে না যে দুর্দান্ত লেগেছে। শুধু একটা কথা আমি একটু বলে নিতে চাই তোমার সময় নিয়ে। আমার গুরু, যার কাছে আমি ছোটবেলা থেকে গান শিখেছি, শ্রীযুক্ত বুলবুল ব্যানার্জি, উনি লাস্ট 5 দিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আবার আমাদের সবারই স্বপ্ন থাকে এইরকম একটা জায়গায় আসবো, আজকে আমি ফাইনালি আসতে পেরেছি।
0: উনি হয়তো
2: আমার, হ্যাঁ অবভিয়াসলি তার আশীর্বাদ আমার কাছে আছে, আমার মাথায় আছে, থাকুক সারা জীবন, কিন্তু উনি হয়তো শুনতে পাবেন না। কিন্তু এই জায়গা থেকে আমি এটুকু বলতে চাই যে সর্দা আমি পেরেছি।
0: আমার আমার মনে হয় না যে তিনি শুনতে পাবেন না,
3: তিনি নিশ্চয়ই শুনছেন,
0: সেখানে বসেই আমাদের কথা শুনছেন এবং দেখছেন যে অনিকেত আজকে এত সুন্দরভাবে তার উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরলেন। চলে আসছে আমাদের তৃতীয় বন্ধুর কাছে,
4: সহেলি। ভীষণ ভালো লেগেছে, এটা একটা ওই স্বপ্নের জায়গার মতো, স্বপ্নের জায়গায় এসে মানুষের যেরকম লাগে সেরকম। তার সাথে তো উপরি পাওনা তিনজন বন্ধু প্লাস আমাদের এত ভালো সুন্দর দুজন হোস্ট মল্লিকা মনীষা,
3: আবার যায়
0: সত্যি এইভাবে আমরা কিন্তু পেয়ে যাই,
3: খুশি হয়ে গেলাম কিন্তু শুনে।
0: এবার তাহলে চলে আসি আমাদের সর্বশেষ বন্ধুর কাছে,
3: সোহমের কাছে। সোহম, তোমার কেমন লাগলো?
5: খুবই ভালো, বর্ষা মুখর একটা সন্ধ্যা এরকম আড্ডা আর গান দিয়ে কাটানোটা খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ,
0: অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও। আর বন্ধুরা, যারা তোমরা রেডিও রোপার থেকে আমাদেরকে শুনছো, তোমরাও যদি গান করো বা আবৃত্তি করো বা ধরো কোনো বাজনা বাজাও আর আমাদের এই কমন রুমের আড্ডাতে আসতে চাও, তাহলে চটপট আমাদেরকে মেইল পাঠাও। আমাদের মেইল আইডি হলো yuvavanikolkata@gmail.com, মানে yuvabanikolkata@gmail.com। তোমাদের একটা অডিও স্যাম্পলের সঙ্গে তোমাদের বয়সের একটা স্বপ্রত্যয়িত নকল এবং ফোন নাম্বার অ্যাটাচ করে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি।
3: আর যেতে যেতে আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য রইল একটা সুন্দর গান।
0: একদম তাই, খুব ভালো থেকো বন্ধু, সুস্থ থেকো, আনন্দে থেকো, কান রেখো রেডিওতে আর মন রেখো খোলা। আর আপাতত বলতে হবে তোমাকে টাটা, গুড বাই, আবার কোনোদিন আমি আর মনীষা চলে আসবো তোমাদের সঙ্গে আড্ডা দিতে, নিয়ে আরো চারজন নতুন বন্ধুকে। আপাতত মনীষা কি বলবে?
3: বিদায় জানাতেই হবে, কারণ সময়ের কাছে আমরা সবাই পরাজিত বলতে গেলে,
0: একেবারে একেবারে।
3: তো সেই জন্য
0: টাটা।

0: এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং মনীষা চক্রবর্তী, অংশগ্রহণে সুমান্তা মণ্ডল, অনিকেত বটব্যাল, সহেলি মজুমদার এবং সোহম চট্টোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ,

দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94%, সর্বনিম্ন 67%। আজ বিকেল 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে আবহাওয়া সম্পর্কিত সতর্ক বার্তায় জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ 24 আগস্ট 2026-এর মধ্যে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের উপর দিয়ে। তাই আজ থেকে আগামীকাল পর্যন্ত 24 ঘন্টা মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে আজ সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় মালতী টুডু এবং সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শ্রোতাদের চিঠিপত্রের উত্তর আঞ্জমিয়া আখড়া অনুষ্ঠানে। 6:38 যাত্রা অনুষ্ঠান শ্রীকৃষ্ণের রাসলীলা, রচনা প্রীতি রায়, পরিবেশনায় কন্যাগর সুরপঞ্চম যাত্রা সংস্থা। সমীক্ষা 7:30, রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। ছায়াছবির গানের অনুষ্ঠান 8:30। 8:55 এই মাসের গান শুনবেন সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রাত 9:00 শিক্ষাঙ্গন থেকে চন্দননগর বঙ্গবিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্য। 9:40 দোতারা বাজিয়ে শোনাবেন সুবল দত্ত। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন বিদুষী প্রতিমা তিলক। এটি আকাশবাণী মুম্বাইয়ের নিবেদন। রাত 11:00 আধুনিক গান শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়। রাত 11:10 আধুনিক গান ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে আজ সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 7:10 রাগ প্রধান গান, পরিবেশনায় প্রসূন বন্দ্যোপাধ্যায়। 7:30 দর্পণ, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। রাত 8:00 ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা এহবেনা সান্তারি আখড়া পনসায় মরে গেল তুরুই কেটুডে তুরুই মিটের ইয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন।

0: ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱵᱤᱧ ᱠᱤᱫᱤᱧ ᱨᱮᱱᱟᱜ ᱵᱚᱛᱚᱨ ᱦᱚᱸ ᱛᱟᱦᱮᱱᱟ ᱤᱱᱟᱹᱛᱮ ᱟᱵᱚ ᱟᱰᱮᱯᱟᱥᱮ ᱟᱹᱰᱤ ᱥᱟᱯᱷᱟ ᱛᱮᱵᱚᱱ ᱫᱚᱦᱚᱭᱢᱟ ᱟᱨ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱟᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱥᱮᱞᱮᱫ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱰᱤᱜᱽ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱟᱨ ᱢᱮᱞ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱵᱟᱱᱟᱨ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱛᱮᱜᱮ ᱡᱟᱦᱟᱸ ᱪᱤᱴᱷᱤ ᱠᱚ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱪᱤᱴᱷᱤ ᱠᱚ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱛᱤᱢᱤᱱ ᱜᱟᱱ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱫᱚ ᱵᱟᱪᱷᱟᱣ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱚᱜᱮ ᱢᱤᱫ ᱢᱤᱫᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱞᱟᱫᱤ ᱧᱮᱞ ᱢᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱟᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱯᱳᱭᱞᱳ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱫᱚ ᱚᱠᱚᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱪᱮᱫ ᱮ ᱚᱞᱮᱫ ᱠᱟᱱᱟ
1: ᱯᱳᱭᱞᱳ ᱛᱮᱱᱟᱜ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱥᱮᱞᱮᱫ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚᱭ ᱵᱷᱮᱡᱟᱭᱮᱫᱟᱭ ᱡᱚᱱᱚᱱᱤ ᱴᱩᱰᱩ ᱟᱛᱳ ᱟᱨ ᱰᱟᱠ ᱚᱲᱟᱜ ᱠᱩᱴᱱᱤ ᱛᱷᱟᱱᱟ ᱵᱳᱨᱳ ᱡᱮᱞᱟ ᱫᱚ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱫᱚ ᱢᱮᱞ ᱛᱟᱞᱟᱛᱮᱭ ᱵᱷᱮᱡᱟ ᱟᱠᱟᱫᱟᱭ ᱪᱤᱴᱷᱤ ᱨᱮ ᱚᱞᱮᱫᱟᱭ ᱱᱚᱝᱠᱟ ᱯᱟᱨᱚᱢᱮᱱ 9/7/2026 আর 10/7/2026 তারিখ হল গ্লোবালাইজেশন আর সাঁতার্ক নয়া পাথাম চেতান গালমারাও উচ্ছেন খাতির সাঁতারি আখড়া আডি আডি সারহাও সারহাও তাহেনা মানতান পেড়া সুবোধ হাসদা আর বিনয় কুমার সরেন গমকে তাকিন সুতলাল সরেন গমকে হ আডি মজ সাহি গালমারাও পরিচালনা খাতির সারহাওইন চালায় কানা সান্তারকো চিতান গ্লোবালাইজেশন রেনা বাড়ি অরসং আর নোয়া টেকাও দারাম রেনা পান্থা কো মানতান গমকে তাকিন আডি মজ কাতেত কিন সাব রাখা বাকাদা সারি গেত গ্লোবালাইজেশন যুগ রে আবহবন লাহা আ নোয়া দো বাস্তবিক কান গিয়া মেনখান লাহা রিয়া মানে নোয়া দো বাঙ্কানা যে আপনারা উপরুম ধরম লাকচার আরিচালি বই বইতে বাগি কাতেত ছাতিকা আরিচালি বঙ্গাবুরু এমান কো আপনারা ওড়া রে ঠাঁও এম বরং আপনারা ধরম লাকচার আরিচালি সাও সগৈ দহ কাতেত লাহা চালা ওনা সাওতে সান্তারা আরিচালি কো দিশম জাকাত রে গ্লোবালাইজড সে উপরুম হচরেনা লাগতি মুচাদ রিন মেনা নোয়া গ্লোবালাইজেশন যুগ রে আবো দিল দাড়ে বন আর যাও মা যাতে আবো সান্তার সাঁওতারে নিত যাহা বাড়িজা কো মেনা আ ওনা বন সাহা দাড়িয়া মা আর আবোয়া সাঁওতা রিলে মালা বন দহয় মা হই নয় নঙ্কা অলকাতে ভেজা আকাদায় মানতানি জননী টুডু
0: মানতীয় জননী টুডু আমার চিঠি সাকাম আল্লাদি পাড়াও কেদা আর আম দো সান্তাড়ি আখড়া রিয়া যাহা মেল ঠিকানা ওনা ঠিকানাতে নয়া চিঠি সাকাম দম কোল আকাদা আম দো পারোমেন জুলাই চাঁদ রিয়ার আড়ে আর গেল মাহে থিল উচ্ছেন লেন যাহা গ্লোবালাইজেশন আর আবো সান্তার কো নোয়া সাতাম বাবদ যাহা গালমারা উচ্ছেন লেনা ওনা আড়ি নাপাই সাই এম আজম আকাদা আর ওনা আজম কাতেদ গে নোয়া চিঠি সাকাম তম কোল আকাদা চিঠি সাকাম কোল সুমুং দো বাঙা মুচেদ রে আমা হুডিং মাছা সান্দেশম অল তোরা আকাদা আবো সান্তার হর হপন কো লাগিন আর তেহিয়া নোয়া আজমিয়া আখড়া যদি ইনহিলো সেটেল লেন মানতান গমকে কিন মেন্দো সুবোধ হাসদা আর মানতান গমকে বিনয় কুমার সরেন তেহিয়া নোয়া আজমিয়া আখড়া কিন আজমেদ খান উনকিন হো আডি কিন রেসকে আ আডি আডি সাহাও তাহেনা মানতিয়ে জননী টুডু সান্তারি আখড়া রে চিঠি সাকাম কলকাতি নঙ্কাকে সান্তরি আখড়া আজমি দি তাবন মে আর আমার হুদিস কথা চিঠি সাকাম তালাতে কোলালে মে আর আমার ঠিকানা তো আথো আড্ডা কোড়া কুটনি থানা বড় জেলা তো পুরুলিয়া
1: নিয়ে তাই নন্তে আর মেটেন চিঠি সাকাম মেল তালাতে সেটে রাখানা নোয়া দই ভেজা দেয় সুলতা মান্ডি এভেন আড়াং খড়গপুর পশ্চিম মেদিনীপুর খোনা
0: চেয়ে দেওয়া লেট কানা
1: চিঠি সাকাম রে কুকলি দহ কাদায় বাড়িয়া কুকলি দো নঙ্কাতাই মেটাং দো সাহেদ আখড়া কিন্দ্রি রে আপ্রেতে অল কাহিনি সে অনড়হে পাড়াও লাগিদ দাও চিকতে নামোয়া
0: আচ্ছা আর দশার কুকলি দো
1: হই দশার কুকলি দো নোয়াতাই সাহেদ আখড়া কিন্দ্রি রে সেলেত লেন খান কুড়ই দো অকা লেকা নামোয়া
0: আডি নাপাই কুকলিম দহ কাদা সুলতা মান্ডি আম যাহা কুকলিম দহ কাদা পইলো কুকলি দো নঙ্কাম অল আকাদা যে সাহেদ আখড়া কিন্দ্রি রে আপ্রেতে অল আকান কাহিনী অনর্হে পাড়াও লাগি দাও চিকেতে নামোয়া নোয়া রেনা তেলা লেখাতে সুলতা মান্ডি নোয়াগে লেই গানোয়া সাহেদ আখড়া কিন্দ্রি রে সেলেদ লাগিতে কাহিনী বেতার রেদ আপ্রেয়া সে নিজেরা অল বার গোটাং কাহিনী লাহাতে ভেজা হয়োয়া আর অনর্হে বেতার রেদ গেল গোটাং অনর্হে আপ্রিয়া।

0: ᱧᱮᱞᱛᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱟᱡᱩᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱚᱠᱛᱚ ᱦᱚᱸ ᱢᱩᱪᱟᱹᱫ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱟᱡᱩᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱢᱩᱪᱟᱹᱫᱚᱜ ᱞᱟᱦᱟ ᱟᱞᱞᱟᱫᱤ ᱢᱟ ᱰᱟᱹᱠ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱞᱟᱹᱭᱟ ᱠᱚᱢᱮ
1: ᱦᱳᱭ ᱰᱟᱠ ᱛᱟᱞᱟᱛᱮ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱵᱷᱮᱡᱟᱭ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱠᱮᱭᱟᱨᱚᱯ ᱥᱴᱮᱥᱚᱱ ᱰᱤᱨᱮᱠᱴᱚᱨ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱵᱷᱚᱵᱚᱱ ᱤᱰᱮᱱ ᱜᱟᱨᱰᱮᱱᱥ ᱠᱳᱞᱠᱟᱛᱟ 701
0: ডাক তালাতে যেলেকা চিঠি সাকাম কলকানোয়া অনকাগে সান্তারি আখড়ারিয়ার মেল ঠিকানা তেহ আপে সানাম লেখানা চিঠি সাকাম নোয়া সান্তারি আখড়ারিয়ার আজুমিয়ে আখড়ারিয়াপে কল দাঁড়িয়া মেল ঠিকানা দো এআর সান্তালি প্রোগ্রাম @gmail.com সানামাগে হুডিং আখড়তে অল হিওয়া AIR SANTHALIPROGRAMME মাইনখান লগন মাছা সানাম কো চিঠি সাকাম কুল তাবন পে আর হই তেহিন দোয়াদ অক্ত হো বানু আকাদা তেহিয়া নোয়া আজুমি আখড়ারে আপে কো সাঁওতলিং তাহে কানা ইন সীতারাম বাসকে
1: আর ইন আল্লাদি মুরমু
0: সানাম কো নাইতে নাপাইতে নিরাইতে তাহেন তাবন পে তেহিন দো তাহলে নিনাক গে আলিং বানাহর পাহটা খন গে তাহে না
1: জোহার
0: আজুম কে তাবন আপে আজুমি আখড়া সাপ্রাউড়ে তো আকাশবাণী কলকাতা রিয়ার সান্তারি আখড়া।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে নতুন একটি বিপর্যয় মোকাবিলা বাহিনী গঠন করতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসে এই বাহিনী কাজে নামবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে আজ এক অনুষ্ঠানের পর তিনি বলেন, তারাতলার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনডিআরএফ এর অনুকরণে তৈরি হতে চলা এই বাহিনীতে অগ্নিবীরদের নেওয়া হবে। আপাতত সৈনিক বোর্ড থেকে 200 জনকে নেওয়া হয়েছে, তার মধ্যে 100

0: জন কলকাতায়, 50 জন পাহাড়ে এবং 50 জন সাগরে থাকবেন। যে কোনো রকম বিপর্যয়ে তারা আধুনিক যন্ত্রপাতি সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিপর্যয় মোকাবিলায় প্রচুর অর্থ দিলেও আগের সরকার সেই টাকা খরচ করতে পারেনি। মুখ্যমন্ত্রী আরও জানান, ফায়ার ব্রিগেড, ফরেস্ট, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের নিয়োগে 20% অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে হলদিয়ার গান্ধীনগরে যুব আবাসনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জেলা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, মণ্ডল সভাপতি এবং পদাধিকারী, নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন শিবিরে। দুদিনের এই প্রশিক্ষণ শিবির চলবে আগামীকালও। আন্তর্জাতিক মহিলা কৃষি বর্ষ 2026 উপলক্ষে মহিলা কৃষকদের ক্ষমতায়ন এবং পরিবেশ বান্ধব কৃষির প্রসারে রাজ্য সরকারের কৃষি প্রযুক্তিবিদ ও আধিকারিকদের সংগঠন সাতসা আজ নদিয়া জেলায় এক কর্মসূচির আয়োজন করে। পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং জৈব ও প্রাকৃতিক উপায়ে কৃষি পদ্ধতির প্রসার সম্পর্কে মহিলা কৃষকদের সচেতন করা হয়। জেলার বিভিন্ন ব্লকের মহিলা কৃষকদের সম্বর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানে। বাঁকুড়া শহরে খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁয় পরিচ্ছন্নতা এবং খাবারের গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে নজরদারি শুরু করেছে পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগ। এই লক্ষ্যে আজ একাধিক জায়গায় চলে অভিযান। কিছুদিন আগেই জিনিসপত্রের কালোবাজারি রুখতে শহরের চকবাজার এলাকায় বিভিন্ন সামগ্রীর দাম ও মজুতের পরিমাণ খতিয়ে দেখেছিল এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশ। আলিপুরদুয়ারের পূর্ব খয়েরবাড়ি এলাকায় জয়শ্রী চা বাগানে আজ একটি গন্ডারের শাবক প্রবেশ করে। গন্ডারটিকে বাগে আনতে রীতিমতো বেগ পেতে হয় বন দপ্তরের কর্মীদের। বেশ কয়েক ঘণ্টার প্রয়াসের পর তিনটি কুনকি হাতির সাহায্যে পুনরায় গন্ডারটিকে জলদাপাড়া জঙ্গলে ফেরানো হয়। হুগলির উত্তরপাড়ার চীনা মাঞ্জায় সুতোয় গলা কেটে গুরুতর জখম হয়েছেন এক যুবক। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রিয়জিৎ হালদার। বর্তমানে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অবিলম্বে চীনা মাঞ্জা বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব আজ শুরু হয়েছে। শুক্লা শ্রাবণীর একাদশীতে এই ঝুলন উৎসবের সূচনা হয়। চলবে 6 দিন ধরে। ঝুলন উপলক্ষে রাধাকৃষ্ণের মন্দিরে বিগ্রহকে বিশেষভাবে ফুলমালায় সাজানো হয়েছে। আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণের মন্দিরগুলিকে। নবদ্বীপ, ধাম, মায়াপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঝুলন যাত্রা উৎসব পালিত হচ্ছে। এতে সামিল হয়েছেন বহু ভক্ত। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের ওপর একটি অবস্থিত নিম্নচাপ অঞ্চল এবং পুরুলিয়ার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ জায়গায়। আগামী 48 ঘণ্টার আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার দু একটি জায়গায়, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলি দু একটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে

0: যাত্রানুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আয়োজিত আজকের যাত্রাভিনয় শ্রীকৃষ্ণের রাসলীলা, রচনা শ্রী প্রীতি রায়, পরিবেশনায় কোন্নগর সুর পঞ্চম যাত্রা সংস্থা। যাত্রাভিনয় শ্রীকৃষ্ণের রাসলীলা।

0: শ্রীরাম সুদাম এই বৃন্দাবনের রাখালিয়াগণ, তোমরা সবাই শোনো, কৃষ্ণ আমাদের নেতা, কৃষ্ণ ছাড়া এই বৃন্দাবনে সবই মিথ্যা। এসো ভাই সব, আজ আমরা সকলে মিলে কৃষ্ণকে বনের রাজা বলে স্বীকার করে নেব। কৃষ্ণ হবে আমাদের রাজা, আমরা হব তার প্রজা।
1: এ তো খুবই আনন্দের কথা। এসো ভাই সব, আমরা সবাই কৃষ্ণকে রাজা করি।

0: খাখা কৃষ্ণ, তুমি আমাদের রাজা হয়েছো, তাই তোমার কাছে একটা নিবেদন আছে।
1: কি নিবেদন ভাই শ্রীরাম?
0: সারাদিন নিত্যগীতে মত্ত থাকার পর গোপালকের

0: ভাই কৃষ্ণ, সন্ধ্যার অন্ধকারে বনভূমি ছেয়ে গেছে, এবার তো সকলকে ঘরে ফিরতে হবে ভাই।
1: হ্যাঁ বলো রাম দাদা, সকলকে বলো গাভীদের অরণ্য থেকে খুঁজে নিয়ে আসতে, আমরা এবার ঘরে ফিরব। এসো শ্রীরাম।
2: কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সর্বনাশ হয়ে গেছে ভাই, সর্বনাশ হয়ে গেছে।
1: কি সর্বনাশ হলো ভাই সুবল?
2: সমস্ত বনভূমি তন্ন তন্ন করে খুঁজেও গাভীদের পাওয়া যাচ্ছে না, গাভীগুলো সব যেন অদৃশ্য হয়ে গেছে।
1: তুমি কি বলছো সুবল, এও কি সম্ভব?
3: সত্যি বলছি বলরাম, আমরা সকলে মিলে সমস্ত বনভূমি তন্ন তন্ন করে খুঁজেছি, একটা গাভীকেও দেখতে পাচ্ছি না।
1: ভাই ভাই কৃষ্ণ, গাভীরা সব তাহলে কোথায় অদৃশ্য হলো? এ যে খুব চিন্তার কথা।
0: কোনো চিন্তা নেই দাদা, তুমি গোপবালকদের সবাইকে ঘরে ফিরে যেতে বলো, দেখবে গাভীরা সব তাদের আগেই ঘরে ফিরে গেছে।
2: কিন্তু কৃষ্ণ, গাভী ছাড়া আমরা কোন মুখে ঘরে ফিরে যাব?
0: ভাই সুবল, এত উতলা হয় না, ওই যে দেখো।
1: আরে আরে, কি আশ্চর্য ব্যাপার! কৃষ্ণের বাঁশির সুর শুনে কোন অদৃশ্য লোক থেকে গাভীরা সব দল বেঁধে যে যার ঘরের দিকে ছুটে যাচ্ছে।
3: তাই তো বলরাম দাদা, এও কি সম্ভব?
2: আমায় তুমি ক্ষমা করো কৃষ্ণ, গাভী হারিয়ে আমি ভুলে গিয়েছিলাম তোমার স্বরূপ। তুমি যে বিশ্ববতী চক্রধারী নারায়ণ।

0: যোগিনী মহামায়া পূর্ণমাসী মা আমার যোগীন্দ্রাণী যোগ মায়া ব্রজ গোপিনীগণের মনোভিলাষ পূর্ণ করো মা গোপিনীগণ তোমার শরণাগত
1: গোপিনীগণ তোমাদের কাত্যায়নী ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি তোমরা প্রসন্ন চিত্তে বর প্রার্থনা করো
0: মা গো তোমার দর্শনেই আমাদের বর লাভ হয়ে গেছে মা কিন্তু আমাদের মনোবাসনা পূর্ণ করতে হবেই মা
1: কি বাসনা নির্ভয়ে প্রার্থনা করো
2: মা গো আমরা গোপিনীগণ জগৎপতি

0: জগন্নাথ কৃষ্ণকে একটি দিনের জন্য পতি রূপে লাভ করতে চাই, এই মনোভিলাষ পূর্ণ কর মা।
1: তথাস্তু, তাই হবে। আগামী শারদ কার্তিক পূর্ণিমায় কৃষ্ণ রাস রচনায় পুরাবে তোমাদের মনোভিলাষ।

0: বাড়ির ছেলে, এতক্ষণ বাদে ঘরে ফেরা হচ্ছে? দিন রাত্রির কালী পুজো নিয়ে থাকলেই হবে? এদিকে ঘরের খবর একটু রাখো, গোকুলে যে মুখ দেখানো দায় হলো তোমার বউয়ের জন্য।
1: কেন, আমার বউ আবার কি করলো?
0: দিন রাত্রির ওই কেলে ছোড়ার সঙ্গে যা ঢলাঢলি করছে, আজও বড়াই বুড়ি এসে রাধাকে নিয়ে গেল। আবার কেমন বললে, আজ অমাবস্যায় কালী পুজো করলে পতির আয়ু বাড়ে, ঘরে সুখ শান্তি ফিরে আসে, কালী পুজো না ছাই ওই ছোড়ার কাছে গেল।
1: তুই ঠিক বলেছিস কুটিলা, রাধারানী আমার ভাগ্নে কৃষ্ণের সঙ্গে প্রেম করছে। কুটিলা, আমায় তুই দেখাতে পারবি? আমি একবার দেখবো প্রতিদিন সে জল আনার নাম করে কোথায় যায়।
0: কোথায় আবার যাবে, রাসমন্ডলে গেলেই দেখতে পাবে তোমার আদরের বউ রাধারানী কেমন করে তোমার ভাগ্নের সঙ্গে অঙ্গে অঙ্গ মিশিয়ে রাসমন্ডল আলো করছে।
1: কিন্তু মাঝে মাঝে রাতেও বেরিয়ে যায়। তুই আমাকে একদিন নিয়ে যাবি তো কুটিলা, আমি দেখব তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই রাধা কলঙ্কিনীকে তোর সামনেই আমি ত্যাগ করব, আর তা যদি না হয় তাহলে তোকে আমি ওইখানেই চেঞ্চ পুঁতে ফেলবো।
0: তাই ফেলো দাদা, তাই ফেলো, আমার কথা সত্যি কি মিথ্যে? তুমি নিজের চোখে ওই কুলো কলঙ্কিনী রাধাকে তোমার ওই ভাগ্নের সঙ্গে ঢলাঢলি করতে দেখেও যদি বিশ্বাস না হয়, তুমি আমায় জ্যান্ত মাটিতে পুঁতে দেখো, আমি জানবো দাদা আমার নিজের বউয়ের কলঙ্কের কালি ধুয়ে মুছে নিয়ে আবার তাকে নিয়ে ঘর করছে না।

0: এসো এসো আমার প্রিয় ব্রজঙ্গনাগণ, এই গভীর নিশীথে স্বামী পুত্র ত্যাগ করে তোমরা এসেছো আমার কাছে। কিন্তু তোমরা যে কুলনারী, যাও যাও ঘরে ফিরে যাও, তোমাদের লোকলাজের ভয় নেই।
1: শোনো বংশীধারী, তুমি আমাদের জীবন, পাপী তাপীর উদ্ধার কর্তা। আমরা ধন জন স্বামী পুত্র ত্যাগ করেছি একমাত্র পরম পতি তোমাকে পাবার জন্য। দয়া করে দয়া করে শ্রীচরণে স্থান দাও প্রভু, স্থান দাও ওগো প্রভু। আমরা গোপিনীরা তোমার শ্রীচরণের দাসী, আমাদের প্রতি কৃপা করো, আমাদের মনোবাসনা পূর্ণ করে হৃদয় শান্ত করো ব্রজরাজ।
0: ধন্য ধন্য তোমরা ব্রজঙ্গনাগণ, আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। এসো আমার কাছে এসো।
1: সখী সখী, সর্বনাশ হয়ে গেছে, তোমার ননদিনী কুটিলা আয়ানকে নিয়ে আসছে। এখন উপায় ব্রজরাজ, আমাদের কি উপায় হবে এখন? আমাকে এখানে দেখলে উনি ক্রুদ্ধ হয়ে তোমাকে আমাকে ভীষণ অপমান করবে, আমি তা সহ্য করতে পারবো না শ্যামুরায়।

মা ভই, তোমরা নিশ্চিন্ত থাকো গোপিনীগণ, রাধা রানী দেখো শ্যাম আজ শ্যামা হবে, কৃষ্ণ ভজনা ছেড়ে কালী মন্ত্রে অঞ্জলি দাও তোমরা, আয়ান দেখবে তার আরাধ্যা দেবী কালীর পূজা করছে শ্রী রাধা।

0: কোথায় কোথায় সেই কুলো কলঙ্কিনী রাধিকা? দেখা দেখা আমায়।
1: এসো দাদা, আমরা এসে গেছি নিকুঞ্জ বনে। ওই দেখো দাদা,
0: একি শ্যাম কই? এই যে দেখছি শ্যামা, রাধা গোপীগণ সহ কালীর উপাসনা করছে, আর ওই তো সেই বুড়িটা। উঠিলা, তবে যে তুই যে আমায় বললি ভাগ্নে কৃষ্ণের সঙ্গে আমার রাধা অঙ্গে অঙ্গ মিলিয়ে উঠ পলা ঢলি করছে।
1: হ্যাঁ গো দাদা, হ্যাঁ, আমি তো সেদিন তাই দেখে গিয়ে তোমাকে বলেছিলাম, কিন্তু এখন তো দেখছি। কিন্তু এ কেমন করে সম্ভব হলো? আমি বেশ জানি এ তো কালী নয়, এ যে কৃষ্ণ।
0: হত ছাড়ি, তোমায় মিথ্যা বলা। আমার সংসার ভেঙে আমার বউকে দূরে সরিয়ে দিতে চাইছিস, রাধার নামে কলঙ্ক রটাচ্ছিস, মুখ পুড়ি মর মর।
1: মেরো না দাদা, আমার মেরো না, তুমি বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যে বলিনি। কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারছি না। তুমি আমায় বিশ্বাস করো দাদা, তুমি আমায় বিশ্বাস করো।
0: আবার তোকে বিশ্বাস করবো? পোড়ার মুখি, দূর হ, দূর হ এখান থেকে। আমাকে একটা প্রণাম করতে দে রে।

শোনো ব্রজঙ্গনাগণ, শ্রী রাধা রানী, এবার নয়ন মেলে তাকাও, দেখো আয়ান কুটিলা চলে গেছে, এসো এবার আমার বামে এসে দাঁড়াও, তোমরা আমার প্রিয়জন, পূর্ণ হবে তোমাদের কামনা বাসনা, আগামী শারদ কার্তিক পূর্ণিমায় পুরাবো তব অভি

0: আজ শারদ কার্তিক পূর্ণিমা, গগন মণ্ডলে পূর্ণ চন্দ্রের শোভা। আজই সেই দিন, কাত্যায়নী মহামায়া পৌর্ণমাসীর বরপূরণের দিন। ঠিক এই সময় গোপিনীদের জন্য মন বড় ব্যাকুল। আজ এই মধুর পূর্ণিমা নিশীথে সেই অঙ্গীকার পূর্ণ করবার সময় হয়েছে।
1: এই অসময়ে গভীর নিশীথে হঠাৎ বংশীধ্বনি কেন? কি করুণ ওই বাঁশের সুর! ওই সুর যে আমায় পাগল করে দিচ্ছে। সখী ললিতা, ওই সুর যে

0: রাধা রাধা বলছে, বলছে ললিতা বিশাখা বৃন্দাদুতি ও গো বৃন্দাবনের গোপিনীরা তোমরা চলে এসো।
1: আর যে সইতে পারছি না, চল সুখে জল, কি হবে এই স্বামী পুত্র দিয়ে? মদন মোহন কিশোর নাগর ডাকছে, আর যে স্থির থাকতে পারছি না।
0: সখী বৃন্দাদুতি, তবে আর দেরি নয়, কি হবে লোকলাজে, কি হবে কুলে, অকুলের কুল নয়ন মনি কৃষ্ণ ডাকছে।
2: সখী রাধারানী, ওই চেয়ে দেখো, ধর্মা ধর্ম গৃহকর্ম স্বামী পুত্র সব ত্যাগ করে বৃন্দাবনের গোপিনীরা ছুটে যাচ্ছে ওই নিকুঞ্জ বনের দিকে। চলো চলো, আর দেরি করো না, আমরাও যাই।
3: একি ললিতা, তুমি হাতের ভূষণ পায়ে পড়েছ কেন?
2: সখী বিশাখা, ভুল করে তুমিও তো পায়ের ভূষণ মস্তকে পড়েছ।
3: তাই তো বটে, বাঁশির সুরে আমাদের মন চঞ্চল করে দিয়েছে, ওই বাঁশির আকর্ষণে সব ভুল হয়ে যাচ্ছে।
0: সখী ললিতে, বিশাখা বৃন্দাদুতি, আর দেরি করো না, বাঁশির সুরে আমার দেহ অবসন্ন হয়ে পড়েছে, যত ভাবি ওই সুর শুনব না, বাঁশির সুর ততই মর্মে প্রবেশ করে আমায় পাগল করে দিচ্ছে।

0: সখী রাধারানী, আমরা নিকুঞ্জ বনে এসে গেছি। ওই হ্যারো রসিক নাগর শ্যাম নটবর শ্রীরাস মন্ডল আলো করে বংশী বটমূলে বাঁশি বাজাচ্ছে। যাও সখী যাও, শ্যামনগরের পাশে যাও।
1: প্রভু, এবার তোমার ওই কুল খোয়ানো ঘুম ভাঙানো বাঁশি বন্ধ করো, বন্ধ করো। তোমার ওই বাঁশির সুরে আমরা উন্মাদিনী প্রায় ছুটে এসেছি, দয়া করে তোমার ওই বাঁশির সুর বন্ধ করো।
2: এসো এসো আমার প্রিয় ব্রজবালাগণ, এসো রাধা রানী, এই গভীর নিশীথে ঘর সংসার আত্মীয় পরিজন লোক লজ্জা ত্যাগ করে এই অরণ্যে ছুটে এসেছো কেন? যাও যাও, ঘরে ফিরে যাও।
0: বাবা শ্যামনগর, বেশ বলছ তো, যার তরে চুরি করি সেই বলে চোর।
1: হে রাধানা, শ্যাম সুন্দর মদন মোহন, তোমার চরণে নিবেদন করেছি মোদে, মোরা যে শ্যাম অনুরাগিনী গৃহত্যাগিনী কৃষ্ণ ধামিনী গোপিনী, তাই তো আর ঘরে ফিরতে চাই না। তুমি যখন আমাদের গ্রহণ করবে না, তখন জীবনের কি প্রয়োজন? হে ধরণী, কৃষ্ণ আমাদের ত্যাগ করছেন, তুমি দিদা হও, আমরা তোমার মধ্যে প্রবেশ করি।
2: ধন্য ধন্য তোমাদের গোপিনী জন্ম, সার্থক তোমাদের কৃষ্ণ প্রেম, ভক্তি ভালোবাসার প্রেমে তোমরা আমাকে জয় করেছো, তোমরা আমার শ্রেষ্ঠ ভক্ত। এসো তোমাদের মনোবাসনা পূর্ণ করব, এসো প্রাণ প্রিয়া রাধারানী, হে আমার প্রাণাধিক ব্রজ।

0: অঙ্গনাগণ, এবার আমরা এই রাসমঞ্চে রাস করব। এই লীলা জগতে শ্রেষ্ঠ লীলা, রাস লীলা রূপে পরিগণিত হবে।
1: প্রভু, আমরা তোমার সঙ্গে নেচে গিয়ে আনন্দ করতে চাই।
0: ঠিক আছে, তোমাদের শ্রেষ্ঠ সখী রাধাকে আমার নির্দেশ অনুযায়ী নাচতে হবে।
1: কি নির্দেশ বলুন প্রভু?

0: রসিক নাগর, আমাদের রাধারানী যদি তোমার শর্ত অনুযায়ী নাচতে পারে তাহলে তুমি কি দেবে?
1: তাহলে আমার চূড়াবাসী তোমাদেরকে দিয়ে দেব, আর রাধারানী যদি নাচতে না পারে বিষরক আঁচুলি কেড়ে নেব।
2: হ্যারো হ্যারো শ্যামনাট বা, রাধারানী নাচিছে সুন্দর, এবার শ্যামনাগর দাও তোমার চূড়াবাসী, লুকালে কি হবে?
0: শোনো কৃষ্ণ, আমাদের শর্ত অনুযায়ী যদি তুমি নাচতে পারো তোমার চূড়াবাসী আমরা ফিরিয়ে দেব।
1: কি শর্ত তোমাদের?

0: ধন্য ধন্য গিরিধারী, ধন্য তোমার লীলা, আমাদের গোপিনী জন্ম সার্থক আজ।
1: গোপিনীগণ, তোমরা আমার মন প্রাণ হৃদয় সর্বস্ব, যেখানেই গোপবালা সেখানেই আমি বিরাজমান। ভক্তি আর প্রেম দিয়ে যে আমারে চায় সেই আমারে পায়।
0: জানু রাধারানী, কৃষ্ণ আমাদের প্রেমে চিরকালের জন্য বাঁধা পড়ে গেছে। আমাদের রাসমঞ্চে ডেকে এনেছে ভালোবাসে বলেই না। আমরা ছাড়া কৃষ্ণকে আর কেউ পাবে না, কৃষ্ণ শুধু আমাদেরই। কি বলো রাধা সখি, তিনি এখন গোপিনী প্রেমের আত্মহারা।
2: না সখি না, এ তোমার ভুল। কৃষ্ণ যে সকলের, তিনি জগ উৎপত্তি ভবের ঈশ্বর। প্রাণ ঢালা ভালোবাসা পেয়ে গর্ব করো না, যেন অহংকার করলেই তাকে হারাবে। তিনি যে দর্পহারী মধুসূদন, ভক্তি আর ভালোবাসার বাঁধনে তাকে আপন করে নাও।
1: গোপিনীগণ, তোমরা আমার রাসলীলার সঙ্গী হয়ে অহংকারে অন্ধ হয়ে গেছো। তোমাদের এই মিথ্যা অহংকার কিছু

0: পূর্ণ করতে হবে। আমি দেখব তোমরা আমায় কত ভালোবাসো।
1: সখী, বাঁশির সুর বন্ধ হলো কেন? কৃষ্ণ কোথায় গেল? প্রাণনাথ যে ওই যমুনার কূলে বংশী বটমূলে শিরাস মণ্ডলে বাঁশি বাজাচ্ছিলেন, কোথায় গেলেন তিনি? হে কৃষ্ণ ওগো করুণা সিন্ধু দিনের বন্ধু দয়াল, দেখা দাও প্রভু আমায় দেখা দাও।
2: হায় হায়, একে আমাদের অহংকারের ফল, ছলনাময় আমাদের ক্ষমা করো, আমরা অবলা নারী, ক্ষণিকের ভুল ক্ষমা করে দেখা দাও করুণাময়।
3: হে বাঞ্ছা কল্পতরু, ব্রজ বালগণে মিথ্যা অহংকার ও গর্বে তুমি নিষ্ঠুর হইও না, আমাদের ত্যাগ করো না প্রভু, আমাদের কৃপা কর।

কৃষ্ণ মুরারী নিকুঞ্জ বিহারী তোমার বিহনে শূন্য বৃন্দাবন শূন্য রাসমন্ডল অন্ধকার হেরি ত্রিভুবন ওগো বৃক্ষলতা পশু পাখি আকাশ বাতাস ওগো যমুনা বলে দাও বলে দাও আমাদের প্রাণ কৃষ্ণ কোথায় মোরা ভাগ্যহীনা মহাপাপী তাই বুঝি আপন দোষে হারালাম প্রাণের কালো সোনাকে ওগো গো

0: রাধে, ওই যে রাধা রাধা বলি বাঁশির সুর ভেসে আসছে,
1: তবে কিসের এলো সখি? নিঠুর কালার কে কৃপা হলো, চলো সখি আমরা ছুটে যাই তার কাছে।
2: ওই আসে গোপিনী গণ উন্মাদিনী, প্রায় আসে ওই রাধারানী, প্রাণু প্রিয়ামোর এসো সবে, আজই আমি বাসনা পুরাব তোমার সবাকার এই রাসমণ্ডলে, সার্থক তোমাদের কৃষ্ণ অনুরাগ।
1: কৃষ্ণ, ও গো কৃষ্ণ, ও গো প্রাণনাথ, যদি কোনো অপরাধ করে থাকি আমাদের ক্ষমা করো, তবু আর এমন নিষ্ঠুরের মতো ত্যাগ করো না, দয়া করো প্রভু, দয়া করো।
2: এসো এসো রাধারানী।

ଗୋଟି କୋପିରି ଲୟେ ବେମୁରାରୁ ଜୀବ ପୂର୍ଣ୍ଣରାସ ଏକ କୃଷ୍ଣ ଶତ କୋଟି କୃଷ୍ଣ ରୂପେ ହୁଲାମ ପ୍ରକାଶିତ ଯେଥା ଗୋପୀ ସେଥାଏ ଆମି ହାତେ ହାତେ ধরি ধরি নাচিব গাহিব লাশে মাতিব পুরাবো এবে তোমার সবাকার মনো।

0: আহা দয়ার সাগর তুমি ওগো দয়াময়, কে বোঝে তোমার অপার মহিমা ওগো লীলাময়। আহা অপূর্ব তব লীলা, প্রভু আমার বাসনা এই কৃষ্ণ ভজন, কৃষ্ণ পূজন, কৃষ্ণ আরাধন, কৃষ্ণ সেবন আমরা স্বার্থপরের মতো আমাদের মাঝেই বদ্ধ রাখবো না, এ আমি নিজে জগতে প্রচার করব। আমার অন্তরে রবে তুমি আর বাহিরে রব আমি, জীবের দ্বারে দ্বারে যাব কৃষ্ণ নাম বিলাব, হাসিব কাঁদিব শিখাব কৃষ্ণ ভক্তি, লোকে গৌর গৌর গৌর কবে, কৃষ্ণকে তারা না চিনিবে কৃষ্ণ প্রেমে হবে মাতোয়ারা।
1: তথাস্তু, এই দাপরে নয় কলিতে তুমি আমি গৌর হব, তব বাসনা পুরাব প্রাণ প্রিয়া ব্রজ নারীগণ, আমাদের রাসলীলা সাঙ্গ ওই হের নিশার অবসান, তোমরা আপন আপন গৃহে ফিরে যাও।
0: তোমায় ছেড়ে, তোমায় ছেড়ে আমরা আর ঘরে ফিরতে চাই না, প্রভু দয়া করে তোমার ওই শ্রীচরণ সেবায় চিরকাল স্থান দাও, প্রভু স্থান দাও।
1: রাধে, যেন তুমি আমি অভেদ, যেখানেই মোরে করিবে স্মরণ সেই ক্ষণে পাবে দর্শন, এবে গৃহে ফিরে কর মোর ভজন, আমারই মায়ার কারণ তোমার সবাকার স্বামী পুত্র সুপ্ত আছিল এখন, ঘরে ফিরলে হবে তাদের জাগরণ।

0: শ্রীকৃষ্ণের রাসলীলা যাত্রাভিনয় এখানেই শেষ হল। রচনা শ্রী প্রীতি রায়। বিভিন্ন চরিত্র উদ্যান করেছেন বলরাম বিমান চট্টোপাধ্যায়, সুবল হিমাদ্রি পাল, শ্রীদাম সুকুমার দত্ত, বসুদাম চঞ্চল পাল, আয়ান শীতল হাতি, বৃন্দাদুতি মহুয়া পাল, ললিতা জয়শ্রী সিং, বিশাখা রীতাধর, কুটিলা সর্বাণী মুখোপাধ্যায়, বড়াই বাবলি দে, কালী সাথী বিশ্বাস, রুবিরানী সংগমিত্রা মুখোপাধ্যায়। সঙ্গীতাংশে শঙ্করী ভট্টাচার্য, স্বপ্না দত্ত, বাবলি দে, সংগমিত্রা মুখোপাধ্যায়, সাধনা মুখোপাধ্যায়, সাথী বিশ্বাস, বিথি বিশ্বাস, জয়শ্রী সিং, সুপ্রভা মান্না, নিভা ভৌমিক, পূর্ণিমা ঘরামি, রীতা ধর, কিশোরী কোলে, আশিস মাঝি, সুজন মাঝি, সজন মাঝি, উত্তম পাঁজা, নন্দিতা চট্টোপাধ্যায়, অরূপ বন্দ্যোপাধ্যায়, সলিল দাস ও চানা দাস। আবহ সঙ্গীতে প্রবীর গঙ্গোপাধ্যায়, শিবু দত্ত, শান্তনু চট্টোপাধ্যায়, আশিস দাস ও রবীন সিনহা। অন্যান্য চরিত্রে শুভময় দত্ত, কৌশিক সিনহা, শুভরঞ্জন ধর, অলোক মান্না, বাবলা ধর। সঙ্গীত রচনা সুব্রত সরকার ও অজিত চৌধুরী। সুর ও সঙ্গীত পরিচালনা সলিল দাস, চায়না দাস। নির্দেশনা ও শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন নটরাজ চট্টোপাধ্যায়। পরিবেশনায় কৌরনগর সুর পঞ্চম যাত্রা সংস্থা। সম্পাদনা গোপাল চট্টোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের

পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
2: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম স্বাধীনতা বনাম বিশৃঙ্খলা, লিখেছেন রক্তিম ভট্টাচার্য। মানুষ জন্ম হতেই মুক্ত, কিন্তু প্রতিটা ক্ষেত্রে সে শৃঙ্খলে আবদ্ধ। ফরাসি দার্শনিক ও সমাজতাত্ত্বিক জাঁ জাক রুশো তাঁর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে একথা বলে গিয়েছিলেন আজ থেকে আড়াই শতকেরও বেশি আগে। অথচ এই একবিংশ শতকের ২৬ বছরেও স্বাধীনতা আর শৃঙ্খলাবোধের যৌক্তিক বিরোধ নিষ্পত্তির দ্বারপ্রান্তে পৌঁছয়নি। স্বাধীনতা কি বিশৃঙ্খলার নামান্তর? স্বাধীনতা মানে কি যথেচ্ছাচার? নিজের আনন্দের স্ফূর্তিপূরণে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ কি অন্যায্য নয়? উত্তরটা সরলরৈখিক নয় মোটেই। স্বাধীনতা শব্দের আভিধানিক অর্থ নিজের অধীনে থাকা, মুক্ত চিন্তা, নিজের মতো ভাবা, নিজের বিশ্বাস নিয়ে থাকা। সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটাই কাম্য। সংবিধানও বলছে, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিস লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর

0: established by law. অর্থাৎ আইন অনুযায়ী প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। স্বতন্ত্র মত প্রকাশ, স্বাধীন ধর্মাচরণ, স্বাধীন জীবনযাত্রা সর্বক্ষেত্রেই নাগরিকদের স্বাধীনতা সাংবিধানিকভাবে রক্ষিত। কিন্তু কোনো একটি বিমূর্ত ভাববাদী চেতনা কেবল রাষ্ট্রের নীতি নিয়মেই চলে না, ব্যক্তিকেও তা পালনে জরুরি ভূমিকা নিতে হয়। আর এখানেই উঠে আসে স্বাধীনতা বনাম বিশৃঙ্খলার চিরকালীন দ্বন্দ্ব। বর্তমান যুগ সমাজ মাধ্যমের, একের পর এক কন্টেন্টে বিনোদনের উপাদানের ছড়াছড়ি। বিশেষত ওটিটির যুগে দুনিয়ার বিনোদন এখন হাতের মুঠোয়, কিন্তু সেখানেই লুকিয়ে আছে অনেক প্রশ্ন। সিনেমার রূপলি পর্দায় হোক বা দূরদর্শন সম্প্রচারের আগে সেন্সরশিপের কাটছাঁট নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সিনেমার প্রয়োজনে তথাকথিত জরুরি দৃশ্য সমাজের পক্ষে হিতকর নয় এমন ভাবনা নিয়ে তাতে কাঁচি চালাতে দ্বিধা করেন না সেন্সর বোর্ডের কর্মকর্তারা। বহু পরিচালক, অভিনেতা, দর্শক অতীতে এবং এখনও এ নিয়ে সরব হয়েছেন এবং হচ্ছেন। অপ্রয়োজনে বা ইচ্ছাকৃতভাবে দর্শক টেনে আনার লক্ষ্যে বহু পরিচালক এবং প্রযোজক অশ্লীলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বেড়েছে প্রয়োজনহীন অপশব্দের প্রয়োগও। ওটিটির ক্ষেত্রে এখনও কোনো সেন্সরশিপ না থাকায় বহুলাংশে কন্টেন্ট নির্মাতারা এই মাধ্যমকেই বেছে নিচ্ছেন। প্রজন্মের ফেরে তরুণ সমাজও সেদিকেই আগ্রহী হচ্ছে। ফলত স্বাধীনতার নামে বিশৃঙ্খলার সংকটে ছেয়ে যাচ্ছে বিনোদনের মায়াবী দুনিয়া। কেন্দ্রীয় সরকার এ ধরনের কন্টেন্টের লাগাম ছাড়া সম্প্রচার নিয়ন্ত্রণে আইন এনেছে। বিভিন্ন সময় একাধিক ওটিটি প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। একাধিক দেশ সমাজ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণও করে দিয়েছে। তবে নিয়ন্ত্রক ব্যবস্থাও প্রশ্নাতীত না হওয়ায় ফাঁকফোকর থেকে গেছে স্বাভাবিকভাবেই। সেন্সরশিপ একাধিক সময় প্রয়োজন সাপেক্ষ দৃশ্যকেও সরিয়ে দিয়েছে নিছক অশ্লীলতার দায়ে। রাষ্ট্রশক্তিও এর ঊর্ধ্বে নয়। লেখায় মাত্রাতিরিক্তভাবে কথিত অশালীন শব্দ ব্যবহারের জন্য হাংরি কবি মলয় রায়চৌধুরীকে দাঁড়াতে হয়েছিল কাঠগড়ায়। তবে সেসব ইতিহাস এবং ব্যক্তিগত স্বাধীনতার সংবিধানসম্মত আপ্তবাক্যকে স্মরণে রাখলেও একথা বলাই বাহুল্য যে একটি নির্ভরযোগ্য নিয়ামক বা নিয়ন্ত্রক না থাকলে স্বাধীনতা এবং বিশৃঙ্খলার সূক্ষ্ম বিভাজন রেখা ঘুঁচে যেতে বাধ্য। তাই নিয়মতান্ত্রিকতার বেড়াজাল যেন শৃঙ্খল পাশে ঘিরে মুক্ত চিন্তার অধিকার কেড়ে না নেয় তা নজরে রাখা দরকার। আবার অনিয়ন্ত্রিত স্বাধীনতা বিশৃঙ্খলায় পর্যবসিত হলে তা অচিরেই সভ্যতা হন্তারক হয়ে উঠবে এই আশঙ্কাও অমূলক নয়। বিখ্যাত দার্শনিক ও তাত্ত্বিক উইল ডুরান্ট তো বলেই গেছেন, সভ্যতা শুরু হয় শৃঙ্খলা দিয়ে, বিকশিত হয় স্বাধীনতার মাধ্যমে এবং শেষ হয় বিশৃঙ্খলা দিয়ে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রক্তিম ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞা ইরান সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে বলে সেদেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে দ্রুত নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা ভারতের রয়েছে। মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করেন।
1: দুনিয়া ভারত কে স্টার্টআপ কো খোঁজতি হোগি ভাই কন হ্যায় ইসমে ক্যোঁকি এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায় বহুত লোগো কো হামে জোড়না হ্যায় হামে এসা এক অরা খড়া কর দেনা চাহিয়ে কি ইস ফিল্ড মে দুনিয়া ভর কে লোগো কো জিন্দগি বানানি হ্যায় হিন্দুস্তান যাও ভারত কি কোই স্টার্টআপ সে জুড় যাও ভারত কি কোই স্পেস এজেন্সি সে জুড় যাও পুরা ট্যালেন্ট পুল জো হ্যায় এক ম্যাগনেট কি তরহ আপকে কারণ হাম খিঁচ সকতে হ্যায় আর ও হামারি এক বহুত বড়ি তাকত বান সকতা হ্যায়।
0: দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতার প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে মহাকাশ ক্ষেত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ যুদ্ধজাহাজ, অফশোর ভেসেল এবং অন্যান্য ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন এবং দেশের নিরাপত্তার জন্য একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। ভারতকে ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে তিনি এই ক্ষেত্রে উন্নত মানের রক্ষণাবেক্ষণ পরিষেবার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেন। কলকাতায় গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা বর্তমান সময়ের দাবি। তিনি বলেন, কলকাতার GRAC ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পে নেতৃত্ব দেবে।
2: जब इंटेंशन क्लियर हो, नियत साफ हो, नीति सही हो और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास की गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती। कि जहां कभी उद्योगों के लगातार बंद होने की खबरें आती थी, वहां आज नए उद्योगों के विस्तार की खबरें बराबर आ रही। यही बदलाव बंगाल और बदलते हुए भारत की तस्वीर है।
0: শ্রী সিং বলেন, কোনো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার লক্ষ্য বা উদ্দেশ্য সঠিক হওয়া প্রয়োজন। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকারগুলি রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। শ্রী অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার এখন রাজ্যের উন্নয়ন নিশ্চিত করবে।
3: is functioning with full speed 34 years communist and 15 years tmc ka raj mein khali virodh karo virodh karo virodh karo virodh karo ye jo negativity tha aaj 50 saal baad wo khatam ho gaya hai under the great leadership of the narendra modi ji।
0: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেইনগুলি ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেইনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন এই ভাইরাসগুলি 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। ICMR আরও জানিয়েছে মৌসুমী ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1 রয়েছে, সাধারণত নিজে থেকেই কমে যায়। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা বাড়লে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে সংরক্ষণ সংস্কার ইস্যুতে বহু মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট সামাজিক মাধ্যমে ছড়ানো হলেও যন্তরমন্ত্রে আজ কোনো ব্যক্তি বা সংগঠনকে প্রতিবাদ বা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ আরও জানিয়েছে নতুন দিল্লি জেলায় ইতিমধ্যেই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল

বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি ডে অভিযান শুরুর কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে আরাকচি ইরানের সরকারি সংবাদ সংস্থা IRIBকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের আশ্রয় নেওয়া আসলে তাদের হতাশার প্রতিফলন, কারণ তাদের পূর্ববর্তী পদক্ষেপগুলি ব্যর্থ হয়েছে। বেলুচ ইয়াকজেহতি কমিটি BYC সাধারণ বেলুচ নাগরিকদের ওপর পাকিস্তানি সেনাদের ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। গত শুক্রবার মাস্তুং জেলার খাতকুচা এলাকার একটি বাগানে এই হামলায় 4 শ্রমিক নিহত এবং 3 আহত হন। কমিটি এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে ড্রোন ও সামরিক অভিযান চালানো বেলুচিস্তানের রাষ্ট্রীয় দমননীতির নতুন মাত্রা বলে অভিযোগ করেছে। কাজাকিস্তানে আজ সংসদীয় নির্বাচন। এই নির্বাচন মধ্য এশিয়ার বৃহত্তম দেশটিতে প্রেসিডেন্ট কাসিম জোমার টোকায়েভের ক্ষমতা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এবছরের শুরুতে গৃহীত হওয়া নতুন সংবিধান অনুযায়ী দেশটির সংসদে 2 কক্ষের পরিবর্তে একক কক্ষ বা কুরুতুলাইয়ের আজ প্রথম ভোট। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলে ইবারাকি প্রেফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটারের গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের শেষে ব্রিক্স স্পোর্টস যৌথ ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এই ঘোষণায় আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ব্রিক্স দেশগুলি ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া বলেন, ব্রিক্স দেশগুলির মধ্যে শক্তিশালী ক্রীড়া অংশীদারিত্ব গড়ে তুলতে বাস্তবসম্মত ও সুস্থায়ী সহযোগিতার প্রয়োজন। তিনি খেলোয়াড় ও কোচ বিনিময়, যৌথ প্রতিযোগিতা এবং ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তি ভাগ করে নেওয়ার প্রস্তাবও দেন। কলম্বোতে আয়োজিত দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনের শেষে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 5 300 রান করেছে। ধ্রুব জুরেল 7 ও সারাংশ জৈন 4 রানে অপরাজিত রয়েছেন। দেবদূত পরিক্কাল 117 রান ও অধিনায়ক শুভমন গিল 50 রান করেন। শ্রীলঙ্কার আসিধা ফার্নান্দো 3 উইকেট নেন। এর আগে টসে জিতে ভারত প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে মধ্যপ্রদেশের সারাংশ জৈন এবং শ্রীলঙ্কার কামিল মিশরার অভিষেক হয়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুবভারতীর ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ট কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। সবকটি গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। ইস্টবেঙ্গলের হয়ে এডমুন্ড লালরিন্ডিকা হ্যাট্রিক করেছেন, একটি গোল করেছেন বিপিন সিং। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন মনবীর সিং। সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভস জিতেছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কেইথ। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারি টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিন্ডিকা, সোনার বল জিতেছেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির CEOদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL-এর 5 প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় রয়েছে সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ৮:55 এই মাসের গান শুনবেন সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে চন্দননগর বঙ্গ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক।

ভট্টাচার্য। 9:40 দোতারা বাজিয়ে শোনাবেন সুবল দত্ত। 10:00 রবিবার শুরুই অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন বিদুষী প্রতিমা তিলক। এটি আকাশবাণী মুম্বাইয়ের নিবেদন। রাত 11:00 আধুনিক গান শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়, 11:10 আধুনিক গান ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

সংস্কৃত প্রজাতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় রয়েছে ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। ৮:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের গীতাঞ্জলি প্রজাতরঙ্গের এবং সঞ্চয়িতা প্রজাতরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই স্থানীয় সংবাদ।
1: কোথায় তুমি?
2: মেয়ের নতুন অ্যাকাউন্ট আর আমার KYC আপডেট।
1: এটা তো চট জলদি কাজ।
2: কিভাবে?
1: যদি KYC ডিটেইলসে কিছু না বদলায় বা শুধু ঠিকানা বদলে যায়, তাহলে রেজিস্টার, ইমেল, মোবাইল, অনলাইন বা চিঠি মারফত সেলফ ডিক্লারেশন দিয়ে দাও।
2: আর বাকি কিছু বদলালে?
1: ঘরে বসেই ভিডিও KYC বা আধার OTP ভিত্তিক eKYC এর সাহায্যেই করা যায়, তবে শুধু ব্যাংকের অনুমোদিত চ্যানেল থেকে।
2: এটা তো নুডলস বানানোর মতোই সোজা। RBI কথা বলে
3: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় রাজ্যের 5টি প্রতিরক্ষা প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পশ্চিমবঙ্গে নতুন শিল্প বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে নতুন একটি বিপর্যয় মোকাবিলা দল গঠন করতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গোপসাগরের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চল এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন। জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আজ কলকাতায় গার্ডেন ব্রিজ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গার্ডেন ব্রিজ শিপবিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, উপেক্ষিত শিল্প পরিকাঠামো প্রাণ ফিরে পাচ্ছে। পশ্চিমবঙ্গ

0: সঙ্গে নতুন শিল্প বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শ্রী সিং আরও বলেন, রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বিনিয়োগ বৃদ্ধিতে পদক্ষেপ করেছে, উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ, পরিবর্তিত বাংলা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।
1: শুভেন্দু অধিকারী কে আনে কে বাদ ইনকে লিডারশিপ মে ইহা গভর্নমেন্ট বননে কে বাদ মে কে সকতা হুঁ ইহা কেবল বদলাও কি মহক নাই হ্যায় বলকি ইহা মহক হ্যায় বিকাশ কি মহক হ্যায় ইহা যদি বদলাও হ্যায় তো ইনভেস্টমেন্ট কা বদলাও হ্যায় আর যদি ইহা বদলাও হ্যায় তো নয়ি অপরচুনিটিজ কা বদলাও হ্যায়। नेशनल सिक्योरिटी को इंश्योर करने में श्रीमान শুভেন্দু सरकार ने अपनी बड़ी भूमिका निभाई है।
0: প্রতিরক্ষা মন্ত্রী জানান, স্বদেশী অস্ত্রে এখন শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক, অপারেশন সিন্দুরে সেই আত্মনির্ভরতার প্রমাণ স্পষ্ট। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে একযোগে কাজ করলে বাংলায় বিনিয়োগ আসবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে শ্রী সিং বলেন, পশ্চিমবঙ্গই বন্দে মাতারামের মন্ত্র দিয়েছে, নবজাগরণের সাক্ষী থেকেছে, বর্তমানে শিল্পে নবজাগরণের পথেও বাংলা এগিয়ে চলেছে।
1: 106 डेज में के भीतर भीतर अपने कहे के अनुसार শুভেন্দু जी की सरकार ने बॉर्डर सिक्योरिटी के लिए 1100 एकड़ भूमि इन्होंने उपलब्ध कराई। यह कोई छोटी बात नहीं है, इसके लिए यहाँ की डबल इंजन की सरकार और यहाँ के मुख्यमंत्री श्री শুভেন্দু अधिकारी जी को मैं अपनी तरफ से हार्दिक बधाई देता हूँ।
0: অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জমি, দক্ষ মানব সম্পদ, পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলার শিল্প সম্ভাবনাকে এতদিন যথাযথভাবে কাজে লাগানো হয়নি। ডাবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমির প্রায় 90% ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে।
2: আপ সরকার আনে কা বাদ হাম লোক 90% জমি অলরেডি হ্যান্ডেড ওভার টু বিএসএফ টু প্রোটেক্ট আওয়ার বর্ডার। देश का सेफ्टी सिक्योरिटी के लिए हम लोग कर रहा है। सांविधानिक जो कॉन्स्टिट्यूशनल ऑब्लिगेशन है एक सरकार का प्रदेश का वो भी नहीं था।
0: উল্লেখ্য, প্রায় 3,400 কোটি টাকারও বেশি বিনিয়োগে এই 5টি প্রকল্প কলকাতার খিদিরপুর, হাওড়ার শালিমার, দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক, উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে গড়ে উঠবে। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে নতুন একটি দল গঠন করতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসে এই বাহিনী কাজে নামবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
3: তারাতলার ইনসিডেন্টের পরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স থেকে একটা বাহিনী তৈরি করার কথা বলেছিলাম, যাতে আমরা অগ্নিবিদদের দেব। যেহেতু অগ্নিবিদদের আমরা জানুয়ারির আগে পাচ্ছি না, মানে তাদের ফার্স্ট ব্যাচকে আমরা জানুয়ারিতে পাবো, তাই এখন আমরা সৈনিক বোর্ডের কাছ থেকে 200 জন নিয়েছি।
0: কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্সে আজ এক অনুষ্ঠানের পর তিনি বলেন, আপাতত সৈনিক বোর্ড থেকে 200 জনকে নেওয়া হয়েছে, তার মধ্যে 100 জন কলকাতায়, 50 জন পাহাড়ে এবং 50 জন সাগরে থাকবেন। যে কোনো রকম বিপর্যয়ে তাঁরা আধুনিক যন্ত্রপাতি সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবেন। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে হলদিয়ার গান্ধীনগরে যুব আবাসনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জেলা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। উপস্থিত রয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। হাওড়ায় আজ এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, পদ্ধতিগত কারণে বেশ কিছু জায়গায় বিচ্যুতি হলেও যোগ্যদের কেউই বঞ্চিত হবেন না। এদিকে কলকাতাতে আজ এক রক্তদান শিবিরের উদ্বোধন করে শ্রী ভট্টাচার্য বলেন, দুর্গাপুজোর মধ্যেই আরও 50 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে।
4: অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা কাঙ্ক্ষিত নয়। দুর্গাপুজোর মধ্যে যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা ট্যাক্স পেয়ার নন, সরকারি কর্মচারী নন, যাদের সরকার থেকে অন্য কোনো রোজগার নেই, তারা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন।
0: তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য সরকারের প্রতিটি দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে তিনি বলেন, রক্ত ও ভিন রাজ্যে চড়া দামে পাচার করা হতো। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় আজ নিয়ে টানা 3 দিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। হাসপাতালগুলির পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা, কর্মী ঘাটতি, পরিচ্ছন্নতা, অগ্নি নিরাপত্তা ও অ্যাম্বুলেন্স পরিষেবা সহ বিভিন্ন সমস্যা নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখতে 30 ফুট অন্তর সাধারণ বর্জ্য ফেলার জন্য বিন বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছেও তিনি হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখার আবেদন জানান। টালিগঞ্জের সতীশ মুখার্জি রোডে 2টি ঠিকানার বাড়ি ভেঙে ফেলার জন্য কলকাতা পুরসভার নির্দেশের উপর হাইকোর্ট 30 দিনের স্থগিতাদেশ দিয়েছে। ওই সম্পত্তি 2টি ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত এবং ঐতিহ্যবাহী স্থানের অংশ। বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ আবেদনকারীকে আইনি বিধান অনুযায়ী অ্যাপিল করার সুযোগ দিয়ে আপাতত ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশ জারি

0: করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেয়। একটি প্রতিবেদন।
1: পুনরায় জয়ের স্মরণীতে হাবাস। মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার অপরাজিত রেকর্ড ছিল। গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে হারতে হলেও ফাইনালে বাজিমাত স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের। আজ ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে লাল হলুদ বাহিনীর সামনে ছন্ন ছড়া হয়ে পড়ে সবুজ মেরুন দল। 22 মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গল 3 গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের ভাগ্য কার্যত লেখা হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলের একাধিক বিদেশি ফুটবলার থাকলেও নজর কাড়লেন মিজোরামের লিংলেই শহরের 27 বছরের যুবক এডমন্ড লালরিনডিকা। ফাইনালে হ্যাট্রিক করে পাদপ্রদীপের আলোয় উঠে এলেন তিনি। চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ডুরান্ড কাপ ফাইনালের বড় জয় টিম ইস্টবেঙ্গলকে দ্বিতীয়বার ISL খেতাব জয়ে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জিতেছেন ইস্টবেঙ্গলের এডমন্ড লালরিনডিকা। সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভস জিতেছেন মোহনবাগানের বিশাল কাইথ। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পুরস্কার বিতরণী মঞ্চে ইস্টবেঙ্গলের হাতে ডুরান্ড কাপ তুলে দেন। রাজ্যের বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখতে ও তার আধুনিকীকরণের জন্য পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশন নতুন সরকারকে এগিয়ে আসার অনুরোধ করেছে। কলকাতায় আজ তাদের বাৎসরিক সম্মেলনে সংগঠনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আরিফুল ইসলাম বলেন, প্যাকেজিং ও কাঁচামালের দাম বৃদ্ধির জন্য বাড়ছে বেকারিজাত দ্রব্যের দামও।
2: সরকারের মুখ পরিবর্তন হচ্ছে, ওই জামা পরিবর্তন হচ্ছে, সরকারের কিন্তু চরিত্র পরিবর্তন হচ্ছে না। তারা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। সরকার যদি তার আইডিওলজি চেঞ্জ না করে যে হ্যাঁ ছোট শিল্পের জন্য আমি এই এই জিনিসগুলো পরিবর্তন করব, ছোট শিল্পকে আমি বাঁচাবো, ইনগ্রিডিয়েন্টসের দাম বেড়েছে তো পাউন্ডের দাম বাড়াতেই হবে।
0: কলকাতার পর আরও কয়েকটি জেলায় মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট, নিউটাউন, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। কলকাতার নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টাকা দিয়ে ফায়ার সেফটি সার্টিফিকেট পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দমকল ও পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চল এবং পুরুলিয়ার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব আজ শুরু হয়েছে। শুক্লা শ্রাবণী একাদশীতে এই ঝুলন উৎসবের সূচনা হয়, চলবে 6 দিন ধরে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যোগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় রাজ্যের 5টি প্রতিরক্ষা প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পশ্চিমবঙ্গে নতুন শিল্প বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল।

0: पीएम फसल बीमा योजना से करीब 2,00,000 करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
2: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
3: ব্যাংক শাখা, বিমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
2: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
4: ফসল বিমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
6: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
5: সিকেওয়াইসি মানে
6: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ডগুলো সিকে

0: সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14-ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে কার্যকর। এক জায়গা কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: আরবিআই এ কথা বলে,
0: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়।

নমস্কার সবাইকে, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবিনয় নিবেদন। প্রতিদিনের মতোই ওই একই কথা, এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, আপনাদের জন্য অনুষ্ঠান, আপনাদের পাঠানো চিঠি, আপনাদের মেল, অভাব, অভিযোগ, অনুযোগ, পরামর্শ সব কিছু দিয়ে মালা গাঁথা এই অনুষ্ঠানে। শুরুতেই একবার ঠিকানার মেল আইডিটা আপনাদের মনে করিয়ে দিই, সবিনয় নিবেদন @gmail.com, SABINAYNIBEDAN, সবিনয় নিবেদন @gmail.com। আর ডাকযোগে লিখতে হলে ঠিকানাটা এরকম, সবিনয় নিবেদন, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে চলে আসি লেখায়। প্রথম যার লেখা পড়ব, তিনি দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিগবাড়, বাঁকুড়া থেকে আমাদের লিখেছেন। প্রিয় সবিনয় নিবেদন, প্রথম অভিযোগ, আমার বয়স 70, রেডিও শুনছি 60 বছর ধরে। অনেক অনুযোগ আবদার থাকে, তাই নিয়মিত মেল পাঠাই, কিন্তু দুঃখের বিষয় মেল পড়া হয় না। স্বাধীনতা সংগ্রামীদের জীবনী অগাস্ট মাসে আধ ঘন্টা যে কোনো সময় হলে ভালো হয়। দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে লিখেছেন। আপনার মেলের প্রথম খানিকটা পড়তে গিয়ে বেশ একটু ধন্দে পড়ছিলাম যে আমার প্রথম অভিযোগ, আমার বয়স 70। ভাবছিলাম যে এটা কেমন হলো, আপনার বয়স 70 সেই জন্য অভিযোগ কেন। না, তারপরে বুঝলাম আপনি এটা বলতে চাননি, আপনি 60 বছর ধরে রেডিও শুনছেন, অর্থাৎ 10 বছর বয়স থেকে রেডিও শুনছেন, দীর্ঘদিনের শ্রবণ অভিজ্ঞতা আপনার। কিন্তু আপনি বলছেন আপনি নিয়মিত মেল পাঠাই, আপনার মেল পড়া হয় না। তাহলে আপনার নামটা যে আমাদের বড্ড পরিচিত, এই মেলের সূত্র ধরেই তো, যখন আপনার মেল পড়ি তখনই তো আমরা আপনার নাম পড়ি, সেভাবেই তো আপনি আমাদের পরিচিত। এবং শুধু আপনি নন, আপনার পরিবারের আরও অনেকেই মেল করেন, তাদের নামও আমরা পাই। কাজেই আপনার মেল পড়া হয় না এটা একটু মানে মানতে অসুবিধে হলো। আমার মনে হয় ও প্রান্তে যে এই মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধুরা আছেন, তারাও এটা মনে করতে পারবেন যে আপনার নাম আমাদের চিঠিপত্র সংক্রান্ত যে অনুষ্ঠানগুলো আছে সবকটাতেই প্রায় আপনার নাম আমরা পড়ে থাকি, আপনার লেখা পড়ার সুবাদে। এবারে আপনি বলেছেন যে অগাস্ট মাসে আধ ঘন্টা যে কোনো সময় স্বাধীনতা সংগ্রামীদের জীবনী সম্প্রচার হলে ভালো হয়। এই অগাস্ট মাস জুড়ে আপনি বিভিন্ন অনুষ্ঠানে একটু কান পাতলেই শুনতে পাবেন যে আমরা ফিরে ফিরে আনছি এই অনুষ্ঠান, স্বাধীনতা সংগ্রামীদের কথা, সেই স্বাধীনতার দিনগুলোর কথা। কিভাবে? দেখুন, প্রাত্যহিকীতে বিষয় এমনভাবে নির্বাচন করা হয় যাতে এই স্বাধীনতা, সেই সংগ্রাম, সেই বিষয়গুলো কোনোভাবে উঠে আসে। ধরুন মাননীয় সু, সেখানেও আমরা তুলনামূলকভাবে ছোট, কিন্তু সেই ছোট পরিসরেও অবকাশটা তুলনামূলক কম, সেই স্বল্প অবকাশেও আমরা সেখানে এই স্বাধীনতা বিষয়ক, স্বাধীনতার আন্দোলন বিষয়ক বা সেই সময়টা যারা প্রত্যক্ষ করছেন সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা তুলে আনছি। মহিলা মহল না তাও তো বাদ যায় না, যুববাণীর অনুষ্ঠানেও কি আপনি তা পাননি? এমনকি গানের ভেলা, সেখানেও তো আপনি পাচ্ছেন। আমি তো কয়েকটি মাত্র অনুষ্ঠানের উল্লেখ করলাম, এছাড়াও সারা দিনের, সন্ধ্যের, রাতের বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্নভাবে ওই সময়টাকে তুলে ধরতে চাইছি। আসলে স্বাধীন ভারতের ইতিহাসে, রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এটা এত বড় একটা অধ্যায়, এত উজ্জ্বল একটা অধ্যায়, এত গুরুত্বপূর্ণ একটা পর্ব, তাকে বাদ দেওয়ার কথা ভাবা সম্ভবই না, কেউ চাইলেও পারবেন না। কাজেই এই মাসটা জুড়ে আপনি নিশ্চিত যখন আপনি মেল করেছেন, হয়তো আপনি শুনেননি, কিন্তু নিশ্চিত বিভিন্ন সময়, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ধাপে, বিভিন্ন রকমে আপনি এই বিষয়গুলো শুনেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য, চিঠি লিখবেন, সঙ্গে থাকবেন। এবারের লেখা যে চিঠি, সেটি এসেছে বেতগেড়া কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। এই পর্যন্ত আমি পড়তে পেরেছি, কিন্তু যিনি চিঠি লিখেছেন তিনি তার নাম উল্লেখ করেননি, কাজে ঠিকানাটুকুই আমাদের সম্বল এই চিঠির প্রসঙ্গে বলতে গিয়ে। চিঠিটি যতদূর মনে হচ্ছে একটু কাটাকাটি আছে, ওভার রাইটিং আছে, সেই জন্য বুঝতে সামান্য অসুবিধে হচ্ছে। 27 তারিখ, তারিখটা যতদূর মনে হচ্ছে 27, তারপরেরটি স্পষ্ট জুলাই মাস 2026, এই সময় আপনি লিখেছেন। আর পরের চিঠিতে আপনি অবশ্যই
আপনার নাম উল্লেখ করবেন। আমরা ধরে নিলাম যে আপনার এই নাম উল্লেখ না করাটা একটু অসতর্কভাবে হয়ে গেছে, কিন্তু যদি সচেতনভাবে কেউ এটি করে থাকেন বা যারা করবার কথা ভাবেন হয়তো বা কখনো করেছেন যে নাম লেখেননি, চিঠি পাঠিয়ে দিয়েছেন, নামবিহীন চিঠি কিন্তু আমরা সাধারণভাবে পড়ি না, কিন্তু এই চিঠিটির ক্ষেত্রে আমি ধরে নিলাম যে ভুলক্রমে এমন হয়েছে, তাই আমি এই চিঠিটি পড়ছি। আপনি জানতে চেয়েছেন ডিটিএইচ বাংলা পরিষেবা বর্তমান, হিন্দি বা উড়িয়া বা ইংরেজি পরিষেবা কখন কোথায় শুনতে পাওয়া যাবে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ভোরবেলায় প্রভাতি, ভক্তিগীতি, শ্যামাসঙ্গীত, গজল প্রভৃতি প্রচার করলে প্রায় সকলে আনন্দিত হবেন। আমি এবং তুমি বর্তমান এই পর্যন্ত এবং আরও অনেকে এই পর্যন্ত লিখে আপনি আর লেখেননি, মনে হচ্ছে যেন চিঠিটি অসমাপ্ত অবস্থাতেই আপনি পোস্ট করে দিয়েছেন। সেই জন্যই আমি ধরে নিলাম যে আপনি নামটা লিখতেও ওরকমই কোনোভাবে ভুল হয়ে গিয়েছে, হয়ে যায় অনেক সময়, না হলে ভালো হতো। যাই হোক, যিনি লিখেছেন বেতগড়া কাঁথি পূর্ব মেদিনীপুরের, আপনাকে ধন্যবাদ চিঠি লিখবার জন্য, পরের বার অবশ্যই মনে করে নাম উল্লেখ করবেন। ডিটিএইচ বাংলা পরিষেবা আপনি বর্তমান বলছেন, অর্থাৎ আপনি শোনেন, এই বিষয় সম্পর্কে আপনার জানা আছে, এটা আমরা ধরে নিতেই পারি। ঠিক যেভাবে আপনি ডিটিএইচ বাংলা অনুষ্ঠান শোনেন, ঠিক সেই একই রকমভাবে হিন্দি বা উড়িয়া বা ইংরেজি পরিষেবা আপনি শুনতে পাবেন। এবার আপনি কিভাবে শুনছেন সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি যদি ধরে নিই যে আপনি ডাইরেক্ট টু হোম ডিটিএইচ এই পরিষেবার মাধ্যমে শুনছেন, তাহলে আপনি টিভি সেটের মাধ্যমে রেডিও শুনছেন, ঠিক যেভাবে আপনি ডিটিএইচ বাংলা খুঁজে নিচ্ছেন, ঠিক সেভাবেই আপনাকে উড়িয়া, ইংরেজি বা হিন্দি খুঁজে নিতে হবে। আবার নিউজ অন এআইআর অ্যাপ থেকেও কিন্তু আপনি শুনতে পারেন। যদি আমি ধরেও নিই যে আপনি নিউজ অন এআইআর অ্যাপ থেকেই ডিটিএইচ বাংলা শুনছেন, তাহলে ঠিক যেভাবে আপনি বাংলা ভাষা খুঁজে নিচ্ছেন, ঠিক সেই একইভাবে হিন্দি, উড়িয়া বা ইংরেজি ভাষা আপনাকে খুঁজে নিতে হবে। ব্যাপারটা একই, শুধু ভাষাটার জন্য আপনাকে একটু আলাদা করে বাড়তি উদ্যোগ নিয়ে খুঁজে নিতে হবে। আর আপনি জানতে চেয়েছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ভোরবেলায় প্রভাতি, ভক্তিগীতি, শ্যামাসঙ্গীত বা গজল এই ধরনের অনুষ্ঠান প্রচার করলে সবাই আনন্দিত হবেন। ডিটিএইচ বাংলা পরিষেবায় সকালের দিকে সারা রাত ধরে এই অনুষ্ঠান সম্প্রচার হয় এবং এখানে সচেতনভাবেই এমন গান শোনানোর ব্যবস্থা করা হয়, এমন গান শোনানোর পরিকল্পনা বা ঠিক সেভাবেই অনুষ্ঠান সাজানো হয়েছে যা ওই সময় শুনতে ভালো লাগে। তবে এটাও পাশাপাশি একটু ভাবা দরকার, ধরুন আপনি বা আমি সারা রাত ঘুমিয়ে ভোরবেলা উঠে রেডিও টিউন করেছি অনুষ্ঠান শুনবো বলে, ঘুম থেকে ওঠার পর যে ধরনের গান, যে ধরনের অনুষ্ঠান আমাদের শ্রবণকে কিছুটা আরাম দেবে, মনকে কিছুটা শান্তি দেবে, স্বস্তি দেবে, ভাবুন তো আমাদের এই শহরে, এই রাজ্যে, এই দেশে এমন কত মানুষ আছেন যারা সারা রাত ধরে কাজ করছেন, তারা সারা রাতের কাজ শেষে যখন আর একদল লোক তারা কাজে যোগ দেবেন, এই সময় তারা বাড়ির পথে ফিরছেন তাদের কাজ শেষ করে। এমন অনেক শ্রোতা আছেন আমাদের ডিটিএইচ পরিষেবা শোনেন যারা সারা রাত কাজ করেন এবং নিজেদের জাগিয়ে রাখেন এই কানের পাশে একটা রেডিও চালিয়ে রেখে, রেডিও শুনতে শুনতে তারা কাজ করেন, নিজেদেরকে সজাগ রাখেন, নিজেদের যাতে কোথাও ক্লান্তি না আসে, অবসন্নতা না আসে, সেজন্য রেডিওতে মনোনিবেশ করেন। কাজেই যে মানুষ দিন শুরু করছেন আর যে মানুষ তার কাজের দিন সেই মুহূর্তে শেষ করছেন, দুজনের পছন্দ কখনো একই রকম হবে না। এই দুটো বিষয় মাথায় রেখেই সেই সময়

যে গান শোনানো হয় তারই নির্বাচন। তবে আপনি যেটা বলেছেন সেটাও আমাদের নিশ্চয়ই ভাবনায় রইল। আমরা পরবর্তী সময় আবার যখন কিছুদিন বাদে বাদেই তো আপনারা জানেন আমাদের অনুষ্ঠান সূচির বদল হয়, যখন এই অনুষ্ঠান বদলের প্রক্রিয়াটা আবার হবে তখন আমরা নিশ্চয়ই এই বিষয়টা মাথায় রাখব। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। এবারে চলে আসি শ্যামলী দত্তর লেখায়, ঠিকানা খেজুরি পূর্ব মেদিনীপুর। আপনি চিঠিটি লিখেছেন 19 মে 2026, কিন্তু আমরা সম্প্রতি আপনার চিঠি হাতে পেয়েছি। সবিনয় নিবেদন, 17 মে 2026 সুতপাদির পরিচালনায় আমার পত্রখানি পড়লেন, খুব ভালো লাগলো। 14 মে শৈলেন্দার পরিচালনায় বাউল গান এবং 18 মে 10টা থেকে 11টা পর্যন্ত 16 মাত্রায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে গানের ভেলায় শুনলাম। এত সুন্দরভাবে বুঝিয়ে বললেন, আমার শরীর শীতল হলো, মনে আনন্দ পেলাম। সত্যি মনে হলো কৃষ্ণ যেন আমার অন্তরে প্রবেশ করলেন। গানগুলো খুব সুন্দর, সমস্ত উপস্থাপক ও উপস্থাপিকাদের এত মিষ্টি কথা আমাদের নাড়া দেয়। মায়ের পায়ে শত প্রণাম এইরকম রত্নগর্ভা সন্তান সন্ততিদের আকাশবাণীতে পাঠাবার জন্য। ঘোলা জল স্বচ্ছ হলে জল সুন্দর হয়, তেমনি এদের পরিচালনায় আসরও সুন্দর হয়। আমি কে, আত্মবিশ্বাস জন্মালে হৃদয় যেন মনকে বুঝতে পারে। আরও বললেন, কৃষ্ণের হাত ধরো অহম। নমস্কারান্তে শ্যামলী দত্ত, আপনি লিখেছেন খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। গানের ভেলা আপনার ভালো লেগেছে সে কথা বিস্তারে জানিয়েছেন যে ঠিক কেন ভালো লেগেছে। সত্যি এতটা বিস্তারে জানলে আমাদেরও ভালো লাগে যে ঠিক কোন জায়গাটা আপনাদের এতখানি ভালো লাগা তৈরি করলো, ঠিক কেমন অনুষ্ঠান আপনারা চাইছেন লিখবেন, এভাবেই আরও বিস্তারে জানতে চাই আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ। অনিমেষ ঘোষ লিখেছেন আলুই পশ্চিম মেদিনীপুর থেকে। 22 শ্রাবণ 1433 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবস পালিত হয়েছে সারা রাজ্যে বিশেষ মর্যাদা সহকারে। এক্ষেত্রেও আকাশবাণীর অবদান অনেক বেশি। বিশ্বকবি শরীরে না থাকলেও অন্তরের অন্তঃস্থলে সর্বদাই বিরাজমান। সবার উপরে মানুষ সত্য, সে কথা কবি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। আকাশবাণী ঠিক সেই মানুষ সত্য উপলব্ধি করে 21শে শ্রাবণ রাত 8টায় তার প্রিয় শ্রোতাদের জন্য রক্তকরবী নাটক পরিবেশন করলেন। একরাশ অভিনন্দন, মুগ্ধ, অপূর্ব লাগলো নাটকটি। এক লাইনে, রক্তকরবী নাটকের চূড়ান্ত পর্বে নন্দিনী নামে এক মানব কন্যার নেতৃত্বে শোষণের বন্দিশালা ভেঙে যায়। 22শে শ্রাবণ সকাল থেকে এক নাগাড়ে 11টা পর্যন্ত কবির গানের অ্যালবাম সাজিয়ে অপূর্ব অপূর্ব রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলেন, আর আমরা মন দিয়ে শুনলাম। 21-22 দিন আকাশবাণী বাতাসে যেন একটা সুঘ্রাণ ছড়িয়ে দিল। বাতাসে একটি সুর, রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার সবার আগে। জীবনের সমস্ত মাত্রাগুলো কবি স্পর্শ করে গেছেন। আবার রাত্রিতে মুখোমুখি অনুষ্ঠানে মাননীয় মহাশয় গবেষক অলোক রায়চৌধুরীর সাক্ষাৎকার নিলেন সঞ্চালক মৈত্রী মিত্র। আকাশবাণী নানান দিক থেকে সামাজিক রাজনৈতিক সংস্কৃতির ওঠাপড়ার এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠেছে। শেষ করব কবির লাইন লিখে, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আকাশবাণীর সমৃদ্ধি কামনা করি, প্রাণ ভরে যায় প্রোগ্রাম শুনে, লেখা একটু বড় হবেই, মার্জনা করবেন। অনিমেষ ঘোষ আলুই পশ্চিম মেদিনীপুর থেকে আপনি আমাদের লিখেছেন। কি বলি বলুন তো, আপনার এ লেখার পরে আমরাও কেমন যেন অনেকখানি মুগ্ধতার সঙ্গে আপনার এ চিঠি পড়লাম। আসলে বিশ্বকবি তাকে বাদ দিয়ে বাংলা ভাষার অনুষ্ঠানের কথা আমরা ভাবতেই পারি না। তিনি প্রত্যক্ষভাবে উপস্থিত না থাকলেও আমাদের প্রতিটি অনুষ্ঠানে, আমাদের বাক্য গঠনে, শব্দ চয়নে তার পরোক্ষ প্রভাব আছে, প্রত্যেক বাঙালির মধ্যে আছে। প্রত্যেক শিল্প সচেতন সংস্কৃতি মনস্ক বাংলা ভাষার মানুষের কাছেই তিনি উপস্থিত সব সময়। হয়তো উপস্থিতি সব সময় সরব নয়, নীরব প্রচ্ছন্ন, তবু তিনি আছেন সব কিছুর মধ্যেই। আর
এমন মানুষকে নিয়ে অনুষ্ঠান করলে তা যে একেবারে অন্তরের অন্তঃস্থলকে ছুঁয়ে যাবে সে তো খুব স্বাভাবিক ঘটনা। একুশে শ্রাবণ রাত ৮টায় রক্তকরবী নাটক আপনার ভালো লেগেছে, ২২শে শ্রাবণ সকাল থেকে নাগাড়ে ১১টা পর্যন্ত কবির সৃষ্টি, তার গান, তার সব আমাদের জন্য রেখে যাওয়া উপাদান পরিবেশন করেছে আকাশবাণী, তাও আপনার ভালো লেগেছে। ২১, ২২ দুই দিন আকাশবাণীর আকাশবাণী যেন বাতাসে সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছে আপনার মনে হয়েছে এমনটা। এই জায়গায় আমরা তো বেশি কিছু করিনি, তার রচনা তার সৃষ্টিকে শুধু আপনাদের সামনে তুলে ধরেছি, মেলে ধরেছি, যা প্রতি বছর প্রতিবার আমরা করে থাকি এবং সারা বছর ভরে করে থাকি। সেই কাজটুকুই সেই দুটো দিন একটু বেশি পরিমাণে করেছি, এটুকুই মাত্র আমরা করেছি, বাকি কাজ তো তিনিই করে গেছেন, কবিই করে গেছেন। কিন্তু আমাদের ওই যে সামান্য একটু প্রয়াস আপনাকে এতখানি ভালো লাগে ভরিয়ে দিয়েছে, সেইটুকুই আমাদের তৃপ্তি, আমরা এটুকুই প্রত্যাশা করি। আর পাশাপাশি আপনি মুখোমুখি অনুষ্ঠান শুনেছেন, সেই অনুষ্ঠান আপনার ভালো লেগেছে, এই বিষয়টি জানানোর জন্য বাংলা কথিকা বিভাগ আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ আকাশবাণী পরিবারের সবার তরফ থেকে। আসবো পরের লেখায়। ১৮ জুন ২০২৬ তারিখে লেখা এ চিঠি সুদীপ কুমার পাল লিখেছেন সেলামপুর হুগলি থেকে। প্রিয় সবিনয় নিবেদন, তোমার মাধ্যমেই তো বহু লেখক লেখিকার প্রেরিত অভিযোগ, অনুযোগ, স্তুতি, প্রস্তাব সবই প্রচারিত হয়, তাই অধীর আগ্রহে অপেক্ষমান বহু হৃদয়ে তোমার প্রচার ও প্রসারের প্রহর গুনে। আমিও একই নৌকার যাত্রী, প্রত্যহের প্রভাতী জনপ্রিয় অনুষ্ঠান প্রাত্যহিকী বিভাগে আমার ক্ষুদ্র জ্ঞান বিশ্বাস প্রসূত ৪টি শিরোনাম লিখে জানালাম, যে কোনো মাসের যে কোনো পক্ষের শিরোনাম হিসেবে নির্বাচিত হওয়ার আশায়। অবশ্য যদি শিরোনামগুলি প্রাত্যহিকী শীর্ষক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত বিদগ্ধ ব্যক্তিবর্গের মনোপুত হয়, শিরোনামগুলি হল কুসংস্কারের বেড়াজাল, সময় শৃঙ্খল, সঙ্গীত পিপাসা, অবলুপ্ত যৌথ জীবন ইত্যাদি। যদি কোনো একটি শিরোনামও হালে পানি পায় তাহলে যার পর নাই খুশি হতে পারব, না হলে জানব শিরোনাম সমূহ পছন্দের সীমারেখা স্পর্শ করতে অপারগ, ক্ষোভ নেই তাতে। বিনম্র নিবেদনে সুদীপ কুমার পাল সেলামপুর হুগলি থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য, শুধু চিঠি লেখবার জন্যই নয়, এই যে গঠনমূলক একটি চিঠি, আপনি আপনার প্রিয় আকাশবাণীকে একটু কিছু দিতে চেয়েছেন, আপনার ভাবনা, আপনার অনুভব, আপনার সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন, এর জন্য আমরা যার পর নাই খুশি। আপনার এ চিঠি, আপনার যে প্রস্তাব, সেগুলো আমরা বাংলা কথিকা বিভাগ, যেখান থেকে যেই বিভাগের দায়িত্বে প্রাত্যহিকী সম্প্রচারিত হয় সেই বিভাগকে জানিয়েছি। দেখুন, বিষয় নির্বাচন তো কোনো একক সিদ্ধান্ত নয়, সবটার জন্যই একটা কমিটি থাকে। প্রাথমিকভাবে আপনার বিষয়গুলো নিশ্চিতভাবেই তারা সদর্থক মনে করেছেন, কিন্তু এবারে বাকি নির্বাচনের বিষয়টা কমিটি যা মনে করবেন, তবে হ্যাঁ এইটুকুনি আমি আপনাকে বলতে পারি, প্রাথমিকভাবে আপনার এই প্রস্তাবগুলো তাদের ভালো লেগেছে। এখন দেখা যাক, কোনো একদিন কোনো এক সময় হতেও পারে। চিঠি লিখবেন এভাবেই, এবং আপনাকে ধন্যবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের এই মুহূর্তে যারা সবিনয় নিবেদনের শ্রোতা আছেন তাদের সবাইকে একই অনুরোধ করব, পাঠান না এরকম প্রস্তাব, ভালো লাগে আমাদের, মনে হয় যে আপনারা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইছেন, আমাদের ভাবনা শরিক হতে চাইছেন, লিখুন। চলে আসবো পরের লেখায়। শক্তি চট্টোপাধ্যায় একতেশ্বর বাঁকুড়া থেকে লিখেছেন, মাননীয় মহাশয় শ্রদ্ধা নেবেন, বিনীতভাবে নিবেদন করি আজ ১৩ই অগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শর্মিষ্ঠা সরকার ম্যাডামের উপস্থাপনা ও সংযোজনায় লোকসঙ্গীত বিষয়ক গানের ভেলা অনুষ্ঠানটি শুনলাম। পূর্ণ দাস, গোষ্ঠগোপাল, ভূপেন হাজারিকা, কত কত লোকগীতি শুনলাম, ভীষণ ভালো লাগলো। তবে গানের চেয়েও কথা কখনো কখনো শ্রেষ্ঠ হয়ে যায়, মিষ্টি কণ্ঠ, সুন্দর উচ্চারণ, সাবলীল কণ্ঠ প্রক্ষেপণে মনে হয় কথা শুনি, মনে হয় গান কম হোক কথা বেশি হোক। ১৯৩২ সালের পর ১৯৪২ আকাশবাণীর অনুষ্ঠান জনপ্রিয় করতে নানান প্রস্তাবে মহিষাসুর মর্দিনী কাটাই বাছাই যোগ বিয়োগ করে শ্রোতাদের ধরে রাখতে বাণীকুমার স্যার গান বহু রেখেছিলেন, কিন্তু কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ ও উপস্থাপনা গানগুলোকে পিছনে ফেলে দিয়েছিল, এটা ইতিহাস।
শর্মিষ্ঠা ম্যাডামের কণ্ঠে কৃষ্ণের মধুর বাঁশি বাজে। এই কণ্ঠ অভ্যাস যোগীর, নারী পথে উত্থাপিত ব্রহ্মমন্ত্র। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সম্প্রচারিত গানের ভেলা আমি রেডিও সেটে শুনছি, পরিষ্কার শুনছি। শ্রদ্ধা ও নমস্কারান্তে শক্তি চট্টোপাধ্যায়, একতেশ্বর, বাঁকুড়ার। অনেক ধন্যবাদ শক্তিবাবু আপনাকে চিঠি লেখবার জন্য। আপনার বার্তা আমরা যথাযোগ্য জায়গায় নিশ্চয়ই পৌঁছে দেব। আপনার ভালো লাগার কথা জানলে উপস্থাপিকার ভালো লাগবে, এটা নিশ্চিত। এর পাশাপাশি আপনি সবশেষে একটি কথা বলেছেন যে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সম্প্রচারিত গানের ভেলা আমি রেডিও সেটে শুনছি, পরিষ্কার শুনছি। এবং সেই সঙ্গে আপনার ঠিকানা যেহেতু আমরা জানতেই পারলাম একতেশ্বর বাঁকুড়া থেকে, আমাদেরও এটা জেনে একটা বাড়তি ভালো লাগা যে বাঁকুড়া অঞ্চলে রেডিও সেটে আমাদের অনুষ্ঠান ভালোভাবে শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য, লিখবেন এভাবেই। এবারে যার লেখা তিনি আশিস ভর, রাজবলহাট, হুগলির। সবিনয় নিবেদন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই ঠিকানায় আপনি লিখেছেন। মাননীয় মহাশয়া, প্রথমেই জানাই বৃষ্টি ভেজা একমুঠো বকুল ফুলের শুভেচ্ছা। আমার বিনীত নিবেদন, স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে হাঁটুর যন্ত্রণা বিষয়ে ডাক্তারবাবুদের নিয়ে আলোচনা করলে বহু মানুষ উপকৃত হবেন। আর বঙ্কিমচন্দ্রের রচিত দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, যে কোনো একটি নাটক শুনতে চাই। আশা করি আমার অনুরোধ আপনার হৃদয় স্পর্শ করবে। বিনম্র নমস্কারান্তে আশিস ভর, রাজবলহাট, হুগলির। আপনি চিঠি লিখেছেন 29 জুলাই, অর্থাৎ তখনও অগস্ট মাস শুরু হয়নি। আপনার চিঠি লেখা এবং চিঠি আমাদের কাছে পৌঁছানো এবং পাঠ সর্বশেষ আপনাদের কাছে পৌঁছানো, এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেল। কাজেই ইতিমধ্যে হয়তো আপনি শুনেও ফেলেছেন আপনার অনুরোধ করা নাটকগুলি। আমাদের অনেকগুলি প্রচার তরঙ্গ এবং বিভিন্ন সময় বিভিন্ন দিনে নাটক সম্প্রচার হয়, কাজেই ইতিমধ্যে হয়তো আপনি শুনেই ফেলেছেন কোনো জায়গায় কোনো একটি অবকাশে। আর আপনি স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে হাঁটুর যন্ত্রণা নিয়ে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনার প্রস্তাব রেখেছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে হাঁটুর যন্ত্রণা এটি খুব কমন একটি অসুখ, কমন একটি সমস্যা। এই নিয়ে একাধিকবার অনুষ্ঠান হয়েছে, কিন্তু তাই বলে যে আগামীতে আর হবে না তা তো নয়, আগামীতেও হবে। অন্য কোনো ডাক্তারবাবু হয়তো এসে বলবেন, বা ওই ডাক্তারবাবুও আবারও আসতে পারেন, একটু অন্য আঙ্গিকে কথা বলতে পারেন। কাজেই হাঁটুর যন্ত্রণা বিষয়ে অনুষ্ঠান আগেও শুনেছেন, আগামীতেও শুনবেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন আলমবাজার থেকে। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। রবীন্দ্রনাথের লেখা এই পংক্তি আজ আর একবার উপলব্ধি করলাম। আজ 13 অগস্ট 2026 বৃহস্পতিবার দুপুরে মহিলা মহলে শুনলাম শ্রমণা চক্রবর্তীর সাক্ষাৎকার, সঙ্গে শ্রদ্ধেয়া জয়শ্রী ভট্টাচার্য ভৌমিক। আমি ভাগ্যবান যে এই আকাশবাণীতেই সতীদেবীর গান শুনেছি, তার কন্যা রুমা গুহ ঠাকুরতার সাক্ষাৎকার শুনেছি, আবার আজ তার কন্যা শ্রমণা চক্রবর্তীর সাক্ষাৎকার শুনলাম। আমি মঞ্চে বহুবার রুমা গুহ ঠাকুরতা বা শ্রমণার গান শুনেছি, দুজনের সঙ্গেই কথা বলে জেনেছি অনেক কিছু, সে সবই যেন ফিরে পেলাম আজকের এই অনুষ্ঠানে। শ্রমণা সহজ সরলভাবে কথা বললেন, আন্তরিকভাবে দুজনের কথা শুনে মনে হল স্টুডিওতে নয়, যেন আমার ঘরে আমার সামনে বসে কথা বলছেন দুই বন্ধু। শাখা প্রশাখা বা আগন্তুক ছবিতে গান গাওয়ার প্রসঙ্গটি মনে দাগ কাটল। বালিগঞ্জ প্লেসের গুহু ঠাকুরতা বাড়ির অনেক গল্প বিভিন্ন জনের লেখায় পড়েছি বা অনেকের কাছ থেকে শুনেছি। সেই পরিবারের ঐতিহ্য বহন করছেন শ্রমণা চক্রবর্তী। মায়ের পাশে দাঁড়িয়ে বা মায়ের পরেও তিনি ক্যালকাটা ইউথ কোয়ারের নানা অনুষ্ঠানে গান গাইতেন, সেগুলি খুব মনে পড়ছিল। যদি আরও কিছু গান শ্রমণা গাইতেন আরও ভালো লাগত, কিন্তু যা পেলাম তাই বা কম কি। সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি, এই গানের রেশ নিয়ে শেষ হল অনুষ্ঠান। শ্রমণা চক্রবর্তী শুরু করলেন এই গান, তারপর ক্যালকাটা ইউথ কোয়ারের রেকর্ড করা গানটি শুনিয়ে আরও শোনবার তৃষ্ণা জাগিয়ে শেষ হল মহিলা মহল। দফতরে কাজের ফাঁকে অনেক কসরত করে শুনলাম, ভাগ্যে শুনতে পারলাম। আর একবার আকাশবাণী সমৃদ্ধ করল আমাকে, ধন্যবাদ আপনাদের। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আলমবাজার থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ সব্যসাচীবাবু আপনাকে চিঠি লেখবার জন্য। কি যে ভালো লাগলো আপনার এই লেখা পড়ে,
কি বলি মহিলা।

বিভাগ কৃতজ্ঞ যে আপনারা শুনেছেন এবং শুনে প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই যে প্রতিবারই একই কথা, সব ভালো লাগার চিঠি বা মেল পড়ার পর, আপনাদের প্রতিক্রিয়া পাওয়ার পর আমাদের একটাই প্রতিক্রিয়া থাকে যে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা অনুষ্ঠান শুনে আপনাদের ভালো লাগার কথা জানিয়েছেন। ভালো লাগার কথা জানতে পারলে এটা যেন কোথাও একটা আরও এই ধরনের কাজ করতে উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি গঠনমূলক সমালোচনাও কিন্তু আমরা চাই, গঠনমূলক প্রস্তাবও আমরা চাই, যা আগামীর অনুষ্ঠান ভাবনায় আমাদের কিছুটা হলেও এগিয়ে দেবে। অনেক ধন্যবাদ, লিখবেন চিঠি। চিঠি লিখেছেন গয়াচরণ রানো, প্রিয়ব্রত রানো, ধানদোলসা, পূর্ব বর্ধমান থেকে। সবিনয় নিবেদন পরিচালক সমীপেশু, বর্তমান এই আসরে 6-7 খানি মেল বা চিঠি নিয়ে প্রয়োজনের বেশি উত্তর বেশি সময় নিয়ে আসর শেষ করে দেওয়া হয়। বাক্য গঠনে একটু অসুবিধা আছে, কিন্তু আমি বুঝতে পারলাম কিছুটা আপনি যা বলতে চেয়েছেন। আমরা অনেক চিঠি দিই কিন্তু কোনোটাই গ্রাহ্য হয় না। যেমন অনুরোধের আসরে আমরা প্রচুর চিঠি দিই কিন্তু 10টির মধ্যে 9টি বাদ দেওয়া হয়। দয়া করে এটি করবেন না। একদিন এই আসরে একমাত্র চিঠি ছিল, একমাত্র চিঠি ছাড়া আর কিছু ছিল না, চিঠিকে প্রথমে স্থান দিন। বর্তমানে লিখে পোস্ট করা, ঘুরে পোস্ট করা খুব কষ্টকর, বোঝাতে পারলাম। নমস্কার অন্তে গয়াচরণ রানো, প্রিয়ব্রত রানো, ধানদোলসা, পূর্ব বর্ধমানের। আপনার চিঠিতে প্রতিটি বাক্য যে খুব সম্পূর্ণ হয়েছে এমন নয়, কিন্তু তাতে যে বুঝে নিতে খুব অসুবিধে হয়েছে তা নয়, কিছুটা কিছুটা আমরা আন্দাজ করে নিয়েছি। আপনি বলতে চেয়েছেন যে কম সংখ্যক চিঠি পড়া হয় এবং অনেক বড় বড় করে উত্তর দেওয়া হয়, আর আপনাদের চিঠি গ্রাহ্য হয় না, আপনাদের চিঠি পড়া হয় না। অনুরোধের আসরেও আপনি চিঠি লেখেন, সেখানে 10টি চিঠি লিখলে 9টি চিঠি বাদ দেওয়া হয়। এই আপনার মোটামুটি বক্তব্য। হ্যাঁ, প্রথম আপনি যে বক্তব্যটি তুলে ধরেছেন যে কখনো কোনো কোনো পর্বে চিঠির সংখ্যা কম থাকে, হয়তো উত্তর একটু দীর্ঘ হয়ে যায়। আসলে কি হয় বলুন তো, সবসময় খুব মেপে কথা বলা হয় না, যায় না বলবো না, হয় না। একটু সতর্ক থেকে একেবারে শব্দ সংখ্যা বা বাক্য সংখ্যা মেপে নিয়ে বললে যিনি বলেন তারও তো একটা তৃপ্তির জায়গা থাকে, অনেক সময় তিনিও খুব তৃপ্ত হন না। তবে হ্যাঁ, যেহেতু আপনারা উল্লেখ করছেন এই দিকটা, নিশ্চিতভাবেই খেয়াল রাখবো যে যতটা সম্ভব সংক্ষেপে উত্তর দেওয়া যায়। এর পাশাপাশি আপনি বলেছেন যে আপনারা অনেক চিঠি দেন কিন্তু কোনোটিই গ্রাহ্য হয় না, কিন্তু আপনাদের এই যে নামগুলো গয়াচরণ রানো, প্রিয়ব্রত রানো, এই নামগুলো যে আমাদের খুব পরিচিত, খুব চেনা, যদি উত্তর নাই দিই তাহলে কিভাবে আপনার নামগুলো আমাদের কাছে এত পরিচিত হলো। আর আপনি বলছেন যে যেখানে আমরা চিঠি আপনাদের কাছ থেকে আহ্বান করি সেখানে আপনি 10টি চিঠি লিখছেন কিন্তু 9টি বাদ দেওয়া হচ্ছে, 1টি পড়া হচ্ছে। একটু নিশ্চিত করে এটা ভাবার বিষয় আছে যে চিঠি আমাদের কাছে এসে পৌঁছেছে তো, নইলে আমরা যখন আপনাদের কাছ থেকে চিঠি আহ্বান করছি সেক্ষেত্রে কেন আপনাদের চিঠি আমরা পড়ব না। আবার এমনটা হচ্ছে না তো যে আপনারা চিঠি এত বেশি সংখ্যায় লিখছেন যে এক এক সপ্তাহেই হয়তো আপনার 4-5টি চিঠি এসে পৌঁছচ্ছে, এবং 4-5টা চিঠিতেই আপনার 4-5 রকমের অনুরোধ আছে। সপ্তাহে তো একটি মাত্র অনুরোধই আপনার রাখা সম্ভব হবে, তখন অনেক সময় হয়তো বাকি 4টি চিঠি একটি অনুরোধ রাখা হলো, বাকি 4টি চিঠি বাতিলের জায়গায় চলে গেল। কোনটা হচ্ছে সেটা একটুখানি ভাবতে হবে, কিন্তু ভাবতে হবে আমাদেরও, ভাবতে হবে আপনাদেরও। তাহলে আজ এখানেই শেষ করি, অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

শুনলেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে আজকে প্রথমে শুনুন মায়া বৃন্দঙ্গ, ছবির গান শ্রীকান্ত আচার্য এবং রাঘব চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, ছবি মায়া মৃদঙ্গ।

মায়া মৃদঙ্গ। ছায়াছবির গান শুনলেন শ্রীকান্ত আচার্য এবং রাঘব চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারে শুনুন অটোগ্রাফ, ছায়াছবির গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

অটোগ্রাফ, ছায়াছবির গান শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন অন্তহীন ছায়াছবির গান অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে।

অনিন্দ চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন অন্তহীন ছায়াছবির গান, এবারে প্রাক্তন ছায়াছবিতে ইমন চক্রবর্তী।

প্রাক্তন ছায়াছবির গান শুনলেন ইমন চক্রবর্তীর কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন বেলা শেষে, ছায়াছবি থেকে রূপঙ্কর বাগচি ও সোমলতা আচার্য চৌধুরীর দ্বৈত কণ্ঠে।

বেলা শেষে ছায়াছবির গান শুনলেন রূপঙ্কর বাগচি ও সোমলতা আচার্য চৌধুরীর দ্বৈত কণ্ঠে। আর এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন এ মাসের গান শুনুন, রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। গঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা ইতিহাস ও ঐতিহ্যের শহর চন্দননগর। আর এই শহরেরই বুকে শিক্ষা ও সংস্কৃতির এক অনন্য তীর্থক্ষেত্র চন্দননগর বঙ্গ বিদ্যালয়। 1881 সালে যে আলোক শিক্ষা প্রজ্বলিত হয়েছিল, তা পথ চলতে চলতে আজ দাঁড়িয়ে আছে সার্ধ শতবর্ষের দোরগোড়ায়। এই শহরের বুকে সবচেয়ে বেশি শিক্ষার্থীর কোলাহল আর কলরবে মুখরিত যে প্রাঙ্গণ, আজ আমরা উপস্থিত ঠিক সেইখানেই। হাওড়া স্টেশন থেকে মেনলাইনের বর্ধমান বা ব্যান্ডেল লোকালে চেপে মানকুণ্ড কিংবা চন্দননগর স্টেশন পৌঁছে সেখান থেকে টোটো ধরে সোজা তিনমাথা বা জ্যোতির্মোড়, আর সেখানেই কিন্তু রয়েছে এই বিদ্যালয়। এই ঐতিহ্যবাহী যাত্রার সূচনাতেই আমরা কথা বলে নিয়েছি এই বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী মনীশ পাণ্ডা মহাশয়ের সঙ্গে।
2: নমস্কার, আমি চন্দননগর বঙ্গবিদ্যালয়ের একজন সহশিক্ষক শ্রী মনীশ পাণ্ডা। আমাদের এই বিদ্যালয় যখন গোটা রাজ্য জুড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণায় শিক্ষা প্রসারের জন্য দিকে দিকে বঙ্গবিদ্যালয় গড়ে ওঠে, তখন এই চন্দননগর দক্ষিণাঞ্চলের কিছু মানুষ, সময়টা 19 শতাব্দীর 7 দশকের শেষ ভাগ, তারা লক্ষ্য করেন যে এখানে একটা ফরাসি ইনস্টিটিউট ছাড়া এই এলাকার বাচ্চাদের পড়াশুনোর সুযোগ খুব কম। কিছু বিদ্যোৎসাহী ব্যক্তি উদ্যোগ নেন একটি বিদ্যালয় স্থাপনের। জনসাধারণের স্বেচ্ছাদানে গঠিত তহবিলের

0: ভাড়াঘরে রামেশ্বর খাঁর তেমাথাস্থিত ভাড়া বাড়ি উনি স্বেচ্ছায় আমাদেরকে দেন। এই বিদ্যালয়টা স্থাপিত হয় প্রাথমিক বিদ্যালয় স্বরূপ। ছাত্রের সংখ্যা ক্রমশ বেড়েই চলে। তখন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং কালিদাস বসু এই দুজন ব্যক্তি এগিয়ে আসেন। তাদের কর্মোদ্যোগে এবং অক্লান্ত প্রচেষ্টায়, বিভিন্ন আর্থিক সহায়তায় এবং গোন্দলপাড়ার জমিদার গোপালচন্দ্র মুখোপাধ্যায়, মানকুণ্ডু রামেশ্বর খাঁ, এরা সকলে এগিয়ে এসে আজকের এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের এই যে কলেবর, সেই জায়গাটাকে সম্ভব করেন। ভাড়া থাকাকালীনই 5 কাঠা জমি ক্রয় করা হয়। চন্দননগরের বিখ্যাত ব্যক্তি দুর্গাচরণ রক্ষিত মশায় তিনি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আরও বাড়তে থাকে। তখন এখানে পাশে ঘটকবাড়ির একটি পুকুর ছিল, তারা স্বেচ্ছায় সেটা দান করেন।
1: শিল্পী হিসেবে সেই জমিতেও
0: আমাদের এই বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষগুলো সেগুলো বিস্তার লাভ করে। ক্রমশ 1947 সালে চন্দননগর যখন মুক্ত নগরী হয়, তারপরে চন্দননগর স্বাধীন হয়, ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের সাথে যুক্ত হয়, তখন এই বিদ্যালয়গুলো পরিচালনার দায়িত্ব চন্দননগর পৌর নিগম গ্রহণ করে
1: সংশ্লিষ্ট বিভাগ থেকে।
0: এবং আজও সেই ধারা চলছে। চন্দননগর পৌর নিগমের
1: 31 অগস্ট 2026
0: দ্বারা পরিচালিত হয় এই বিদ্যালয়গুলো। আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, দীর্ঘদিনের প্রচেষ্টা এই বিদ্যালয়ে আজকে এই শহরের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় এবং ছাত্র সংখ্যার নিরিখে সবচাইতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে পাঠ গ্রহণ করে। এখানটায় অবশ্যই আমাদের বিদ্যালয়ের ছাত্র তাদের পাঠ গ্রহণে অসুবিধে হওয়ার কারণে আমাদের এইখানটাতে একটা সময় নৈশ বিদ্যালয় স্থাপন করা হয়, যাতে আমাদের বাচ্চারা তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনোভাবে পিছিয়ে না পড়ে। দীর্ঘদিন এই প্রয়াস সর্বজন প্রশংসিত হয়ে পরিচালিত হয়। পরের দিকে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়টা বন্ধ হয়। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে 1881 সালে যে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তার কৃতি ছাত্রছাত্রীরা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। এটা বলতে খুব দ্বিধা হয়, কারণ একজনকে বললে বাকি 10 জনের নাম আমরা অস্বীকার করে ফেলব, কিন্তু নাম না করেই বলি যে প্রায় প্রতি বছর ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড আমাদের ছাত্র সরাসরি এখান থেকে নাসাতে অংশগ্রহণ, আমাদের ছাত্র সরাসরি অলিম্পিয়াডে ভালো রেজাল্ট করে চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউটে অংশগ্রহণ, রাশেল গ্রুপ অফ ইউনিভার্সিটি সেখানটায় আমাদের ছাত্রছাত্রীরা উত্থাপনার কাজে নিযুক্ত। আমি নাম একটাও বললাম না, কারণ এই সংখ্যাটা অনেক বেশি। এবং আমেরিকান বায়োলজিক্যাল সোসাইটি তারও সভাপতিত্ব যিনি করেছেন, তিনি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, কলকাতা মেডিকেল কলেজের সুপারিন্টেন্ডেন্ট ছিলেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এই সংখ্যা অনেক, এই ঠিকানা আমি সচেতন ভাবে একটিও নাম করলাম না, কারণ এই তালিকা অনেক দীর্ঘ।
1: আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, থাকবে
0: ইতিহাস চলতেই থাকবে, তাই খুব ভালো এখনই থেমে যাওয়া।
1: আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনে শিশু
2: আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
1: 31 অগস্ট
2: সুন্দরভাবে তুলে ধরেছেন এই স্কুলের সুদীর্ঘ ইতিহাস
1: পর্যন্ত চলার কথা। শুধুমাত্র সোম থেকে শুক্রবার
2: ইতিহাসের আঙিনা পেরিয়ে এবারে চলুন একটু শৈশবে ফেরা যায়। ফর্ম জমা রবীন্দ্র চেতনার এক অপূর্ব ছোঁয়া নিয়ে এবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জনপ্রিয় কবিতা আবৃত্তি করে শোনালেন এই বিদ্যালয়ের এক ছাত্র। আসুন শুনি লুকোচুরি।
3: নমস্কার, আমি শ্রেয়ান ব্যানার্জি, আমি ষষ্ঠ শ্রেণীর খ বিভাগের ছাত্র। আজ আমি আপনাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি কবিতা আবৃত্তি করে শোনাব। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজে নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে।

0: তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব। গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্ট ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। ধন্যবাদ।
1: কি অদ্ভুত মিষ্টি এক অনুভূতি, তাই না? ছোটদের এই নিষ্পাপ উচ্চারণই তো স্কুলের প্রাণ শক্তি। অনেক অনেক শুভকামনা রইল এই ছাত্রের জন্য। ইতিহাস থেকে শৈশব এই দুইয়ের মেলবন্ধনে স্কুলটি কিভাবে দিনে দিনে এগিয়ে চলেছে তার সামগ্রিক ছবি ইতিমধ্যেই বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন এই বিদ্যালয়ের একজন শিক্ষক মহাশয়। আর এবারে এই বিদ্যালয়ের পড়াশোনা, পরিবেশ, সামগ্রিক রূপরেখা আমাদের সামনে বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তুললেন এই বিদ্যালয়ের একজন দিদিমণি।
2: আমি চন্দননগর বঙ্গবিদ্যালয়ের একজন সহশিক্ষিকা মানসী মুখার্জি। আমি এই বিদ্যালয়ে যোগ দিই 1997 সালের 3রা নভেম্বর। আমার সঙ্গে আরও দুজন শিক্ষিকা যোগদান করেন। চন্দননগর বঙ্গবিদ্যালয়ের কাছে এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, কারণ এই বিদ্যালয়ে এর আগে কোনো মহিলা ছিলেন না। এই সময় আর একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সহশিক্ষার ব্যবস্থা। এর আগে আমাদের শুধুমাত্র ছেলেরাই পড়ত এই বিদ্যালয়ে, কিন্তু তার সময় প্রথম 2001 সালে ছেলে এবং মেয়েরা একসঙ্গে পড়তে শুরু করে। আমাদের বিদ্যালয়ের পক্ষে এটা আর একটা উন্নতির দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস। 2005 সালে বিদ্যালয়ের 125 বছর উদযাপন হয়। সারা বছর ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন অনুষ্ঠান, বিদ্যালয়ে পত্রিকা প্রকাশ, বিজ্ঞান ও কলা বিষয়ের প্রদর্শনী এই বছরটিকে বিশেষ মাত্রা দেয়। এই সময়ের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে প্রথম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন। বিদ্যাসাগরের মূর্তির সঙ্গে আইনস্টাইনেরও একটি আবক্ষ মূর্তি আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এই সময়ে আমাদের বিদ্যালয়ের একটি স্থায়ী স্টেজ তৈরি হয়, যেখানে ছাত্রছাত্রীরা নিয়মিত অনুষ্ঠান করতে শুরু করে। আমাদের বিদ্যালয়ের উল্লেখ করা প্রয়োজন যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সারা বছর ধরে বিভিন্ন জাতীয় এবং জেলা স্তরের যে প্রতিযোগিতা, তাতে আমাদের ছাত্রছাত্রীরা খুবই সাফল্য লাভ করে এবং চন্দননগরের বুকে বঙ্গবিদ্যালয়ে এক বিশেষ নাম বা বিশেষ জায়গার অধিকারী হয়ে আছে এবং হয়ে থাকবে, এই কামনা করে আমি আজকের বলা এখানেই শেষ করছি।
1: দিদিমণিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে শিক্ষক শিক্ষিকাদের এই মমতা, দায়িত্ববোধ এই বিদ্যালয়গুলিকে এগিয়ে নিয়ে যায়, আর এই উপলব্ধি আমাদের বারে বারে জন্মায় শিক্ষাঙ্গন থেকে বিভিন্ন পর্ব শুনে। একটু আগেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি পরিবেশন করে শুনিয়েছেন এই বিদ্যালয়ের এক ছাত্র, আর এবারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গান শোনার পালা এই বিদ্যালয়ের এক ছাত্রের কণ্ঠে।
3: নমস্কার, আমি রাহুল বিশ্বাস, আমি একাদশ শ্রেণীর ছাত্র। আমি একটি নজরুলগীতি শুরু করছি।

0: এমন সুমধুর একটি গান শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা জানাই। জানেন তো, যে কোনো বড় প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় প্রয়োজন একজন দক্ষ কান্ডারীর, যিনি আলোকবর্তিকা হাতে দলকে এগিয়ে নিয়ে যান সামনের দিকে। বুঝতেই পারছেন, এবারে এই বিদ্যালয়ের বর্তমান প্রধান কান্ডারির সঙ্গে আমরা কথা বলে নিয়েছি, অর্থাৎ এই বিদ্যালয়ের বর্তমান মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য এবারে শুনবো আমরা।
1: নমস্কার, আমি শীর্ষেন্দু ঘোষাল, চন্দননগর বঙ্গবিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কথা বলছি। আমি 2019 সালের 24 জুলাই এই বিদ্যালয়ে যোগদান করি। এই বিদ্যালয়ে যোগদান করার পর থেকে বা তার আগে থেকেও বিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে মাস্টারমশাই দিদিমণিরা যারা আছেন বা যারা ছিলেন সেই সময়ে, তারা যে সমস্ত কাজকর্মগুলি করে গেছেন সেগুলোরই বহন করে নিয়ে চলেছি। বিদ্যালয়ে আপনারা এর আগেই শুনেছেন যে বিদ্যালয়ে সহশিক্ষার প্রবর্তন হয়েছে। বিদ্যালয় এই মুহূর্তে চন্দননগর কর্পোরেশন এরিয়ার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রোল স্ট্রেংথযুক্ত একটি স্কুল। এই বিদ্যালয়ে একই সঙ্গে আমাদের ICT-র প্রবর্তন আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির। তার জন্য আলাদা মাস্টারমশাই বা ট্রেনার আছেন। বিদ্যালয়ে ন্যাশনাল স্কিল কারিকুলাম ফ্রেমওয়ার্কের অধীনে দুটি সেক্টরও পড়ানো হয়। এই ভোকেশনাল দুটি সেক্টর পড়ানোর জন্য দুজন মাস্টারমশাইও ট্রেনার আছেন। আমরা রিসেন্টলি গত বছর আমরা সোলার প্যানেল বসাতে পেরেছি, যেটি আমাদের বিদ্যুৎ খরচের ক্ষেত্রে বেশ অনেকাংশেই তার বাহুল্যটা কমাতে পেরেছি। আপনারা এর আগেও শুনেছেন যে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এডুকেশন কমিটি দ্বারা পরিচালিত যে কটি স্কুল আছে চন্দননগরে, তার মধ্যে অন্যতম হচ্ছে চন্দননগর বঙ্গবিদ্যালয়। এই বঙ্গবিদ্যালয়ের আরেকটি লিগ্যাসি হচ্ছে বিদেশি ভাষা হিসেবে ফ্রেঞ্চ পড়ানো হয়। এই ফ্রেঞ্চ আমাদের সপ্তম এবং অষ্টম শ্রেণীতে তৃতীয় ভাষা হিসেবে সংস্কৃতের পাশাপাশি এই ফরাসি বিষয়টিও পড়ানো হয়। ছাত্রছাত্রীর সংখ্যা এই মুহূর্তে প্রায় 2000-এর কাছাকাছি।

0: এবং তারা বিভিন্ন আর্থসামাজিক গোষ্ঠী থেকে তারা আসেন। ফলে আমাদের বিদ্যালয়ের যে পিএম পোষণ প্রকল্প অর্থাৎ মিড ডে মিল, পূর্বতন মিড ডে মিল প্রকল্প, সেই প্রকল্পে প্রচুর ছাত্রছাত্রী তারা আমাদের এই মিড ডে মিল প্রকল্পে অংশগ্রহণ করে থাকে। বিদ্যালয়ের একটি সক্রিয় প্রাক্তনীদের সংগঠন আছে। এই প্রাক্তনী বহুদিন থেকেই বিদ্যালয়ের রক্তদান শিবির থেকে শুরু করে চক্ষু শিবির, স্বাস্থ্য পরীক্ষা, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নতিকল্পে তাদের কাজ এবং সর্বোপরি পরিবেশ রক্ষাতে তাদের ভূমিকা সর্বদা অগ্রগণ্য। এই বিদ্যালয় 1881 সালে যখন প্রতিষ্ঠা হয়েছে অর্থাৎ আগামী 2030 এই বিদ্যালয়ের সার্ধ শতবর্ষর অনুষ্ঠানে শুরু হতে চলেছে। আশা করব এই বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের যেখানে যেখানে প্রাক্তনীরা আছেন তারা সকলে সমবেতভাবে তারা ওই সময়তে আসবেন এবং তারা বিদ্যালয়ের বিভিন্ন রকমের অনুষ্ঠানে তারা সক্রিয় ভূমিকা নেবেন, এই আশা বিদ্যালয়ের প্রধান হিসেবে আমি সকলের কাছে করজোড়ে আমি আবেদন করছি। এই প্রসঙ্গে আমাদের উল্লেখ করতে হয় পূজা ভট্টাচার্য, পৃথা দত্ত, এই মেয়েরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে পরীক্ষা সেই পরীক্ষাতে তারা বিশিষ্ট স্থান এবং রাজ্য জুড়ে তাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান তারা অধিকার করেছে। বিদ্যালয়ে NCC করানো হয় এবং জয় হিন্দ বাহিনীও আছে। বিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে উচ্চ মাধ্যমিক স্তরে চন্দননগর এলাকার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিষয় এই বিদ্যালয়েতেই পড়ানো হয়। এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বা বলতে আমার ইচ্ছা করছে, স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান পড়ানোর ক্ষেত্রে মেয়েরা, মেয়ে ছাত্রী যারা আর কি, ছাত্রীদের পড়ার ক্ষেত্রে একমাত্র হুগলি জেলার মধ্যে একটি বিদ্যালয় যেখানেতে মহিলারাও বা মেয়ে ছাত্রীরাও এখানেতে সুযোগ পায় স্ট্যাটিস্টিক্স পড়ার ক্ষেত্রে। বিদ্যালয়ে যে 26টি বিভিন্ন রকমের বিষয় আছে, বাংলা ইংরেজি থেকে শুরু করে অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে বাণিজ্য বিভাগের বিভিন্ন বিষয়, কলা বিভাগের বিভিন্ন বিষয় এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়, তার জন্য বহু দূর দূরান্ত থেকে আমাদের এই বিদ্যালয়েতে ছাত্র এবং ছাত্রীরা উভয়ই পড়তে আসে। বিদ্যালয়ে ন্যাশনাল মিন্স কাম মেরিট যে স্কলারশিপ এক্সামিনেশন আছে সেই এক্সামিনেশনে প্রতি বছরই বেশ কিছু ছাত্রছাত্রী সফলতা লাভ করে এবং তারা স্কলারশিপ পাওয়ার জন্য বিবেচিত হয়। 80% বা তার বেশি মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে বিদ্যালয়ের 114 জন ছাত্রছাত্রী। এছাড়াও বিভিন্ন যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা যদি বলি, বিভিন্ন আমাদের চন্দননগর যে বইমেলা হয় বা আশেপাশে স্থানীয় এলাকায় যে সমস্ত বই মেলা হয় সেখানে ছাত্রছাত্রীদের যে মৌলিক লেখা বা কবিতা বিভিন্ন প্রকাশ সেগুলো প্রতি বছরই প্রকাশ পায় এবং তারা সেখানে পুরস্কৃত হয়, যে কারণে চন্দননগর বঙ্গবিদ্যালয় এর আগেও শিখরে ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটা আমরা সকলে মিলে আশা করতে পারি। ধন্যবাদ সকলকে।
1: স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা। বিদ্যালয়ে শুধু বর্তমান ছাত্রদের গড়েই ক্ষান্ত হয় না, প্রাক্তনদের হৃদয়েও সারা জীবনের জন্য এক চেনা টান রেখে যায়। চন্দননগর বঙ্গবিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আজও ঠিক ততটাই সক্রিয় যতটা তারা ছিল তাদের ছাত্রাবস্থায়। এই অনুষ্ঠান তো আসলে এক মিলন বন্ধন, অতীত আর বর্তমানের এক মেলবন্ধন ঘটল এই অনুষ্ঠানেই। এই বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্রকে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি। তারা আমাদের এবারে এক সুরের ভিন্ন জগতে নিয়ে যাবে, একদিকে কিপ্যাডের আধুনিক সুর, অন্যদিকে তবলার চিরায়ত ছন্দ। আর এই দুইয়ের মেলবন্ধনে জমে উঠেছে পরবর্তী উপস্থাপনা।
2: এখন যন্ত্রসঙ্গীত পরিবেশনা কিবোর্ডে প্রাক্তন ছাত্র জয় রানা এবং তবলা সঙ্গতে জিৎ রায়।

0: সত্যি অসাধারণ। সুর আর ছন্দের এমন যুগলবন্দি সত্যি মন ছুঁয়ে যায়। ধন্যবাদ তুই প্রাক্তন ছাত্রকে। স্কুলের সঙ্গে এই আবেগ আর ভালোবাসার বাঁধন যেন সারা জীবন এমনভাবেই অটুট থাকে। কিন্তু দেখুন, ঘড়ির কাঁটা কিন্তু থেমে থাকে না, আর সময়ের নিয়মেই এবার আমাদের বিদায় নিতে হবে। কিন্তু কিছু বিদায় তো সত্যি বিদায় হয় না, আসলে স্মৃতির অ্যালবামে নতুন কিছু পাতা যোগ করে যায়। চন্দননগর বঙ্গবিদ্যালয়ের এই প্রাঙ্গণ, ইট কাঠের দেওয়াল আর হাজারো ছাত্রের কোলাহল যেন আমাদের হৃদয়েও এক গভীর ছাপ রেখে গেল। যে স্কুল 1881 সাল থেকে আলো ছড়িয়ে আসছে, তা সার্ধ শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এভাবেই হাজার হাজার প্রদীপের আলোয় চিরকাল আলোকিত হয়ে থাকুক এই শিক্ষা প্রাঙ্গণ। যাওয়ার আগে চলুন এই বিদায় বেলাকে একটু সুন্দর করে তুলি। এই বিদ্যালয়েরই একজন শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়ের কণ্ঠে তাঁরই রচিত একটি কবিতার কিছু লাইন শুনতে শুনতে আজকের মতো ইতি টানবো অনুষ্ঠানের।
1: আমি পিনাকী ঘোষ, চন্দননগর বঙ্গবিদ্যালয়ের সহশিক্ষক। আমার নিবেদন, স্বরচিত কবিতা না দেওয়া চিঠি। রাই আর রূপ দুই ভাই বোন বাবার সাথেই থাকে, ঘুম থেকে ওঠা, স্কুল চলে যাওয়া, দেখতে পায় না মাকে। বাড়ি ফিরে এলে বুড়ি আয়া দিদি মুখে তুলে দেয় গ্রাস, এমনই আদতে কেটে যায় দিন, দিন থেকে কাটে মাস। ভাই বোন জানে মাম আছে কাজে, পুনে না ব্যাঙ্গালোর, যদি ফিরে আসে পুজোর ছুটিতে মজা হবে খুব জোর। বাবা কাজে যায় সন্ধে ফেরে, ফিরে কিছুক্ষণ ছুটি, বাবাকেই পায়, দেখতে পায় না মাকে ভাই বোন দুটি। রাই সবে টুয়ে, রূপ কেজি ক্লাস, ওরাও বোঝে তো কিছু, ফোনে কথা মানে রাগারাগি শুধু, বাবার দুচোখ নিচু। শোনা যায় চাপা ওই পাশ থেকে মামের কঠিন স্বর, এনা ফারুডি বলেছি তো আগে কোর্টে এসো এর পর। কোর্ট মানে রাই, খেলা মাঠ বোঝে, চারপাশ দাগে ঘেরা, এমন মাঠেতে কি খেলা খেলবে ঝগড়া করছে যারা। ছোট্ট মাথায় ঢেউ খেলে যায় ভাবনার রকমারি, ভাইকে বোঝায় নিজেও সে বোঝে, মাম ফিরবেই বাড়ি। ভাই বোন ওরা বাবা সাথে থাকে তবু মাকে দরকার, শিশু মন শুধু যোগ করা জানে দুই আর দুয়ে চার। সেই যোগফল রূপের হাতেই লিখে রেখেছিল রাই, পাছে বাবা দেখে হাত মুঠো করে ঘুমিয়ে পড়েছে ভাই। এরপর রাত ঘন হয়ে গেলে মুঠো যেন খোলা খাম, নীল কালি দিয়ে আঁকা বাঁকা লেখা, প্লিজ কাম ব্যাক মাম।
0: শুনছিলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত।

ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন ভক্তিগীতি, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

0: পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে ভক্তিগীতি শুনলেন।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাঁচাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন দোতারা, শিল্পী সুবল দত্ত।

শুনলেন দোতারা, শিল্পী সুবল দত্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়।
1: যদি সহেলি আমায় কানে কানে কিছু বলে,

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা আধুনিক এবং ছায়াছবির গানের অনুষ্ঠান। আধুনিক গানে প্রথমেই হেমন্ত মুখোপাধ্যায়।

গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। বাংলা আধুনিক গানে এবারে মান্না দে।

আধুনিক গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। শুনছেন বাংলা আধুনিক এবং ছায়াছবির গানের অনুষ্ঠান। আধুনিকের পর এবার চলে যাচ্ছি ছায়াছবির গানে। প্রথমে প্রতিদান ছায়াছবিতে লতা মঙ্গেশকর।

প্রতিদান, ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে ত্রয়ী, ছায়াছবিতে আশা ভোঁসলে এবং কিশোর কুমার।

ত্রয়ী ছায়াছবির গান শুনলেন আশা ভোসলে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। এবারে মোহনার দিকে ছায়াছবিতে আশা ভোসলে।

শুনলেন মোহনার দিকে ছায়াছবির গান আশা ভোঁসলের কণ্ঠে। এবারে লুকোচুরি ছায়াছবিতে কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতা।

লুকোচুরি ছায়া ছবির গান শুনলেন কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতার দ্বৈত কণ্ঠে। এবারে অমিত কুমার অনুরাগের ছোঁয়া ছায়াছবিতে।

শুনলেন অনুরাগে ছোঁয়া ছায়াছবির গান অমিত কুমারের কণ্ঠে। শুনছেন বাংলা আধুনিক এবং ছায়াছবির গানের অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এই অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন বৌমা ছায়াছবি থেকে আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। আর বৌমা ছায়াছবির এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা আধুনিক এবং ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: And batches. The yatra, which began on 20th June, concluded with the return of the final batch of pilgrims to Gangtok. The pilgrims visited Mount Kailash and Lake Mansarovar in the Tibet Autonomous Region of China. In football, East Bengal FC entered the main draw of the AFC Women's Champions League 2026-27 by beating Malaysia's Sabah FC 2-0 in their final Group A preliminary stage match in Kota Kinabalu. In men's cricket, India were 300 for 5 in their first innings against host Sri Lanka at stumps on day one of the second and final test in Colombo. Dhruv Jurail and Saransh Jain were at the crease at the draw of stumps last evening. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata, Gitanjali. এখন আপনাদের জানিয়ে দেব আজ ২৪শে আগস্ট সোমবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত শুনবেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। ৬টা বেজে ৫ মিনিটে সঙ্গীতাঞ্জলি। ৬:৩০টায় আজকের চাষবাস। পাট পাতা বিকল্প আয়ের উৎস বলবেন ডক্টর দেবপ্রসাদ রায়। ৬টা বেজে ৪০ মিনিটে আপনার স্বাস্থ্য। বয়স্কদের নিদ্রাহীনতা বলবেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। ৬টা বেজে ৪৫ মিনিটে প্রাত্যহিকি উপস্থাপনায় হৈমন্তী দে এবং কল্লোল কোনার। ৭টা বেজে ৪৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীতে রিয়া চট্টোপাধ্যায়। ৮টায় বিজ্ঞানের খবর সংকলনে সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। ৮টা বেজে ৫ মিনিটে নজরুল গীতি দেবযানী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ৮টা বেজে ২০ মিনিটে বাংলা কথিকা কলকাতা রেসকোর্স লিখেছেন সৌভিক মুখোপাধ্যায়। ৮:৩০টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ। ৯টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। ৯টা বেজে ২৫ মিনিটে সমীক্ষা। ৯:৩০টায় গানে গানের পরবর্তী অংশ। ১০টায় গানের বেলা নিবেদিতা নাগ তহবিলদারের উপস্থাপনায়। ১১টায় যুববাণীর অনুষ্ঠান অপরাজিত উপস্থাপনায় চয়নিকা ধারা এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। ১২টায় শ্যামা সঙ্গীতে মধুরা ভট্টাচার্য। ১২টা বেজে ১৫ মিনিটে লোকগীতি তুলিকা দাসের কণ্ঠে। ১২টা বেজে ৩৩ মিনিটে উনজমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। ১টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। ১টা বেজে ৪৫ মিনিটে মহিলা মহল সঙ্গীতা দত্তের উপস্থাপনায় শুনবেন বায়োস্কোপের গল্প। ২টা বেজে ৩০ মিনিটে ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন। ৫:৩০টায় বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আলোচনা করবেন সীতারামপুর হাইস্কুলের শিক্ষিকা রুমা চক্রবর্তী এবং দুজন শিক্ষার্থী। ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী কমলাকান্ত হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। ৬টা বেজে ১৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে স্বদেশ দর্শন প্রকল্প নিয়ে আলোচনা। আলোচনা করবেন বিনয় কুমার মান্ডি। সাঁওতালি গানে এমিডি হেমব্রম, ঠাকুরদাস হাঁসদা, মিনতি সোরেন এবং সহশিল্পীবৃন্দ। ৬টা বেজে ৩৮ মিনিটে কৃষি কথার আসর। প্রথমে শুনবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কি এবং কেন চন্দন কুমার মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। পরে আমাদের রাজ্যে তথা দেশে ডাল চাষের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা ডক্টর রাজীব দাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সমীক্ষা ৭:৩০টায়। ৮:০০টায় স্বাস্থ্য জিজ্ঞাসা জাতীয় চক্ষুদান পক্ষ এই বিষয়ে ডাক্তার অনিল চন্দ্র খাঁটার সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। ৯:০০টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ। অনুরোধের আসর ৯:০০টায়। ১০টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ১০:৩০টায় রবীন্দ্রসঙ্গীতে শিল্পী অন্বয় দা। ১০টা বেজে ৫০ মিনিটে নজরুল গীতি অনুপম দাসের কণ্ঠে। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী।

আসছি সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায়। প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীতে দেবাবৃতা মল্লিক ভদ্র। ধারাবাহিক রামচরিত মানুষ 6:35, 6:45 মধুরা ভট্টাচার্যের কণ্ঠে শ্যামাসঙ্গীত। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নীনা মদকের উপস্থাপনায়। রজনীকান্তের গানে দেবাশিস বসু 8:30। 8:50 পুরাতনী গানে দেবযানী বন্দ্যোপাধ্যায়। 9:10 হিন্দি অনুষ্ঠান রসধারা শর্মিষ্ঠা ভট্টাচার্যের উপস্থাপনায়। 10:15 উর্দু অনুষ্ঠান আঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। শর্মিষ্ঠা ভট্টাচার্যের সঙ্গে হিন্দি অনুষ্ঠান সুরভি 12:00। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটি অনুষ্ঠানই উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী কৌশিক বন্দ্যোপাধ্যায় দুপুর 2:30। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীতে রিয়া চট্টোপাধ্যায়। 5:20 উর্বশী পুনম সিংয়ের উপস্থাপনায়। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা পুনম সিংয়ের সঙ্গে। 6:30 গুল গুলশান। 7:10 শিল্প সংলাপ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স হেলথ অ্যান্ড অকুপেশনাল হ্যাজার্ডস, এই বিষয়ে দেবযানী বসু মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 7:30 পুনম সিংয়ের সঙ্গে দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইয়েস্টারডিয়ার্স, উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন প্রথমে গীতাঞ্জলি এবং পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও দু এক পশলা হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94%, সর্বনিম্ন 67%, বৃষ্টি হয়েছে 10.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে 23 আগস্ট থেকে আজ 24 আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে, দমকা হাওয়া সহ 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রতিকূল আবহাওয়ার কারণে 23 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গ উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতা জানানো হয়েছে। 23 আগস্ট সকাল 11:30 থেকে 24 আগস্ট সকাল 11:30 পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলবর্তী সমুদ্রে ঢেউয়ের পর্যায়কাল 15-18 সেকেন্ড এবং উচ্চতা 1.2-1.5 মিটারের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঢেউয়ের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনার পরিপ্রেক্ষিতে নৌকা বা জলযান চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং বিনোদনমূলক কার্যকলাপের ক্ষেত্রে যথাযথ সাবধানতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:18 হয়ে 58 সেকেন্ড। জয় হিন্দ।